আজ বৃহস্পতিবার, 17ই বৈশাখ 1948 শকাব্দ, 7ই মে 2026 খ্রিস্টাব্দ, 23শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। সূর্যোদয় 5টা বেজে 4 মিনিট হয়ে 15 সেকেন্ডে, সূর্যাস্ত 6টা বেজে 1 মিনিট হয়ে 35 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 21 সেকেন্ড।

0: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন বেদ থেকে পাঠ।
1: ইত্তে মধ্যং পৃথিবী ইচ্ছ নভ্যং ইয়াস্ত ঊর্জাস্তন্বাস্তম বভূব কাসুনোধেধ্যভিনা পবস্ব মাতা ভূমি পুত্রো অহং পৃথিব্যা গিরয়স্তে পর্বতা হিমবন্তুরন্নং তে পৃথিবী স্যো নমস্তু তজ্জাতাস্তৈচরন্তি মর্ত্যাস্ত্বং বিভর্ষি দ্বিপদস্ত্বং চতুষ্পদ তবেমে পৃথিবী পঞ্চমানবা ইয়েভ্যো জ্যোতিরমৃতং মর্ত্যেভ্য উদ্যন্ত সূর্যো রশ্মিভিরাতনুতি বাচো মধু পৃথিবী ধেহি মধ্যম ভূমে মাতর্নিধেহি মা ভদ্রয়া সুপ্রতিষ্ঠিতম সংবিদানা দিবা কবি শ্রেয়াঙ্গমাধেহি ভূত্যাম বিশ্বস্ত্বং মাতরমৌষধীনাং ধ্রুবাং ভূমিং পৃথিবীং ধর্মণাধৃতাম শিবাং স্যোনাম অনুচরীম বিশ্বহ বন মহা অসি সূর্য বদাদিত্য মহা অসি মহাংস্তে মহতো মহিমা ত্বমাদিত্য মহা অসি

0: pasti tangami suprato susayang sudibam yugang prapaddi kshimangacha shimanga prapaddi yugangacha namo ahuratrabhyam astu shanta dau shanta prithivi shantamidam urvantariksham Shanta udannati rapa Shanta na santu shadhi Prithibi mata Ami prithibir putra Oi vasundhara Tumi tumar kendrasthale Tumar nabhite Tumar amritarashe Amadir pratishthita karo Amadir pavitra karo তোমার তুষার শৈল তোমার অরণ্য সুখপ্রদ হোক হে ধরণী মৃত্যুর অধীন প্রাণীরা তোমার কোলে জন্ম নেয় বিচরণ করে তোমারই বক্ষে তুমি ধারণ করছো যত দ্বিপদ এবং চতুষ্পদকে এই পৃথিবীর মরণশীল মানুষ যাদের উপরে উদীয়মান সূর্য কিরণ বর্ষণ করে তার অমৃত জ্যোতি বিকীর্ণ করেন তারা তোমারই তুমি আমাকে মধুক্ষরা বাক্য দান করো ওই জননী পৃথিবী কৃপা করে আমায় দৃঢ় ভিত্তির ওপরে রাখো আকাশের সঙ্গে মিলিত হয়ে আমাকে সুখ এবং সমৃদ্ধির মধ্যে প্রতিষ্ঠিত করো ধর্মে বিধৃত এই দৃঢ় বিস্তীর্ণ পৃথিবী সমস্ত ঔষধির জননী মঙ্গলে পূর্ণ স্নেহরসে সিঞ্চিত এই ধরিত্রীর বুকে আমরা যেন চিরকাল বিচরণ করি হে সূর্য তুমি সত্যই মহান সত্যই তুমি মহান হে আদিত্য মহান তোমার মহিমা হে আদিত্য তুমি মহান প্রভাত আমাদের মঙ্গল করুক সন্ধ্যা এবং দিবস কল্যাণময় হোক যে বস্তু লাভ করিনি তা যেন লাভ করি নির্বিঘ্নে তার পরিপালন হোক শান্ত হোক দুলোক শান্ত হোক পৃথিবী শান্ত হোক এই বিশাল অন্তরিক্ষ লোক সমুদ্রের জলরাশি শান্ত হোক ফলবান বৃক্ষগুলি শান্তির আশ্রয় হোক
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হলো আজ শুনলেন বেদ থেকে পাঠ আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন সঙ্গীতাঞ্জলি শিল্পী নির্মলা মিশ্র

সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে প্রথমে নির্মলা মিশ্র, পরে পিন্টু ভট্টাচার্যের গাওয়া গান শুনলেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: এখন শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কৃষি সুপারিশ, কথিকা আলুর বহুমুখী ব্যবহার বলবেন ডক্টর আশিস চক্রবর্তী। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা বিশ্ব রেড ক্রস দিবস বলবেন ডাক্তার গৌতম কুমার জোয়ারদার। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও শুভদীপ দে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্চিতা চক্রবর্তী। 8:00 জানা অজানা শুনবেন কথিকা আলেকজান্ডার পোপফ ও রেডিও দিবস, এ বিষয়ে বলবেন পঞ্চানন মণ্ডল। 8:05 নজরুল গীতি শিল্পী সৈকত চট্টোপাধ্যায়। 8:20 উত্তরণ, এই অনুষ্ঠানে দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম গৌতম মাঝির সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছে অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী উস্তাদ মুস্কুর আলী খান। 9:00 ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন চন্দনা চৌধুরী। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার ও বিতোষক চক্রবর্তী। 12:00 কীর্তন শিল্পী রূপা ঘোষ। 12:15 লোকগীতি সমবেত পরিবেশনায় বকুল গীতি সংস্থা। 12:35 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠানে শুনবেন বাউল স্বপন দত্তের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 12:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:50 মহিলা মহলে শুনবেন সাহিত্য কথা, বিষয় রবীন্দ্রনাথ ও লোকসংস্কৃতি, অতিথি লেখিকা শিবানী পাণ্ডে, উপস্থাপনায় সৌমিলি রায়। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন 5:00 ক্রীড়াঙ্গন, এই অনুষ্ঠানে অতিথিদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সঞ্জয় হাজরা, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর মিউজিক অর্থাৎ সঙ্গীত বিষয়ে পাঠদান করবেন বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা এরিনা মুখোপাধ্যায়, সঙ্গে তার দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:40 কৃষি কথার আসর, এই অনুষ্ঠানে শুনবেন গ্রাম বাংলার অর্থনৈতিক বিকাশ একটি পর্যালোচনা, এই বিষয়ে আলোচনা করবেন অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী, দেবব্রত রায়, সুব্রত চক্রবর্তী ও রামরঞ্জন দাস রায়। 7:10 রামায়ণ থেকে পাঠ পরিবেশনায় সন্তু পাল। 7:30 সমীক্ষা, রাত 8:00 আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর। 8:30 অন্বেষা, এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন বিজ্ঞানের খবর, তারপর জাতীয় উন্নয়নে উদ্ভাবনার গুরুত্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী উস্তাদ মুস্কুর আলী খান। 9:30 বাংলা নাটক মুসলমানির গল্প, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ সুপ্রভাত বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। 11:00 আধুনিক গান শিল্পী কৃষ্ণা নিয়োগী। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, পরিবেশনায় পণ্ডিত পরিমল চক্রবর্তী। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2030 সালের মধ্যে ভারত ও ভিয়েতনামের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি $25 বিলিয়ন পৌঁছাবে। সরকার গঠনের তোড়জোড় চলছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে। পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেবে আগামী 9ই মে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা। ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান আজ জয়পুরে যৌথ কমান্ডার সম্মেলনের দ্বিতীয় সংস্করণে যোগ দেবেন। পশ্চিম এশিয়ার সংঘর্ষ থামাতে প্রাথমিক বোঝাপড়ার দিকে এগোচ্ছে আমেরিকা ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এক বিশেষ চুক্তির মাধ্যমে ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটতে পারে। আইপিএল ক্রিকেটে গতকালের খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসকে 33 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনাম সফররত প্রেসিডেন্ট তো লামের মধ্যে গতকাল এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুদেশের সরকার প্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে শ্রী মোদী বলেন, 2030 সালের মধ্যে ভারত ও ভিয়েতনামের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি $25 বিলিয়ন পৌঁছাবে। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা হয় তাঁদের।
2: भारत और वियतनाम का बायलेटरल ट्रेड पिछले एक दशक में डबल होकर $16 बिलियन तक पहुंच चुका है। 2030 तक इसे $25 बिलियन तक पहुंचाने के लिए हमने कई महत्वपूर्ण निर्णय लिए हैं।
1: বিদেশ মন্ত্রকের সচিব পি কুমারন সংবাদ মাধ্যমকে জানান, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানান, উভয় দেশ একে অপরের বাজারে কৃষিজাত পণ্য সহ বিভিন্ন পণ্যের প্রবেশাধিকার সহজতর করতে সম্মত হয়েছে। এছাড়াও ব্যবসা বাণিজ্য সহজ করতে এবং মান যাচাইয়ের শংসাপত্র প্রদানের ক্ষেত্রে একটি অনুকূল নিয়ন্ত্রক পরিবেশ তৈরি করার বিষয়েও একমত হয়েছেন দুই নেতা। ভারতীয় ওষুধ শিল্পের অগ্রগতির কথা স্বীকার করে ভিয়েতনামের পক্ষ থেকে জানানো হয়েছে যে 2027 সাল থেকে সেদেশের সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলোর জন্য ওষুধ সংগ্রহের ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলোর অংশগ্রহণের সুযোগ অন্বেষণ করা হবে। শ্রী কুমারন আরও জানান যে গবেষণা ও সেরা কর্মপদ্ধতি বিনিময়ের পাশাপাশি প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও সুদৃঢ় করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাকে ভারত ভিয়েতনাম ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে পুনর্ব্যক্ত করে দুই নেতা প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 9ই মে ব্রিগেডের ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ

0: গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য গতকাল সাংবাদিকদের জানিয়েছেন যে ওইদিন সকাল 10টা থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হবে। দলীয় সূত্রে খবর, এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শ্রী ভট্টাচার্য আজ বিকেলে নবান্নে যান। তিনি সেখানে মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাংবাদিকদের কাছে তিনি সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান। এদিকে রাজ্যে নির্বাচনী ফলাফল ঘোষণার পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি এখন তুঙ্গে। দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। এরপরই বিজেপি পরিষদীয় দলের নেতার নাম ঘোষণা হতে পারে। এদিকে সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়াও দ্রুত গতিতে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে আজই রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। তারা রাজ্যের 293টি বিধানসভা কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তি রাজ্যপালের কাছে জমা দেবেন। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে বিধানসভায় কাজ সেরে গতরাতে চন্দ্রনাথ গাড়ি করে মধ্যমগ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। দোহারিয়া এলাকায় বাড়ির অদূরেই উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তাঁর পথ আটকায়। এরপরই দুষ্কৃতীরা বাইকে করে এসে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। চন্দ্রনাথের বুকে দুটি গুলি লাগে, গুলিবিদ্ধ হন তাঁর গাড়ির চালক বুদ্ধদেব বেরাও। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দ্রনাথকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বুদ্ধদেবকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার বুকে, পেটে এবং হাতে গুলি লেগেছে বলে খবর। চারটি বাইকে মোট 8 জন দুষ্কৃতী ছিল বলে জানা গেছে। আগে থেকেই চন্দ্রনাথের গাড়ির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা চন্দ্রনাথ দীর্ঘদিন মধ্যমগ্রাম এলাকায় থাকতেন। বিধানসভা নির্বাচনে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর হয়ে যে দলটি কাজ করেছে তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ ও বুদ্ধদেব। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দলের নেতা অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল প্রমুখ। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি। বিহারে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ হবে আগামীকাল। বিহার প্রদেশ বিজেপি সভাপতি সঞ্জয় সারাওগি জানিয়েছেন যে আগামীকাল পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। দুপুর 12:10 থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, বিজেপি থেকে প্রায় 15 জন এবং জেডিইউ থেকে 14 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। এছাড়াও লোক জনশক্তি পার্টি রামবিলাস থেকে 2 জন এবং হিন্দুস্থানী আওয়াম মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চা থেকে 1 জন করে প্রতিনিধি মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন। বিজেপি ও জেডিইউর ক্ষেত্রে পুরনো পরিচিত মুখেদের ওপরই দল বেশি ভরসা রাখছে বলে মনে করা হচ্ছে। কেরলে কংগ্রেস পরিষদীয় দল আজ বৈঠকে বসবে বলে কেপিসিসি সভাপতি সানি জোসেফ জানিয়েছেন। একই সঙ্গে ইউডিএফ এর অন্যান্য সহযোগী দলগুলোর সঙ্গেও মন্ত্রিত্ব বণ্টন নিয়ে আলোচনা হবে। আলোচনা শেষে ইউডিএফ পরিষদীয় দল বৈঠক করবে। নির্বাচিত নেতা পরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাবেন। এদিকে কেরলের রাজ্যপাল রাজেন্দ্র আর্লিকার, যিনি তামিলনাড়ুর অতিরিক্ত দায়িত্বে রয়েছেন বর্তমানে চেন্নাইয়ে, ইউডিএফ নেতারা চেন্নাই থেকে ফেরার পরই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল অলিন চৌহান আজ জয়পুরে যৌথ কমান্ডার সম্মেলনের দ্বিতীয় সংস্করণে যোগ দেবেন। দুদিনব্যাপী এই সম্মেলনের ভাবনা আগামী দিনে নতুন নতুন ক্ষেত্রে সামরিক সক্ষমতা বাড়ানো। অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তির আগে এই সম্মেলনের আয়োজনের গুরুত্ব বৃদ্ধি করেছে। প্রতিরক্ষামন্ত্রক জানায় এই সম্মেলনে মহাকাশ, সাইবার ও মনস্তাত্ত্বিক যুদ্ধের মতো নতুন ক্ষেত্রে সেনাবাহিনীর দক্ষতা বাড়ানো নিয়ে আলোচনা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সুরিনামের রাজধানী পারামারিবোতে সেদেশের বিদেশমন্ত্রী মেলভিন বৌভার সঙ্গে এক বৈঠকে অংশ নেন। ভারত সুরিনাম সম্পর্ক পর্যালোচনার উদ্দেশ্যে নবম যৌথ কমিশন আলোচনার আওতায় দুদেশের প্রতিনিধি দল বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, উন্নয়নে পারস্পরিক সহযোগিতা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং দুদেশের জনগণের পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও সুরিনামের সম্পর্ক গভীর এবং পারস্পরিক বিশ্বাসভিত্তিক, যার মূল ভিত্তি দুদেশের মানুষের পারস্পরিক যোগাযোগ। আগামী 30 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ একটি মদ নিষিদ্ধ রাজ্যে পরিণত হবে বলে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য সম্বলিত ছবিটি ভুয়ো বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো তথ্য অনুসন্ধান শাখার পক্ষ থেকে এটিকে ভুয়ো ও ডিজিটালি সম্পাদিত বলে জানানো হয়েছে। পিআইবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের কোনো ঘোষণা করেননি। পিআইবি নাগরিকদের শুধুমাত্র সরকারি সূত্রের ওপর ভরসা রাখার জন্য আহ্বান জানিয়েছে। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর দুদিনের লখনৌ সফরে ফ্রুট হরাইজন 2026 সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তিনি গতকাল রপ্তানিকারক অন্যান্য অংশীদারদের সঙ্গে মত বিনিময়ে, প্রগতিশীল রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক এবং ফল ব্যবসা শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সাথে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের অবরোধের অবসান এক বিশেষ চুক্তির মাধ্যমে ঘটতে পারে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান এই চুক্তিতে রাজি না হলে মার্কিন সেনা অভিযান আরও তীব্র করা হবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরান ইতোমধ্যে সম্মত হওয়া শর্তগুলো মেনে নিলে অপারেশন এপিক ফিউরি বন্ধ করা হবে। তিনি আরও যোগ করেন যে মার্কিন অবরোধ তুলে নেওয়া হলে হরমুজ প্রণালী ইরান সহ বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে এই চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে মার্কিন বিমান হামলা পুনরায় শুরু হবে। আইপিএল ক্রিকেটে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকালের খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসকে 33 রানে হারিয়ে দিয়েছে। এর আগে টসে জিতে পাঞ্জাব কিংস বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 235 রান করে। 236 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 202 রান করেছেন। প্যাট কামিংস ম্যাচের সেরা নির্বাচিত হন। আজ লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2030 সালের মধ্যে ভারত ও ভিয়েতনামের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি $25 বিলিয়ন পৌঁছাবে। সরকার গঠনে তোড়জোড় চলেছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে। পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেবে আগামী 9 মে। খবর এখন এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন আলুর বহুমুখী ব্যবহার। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত আলু গবেষণা কেন্দ্রের অধ্যাপক ডক্টর আশিস চক্রবর্তী।
1: আলু আমাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ ফসল, আমরা সবাই জানি। এই আলু একটা সুষম খাদ্য হিসাবে আমরা দৈনন্দিন জীবনে আমরা আলুটাকে গ্রহণ করেছি। আমাদের যদি 2050 সালের আমরা যদি লক্ষ্য স্থির করে থাকি, সেখানে আমাদের আলু 122 মিলিয়ন টন আলু আমাদের প্রোডাকশন করার দরকার হবে। কিন্তু এই যে 122 মিলিয়ন টন আলু প্রোডাকশন হবে, সেটা কি শুধুই কি সবজি হিসাবেই আমরা খাবো, না তার খাবার বৈচিত্র্যপূর্ণ খাবার আমাদের হতে হবে, যাতে করে আমরা সুষম খাদ্যটাও পাই, সেই সঙ্গে কৃষক বন্ধুরা তাদের নিদ্রিষ্ট একটা আয়ের উৎস হিসাবে আলুটাকে তারা গ্রহণ করতে পারে। তো এই দিকে যদি আমি তাকাই, তাহলে দেখব আলুর কিন্তু আমাদের বিভিন্ন প্রয়োজনে কিন্তু আলুটাকে আমাদের ব্যবহার করা উচিত সেইভাবে। যেমন আমাদের আলু বিভিন্ন ক্ষেত্রেই দেখি, বিভিন্ন বছরেই দেখি আমাদের আলু প্রচুর প্রোডাকশন হয়। যতটা প্রোডাকশন হয়, আমরা কিন্তু আমাদের যা বর্তমানে যা হিমঘরের যা সংখ্যা, তাতে সবটাই কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি না। কাজে আমরা যদি কিছুটা পোর্শন যদি আমরা প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে যাই, যেখানে চিপস তৈরি হবে, ফ্লেক্স তৈরি হবে, ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হবে, তাহলে আমাদের কিন্তু একটা হচ্ছে সংরক্ষণের ব্যাপারটাও মিটবে, সমস্যাটাও মিটবে, এবং আমাদের কৃষক বন্ধুরা কিন্তু আয়ের একটা পথ খুঁজে পাবে, এবং আমাদের খাদ্যের বৈচিত্র্যকরণ হবে। কারণ এখন বর্তমানে আমাদের প্রত্যেকের কিন্তু আয়ের কিন্তু পরিমাণ প্রত্যেকের বেড়েছে, জীবনযাত্রার ধরন বদলেছে, আরবানাইজেশন বা নগরায়ন হয়েছে, যার জন্য এই সমস্ত ফাস্টফুড যেগুলোকে বলি আমরা, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, এই যে প্রক্রিয়াকরণ যেগুলো বস্তু, সেগুলো কিন্তু আমাদের কিন্তু প্রচুর কিন্তু ইউজ হচ্ছে। কাজেই এইগুলোর জন্য আমাদের প্রচুর উন্নত জাতের ভ্যারাইটির আলু আছে, যেমন চিপস সোনা 1, 2, 3, 4, 5 করে, এরপর আছে ফ্রায়ম, ফ্রাই সোনা, এই সমস্ত জাতের চাষের দিকে কিন্তু আমাদের কৃষক বন্ধুদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া আছে আমাদের শুধু যে আলু খাবার জন্য

0: খাবো তা নয়, এই সেই আলুর খাদ্যটা খেয়ে যদি আমাদের কিছুটা পরিমাণে আমাদের পুষ্টিগত দিক, যেমন অনেকের আমাদের কিছু কিছু ভ্যারাইটি আছে, যেমন সেখানে আয়রন আছে, সেখানে জিঙ্ক আছে, যেমন কুফরি জামুনিয়া, কুফরি নীলকণ্ঠ, এই সমস্ত জাতে কিন্তু প্রচুর পরিমাণে, বা কুফরি মানিক, কুফরি উদয়, এই ধরনের জাতে কিন্তু আয়রন, জিঙ্ক এবং প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে। এই সমস্ত আলুর জাতগুলো যদি আমরা চাষ করি বা খাই যদি, শুধু তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন রকমের শারীরিক প্রয়োজনেও কিন্তু আলুটাকে আমরা ব্যবহার করতে পারি। শুধু তাই নয়, আলুর বিভিন্ন প্রয়োগ, যেমন আগে আমরা আলু, এখন যে সমস্ত ধারণা হয়েছে যে স্যালাড হিসেবে যদি আমরা আলু খাই, সেখানে আমরা বেবি পটাটো ইউজ করতে পারি, যার সাইজটা হবে খুবই ছোট, 20-30 গ্রাম পর্যন্ত তার ওয়েট হবে বা ওজন হবে। কাজে সেই ধরনের আলু যদি আমরা নির্বাচন করি, তার একটা দাম কিন্তু কৃষক বন্ধুরা পাবে। তেমনিভাবে আমরা যদি অর্গানিক কিছুটা চাষ করি আলু, সেখানেও কিন্তু অর্গানিক চাষ করে কিন্তু আমার টোটাল যে আমাদের টার্গেট সেটা হয়তো ফুলফিল হবে না, কিন্তু কিছু মানুষ আছেন যারা স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু বেশি দামেও কিন্তু ওই জৈব পদ্ধতিতে তৈরি আলু তারা কিন্তু সেটা গ্রহণ করবে। কাজে এই পদ্ধতিতেও আমাদের কিছু কিন্তু আলু নির্বাচন করতে হবে। এছাড়া আমাদের ভবিষ্যতে যা দিন আসছে, আর শীতের মাত্রা কমে আসছে, ডিউরেশন কমে যাচ্ছে, তাপমাত্রা গ্র্যাজুয়ালি বাড়তে শুরু করেছে, এরকে এখানে দেখা যাচ্ছে আমাদের আলু যে বিভিন্ন জাত সেগুলো কিন্তু হিট সবা তাপমাত্রা সহনশীলের জাত চাষ করার দিকে আমাদের যেতে হবে, যার জন্য অলরেডি আমাদের কিন্তু 2-3টে জাত কিন্তু আমরা পেয়ে গেছি, যেমন থর 1, থর 2, এছাড়া দ্রক্স বলে একটা আলু জাত আছে, এগুলো কিন্তু অল্প জল, যেখানে জলের ক্রাইসিস আছে সেই সমস্ত জায়গাতে কিন্তু অল্প সেচ দিয়ে কিন্তু আমরা এই ধরনের জাত করতে পারি। এছাড়া আমাদের যা টার্গেট বললাম সেটা শুধু যে আমরা যে সমস্ত আলুর চাষ হয় যে জমিতে, সেই জমিতে আলু চাষ করে কিন্তু ওই টার্গেট আমরা রিচ করতে পারবো না, তার জন্য অনেক নন ট্রেডিশনাল এরিয়া বা যেখানে আলু হয় না বা কম হয় সেখানে আলুর বিস্তার লাভ করতে হবে। যেমন আমাদের এখানে সুন্দরবন স্যালাইন ট্র্যাক্ট বা লবণাক্ত জায়গা, সেখানে একটা বিস্তীর্ণ অঞ্চল আছে যেখানে কিন্তু আলু সেইভাবে এখনও কিন্তু আলু চাষ হয় না। কাজে আমরা সেই সমস্ত জায়গায় যদি লবণ প্রতিরোধী কোনো জাত যদি সেখানে আমরা যদি নিয়ে যেতে পারি, তাহলে সেখানে কিন্তু আমরা আলু চাষের প্রসারটা কিন্তু বাড়াতে পারবো, সেই সঙ্গে সঙ্গে আমাদের যা টার্গেট ভবিষ্যতের সেই টার্গেটও আমরা রিচ করতে পারবো। এরপরে আসছে আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধী জাত, যেমন নাবি ধসা একটা গুরুত্বপূর্ণ আলুর রোগ, এই নাবি ধসা হলে আলুর প্রচুর ক্ষতি হয়, আর্থিক ক্ষতি হয় কৃষক বন্ধুদের। কাজে এই রোগের প্রতিরোধী জাত যদি আমরা তৈরি করতে পারি, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের আলুর যে আমাদের টার্গেট সেখানে পৌঁছানো অনেক সহজ হবে। দেখা গেছে অনেক ভালো ভালো জাত চাষ করেও শুধু এই পার্টিকুলার একটা রোগের জন্যে তার এপিডেমিক বা মড়ক যদি হয়, তাহলে কিন্তু নির্ধারিত আমাদের যা উৎপাদন লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছতে পারি না। কাজেই আমাদের সামগ্রিকভাবে আলুর চাষের উন্নতির জন্যে এই সমস্ত সব কিছু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে ভবিষ্যতের জন্যে।
1: শুনলেন আলুর বহুমুখী ব্যবহার, এই বিষয় নিয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত আলু গবেষণা কেন্দ্রের অধ্যাপক ডক্টর আশিস চক্রবর্তী।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একটি সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ ঘণ্টায় 40-50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি ও হাওড়া জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় 30-40 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।
3: আমি ডক্টর অশোকানন্দ কোনার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস

সি এমন দুটি রোগ যাতে ক্রনিক লিভার ডিজিজ হতে পারে। সুতরাং আমাদের জানা দরকার যে আমাদের শরীরে এই দুটি মারণ রোগ আছে কিনা। তার জন্য প্রথমেই দরকার একটি ব্লাড টেস্ট করা। ব্লাড টেস্টের মাধ্যমে আমরা যদি জানি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সরকারি ব্যবস্থায় বা বেসরকারি ব্যবস্থাতেও যারা এই রোগের চিকিৎসা করেন তাদের সঙ্গে পরামর্শ নেওয়া দরকার। কিন্তু দুটি জিনিস খুব যেটা আমাদের জানা দরকার বা বলা দরকার, সেটা হচ্ছে এটা যেহেতু ভাইরাসটি ব্লাডের মাধ্যমে বা রক্তের মাধ্যমে বা ইনফেক্টেড সিরিঞ্জের মাধ্যমে ছড়িয়ে পড়ে, সুতরাং আমরা যদি কোনো ইঞ্জেকশন নেবার আগে ভালো করে ভেবে দেখি যে কি সিরিঞ্জ দিয়ে আমাদের ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে, এবং ব্লাড ট্রান্সফিউশনের আগে ঠিক মতো পরীক্ষা করে ব্লাডটা দেওয়া হচ্ছে কিনা, তাহলেই কিন্তু এটাকে অনেকটা ঠেকিয়ে রাখতে পারা যাবে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আগামীকাল বিশ্ব রেড ক্রস দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন কথিকা, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গৌতম জোয়ারদার।
2: আগামীকাল 8ই মে হেনরি ডুন্যান্টের জন্মদিন। প্রতি বছরের মতো এই দিনটি বিশ্ব রেড ক্রস দিবস রূপে বিশ্বজুড়ে পালিত হয়। হেনরি ডুন্যান্টি হলেন নোবেল শান্তি পুরস্কারের প্রথম প্রাপক। তার কথা উঠলেই প্রথমে মনে পড়ে 1859 খ্রিস্টাব্দে তিনি উত্তর ইটালিতে এক রক্তক্ষয়ী যুদ্ধ প্রত্যক্ষ করেছিলেন। সেই যুদ্ধে হাজার হাজার আহত ও নিহত সৈনিক অত্যন্ত অবহেলার শিকার হয়েছিলেন। কোনো রকম সেবা শুশ্রূষা থেকে তারা বঞ্চিত ছিলেন। ডুন্যান্ট তখন নিজেই আশেপাশের গ্রাম থেকে স্বেচ্ছাসেবী নিয়োগ করে সেই সব আহত সৈনিকদের সেবার ব্যবস্থা করেছিলেন। এর ফলশ্রুতি হিসেবে 1864 খ্রিস্টাব্দে প্রথম জেনেভা কনভেনশনের পর আন্তর্জাতিক রেড ক্রস কমিটি গঠিত হয় আর্তের স্বাধীন নিঃস্বার্থ সেবার জন্য। এটি একটি অরাজনৈতিক, মানব সেবায় নিয়োজিত আন্তর্জাতিক মানবতাবাদী সংগঠন। আন্তর্জাতিক রেড ক্রস আন্দোলনে 97টি স্বেচ্ছাসেবী দেশ যুক্ত আছেন। এই সংগঠন মানুষের জীবন রক্ষা, স্বাস্থ্যের উন্নতি, মানুষের দুর্দশা নিবারণ ও প্রতিরোধ করতে নিরলস কাজ করে চলেছেন। প্রথম দিকে শুধুমাত্র যুদ্ধে আহত সৈনিকদের সেবায় নিযুক্ত থাকলেও ধীরে ধীরে রেড ক্রসের কাজের পরিধি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। রেড ক্রস অবসরপ্রাপ্ত সৈনিকদের জন্যও সেবামূলক কাজ করেন। এছাড়া প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রেড ক্রস সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিভিন্ন সেবামূলক কাজ এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নতির জন্য কাজ করে। এর পাশাপাশি প্রসূতি মা ও শিশুদের জন্য উন্নয়নমূলক কাজ এবং মানুষের দুর্দশা প্রতিরোধ করার জন্য রেড ক্রস কাজ করে চলেছে। ভারতীয় রেড ক্রস সোসাইটি সামরিক হাসপাতালে বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি দুস্থদের জন্য খাদ্য ও ওষুধপত্র বিতরণ করে, দুর্ভিক্ষ পীড়িত মানুষের সেবা করে, বন্যা ও ভূমিকম্প পীড়িত মানুষের পাশে দাঁড়ায়। প্রসূতি মা ও শিশুদের উন্নতির জন্য এরা কাজ করে চলেছে। এই দিনটি পালনের মধ্য দিয়ে মানবতাবাদী কাজকর্মে, মানুষের জীবন রক্ষার কাজকর্মে সবাইকে উৎসাহ দেওয়া হয়, যাতে পৃথিবী জুড়ে সমস্ত দুস্থ মানুষের কষ্ট লাঘব করা যায় ও শান্তির পরিবেশ সৃষ্টি হয়। এই আন্তর্জাতিক দিনটি মানুষের দুর্দশা লাঘবের জন্য উৎসর্গীকৃত। এই দিনটি পালনে যে বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয় সেগুলি হল মানুষের জীবন রক্ষা, আপদকালীন অবস্থা প্রতিরোধ করা, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা যেমন বন্যা, মহামারী বা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি লাঘব করা, যারা মানুষের জীবন রক্ষায় বিশেষ ভূমিকা নিয়েছেন যেমন আইনের শাসকেরা, সামরিক বাহিনীর কর্মীরা, অগ্নি নির্বাপন কর্মীরা বা বিভিন্ন প্রতিষ্ঠান যারা মানুষের প্রাণ রক্ষায় উল্লেখযোগ্য কাজ করে চলেছেন,

0: তাদের এই দিনে সম্মান জানাতে পারি। স্থানীয় মানুষজনকে মানুষের সেবায় ও মানুষের প্রাণ রক্ষার কাজে উৎসাহিত ও উদ্বুদ্ধ করতে পারি। জেল হাজতে বন্দী মানুষদের সঙ্গে এই দিনে মিলিত হতে পারি সম্মান ও গুরুত্ব সহকারে। আরও কিছু কাজের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা যায়, যেমন স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা বা আয়োজন করতে উৎসাহিত করা। মানুষের জীবন রক্ষার এই গুরুত্বপূর্ণ কাজে সবাইকে উৎসাহিত করতে পারি। এছাড়াও তহবিল সংগ্রহ অভিযানে নামতে পারি, সংগৃহীত অর্থ দিয়ে মানুষের সেবামূলক কাজ করতে পারি, খাদ্য প্রস্তুত করে বন্যা বা ভূমিকম্প পীড়িতদের মধ্যে বিতরণ করতে পারি বা দুস্থ মানুষের চিকিৎসার খরচ মেটাতে সাহায্য করতে পারি। বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয় আন্তর্জাতিক রেড ক্রস আন্দোলনের নীতিসমূহ উদযাপনের জন্য। রেড ক্রস সংগঠনের গুরুত্বপূর্ণ সাতটি নীতি হল মানবতাবাদ, নিঃস্বার্থ সেবা, নিরপেক্ষতা, স্বাধীনভাবে কাজ করা, স্বেচ্ছায় সেবাদান করা, একতা এবং বিশ্বজনীনতা। রেড ক্রসের প্রধান উদ্দেশ্য হল প্রতিটি মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষিত করা, জাতি, বর্ণ, ধর্ম, শ্রেণী, বিশ্বাস বা রাজনৈতিক মতাদর্শের কথা না ভেবে সবাইকে সমানভাবে সেবাদান করা। কোনো রাজনৈতিক বা ধর্ম বা বর্ণ বা মতাদর্শগতভাবে বিবাদে অংশগ্রহণ না করা, স্বাধীনভাবে কাজ করা এবং স্বেচ্ছায় সেবাদান করা। ত্রাণ কার্যের জন্য রেড ক্রসের কাছে সব মানুষের মূল্য সমান।
1: আগামীকাল বিশ্ব রেড ক্রস দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনলেন একটি বিশেষ কথিকা, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক গৌতম জোয়ারদার।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

সূর্যের মতো আলো ছড়াতে গেলে আগে পড়তে হবে। আসলে কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতায় আনন্দ পেতে হলে সদা সর্বদা

শুরুতেই দেখে নেওয়া আজকের দিন। আজ অর্থাৎ 7ই মে ইতিহাসের পাতায় চোখ রাখলে চোখ আটকে যাচ্ছে 1974 সালের আজকের দিনে। 1974 সাল, এই দিনের সঙ্গে জড়িয়ে আছে একটি নাম, দেশবন্ধু জায়া বাসন্তী দেবী। বাসন্তী দেবী 10 বছর বয়সে শিক্ষার জন্য কলকাতা লরেটো হাউসে ভর্তি হন। পরে ব্যারিস্টার চিত্তরঞ্জন দাসের সঙ্গে তার বিবাহ হয়। চিত্তরঞ্জন দাস সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করলে এবং তার অর্জিত সম্পদ দেশবাসীর সেবায় উৎসর্গ করার সিদ্ধান্ত নিলে তিনি পূর্ণ সমর্থন জানান এবং নিজেও অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ননদ উর্মিলা দেবী এবং নারী কর্মমন্দিরের কর্মী সুনীতি দেবী সহ খাদির পোশাক সঙ্গে নিয়ে বড়বাজারে আইন অমান্য ও হরতাল ঘোষণা করতে গিয়ে গ্রেপ্তার হন। তাদের গ্রেপ্তারের খবরে সারা বাংলাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। 3 দিন পর দেশবন্ধু গ্রেপ্তার হলে বাংলার কথা পত্রিকা তিনিই সম্পাদনা করেন। স্বামীর মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি স্বামীর প্রতিটি রাজনৈতিক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। দেশবন্ধু জায়া, দেশবরেণ্যা বাসন্তী দেবী 1974 খ্রিস্টাব্দের আজকের দিনে প্রয়াত হন।

আজকের দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে অজিত কৃষ্ণ বসুর নাম, যিনি অক্রীব নামে পরিচিত। ব্যঙ্গ ও কৌতুক রসের কবিতা এবং কৌতুক প্রধান গল্পসহ কয়েকটি উপন্যাসের লেখক রূপেই তিনি সমধিক প্রসিদ্ধ। তার অক্ষয় কীর্তি, পাগলা গারদের কবিতা, শনিবারের চিঠি, মাসিকপত্রে ধারাবাহিকভাবে তার পাগলা গারদের কবিতা সিরিজ ছাপা হয়। বিচিত্র ছন্দের ব্যবহারে কৌতুক রস ও দার্শনিক তত্ত্বের অনবদ্য মিশ্রণে রচিত গ্রন্থটি বিশিষ্ট। শনিবারের চিঠিতে লেখার সময় থেকেই বিখ্যাত কার্টুন পত্রিকা শঙ্কর্স উইকলিতে বহু কৌতুক রচনা লিখেছেন তিনি। লুনারিক্স নামে পরিচিত, ইংরেজিতে উদ্ভট খাপছাড়া 45টি কবিতা নিয়ে তার শ্যাডোস ইন দ্য ডার্ক প্রকাশিত হয়। ছোটদের জন্য লিখেছেন খামখেয়ালি ছড়া, আজব ছড়া, ছড়ার মিছিল প্রভৃতি। জাদুকরদের বিচিত্র জীবন ও কৌতূহলোদ্দীপক ঘটনা নিয়ে তার লেখা জাদু কাহিনী গ্রন্থটি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নরসিংহ দাস পুরস্কার পায়। ওস্তাদ কাহিনী গ্রন্থে তিনি তার সঙ্গীত জীবনের অনেক কথা এবং বহু বিশিষ্ট ওস্তাদের চমকপ্রদ কাহিনী বিবৃত করেছেন। 1993 সালের আজকের দিনে অজিত কৃষ্ণ বসু প্রয়াত হন।

0: স্মরণ পর্বে আজ শুনলেন দেশবন্ধু জয়া, বাসন্তী দেবী এবং অজিত কৃষ্ণ বসুর কথা।
1: কত শত শহীদের রক্তের বিনিময়ে দেশ ও মাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিল, স্বাধীনতার আলোয় আলোকিত করেছিল যারা, সেই সব বীর সন্তানদের স্মরণ করে শুনে নেব দেশবন্দনা সমবেত কণ্ঠে।

খুলব চিঠির ঝাঁপি তার আগে জানিয়ে দিই, মে মাসের প্রথম পক্ষে আপনারা চিঠি লিখছেন ছায়াতরু রবীন্দ্রনাথ। ছেলেবেলা থেকে যে দুঃখ যন্ত্রণা আনন্দ খ্যাতির ধাপে ধাপে সিঁড়ি ছুঁয়ে ছুঁয়ে কবি 80 বছর পূর্ণ করেছেন তা বিরল। সাহিত্য সংস্কৃতি সমাজ থেকে রাজনীতি সহ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি মানব জন্মের চূড়ান্ত সীমাকে অতিক্রম করেছিলেন। তিনি তো আমাদের একমাত্র প্রতীক, যাকে অনুসরণ করা যায়, অনুধাবন করা যায়, তার মতো হওয়া যায় না। তাই তো আমাদের জীবনের যে কোনো জীবন জিজ্ঞাসায় তার কাছেই আমরা নতজানু হই। তিনি আমাদের জীবনের ছায়াতরু। মে মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ছায়াতরু রবীন্দ্রনাথ। আমাদের চিঠি পাঠাতে পারেন, হাতে লেখা চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আমাদের ইমেলেও চিঠি পাঠাতে পারেন আপনারা। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chitihirjhanpi chithirjhapi.air@gmail.com। তাহলে মে মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ছায়াতরু রবীন্দ্রনাথ।

প্রথম যার লেখা দিয়ে শুরু করব, তিনি অঞ্জলি মল্লিক চৌধুরী, সোদপুর, উত্তর চব্বিশ পরগনার। রৌদ্র প্রখরতর, পথ সুদীর্ঘ, আমি তাপিত। কর্মজীবন থেকে অবসরের পর আমার অবসাদময় ক্লান্ত জীবনের ছায়াতরু হয়ে উঠেছেন রবীন্দ্রনাথ। তিনজনের সংসার হলেও সকালবেলা চোখ মেলা থেকে রাত্রিবেলা চোখ বোজার আগে পর্যন্ত সাংসারিক কাজকর্মের পরিমণ্ডলেই ব্যস্ত থাকতে হয় সারাক্ষণ, আমার কোনো হেল্পিং হ্যান্ড না থাকার কারণে। এতে বিভিন্ন ব্যাপারের সমাধান হলেও মানসিক ক্ষুধা কিন্তু মেটে না। দিন দিন আমার মন হয়ে পড়ে শ্রান্ত, অবসন্ন, ক্রন্দনরত। এই পরিস্থিতিতে আমি খুঁজে পাই আমার প্রাণের ছায়াতরু রবীন্দ্রনাথকে। মনে পড়ে যায় কলেজের এনসিসির অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প করতে পরপর তিন বছর শান্তিনিকেতন গিয়েছিলাম। উদয়ন, শ্যামলী, পুনশ্চ, উদীচি প্রাঙ্গণের বড় বড় গাছের শান্ত শীতল ছায়ায় আমাদের ক্লাস হতো। আবার হাঁটু ও কোমরের ব্যথা সত্ত্বেও কম বেশি অনুশীলনের পরে আমি যখন স্টেজে একক বা সমবেত রবীন্দ্র নৃত্য নাচতে থাকি, তখন সব কিছু ভুলে যাই। উচ্ছ্বাসে, আনন্দে উদ্বেলিত ও শিহরিত হয়ে ওঠে আমার মন। রবীন্দ্রনাথ যেন ছায়াতরুর মতো আমাকে আগলে রাখেন। অনুষ্ঠান শেষ হয়ে যায়, কিন্তু রেশ থেকেই যায়। ঘুমের মধ্যেও রবীন্দ্রনাথের স্নেহমাখা আশ্রয়ে স্বপ্নের দেশে পাড়ি দিই। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করেছেন অঞ্জলি মল্লিক চৌধুরী, সোদপুর, উত্তর চব্বিশ পরগনা থেকে।

চলে আসব পরের চিঠিতে। এবারের চিঠি লিখেছেন কাকলি মজুমদার ভুবনডাঙ্গা বোলপুর বীরভূম থেকে। প্রিয় প্রাত্যহিকী, যার সান্নিধ্য পেলে শরীর মন সবই জুড়িয়ে যায়, তিনি তো রবীন্দ্রনাথ। আমাদের মনের মানুষ, ঘরের মানুষ, কাছের মানুষ, সেই কোন ছেলেবেলায় সহজপাঠের হাত ধরে আমাদের পথ চলা শুরু, তারপর সময়ের সঙ্গে সঙ্গে তাঁর অসংখ্য শাখা প্রশাখার মতো গান, কবিতা, গল্প, উপন্যাসের ছায়ায় ছায়ায় আমাদের বেড়ে ওঠা। তাই সুখে দুঃখে আনন্দে যখন তাকে যেভাবে চেয়েছি, পেয়েছি তার বিরাট ছত্রছায়া। ভোরের প্রথম রবির কিরণ হয়ে প্রতিদিন উঁকি দেন মনের পূব আকাশে, যার আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে যায় সারাদিনের মনের যত ক্লান্তি, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়। তিনি বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যে একলা চলার পথের দিশারি তো একমাত্র তিনি, যার হাত ধরে অনায়াসে ডুব দেওয়া যায় রূপসাগরে অরূপ রতনের খোঁজে। মনের ভিতর বাঁধা যায় নিত্য নতুন খেলাঘর, জীবন মরণের সীমানায় তিনি এসে হাত ধরেন বন্ধু হয়ে। তাকে আমরা আমাদের অন্তরাত্মা দিয়ে অনুভব করি, যে অনুভবের উপলব্ধি এনে দেয় মনের শান্তি, প্রাণের আরাম। শত দুঃখেও তার ছায়ায় বসে নিশ্চিন্তে গাওয়া যায়, তোমার অসীমে প্রাণমনোলয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তিনি আমাদের সুখের সাথী, দুঃখের সঙ্গী, আনন্দের আনন্দধারা। আর এই সুখ দুঃখে ঘেরা ছোট্ট জীবনে কখন যে তিনি তার ছায়ার আঁচল দিয়ে আমাদের ঢেকে ফেলেছেন তা জানতেও পারিনি। তাই তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন চিরকালই আমাদের অন্তরের অন্তঃস্থলে ছায়া তরু হয়ে, আর সেখান থেকেই জানাবো তাকে প্রণাম। চিঠি লিখেছেন কাকলি মজুমদার ভুবনডাঙ্গা বোলপুর বীরভূম থেকে।

কালীতলা পূর্ব বর্ধমানের অরুণ শিকদারের লেখা আমার হাতে এবারে। প্রাত্যহিকি, যে মহিরুহ ছায়ায় আমার জীবনের বাঁচার অক্সিজেন, আমার পথ চলা, ক্লান্ত শরীরে প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি, তিনি রবীন্দ্রনাথ। চারপাশের আপাত চেনা মুখোশ ঢাকা মুখের কাছে যখন বিশ্বাস ভাঙার আঘাত পাই, দুঃখ পাই, তখন বুকের গভীরে শুনি ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অটল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয় ডঙ্ক, দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ। এভাবেই তার ছায়ায় আমার মাভই মন্ত্র। প্রিয়জনের মৃত্যুর বিচ্ছেদ বেদনায় যেদিন ভেঙে চুরমার হয়ে গেছি, সেই ঝড়ের রাতের শেষে ভোরের আলোয় হঠাৎ দেখি জীবনে অজস্র প্রিয় মানুষের মৃত্যু পেরিয়ে তিনি এগিয়ে চলেছেন আধার থেকে আলোয়। মৃত্যু পেরিয়ে আগুনের পরশ মনে জ্বালিয়ে সারা রাত মাথার উপর আকাশের নব নব তারা হয়ে বিরাজ করেন আমার রবীন্দ্রনাথ। তিনি বৃক্ষের মতো বিপদে, সংকটে, ব্যর্থতায়, হতাশায় ছায়া হয়ে আমাদের রক্ষা করেন। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে ঊর্ধ্বমুখে নরনারী। যত দীর্ঘ তপ্ত দিন আসুক, আমরা জানি মাথার উপর রবীন্দ্রনাথ আছেন। তার সৃষ্টির পথ বহু ধারায় ছড়ানো, সেখান থেকে শুধু কুড়িয়ে নিতে হবে পাথেও। আমাদের জীবনের বৈতরণীর ছায়াসঙ্গী, আমাদের পান্থ শাখা, আমাদের আশ্রয় রবীন্দ্রনাথ। তিনি আজীবনের ছায়াতরু। লিখেছেন অরুণ শিকদার, কালীতলা পূর্ব বর্ধমান থেকে।

চলে আসি পরের চিঠিতে। এবারের চিঠি লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও ডাকঘর কিয়ামাচা, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। জীবনবোধের প্রাত্যহিকী। এই ক্ষুদ্র জীবনের অঙ্ক জুড়ে সর্বত্র যার অবস্থান, তিনি রবীন্দ্রনাথ। এমন কোনো অবস্থান নেই যেখানে তিনি নেই। পথ হারিয়েছি যতবার ততবারই পথ প্রদর্শক হয়ে দেখা দিয়েছেন। সুখের সন্ধানে আনন্দের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়েও বারবার পেয়েছি তাকে, এবং এমনভাবে সে সুখ পেয়েছি যা খুলে দিয়েছে আনন্দের নতুন দিগন্ত। সৃষ্টি সুখের উল্লাসে রবীন্দ্রনাথ দেখা দিয়েছেন সাহস আর শক্তি নিয়ে। এমনকি ভাবনাগুলো যখন কানা গলিতে ঘুরপাক খায়, ঠিক সেই মুহূর্তে গীতবিতান হয়ে ওঠে ভাবনার অক্সিজেন। আর সমস্ত আশা যখন মাথা ঠুকেছে এক দরজা থেকে আরেক দরজায়, সেই মুহূর্তেও কবির উজ্জীবনী মন্ত্র আশার আলো হয়ে জ্বলে উঠেছে নতুন করে। হারানোর মুহূর্তগুলো জীবনের সবথেকে বড় বেদনার বোধ হয়। এমন সময় সব সান্ত্বনা ব্যর্থ হলেও অফুরন্ত শক্তির ভাণ্ডার কবির সঙ্গীত বেজে উঠেছে অন্তরের সেতারে। এমন ছায়া তরুবর হয়ে যিনি জীবনের আকাশ জুড়ে আছেন, তিনিই তো রবীন্দ্রনাথ। জীবনের যে কত পরিস্থিতির মুখোমুখি হয় তা জীবন মাত্রেই জানে, কিন্তু কোটি কোটি মানুষের সমস্ত পরিস্থিতির মোকাবিলা করার দুঃসাহস যদি কারোর থেকে থাকে, সে একমাত্র রবীন্দ্রনাথের। এমন মিলিয়ে দেওয়ার, ধরে রাখার, বাঁচিয়ে রাখার, দুঃখ বেদনা জয় করার, হতাশার মাঝেও স্বপ্ন সান্ত্বনা এঁকে দেওয়ার ক্ষমতার কার আছে? বিরল থেকে বিরলতম মুহূর্তেও যে পথ খুঁজে দিতে পারে, তিনিই তো রবীন্দ্রনাথ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ যার সৃষ্টির ভাণ্ডারে অটুট অমলিন, সেই ছায়া তরুর কথাতেই বলি, আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব, ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। একথা জানিয়ে চিঠি শেষ করেছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও ডাকঘর কিয়ামাচা, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে।

অদিতি দে চট্টোপাধ্যায়ের লেখা এসেছে খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, তোমার বর্তমান বিষয়টিকে কেন্দ্র করে গঙ্গাজলে গঙ্গা পুজো করার এক সুবর্ণ সুযোগ পেয়েছি। কবিগুরুকে প্রণাম জানিয়ে নিবেদন করলাম আমার বার্তা। ছায়া তরু রবীন্দ্রনাথ। প্রেমে প্রাণে গানে

আলোকে পুলকে আনন্দে অনুরাগে, আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহনও লাগে। আনন্দধারা বহিছে ভুবনে সেই ছায়া তরুতলে, বসন্ত তার গান লিখে যায় ফুলে ফুলে ঢোলে ঢোলে। বড় আশা করে এসেছি তোমার সুনিবিড় ছায়াতলে, আপন ছন্দে হার মানা হার পরাবো তোমার গলে।

আন্দোলকে মঙ্গলালোকে ঘোচায় মনের গ্লানী, ঋতুরঙ্গের অঙ্গে অঙ্গে অরূপ তোমার বাণী। আশা নিরাশায় জয় পরাজয়ে তোমাকেই কাছে চাই, গোপন বিজন দেবালয় মাঝে তোমারই পরশ পাই। ভীতি সংশয় দূরে ঠেলে দিলে একলা চলার শিক্ষা, অচলায়তন ভেঙে তুমি দিলে অগ্নিমন্ত্রে দীক্ষা। স্বাদেশিকতার অমোঘ বারতা জনগণ মনোগানে, বাংলার মাটি বাংলার জল আবেশ জাগায় প্রাণে। হে পূর্ণ তব চরণের কাছে কামনা করি একান্তে, ছায়াতরু হয়ে থেকো চিরকাল জীবন নদীর প্রান্তে। লিখেছেন অদিতি দে চট্টোপাধ্যায়, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে।

0: এখন বিজ্ঞাপন, বিজ্ঞাপনের পর ফিরে আসছি আপনাদের চিঠিতে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

চলে আসি পরের চিঠিতে। এবারের চিঠি এসেছে বউবাজার চন্দননগর হুগলি থেকে, লিখেছেন সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী। ভালোবাসার প্রাত্যহিকী। কবিগুরু আমাদের সংকট মোচনের আর্যগুরু। যখন মানব মস্তিষ্ক বুদ্ধি বিচারের ওপর স্থিতিশীল হয়ে পড়ে, মনের টানা পড়েনে কবিতার পংক্তি নবজাগরণের পথ দেখায়, ঠিক তখন রবি ঠাকুর অন্তরের সৃজনশীলতাকে সমৃদ্ধ করার অধিকার শেখান। তিনি যেন সকলের কাছে অবসাদ, বিষণ্ণতা, পূর্বরাগ, প্রেম, বিরহ আর বিভিন্ন পর্যায়ের মন খারাপ থেকে উত্তরণের একমাত্র সেতু, যাকে আশ্রয় করে পাওয়া যায় সকল যন্ত্রণা থেকে মুক্তির সহজ পাঠ, সকল সুখের প্রশান্তি, উপশমের খোলা জানালা তিনি। কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, তার সৃষ্টির সব কিছু আঁকড়ে আমাদের বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা, ভালো মন্দের দোলাচলে যখন কৈশোর প্রেম হাবুডুবু খায়, তখন গুনগুন করে মন গেয়ে ওঠে ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি। ভাবাবেগ থেকে দূরে গম্ভীর পর্যালোচনায় দেখি রবীন্দ্রনাথ অখণ্ড ভারতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন। তিনি ভারতের অতীত ঐতিহ্যের দিকে তাকিয়েছিলেন এবং সামাজিক স্তরে বিভিন্ন জাতির বৈচিত্র্যকে স্বীকার করে সমন্বয় ও ঐক্যের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। ভারত তীর্থ কবিতায় পাই মহামানবের সাগর তীরের ভাবনা। তিনি জাতিগত প্রভেদ মিটিয়ে সামাজিক ঐক্য প্রতিষ্ঠার জন্য রাখি বন্ধন উৎসব শুরু করলেন। সামাজিক ধার্মিক বিভিন্নতা কাটিয়ে ঐক্যবদ্ধ হবার পথ দেখিয়েছিলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়। তাই আমরা রবি ছায়াতলে শান্ত, স্নিগ্ধ ও সমৃদ্ধ সবসময়। একথা জানিয়ে চিঠি শেষ করেছেন সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী, বউবাজার চন্দননগর হুগলি থেকে।

তমলুক পূর্ব মেদিনীপুরের চন্দনা দাস ভৌমিক ঘোষের লেখা এই মুহূর্তে। প্রিয় প্রাত্যহিকী, ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, সহজ পাঠের হাতটি ধরে রবি ঠাকুরের ছত্রছায়ায় আধো আধো বুলিতে আমাদের কথা বলতে শেখা। সেই ছায়াতে

তখন থেকেই মেতে উঠেছি আমরা সবাই রাজার ছন্দে। ওই শিশু বয়সেই মায়ের কোলটিতে বসে মার সঙ্গে নানান প্রশ্নের খেলাতেও সামিল হয়েছি। জানতে চেয়েছি রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন। তারপর যখন বয়সের সিঁড়ি ভেঙে ওপরে উঠেছি, চারিদিকের হিংসা বিদ্বেষ হানাহানি অরাজকতায় ভারাক্রান্ত অবসন্ন হৃদয়কে রবি ছায়ার শুভ্র স্নিগ্ধ ধারা জলে সিঞ্চিত করেছি বারবার, দুঃখক্লিষ্ট হতাশ মনকে রবিবৃক্ষের আনন্দধারা উজ্জীবিত করে যুগ যুগ ধরে, দুঃখে যেন করিতে পারি জয়, এই মন্ত্রই অনুপ্রেরণা যোগায় এগিয়ে চলার। জীবন মরণের সীমানা ছাড়ায়ে চিরসখা রবি বন্ধু কালের দিগন্তে দাঁড়িয়ে থাকেন সত্যি এক চিরহরিত ছায়াতরুর মতোই। শুধুমাত্র বৈশাখের ২৫ বা শ্রাবণের ২২ই নয়, আমাদের দিবারাত্রির নিত্যসঙ্গী রবি ঠাকুর বিশাল এক মহিরুহের মতো জীবনের যাবতীয় বিষ বাষ্প শোষণ করে সুর তাল ছন্দের সতেজ অক্সিজেন আমাদের মধ্যে তরঙ্গায়িত করে যাচ্ছেন। আজও যখন একাকী মন সুহৃদের তরে কাতর হয়ে ওঠে, ছন্দ বৈচিত্র্যে অনুরণিত হয়ে আমরা সেই মহিরুহকেই বারবার আঁকড়ে ধরি, সে ছায়ার কি নরম আরাম, পরম নিশ্চিন্ততা, চরম শান্তি। সেখানে দারুণ অগ্নিবাণের তীব্র দহনটুকু নেই, আছে পুষ্প পল্লবিত রবিবৃক্ষের শীতল হাওয়ার কোমল পরশ। প্রাণের ঠাকুরের হাতটি ধরেই পথ হাঁটা, আবার ক্লান্ত হয়ে তাঁর ছায়াতেই আশ্রয় নেওয়া, আবার জীবনের উপান্তে এসে তিনিই তো শিখিয়েছেন সমুখে শান্তি পারাবার। এই তরুণী ভাসিয়ে মৃত্যুকে অমৃতরূপে বরণ করে নিতে, নয়ন সম্মুখে না থেকেও নয়নের মাঝখানে তার ঠাই, আকাশ ভরা সূর্য তারার তলে রবিবৃক্ষের শ্যামল ছায়াটুকু যুগ যুগ ধরে আমাদের পরম স্নেহে আগলে রেখেছে, আরও শত শতাব্দীও রাখবে। লিখেছেন চন্দনা দাস ভৌমিক ঘোষ, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে।

এবারের চিঠি চন্দন কুমার রায় লিখেছেন পূর্ব বর্ধমান থেকে। সুপ্রিয় প্রাত্যহিকী, প্রচণ্ড দাবদাহে যেমন ক্লান্ত প্রতীক আশ্রয় খোঁজে বটবৃক্ষের স্নিগ্ধ ছায়ায়, তেমনি জীবনে দুঃসহ ক্লান্তি, বেদনা, ব্যর্থতা, প্রেম বিচ্ছেদ, আনন্দ ও বিষাদের প্রতিটি মুহূর্তে বাঙালি আশ্রয় খোঁজে রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে দিয়ে। তিনি শুধু কবি নন, নাট্যকার নন, গল্পকার নন, তিনি এক চিরজাগ্রত অনুভব, এক অন্তহীন প্রেরণা, এক মহিরুহের মতো আশ্বাসদায়ী উপস্থিতি। আনন্দের দিনে তার গান হৃদয়কে উচ্ছ্বসিত করে তোলে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, এই পংক্তিতে যেমন নতুন দিনের আহ্বান, তেমনি জীবনের প্রতি অফুরন্ত ভালোবাসা। আবার দুঃখে যখন চারিদিক অন্ধকারে ঢেকে যায়, তখন তাঁর কণ্ঠেই শোনা যায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। এই বাণী শুধু গান নয়, এটি সাহসের মন্ত্র, আত্মবিশ্বাসের দীপ শিখা। প্রেমে রবীন্দ্রনাথ যেন হৃদয়ের অন্তরতম ভাষ্যকার, আবার বিচ্ছেদেও তিনি সমান সত্য। হারিয়েও যে মানুষ থেকে যায় স্মৃতিতে, ভালোবাসায় তা তিনি অনন্যভাবে প্রকাশ করেছেন। জীবনের প্রতিকূল সময়ে, শৈত্য প্রবাহের মতো কঠিন দিনে তাঁর বাণী আমাদের উষ্ণতা দেয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এখানে প্রার্থনা ভীরুতার নয়, শক্তির। আবার মানব মুক্তির চেতনায় তিনি বলেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। এই পংক্তি আজও স্বাধীন মনন ও মানবিক মর্যাদার শাশ্বত ডাক। রবীন্দ্রনাথের সাহিত্য, সঙ্গীত, দর্শন

দর্শন ও মানবতাবাদ জীবনের প্রতিটি ঋতুর সঙ্গী। গ্রীষ্মের দাবদাহে তিনি ছায়া, বর্ষার ঝড়ে তিনি আশ্রয়, শীতের কাঁপুনিতে তিনি উষ্ণতা, আর বসন্তে তিনি নবজাগরণের ফুলেল স্পর্শ। তাই তিনি কেবল বিশ্বকবি নন, তিনি বাঙালির চিরকালের মানুষ বৃক্ষ। শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন চন্দন কুমার রায়, পূর্ব বর্ধমান থেকে।

চলে আসব সোজা মানকুণ্ডু হুগলিতে, লিখেছেন সাধনা ঘোষ, সহৃদ প্রাত্যহিকী। রবীন্দ্রনাথ আমার সেই ছায়াতরু যার তলে বসে আমি মৃত্যু ভয়কে জয় করেছি। আমার এক আত্মীয়া টিটেনাসে আক্রান্ত হলে ওকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় আমিও সঙ্গে গিয়েছিলাম। ভর্তির পরে কাঁচের জানালার বাইরে থেকে একবার মাত্র ওকে দেখতে দেওয়া হয়েছিল। কি অসম্ভব শান্ত গা ছমছম করা পরিবেশ, চারিদিকে মৃত্যু যেন ওত পেতে বসে আছে। কয়েকদিন পর ওর মৃত্যু হয়। তারপর থেকেই কি যে হল, একটা মৃত্যু ভয় যেন সব সময় আমাকে তাড়া করত। সারা বাড়ি বারবার জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতাম, সবার কাছে বকুনি খেতাম, তাও একই কাজ করতাম। সারা বাড়িতে কেমন যেন ওষুধের গন্ধ, নিজেরই খারাপ লাগত। একদিন দুপুরে সবাই যখন দিবানিদ্রায় মগ্ন, কিছুটা আনমনে আলমারি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা নিলাম। প্রথম পৃষ্ঠায় চোখ পড়তেই চমকে উঠলাম। এ কি, এখানেও সেই মরণ! নিজের অজান্তেই চোখ বুজে কতক্ষণ যে আচ্ছন্ন হয়েছিলাম জানি না। তারপর যখন চোখ মেললাম, ধীরে ধীরে উচ্চারণ করলাম, মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুজ মেঘ জটা জুট, রক্ত কমল কর রক্ত অধরপুট, তাপ বিমোচন করুণ কর তব। মৃত্যু অমৃত করে দান, বারবার উচ্চারণ করতে করতে কর্ণকুহরে যেন ধ্বনিত হতে লাগল উপনিষদের সেই পবিত্র মন্ত্র, মৃত্যুর মা অমৃতঙ্গমায়া। পাগলের মতো আমার ছায়াতরু রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরলাম। মৃত্যু ভয় ধীরে ধীরে কোথায় চলে গেল? প্রাত্যহিকী কি পরবর্তীতে অনেক আপনজনের শিয়রে বসে মৃত্যুকে দেখেছি খুব কাছ থেকে। ভয় নয়, বরং মনে হয়েছে আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। সাধনা ঘোষ, মানকুণ্ডু, হুগলি।

0: চিঠির ঝাঁপি বন্ধ করতে হবে, ঘড়ির কাঁটা আমাদের সে কথাই জানাচ্ছে। তার আগে জানিয়ে দিই আবহাওয়ার খবর। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। গত ২৪ ঘন্টার আবহাওয়ার জানানো হয়েছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫% সর্বোচ্চ, সর্বনিম্ন ৬১%। মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। তাহলে আজকে প্রাত্যহিকীর পর্ব আমরা এখানেই শেষ করি। উপস্থাপনায় ছিলাম শুভদীপ দে,
1: সুতপা চট্টোপাধ্যায়।
0: একটু পরে
2: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তাঁর ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে গতকাল দুদেশের মধ্যে ১৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকার গঠনে তোড়জোড় চলেছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে। পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে আজ, নতুন সরকার শপথ নেবে আগামী ৯ মে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যম গ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল অলিন চৌহান আজ জয়পুরে যৌথ কমান্ডার সম্মেলনের দ্বিতীয় সংস্করণে যোগ দেবেন। পশ্চিম এশিয়ার সংঘর্ষ থামাতে প্রাথমিক বোঝাপড়ার দিকে এগোচ্ছে আমেরিকা ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এক বিশেষ চুক্তির মাধ্যমে ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটতে পারে। আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তাঁর ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল এক উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দুদেশের রাষ্ট্রপ্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে শ্রী মোদী বলেন ২০৩০ সালের মধ্যে ভারত ও ভিয়েতনামের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি ২৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে कथा है तादेर।
3: भारत और वियतनाम का बायलेटरल ट्रेड पिछले एक दशक में डबल होकर 16 बिलियन डॉलर तक पहुंच चुका है। 2030 तक इसे 25 बिलियन डॉलर तक पहुंचाने के लिए हमने कई महत्वपूर्ण निर्णय लिए हैं।
2: বিদেশ মন্ত্রকের সচিব পি কুমারন সংবাদ মাধ্যমকে জানান যে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানান উভয় দেশ একে অপরের বাজারে কৃষিজাত পণ্য সহ বিভিন্ন পণ্যের প্রবেশাধিকার সহজতর করতে সম্মত হয়েছে। এছাড়াও ব্যবসা বাণিজ্য সহজ করতে এবং মান যাচাইয়ের শংসাপত্র প্রদানের ক্ষেত্রে একটি অনুকূল নিয়ন্ত্রক পরিবেশ তৈরি করার বিষয়েও একমত হয়েছেন দুই নেতা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে এক নৈশ ভোজের আয়োজন করেন রাষ্ট্রপতি। তিনি বলেন ভারত ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে। দুদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির ভিত্তিতে তৈরি। ভারতের অ্যাক্ট ইস্ট নীতিতেও ভিয়েতনাম একটি গুরুত্বপূর্ণ অংশীদার। পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। ভোট পর্ব শেষে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল লোকভবনে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করে ফলতাবাদে ২৯৩টি বিধানসভার গেজেট নোটিফিকেশন এবং ভোটের ফলাফল সংক্রান্ত তথ্য তাঁর হাতে তুলে দেন। এদিকে রাজ্যে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও তৃণমূল কংগ্রেস নেত্রী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। এর ফলে পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া লোকভবনের ওপরেই নির্ভর করছে। আগামী 9 মে ব্রিগেডের ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য গতকাল সাংবাদিকদের জানিয়েছেন যে ওইদিন সকাল 10টা থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হবে। দলীয় সূত্রে খবর, অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শ্রী ভট্টাচার্য গতকাল বিকেলে নবান্নে যান। তিনি সেখানে মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাংবাদিকদের কাছে তিনি সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান।

এদিকে রাজ্যে নির্বাচনী ফলাফল ঘোষণার পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি এখন তুঙ্গে। দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন, এরপরই বিজেপি পরিষদীয় দলের নেতার নাম ঘোষণা করা হতে পারে। এদিকে সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়াও দ্রুতগতিতে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তারা রাজ্যের 293টি বিধানসভা কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তি রাজ্যপালের কাছে জমা দেন। বিহারে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ হবে আজ। বিহার প্রদেশ বিজেপি সভাপতি সঞ্জয় সারাউগি জানিয়েছেন যে আজ পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। দুপুর 12:10 থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা। সূত্রের খবর, বিজেপি থেকে প্রায় 15 জন এবং জেডিইউ থেকে 14 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। এছাড়াও লোক জনশক্তি পার্টি থেকে 2 জন এবং হিন্দুস্থানী আওয়াম মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চা থেকে 1 জন করে প্রতিনিধি মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন। কেরলে কংগ্রেস পরিষদীয় দল আজ বৈঠকে বসবে বলে কেপিসিসি সভাপতি সানি জোসেফ জানিয়েছেন। একই সঙ্গে ইউডিএফ এর অন্যান্য সহযোগী দলগুলোর সঙ্গেও মন্ত্রিত্ব বণ্টন নিয়ে আলোচনা হবে। আলোচনা শেষে ইউডিএফ পরিষদীয় দল বৈঠক করবে। নির্বাচিত নেতা পরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাবেন। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বিধানসভার কাজ সেরে গতরাতে চন্দ্রনাথ গাড়ি করে মধ্যমগ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। দোহারিয়া এলাকায় বাড়ির অদূরেই উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তাঁর পথ আটকায়। এরপরই দুষ্কৃতীরা বাইকে করে এসে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। চন্দ্রনাথের বুকে ও পেটে গুলি লাগে। গুলিবিদ্ধ হন তাঁর গাড়ির চালক বুদ্ধদেব বেরাও। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দ্রনাথকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বুদ্ধদেবকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর বুকে, পেটে এবং হাতে গুলি লেগেছে বলে খবর। 4টি বাইকে মোট 8 জন দুষ্কৃতী ছিল বলে জানা গেছে। আগে থেকেই চন্দ্রনাথের গাড়ির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা চন্দ্রনাথ দীর্ঘদিন মধ্যমগ্রাম এলাকায় থাকতেন। বিধানসভা নির্বাচনে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর হয়ে যে দলটি কাজ করেছে তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ ও বুদ্ধদেব। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দলের নেতা অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল প্রমুখ। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। রাতেই যশোর রোডের হাসপাতালে যান রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্ত। সাংবাদিকদের তিনি জানান, অপরাধে ব্যবহৃত 4-চাকার গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। নম্বর প্লেটটি শিলিগুড়ির হলেও তা ভুয়ো। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করার কাজ চলছে বলে তিনি জানান। চেন্নাইয়ে রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আল্লেকারের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন তামিলগা ভেট্রি কাজাগাম অর্থাৎ টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। বিধানসভা নির্বাচনে 108 আসনে জয়লাভ করার পর গতকাল দলের প্রবীণ নেতা কে এ সেঙ্গোত্তোয়াইন, এন আনন্দ এবং আদব অর্জুনা সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে তিনি সরকার গঠনের দাবি পেশ করেন। আজকের প্রসঙ্গের বিষয়, নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। আগামী 9 মে শপথ গ্রহণ অনুষ্ঠান। নতুন সরকার গঠনের আগে সাধারণ মানুষ কী চাইছে তা জানতে চেষ্টা করেছে আমাদের প্রতিনিধিরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল অলিন চৌহান আজ জয়পুরে যৌথ কমান্ডার সম্মেলনের দ্বিতীয় সংস্করণে যোগ দেবেন। দুদিনব্যাপী এই সম্মেলনের ভাবনা, আগামী দিনে নতুন নতুন ক্ষেত্রে সামরিক সক্ষমতা বাড়ানো। অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তির আগে এই সম্মেলনের আয়োজনের গুরুত্ব বৃদ্ধি করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানায়, এই সম্মেলনে মহাকাশ, সাইবার ও মনস্তাত্ত্বিক যুদ্ধের মতো নতুন ক্ষেত্রে সেনাবাহিনীর দক্ষতা বাড়ানো নিয়ে আলোচনা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সুরিনামের রাজধানী পারামারিবোতে সে দেশের বিদেশমন্ত্রী মেলভিন বৌভার সঙ্গে এক বৈঠকে অংশ নেন। ভারত সুরিনাম সম্পর্ক পর্যালোচনার উদ্দেশ্যে নবম যৌথ কমিশন আলোচনার আওতায় দুদেশের প্রতিনিধিদল বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, উন্নয়নে সহযোগিতা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং দুদেশের জনগণের পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আগামী 30 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ একটি মদ নিষিদ্ধ রাজ্যে পরিণত হবে বলে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য সম্মিলিত ছবিটি ভুয়ো বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো তথ্য অনুসন্ধান শাখার পক্ষ থেকে এটিকে ভুয়ো, ডিজিটালি সম্পাদিত বলে জানানো হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর দুদিনের লখনৌ সফরে ফ্রুট হরাইজন 2026 সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তিনি গতকাল

রপ্তানিকারক ও অন্যান্য অংশীদারদের সঙ্গে মত বিনিময়, প্রগতিশীল রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক এবং ফল ব্যবসা শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করেন। কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026 দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 35টি দেশ থেকে খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। জুলাই মাসের 27 তারিখ থেকে আগস্টের 2 তারিখ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্বের ক্রীড়া দুনিয়ায় দিল্লির গুরুত্ব বাড়বে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সাথে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবরোধের অবসান এক বিশেষ চুক্তির মাধ্যমে ঘটতে পারে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান এই চুক্তিতে রাজি না হলে মার্কিন সেনা অভিযান আরও তীব্র করা হবে। আইপিএল ক্রিকেটে আজ লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। অন্যদিকে আইপিএল ক্রিকেটে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকালের খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসকে 33 রানে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তার ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে গতকাল 2 দেশের মধ্যে 13টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় চরম রাজনৈতিক উত্তেজনা। চন্দ্রনাথের গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল কংগ্রেস পরিকল্পনা মাফিক এই খুন করেছে বলে বিজেপির দাবি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী। বর্তমান রাজ্য বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। পঁচিশে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে আগামীকাল পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। রাজনৈতিক পালাবদলের আবহে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের অবিলম্বে নিয়মিত সরকারি কাজে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে পুলিশ ডিরেক্টরেট। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। ঘূর্ণাবর্ত অনুকূল বায়ুপ্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের দুদিন আগেই উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, বিধানসভায় কাজ সেরে গতরাতে চন্দ্রনাথ গাড়ি করে মধ্যমগ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। দোহারিয়া এলাকায় বাড়ির অদূরেই উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তার পথ আটকায়। এরপরে দুষ্কৃতীরা বাইকে করে এসে চন্দ্রনাথকে লক্ষ্য করে খুব কাছ থেকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। গাড়ির কাঁচ ভেদ করে চন্দ্রনাথের বুকে দুটি এবং পেটে একটি গুলি লাগে। গুলিবিদ্ধ হন তার গাড়ির চালক বুদ্ধদেব বেরাও। দুজনকে উদ্ধার করে যশোর রোড লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দ্রনাথকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বুদ্ধদেবকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার বুকে, পেটে এবং কাঁধে গুলি লেগেছে বলে খবর। চারটি বাইকে মোট আটজন দুষ্কৃতী ছিল বলে জানা গেছে। আগে থেকেই চন্দ্রনাথের গাড়ির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল বলে প্রাথমিক মনে করা হচ্ছে। আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা চন্দ্রনাথ দীর্ঘদিন মধ্যমগ্রাম এলাকায় থাকতেন। বিধানসভা নির্বাচনে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর হয়ে যে দলটি কাজ করেছে তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ ও বুদ্ধদেব। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দলের নেতা অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল প্রমুখ। বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীরা হাসপাতাল চত্বরে ভিড় জমান। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনী ও র্যাব। রাতেই যশোর রোডের হাসপাতালে যান রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা। সাংবাদিকদের তিনি জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করার কাজ চলছে।
1: We have seized a vehicle which was used for the crime purpose. On investigation, it has been found that its number plate has been tampered. The vehicle actually, the number plate that has been used belongs to vehicle in Siliguri, but actually it is a tampered number. We have seized from the spot few fired cartridges as well as live rounds. We are processing the information that we have got so far. And at this moment, I think this is the only information that I can divulge at this moment.
0: এদিকে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ডিজের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, এর আগেও একাধিকবার দলের নেতাকর্মীদের ওপর আক্রমণ হয়েছে, এই হিংসা বন্ধ হওয়া উচিত। পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় এই খুন করা হয়েছে বলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুলিশের তদন্তের ওপর আস্থা রাখছেন তারা। এই পরিস্থিতিতে শান্ত থাকতে এবং আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার জন্য দলীয় কর্মী ও সমর্থকদের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।
2: আমরা গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই, যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা সকলকে অনুরোধ করব। শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন।
0: তৃণমূল কংগ্রেস ঘটনার তীব্র নিন্দা করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তারা। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে হিংসা এবং অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন। এই ধরনের ঘটনা বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন তিনি। সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
3: পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে কার্যত যেভাবে গুলি করা হয়েছে পরিকল্পিতভাবে চক্রান্তের মতন করেই এই খুন, যে কোন দল এটা বড় কথা নয়। অপরাধীদের অবশ্যই যথাযথভাবে শাস্তি পাওয়া উচিত, এটা কখনো হতে পারে না যারা ভোট হয়ে গেলেই তৃণমূলের আমলে একেবারে যা খুশি করতে থাকো, ভোটের পরে বাংলাকে আরো বেশি বিপর্যস্ত করা এটা কখনো হতে পারে না।
0: দক্ষিণ চব্বিশ পরগনার বসিরহাটে বিজেপি কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বসিরহাট দক্ষিণ বিধানসভার গোডাউন পাড়া এলাকায় গতরাতে রোহিত রায় নামে ওই কর্মীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই হামলার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি। রাজনৈতিক পালা বদলের পর তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীরা বিজেপি কর্মীর ছদ্মবেশে অশান্তি ছড়াচ্ছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে বলে বিজেপি অভিযোগ করেছে। বিজেপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষকে এই বিষয়ে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, যারা ছদ্মবেশ ধরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে কিংবা আইন নিজের হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। নতুন সরকার রাজ্যে আইনের শাসন ফেরাতে বদ্ধপরিকর। বিজেপি সরকার এখনও গঠন না হলেও ফল প্রকাশের পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই দলের মদতে সাধারণ মানুষের জীবন জীবিকার ওপর হামলা শুরু হয়েছে বলে সিপিআইএম দাবি করেছে। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গতকাল এক বিবৃতিতে বলেন, 2011 সালে নির্বাচনী ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের পথ অনুসরণ করেই সিপিআইএম কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে। এসইউসিআই কমিউনিস্ট রে রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে বলেছেন, বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে কোনো দাঙ্গা সন্ত্রাস হবে না বললেও সাধারণ মানুষের ওপর আক্রমণ নির্যাতন তাদের দোকান ঘরবাড়িতে অগ্নিসংযোগ লুটপাট চলেছে। আইনজীবীদের সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস রাজ্যজুড়ে হিংসার ঘটনা রুখতে আইনের শাসন প্রয়োগ করার দাবি জানিয়েছে। বর্তমান রাজ্য বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান এবং ভোট পরবর্তী হিংসা রুখতে নবান্নে মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, রাজ্যে দলের পর্যবেক্ষক সুনীল বানসাল, দলের নেতা সৌমিত্র খা প্রমুখ। পরে এক সাংবাদিক বৈঠকে সৌমিক ভট্টাচার্য জানান, আগামীকাল নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। পরদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করছে পুলিশ। প্রায় 4,000 পুলিশ কর্মী ওই দিন মোতায়েন থাকবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজনৈতিক পালা বদলের আবহে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের অবিলম্বে নিয়মিত সরকারি কাজে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ডিরেক্টরেট থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যান্ড গ্রিভান্স রেড্রেসাল কমিটিতে নিযুক্ত বা ডেপুটেড থাকা পুলিশ কর্মী ও সহায়ক কর্মীরা অনেক ক্ষেত্রে নিয়মিত সরকারি দায়িত্ব পালন করছেন না, তাই সংশ্লিষ্ট ইউনিট, জেলা ও পুলিশ কমিশনারেটগুলিকে অবিলম্বে সংশোধনমূলক ব্যবস্থা নিয়ে তাদের স্বাভাবিক সরকারি ডিউটিতে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া।

0: হয়েছে। নিউ মার্কেটে বুলডোজার নিয়ে বিজয় মিছিলের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। বুলডোজারের মালিক এবং চালকের খোঁজে চলছে তল্লাশি। দলের পরবর্তী রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি গতকাল কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে তিনি দাবি করেন, অন্তত 100টির বেশি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। ভোট লুঠের অভিযোগে তৃণমূল কংগ্রেস শীঘ্রই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে সূত্রের খবর। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়েছে 10:15 থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ঘূর্ণাবর্ত অনুকূল বায়ুপ্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস, তবে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে 40-50 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় চরম রাজনৈতিক উত্তেজনা। চন্দ্রনাথের গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল কংগ্রেস পরিকল্পনা মাফিক এই খুন করেছে বলে বিজেপির দাবি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্চিতা চক্রবর্তী।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অর্চিতা চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আজকের জানাজানায় আলেকজান্ডার পোপভ ও রেডিও ডে, এটি লিখেছেন পঞ্চানন মণ্ডল। 1895 সালে 7ই মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বসেছে রাশিয়ান ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল সোসাইটির বৈজ্ঞানিক সম্মেলন। হাজির হয়েছেন সে যুগের নামজাদা অধ্যাপক, গবেষক ও বিজ্ঞানীরা। এসেছেন আলেকজান্ডার স্তেপানোভিচ পোপভ নামে এক তরুণ গবেষক। তার টেবিলে রাখা একটি কাঠের ফ্রেমে বসানো অদ্ভুত সব যন্ত্রপাতি। যন্ত্রের মূল উপাদান একটি কোহরার, যা দেখতে ছোট্ট নলের মতো। এর ভেতরে ধাতব গুঁড়ো দিয়ে ভর্তি, পাশে একটি ঘণ্টা বাঁধা, যন্ত্রে একটা অ্যান্টেনা লাগানো, তারের মতো দেখতে। পোপভ আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থিত দর্শকদের বললেন, আজ আমি আপনাদের এমন এক যন্ত্র দেখাব যা চোখে দেখা যায় না এমন এক শক্তিকে শনাক্ত করতে পারে। বাজ পড়লে যেমন আকাশে তরঙ্গ ছড়িয়ে পড়ে, তেমন তরঙ্গই যন্ত্র ধরতে পারে। তার এক সহকারী দূরে রাখা একটি স্পার্ক জেনারেটর চালু করলেন, যা মুহূর্তেই বিদ্যুতের ঝলক তৈরি করল। হালকা বিদ্যুৎ চমকের শব্দে ঘর ভরে গেল। হঠাৎ টিং টিং করে বেজে উঠল যন্ত্রের সঙ্গে বাঁধা সেই ঘণ্টা। সবাই চমকে তাকালেন, কেউ বিশ্বাস করতে পারছেন না। যেখানে কোনো তার নেই, সংযোগ নেই, অথচ ঘণ্টা বেজে উঠল, কিভাবে সম্ভব? পোপভ আত্মপ্রত্যয়ের সঙ্গে এর কার্যকারণ ব্যাখ্যা করলেন। যখন স্পার্ক তৈরি হয়, তখন বায়ুতে এক ধরনের অদৃশ্য তরঙ্গ ছড়িয়ে পড়ে। আমার যন্ত্র সেই তরঙ্গ শনাক্ত করতে পেরেছে। কোহরারের ধাতব গুঁড়ো তরঙ্গের সংস্পর্শে সংবেদনশীল হয়, ফলে যন্ত্রে একটি বৈদ্যুতিক বর্তনী সম্পূর্ণ হয় এবং ঘণ্টা বেজে ওঠে। প্রদর্শন কক্ষে শোরগোল পড়ে গেল। উপস্থিত বিজ্ঞানীরা সবাই এসে যন্ত্রটি দেখতে লাগলেন। প্রশ্নের পর প্রশ্ন, বিস্ময় আর কৌতূহলে মুখর সেই প্রদর্শন কক্ষ। এই দিন তিনি অন দ্য রিলেশন অফ মেটালিক পাউডার্স টু ইলেকট্রিক অসিলেশনস এই শিরোনামে এক পেপার প্রকাশ করেন। এটি ছিল বিশ্ব ইতিহাসে প্রথমবার রেডিও তরঙ্গ ধরা পড়ার প্রকাশ্য প্রদর্শনী। পোপভ তখনও জানতেন না তার এই যন্ত্র একদিন বদলে দেবে গোটা পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা। আজ যে মোবাইল ফোনে আমরা কথা বলি, তার শুরুটা ছিল এই ঘণ্টার টিং টিং শব্দ দিয়ে। তাছাড়া আজকের দিনে রেডিও থেকে শুরু করে টেলিভিশন বা ইন্টারনেট, তারহীন এইসব প্রযুক্তির নেপথ্যে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। এই ইতিহাসের অন্যতম পথিকৃৎ হলেন বিজ্ঞানী আলেকজান্ডার পোপভ। তাকেই রাশিয়া ও পূর্ব ইউরোপে রেডিওর জনক হিসাবে গণ্য করা হয়। 1895 সালের 7ই মে সেই বৈজ্ঞানিক সম্মেলনে পোপভের তৈরি নতুন যে যন্ত্রটি প্রদর্শিত হয়, সেটি ছিল এক রেডিও ওয়েভ রিসিভার, যা বৈদ্যুতিক তরঙ্গ শনাক্ত করতে পারত। এটি মূলত বজ্রপাত শনাক্তকরণে ব্যবহৃত হতো। এই যন্ত্রের মূল ভিত্তি ছিল হাইনরিখ হার্টজ আবিষ্কৃত হার্জিয়ান ওয়েভস, যা এক ধরনের রেডিও ওয়েভ সংকেত। পোপভ সেই তত্ত্বকে ব্যবহার করে সংকেত গ্রহণযোগ্য যন্ত্র তৈরি করেন, যা ছিল রেডিও যোগাযোগের প্রথম ধাপ। রাশিয়া ও পূর্ব ইউরোপীয় কয়েকটি দেশে পোপভের এই আবিষ্কারকে স্মরণ করে প্রতি বছর 7ই মে পালিত হয় রেডিও ডে বা কমিউনিকেশন ওয়ার্কার্স ডে। এই দিনে টেলিযোগাযোগ এবং সম্প্রচার প্রযুক্তিতে অবদান রাখা বিজ্ঞানী ও প্রকৌশলীদের সম্মান জানানো হয়। 1896 সালে পোপভ তার যন্ত্রে একটি টেলিগ্রাফিক সিস্টেম সংযুক্ত করেন এবং রেডিও তরঙ্গের মাধ্যমে টেলিগ্রাফ সংকেত পাঠাতে সক্ষম হন।

0: একই বছর তিনি প্রথমবার সফলভাবে বেতার সংকেত পাঠান এবং সেই সংকেতে লেখা ছিল হাইনরিখ হার্টস। এরপরে রুশ নৌবাহিনী তাঁর এই যন্ত্রটি দ্রুত নিজেদের সিস্টেমের মধ্যে গ্রহণ করে। 1900 সালের মধ্যে তা জাহাজ থেকে স্থলভাগে সংকেত পাঠানোর কাজে ব্যবহৃত হতে শুরু করে। ইতালির গুগলিয়েলমো মার্কানি 1895 সালেই রেডিও সংকেত পাঠানোর দাবি করেন। 1896 সালে ব্রিটেনে পেটেন্টও নেন। আন্তর্জাতিক মহলে তাঁকেই রেডিও বার্তা প্রেরণের যে কৌশল, সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলে তাঁকেই রেডিওর আবিষ্কর্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এদিকে 1895 সালে পোপভ সফলভাবে রেডিও সংকেত আবিষ্কার করেছিলেন, কিন্তু তার জন্য কোনো পেটেন্ট নেননি। তাই এখনও রাশিয়াসহ অনেক দেশে পোপভের অবদানকে প্রাথমিক ও মৌলিক বলে সম্মান জানানো হয়। আলেকজান্ডার পোপভের জন্ম 16 মার্চ 1859 সালে রাশিয়ার উরাল অঞ্চলে তুরিন্স গ্রামে। তিনি রাশিয়ান নেভিস টর্পেডো স্কুলে পদার্থবিদ্যা শিক্ষক ছিলেন এবং সেই সঙ্গে ল্যাবরেটরি হেড ছিলেন। তড়িৎচুম্বকীয় তরঙ্গ, রেডিও তরঙ্গ নিয়ে তাঁর গভীর আগ্রহ ছিল। 13 জানুয়ারি 1906 সালে মাত্র 47 বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসুস্থতায় তাঁর মৃত্যু হয়। আলেকজান্ডার পোপভ ও রেডিও ডে শুনলেন জানাও জানায়। এটি লিখেছেন পঞ্চানন মণ্ডল।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্চিতা চক্রবর্তী। মাফ করবেন, এখন শুনবেন নজরুলগীতি, শিল্পী সৈকত চট্টোপাধ্যায়।

0: নজরুলগীতি শুনলেন সৈকত চট্টোপাধ্যায়ের কণ্ঠে। অনুষ্ঠানের প্রারম্ভিক ত্রুটিপূর্ণ ঘোষণার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: গীতাঞ্জলি শুরু হচ্ছে উত্তরণ।
2: যেহেতু রামকৃষ্ণ মিশনে পড়েছি, বিয়ে করব না এরকম একটা মানসিকতা ছিল। প্রথম দিকে আমার দেখাশোনা বাড়ি থেকেই হচ্ছিল, সেখানে বিচিত্র অভিজ্ঞতা হয়। অর্থাৎ কোন এক জায়গায় মেয়ে দেখতে এসে তারা বলে যে আপনি কতটা ঠিক দেখতে পান না, মানে আপনি কি বাইক চালাতে পারবেন, টেবিলে মোবাইল থাকলে মোবাইলটা গিয়ে ধরতে পারবেন, এরকম ধরনের অদ্ভুত অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতে হয়। আরো এরকম দু তিন জায়গায় দেখাশোনা হয়, কিন্তু সেখানেও যে বিচিত্র অভিজ্ঞতা সৃষ্টি হয় সেখানে মনে হয় যেন দৃষ্টিহীন এবং তার বিয়ে এটা সম্ভব নয়। তা তখন আমার মনে একটা জেদ চাপে যে না, তাহলে তো বিয়েটা করতেই হবে, কারণ এটা দেখাতে হবে যে আমি একটা সামাজিক জীব এবং স্বাভাবিক জীবনযাপন করতেও আমি সক্ষম। তারপরে আমার এক সিনিয়র দাদার মাধ্যমে দেখাশোনা হয় এবং বিয়েটা ঠিক হয় হাওড়া জেলায়। 2014 সাল থেকেই আমি পরিবার নিয়ে মুর্শিদাবাদেই থাকতাম। 2017 সালে ছেলের জন্ম হয়।
1: আজ আবার ফিরে এসেছি ডক্টর গৌতম মাঝির জীবনের কথা নিয়ে। অসম্ভব মনের জোরে দৃষ্টিহীনতা সহ আরো অনেক সমস্যাকে হেলায় হারিয়ে গৌতমবাবু আজ সম্মানজনক প্রতিষ্ঠা লাভ করেছেন। এই অভূতপূর্ব কাহিনীর দ্বিতীয় তথা শেষ পর্ব শুনব আজকের উত্তরণ অনুষ্ঠানে।
2: যাদবপুর ইউনিভার্সিটিতেই পিএইচডির জন্য অ্যাডমিশন নিই 2014 সালে। আমার পিএইচডি টপিকটাও ছিল কয়লা খনি শ্রমিকদের নিয়ে, কারণ আমার বাবা যেহেতু একজন কয়লা খনি শ্রমিক ছিলেন, সেজন্য আমার আগাগোড়াই ইচ্ছা ছিল যদি গবেষণা করতেই হয় আমি তাহলে কয়লা খনি শ্রমিকদের নিয়েই করব। তো সেই জন্য আমি ঔপনিবেশিক আমলে রানীগঞ্জ কয়লা খনি শ্রমিকদের আর্থসামাজিক যে ইতিহাস সেটা নিয়েই আমি গবেষণা করেছি 1820 থেকে 1952 সাল এই কাল পর্বে। সেখানে আমি কয়লা খনি শ্রমিকদের, বিশেষ করে মেয়েদের, গ্রামীণ যাদের বলা হতো, তাদের কথা তুলে ধরার চেষ্টা করেছি। সেটাও তো একটা প্রান্তিক মানুষদের কথা, এবং আমার বাবা যিনি অতটা সচেতন ছিলেন না, অতটা পড়াশোনাও করেননি, আমার বাবা মাধ্যমিক পাশ করেই কয়লা খনিতে যোগ দিয়েছিলেন, মা মাধ্যমিকও পাশ করেননি। সেরকম একটা জায়গা থেকে আমার সবসময় লক্ষ্য ছিল যে বাবার জীবনের যে কষ্টটা সেটা আমি খানিকটা অন্তত বুঝতে চাই বা খুঁজে দেখতে চাই। সেই জায়গা থেকে গবেষণার বিষয়বস্তু কয়লা খনি শ্রমিকদের নিয়েই করেছি। তো 2018 সালে আমি জমা দিয়ে দিই আমার থিসিস। আমার গাইড ছিলেন ডক্টর সুচেতনা চট্টোপাধ্যায়। 2019 সালের 14 ফেব্রুয়ারি আমি পিএইচডি অ্যাওয়ার্ডেড হই। এরপর আমি চেষ্টা করি যে আসানসোলে ট্রান্সফার হয়ে কিভাবে আসা যায়। বিকাশ ভবনে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে যোগাযোগ করি। 2019 সালে আসানসোলে খুবই নাম করা একটা কলেজ, বনোয়ারিলাল ভালোটিয়া কলেজ বা সংক্ষেপে বিবি কলেজ নামেই বেশিরভাগ লোককে জানে, স্টুডেন্ট সংখ্যাও অনেক বেশি, পরিকাঠামো খুবই ভালো, তো সেই কলেজটাই আমি 2019-21 নভেম্বর যোগদান করি। কলেজ থেকে আমার বাড়ি কাছে 10 কিলোমিটারের মধ্যেই, কিন্তু আমি কলেজের কাছেই একটা ফ্ল্যাট নিয়েছি। এখানের যিনি প্রিন্সিপাল স্যার উনি খুবই সাপোর্টিভ, এবং প্রতি বছর প্রতিবন্ধী দিবস মানে আমি আসার পর থেকেই পালন করা হয়, প্রতিবন্ধীদের জন্য আলাদা একটা সেল রয়েছে, এবং এখন বিভিন্ন ধরনের প্রতিবন্ধী এই কলেজে পড়ে। সুতরাং সেই জায়গা থেকে ছাত্রছাত্রী একটা কলকাতার বাইরের কলেজে পড়ে মানে সহজে বোঝা যায় যে কতখানি এটা ইনক্লুসিভ। এছাড়াও আমি একটা সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছি এবং তার জেনারেল সেক্রেটারি হিসেবে 4 বছর কাজ করেছি, অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে যে দৃষ্টিহীন শিক্ষকদের যে সমস্যা বা দৃষ্টিহীন শিক্ষকদের যে বিভিন্ন সুযোগ সুবিধা সেগুলোকে তুলে ধরা।

0: বা অভাব অভিযোগ গুলোকে দূর করা, সংগঠনের কাজ করতে গিয়েও অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এবং যখন করোনা মহামারী ছড়িয়ে পড়েছিল, তখন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে 103 জন দৃষ্টিহীন হকারকে আমরা আর্থিক সাহায্য প্রদান করেছিলাম, 1,000 টাকা করে। সেটা খুবই সামান্য, কিন্তু এটা আমাদের প্রথম উদ্যোগ ছিল সাংগঠনিক ভাবে। যারা এগোতে চায়, প্রত্যেকেই যে খুব উচ্চশিক্ষিত হবে, প্রত্যেকেই শিক্ষক হবে বা বড় বড় চাকরি করবে এমনটা তো নয়, কিন্তু যারা জীবন সংগ্রামে লড়াই করতে চায় তাদেরকে খানিকটা সাপোর্ট দেওয়ার জন্য আমরা এই ধরনের অনেক উদ্যোগই গ্রহণ করি। প্রতিবন্ধী দিবস প্রতি বছর হয়, সেখানে আমরা রক্তদান শিবিরের আয়োজন করি। এছাড়া আমি বইও লিখেছি, ধরুন পুরাতত্ত্ব জাদুঘর, এটা আমাদের যে গ্রাজুয়েশনের সিলেবাস তার টেক্সট বই হিসাবে পড়ানো হয়, বাংলা ভাষায় বই তেমন নেই এই টপিকের ওপর। এছাড়া ভারতীয় রেলের নানা প্রেক্ষিত এই বিষয়েও একটা বই লিখেছি। এছাড়া আমাদের যে বিভিন্ন আন্তর্জাতিক আলোচনা সভা বা সেমিনার কনফারেন্স, সেগুলো তো লেখা আমাদের বের করতেই হয়। আর এখন আমি কনসেপ্ট অফ ব্লাইন্ডনেস ইন ইন্ডিয়া এই টপিকের ওপর ইংরাজি ভাষায় একটা বই লেখা শুরু করেছি অলরেডি, 6 মাসের মধ্যে শেষ করতে পারবো। ব্লাইন্ডদের সম্বন্ধে যে ধারণা রয়েছে সাধারণ মানুষের মধ্যে, এগুলো যেমন দূর করা, ব্লাইন্ড কাদের বলা হয় সেটাকে বের করা, বা ব্লাইন্ডরা কি করতে পারে সেই বিষয়গুলো, বা যে সামাজিক যে সমস্যাগুলো, দৃষ্টিহীনতা যতখানি না শারীরিক সমস্যা তার থেকেও বেশি সামাজিক সমস্যা বলে আমি মনে করি। তো সেই সামাজিক সমস্যাগুলো কিভাবে দূর হতে পারে সেইগুলো নিয়েই আমি লেখার কাজ শুরু করেছি। তো এইভাবেই আমি দৃষ্টিহীন হয়ে দৃষ্টিহীনদের পাশে যেমন থাকতে চাই, তেমনি সাধারণ সমাজেও দৃষ্টিহীনরা আলাদা নয় সেটাও বোঝানোর জন্য যা করণীয় সেগুলো করতে চাই। ব্রেল যে মাধ্যমটা, যেটা হচ্ছে দৃষ্টিহীনদের সশক্তিকরণের একটা ভালো উপায়, সেই ব্রেল বই অপ্রতুল। এবং আধুনিক যে ব্রেল ডিসপ্লে বোর্ড, যেটা যেখানে ইচ্ছা ব্রেল পড়ে নেওয়া সম্ভব, তো সেটা এত দাম, তো সেটা কমিয়ে যদি মিনিমাম একটা রেটে দেওয়া যায়, এবং মোবাইলে টকব্যাক বা কম্পিউটার ল্যাপটপ বা ডেস্কটপে স্ক্রিন রিডার ইউজ করি, NVDA বা জজ, মানে নন ভিজুয়াল ডেস্কটপ অ্যাক্সেস, তো সেখানে অনেক ওয়েবসাইট আছে, এমনকি সরকারি ওয়েবসাইট, শিক্ষা সংক্রান্ত হতে পারে অন্য, সেগুলো একেবারে অ্যাক্সেসেবল নয়, মানে পড়েই না। বা এই যে ধরুন ক্যাপচা দিয়ে দেয়, যেটা কোনো দৃষ্টিমানের সাহায্য ছাড়া অডিও ক্যাপচা থাকে না, সেটা ভিজুয়াল আঁকা বাঁকা কোনো একটা লেখা, এইগুলো যাতে দূর হয়। পাশাপাশি যেমন বুক শেয়ার বা ডিজিটাল লাইব্রেরি, এরকম ডিজিটাইজড ফরম্যাটে যদি আমরা আরো বেশি বেশি বই পেতে পারি। এছাড়া ধরুন কেউ যদি সায়েন্স নিয়ে পড়তে চায়, সেই ক্ষেত্রে সেই উন্নত মানের কোনো টুলস নেই, ল্যাবরেটরিতে সে যে প্র্যাকটিক্যালটা করবে সেটা যদি অডিও সিস্টেমে হয়, কোনো একটা কেমিক্যালের সঙ্গে আর একটা কেমিক্যাল মেশালে যে সলিউশনটা তৈরি হচ্ছে সেটা যদি অডিও মাধ্যমে কালার চেঞ্জ বা এগুলো যদি প্রম্পট করে দেয় কোনো একটা, এখন তো এত উন্নত হয়েছে AI এর যুগ, এই সুযোগ সুবিধাগুলো যদি একটু নজর দেওয়া যায় সরকারি ভাবে বা কোনো প্রাতিষ্ঠানিক ভাবে, তাহলে আমার মনে হয় পরিকাঠামোগত যে বাধাগুলো রয়েছে সেগুলো অনেকটা দূর হবে। এখন এমনিতেই চাকরির সংখ্যা অনেকটাই কম, চাকরি পাওয়া খুবই কঠিন, এটা সত্ত্বেও ভেঙে পড়লে হবে না, চাকরির সুযোগ তো অবশ্যই রয়েছে। চাকরি যদি নাও পাওয়া যায়, অনেকে ব্যবসা করেও অনেক ভালো জায়গায় দাঁড়িয়েছে, চাকরি যদি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো, কারণ দৃষ্টিহীনদের পক্ষে নিশ্চয়তাটা, এটা আমার মনে হয় খুবই জরুরি। আর যদি তা নাও হয়, ভেঙে পড়ার কিছু নেই, কাজ করতে চাইলে কিন্তু কাজের সুযোগ অনেক রয়েছে। তবে সব সময় যে আমার মনের মতো হবে এটা নাও হতে পারে, কিন্তু আমি কাজ করতে চাইছি অথচ কাজ করতে পারবো না, আমার মনে হয় এটা কোনোদিনই হবে না। যে কাজ করতে চায় সে কাজ করতে অবশ্যই পারবে। এক সময় আমি এমন পরীক্ষা ছিল না যে দিইনি, গ্রুপ ডির পরীক্ষাও দিয়েছি, রেলে, পাবলিক সার্ভিস কমিশনে সমস্ত পরীক্ষা দিতাম, এমনকি WBCS এর প্রিপারেশনও নিয়ে পরীক্ষা দিয়েছি আমি, কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করতে করতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। সুতরাং সেই মানসিকতাই রাখতে বলবো আমি প্রত্যেককে, যেহেতু আমাদের একটা বাড়তি সমস্যা রয়েছে প্রতিবন্ধকতা, সেটাকে জয় করার জন্য আমাদের লড়াই করতে হবে। লড়াই করতে গিয়ে যদি থেমে না যাই, তাহলে আমি কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই প্রতিষ্ঠিত হতে পারবোই, এটা আমি বিশ্বাস করি, এবং আমার জীবনে আমি কিন্তু সেটাই লক্ষ্য করেছি। পরিবার এই ক্ষেত্রে যদি সাপোর্টিভ না হয় তাহলে খুবই সমস্যার, প্রত্যেকের মানসিক জোর সেরকম নাও থাকতে পারে বা সে ভেঙে পড়তে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রথম সাপোর্টটা বাবা মার কাছ থেকে আসা উচিত।
1: দুটি পর্বে আমরা শুনলাম ডক্টর গৌতম মাঝির জীবন যুদ্ধের কাহিনী। নিঃসন্দেহে গৌতমবাবুর এই এগিয়ে চলার গল্প অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে। তাহলে আজকের উত্তরণ এই পর্যন্তই। গ্রন্থনা শর্মিষ্ঠা সরকার, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
3: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: জানুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনুন খেয়াল, শিল্পী উস্তাদ মশকুর আলী খা, রাগ ভৈরবী, তবলা সহযোগিতায় অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র, সারেঙ্গিতে আল্লা রাখা কলাওয়ন্ত। শুনুন ভৈরবী রাগে খেয়াল, শিল্পী উস্তাদ মশকুর আলী খা।

বিভাবরীর আগে খেয়াল শুনলেন উস্তাদ মশকুর আলী খার কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র, সারেঙ্গিতে আল্লা রাখা কালাবন্ত। শুনছিলেন বিভাবরীর আগে খেয়াল। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে গৃহপ্রবেশ ছবির গান, শিল্পী দেবায়ন বন্দ্যোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় চরম রাজনৈতিক উত্তেজনা। চন্দ্রনাথের গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ভারত আজ অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তাঁর ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে যাবেন। বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে গত 52 দিনে শিশু মৃত্যুর সংখ্যা 324 পৌঁছেছে। আইপিএল ক্রিকেটে আজ লখনউ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান এবং ভোট পরবর্তী হিংসা রুখতে নবান্নে মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, রাজ্য দলের পর্যবেক্ষক সুনীল বনসাল, দলের নেতা সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিং মাহাতো প্রমুখ। পরে এক সাংবাদিক বৈঠকে সৌমিক ভট্টাচার্য জানান, আগামীকাল নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। পরদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দিলে সাংবিধানিক নিয়ম মেনেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে তিনি জানান।
1: 8 তারিখ বিকেল 4টে আমাদের বিধায়ক দলের বৈঠক হবে, সেখানে বিধায়ক দলের নেতা নির্বাচিত হবে, এবং 9 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টার সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির আরও সিনিয়র নেতৃবৃন্দ, তারা সকলে উপস্থিত থাকবেন আশা করা যাচ্ছে। এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা জাতীয় পুরস্কার পেয়েছেন এবং সমাজের নিজ নিজ ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত সে ধরনের সমস্ত মানুষ তারা আমন্ত্রিত থাকবেন।
0: এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। একটি প্রতিবেদন,
2: আগামী শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারিভাবে এই ঘোষণা হওয়ার পর থেকেই অনুষ্ঠানের আয়োজনের তৎপরতা তুঙ্গে উঠেছেন। সেই অনুষ্ঠানে ভিভিআইপিদের উপস্থিতির কথা মাথায় রেখে বিপুল নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি চূড়ান্ত করা হচ্ছে আমন্ত্রিতদের তালিকা। প্রায় 4,000 পুলিশকর্মীকে ওই দিন দায়িত্বে মোতায়েন করা হবে বলে প্রশাসনিক জানা গিয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির অন্দরে যেমন সাজো সাজো রব, তেমনি কলকাতা পুলিশও শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা আঁটোসাঁটো করতে ঢেলে সাজাচ্ছে। ব্রিগেড এবং তার সংলগ্ন ময়দান এলাকায় নিরাপত্তাকে বিশেষ জোর দেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের 2 দিন আগেই উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, বিধানসভায় কাজ সেরে গতরাতে চন্দ্রনাথ গাড়ি করে মধ্যমগ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। দোহারিয়া এলাকায় বাড়ির অদূরেই উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তার পথ আটকায়। এরপরই দুষ্কৃতীরা বাইকে করে এসে চন্দ্রনাথকে লক্ষ্য করে খুব কাছ থেকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। গাড়ির কাঁচ ভেদ করে চন্দ্রনাথের বুকে 2টি এবং পেটে 1টি গুলি লাগে। গুলিবিদ্ধ হন তার গাড়ির চালক বুদ্ধদেব বেরাও। দুজনকে উদ্ধার করে যশোর রোড লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দ্রনাথকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বুদ্ধদেবকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার বুকে, পেটে এবং হাতে গুলি লেগেছে বলে খবর। 4টি বাইকে মোট 8 জন দুষ্কৃতী ছিল বলে জানা গেছে। আগে থেকেই চন্দ্রনাথের গাড়ির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা চন্দ্রনাথ দীর্ঘদিন মধ্যমগ্রাম এলাকায় থাকতেন। বায়ুসেনায় কর্মরত ছিলেন তিনি। অবসর গ্রহণের পর তিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হন। বিধানসভা নির্বাচনে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর হয়ে যে দলটি কাজ করেছে তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ ও বুদ্ধদেব। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দলের নেতা অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল প্রমুখ। রাতেই যশোর রোডের হাসপাতালে যান রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা। সাংবাদিকদের তিনি জানান, অপরাধে ব্যবহৃত চার চাকার গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। নম্বর প্লেটটি শিলিগুড়ির হলেও তা ভুয়ো। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করার কাজ চলছে। এদিকে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ডিজির গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি। পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় এই খুন করা হয়েছে বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুলিশের তদন্তের ওপর আস্থা রাখছেন তারা। তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তারা। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে হিংসা এবং অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। 30 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে একটি মদ নিষিদ্ধ আগামী 30 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ একটি মদ নিষিদ্ধ রাজ্যে পরিণত হবে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্য সম্বলিত ছবিটি ভুয়ো বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুসন্ধান শাখার পক্ষ থেকে এটিকে ভুয়ো ও ডিজিটালি সম্পাদিত বলে জানানো হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। আগামী 9ই মে শপথ গ্রহণ অনুষ্ঠান। নতুন সরকার গঠনের আগে সাধারণ মানুষ কি জানতে চাইছে তা জানতে চেষ্টা করেছে আমাদের প্রতিনিধিরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। চেন্নাইয়ের রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকারের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন তামিলাকা ভেট্রি কাজাগাম অর্থাৎ টিভিকের প্রধান সি জোসেফ বিজয়। বিধানসভা নির্বাচনে 108 আসনে জয়লাভ করার পর গতকাল দলের প্রবীণ নেতা কে এ সেঙ্গোত্তাইয়ান এন আনন্দ এবং আদফ অর্জুনা সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে তিনি সরকার গঠনের দাবি পেশ করেন। কেরালামে নবনির্বাচিত কংগ্রেস বিধায়করা আজ তিরুবনন্তপুরমে বৈঠক করবেন। সেখানে পরিষদীয় দলের নতুন নেতা নির্বাচন করা হবে। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এনডিএর বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভারত আজ অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে। 2025-এর 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রত্যুত্তরে ভারতীয় সেনাবাহিনী গত বছরের 7ই মে অপারেশন সিন্দুরের সূচনা করে। পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় এদেশের সামরিক বাহিনী। নিহত হয় কমপক্ষে 100 জন জঙ্গি। অপারেশন সিন্দুর অভিযানের মূল লক্ষ্য সীমান্তপারের সন্ত্রাসবাদ নির্মূল করা। অপারেশন সিন্দুরের বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় সেনা আজ সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সুরক্ষায় বাহিনী সদা সতর্ক বলে বার্তা দেন।
3: टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তিতে ভারতীয় সেনাবাহিনীর শৌর্য ও আত্মবলিদানের প্রশংসা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তার ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দুদেশের রাষ্ট্রপ্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের সঙ্গে সাক্ষাৎ করেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে এক নৈশভোজের আয়োজন করেন রাষ্ট্রপতি। বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। দেশজুড়ে রোগ নির্ণয় সরঞ্জামের ঘাটতি দেখা দেওয়ায় ব্যাহত হচ্ছে রোগ পরীক্ষা ব্যবস্থা। গত 52 দিনে মৃতের সংখ্যা 324-এ পৌঁছেছে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে আজ 25শে বৈশাখ শনিবার। রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

0: রঞ্জনাথ রথের খুনের ঘটনায় চরম রাজনৈতিক উত্তেজনা। খবর শেষ হলো। আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। বৈশাখ চলছে অথচ গ্রীষ্মের দেখা নেই, মাঝে মধ্যেই বৃষ্টিপাত চলছে, কখনো হালকা শীত অনুভূত হচ্ছে। গ্রামীণ মহিলারা বৈশাখ মাস জুড়ে প্রতি মঙ্গলবারে ঘরে ঘরে মঙ্গলচণ্ডী ব্রত পালন করেন। মাস শেষে হয় ব্রত পালন। আবহাওয়া ঠান্ডা হলেও জেলার রাজনৈতিক পালাবদলে উষ্ণতা রয়েছে যথেষ্ট। জলপাইগুড়ি বিধানসভার 7টি আসনে বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে জেলা পার্টি অফিসে আনন্দ অনুষ্ঠানে মঙ্গলবার যোগ দেন জেলা নেতৃত্ব ও কর্মীবৃন্দ। জলপাইগুড়ি সদর থেকে অনন্ত দেব অধিকারী, রাজগঞ্জ থেকে হারাধন সরকার, মেকলিগঞ্জ থেকে দধিরাম রায়, ময়নাগুড়িতে ডালিম রায়, ডাবগ্রাম ফুলবাড়ির প্রার্থী শেখা চ্যাটার্জি, মালবাজার থেকে শুক্রা মুন্ডা, ধূপগুড়ি থেকে নরেশ রায় সকলেই বলেন, জনগণকে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তারা পূরণ করবেন। জলপাইগুড়ির বন্ধ চা বাগানের শ্রমিকদের সমস্যা দূর করা থেকে শিক্ষা স্বাস্থ্য সব দিকেই লক্ষ্য রাখা হবে। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করাও সর্বাধিক প্রয়োজনীয় বিষয়গুলির মধ্যেই পড়ে বলে জানান বিধায়কগণ। এর সঙ্গে মিষ্টি বিতরণ, আবির খেলা, উল্লাস, উৎসব অনুষ্ঠিত হয়। সমর্থক সহ স্থানীয় মানুষের মধ্যেও যথেষ্ট উচ্ছ্বাস চোখে পড়ে। তবে ভোট পরবর্তী হিংসা রুখতে জলপাইগুড়ি জেলাশাসক, জেলা পুলিশ সুপারের কড়া বার্তা ইতোমধ্যেই দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলায় ভোট পরবর্তী হিংসার 26টি ঘটনা সামনে এসেছে। এ পর্যন্ত 6টি এফআইআর দায়ের করা হয়েছে, 36 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হিংসা রুখতে 9 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। জলপাইগুড়িতে পুজো দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের ওপর হামলায় 6 জন বিজেপি কর্মী আহত। আহতরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে গত মঙ্গলবার জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালিতে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সুপার অমরনাথ সাংবাদিক সম্মেলনে জানান, কৃষ্ণ দাস পলাতক, তাঁর খোঁজ চলছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্ষার আগেই নাগরাকাটায় প্লাবনের আতঙ্ক। জেলায় গত 2 দিনের বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে উঠেছে এই অঞ্চল। ভারী বর্ষণে ফুলে ফেঁপে ওঠে নাগরাকাটা সুখানি ও রাঙ্গাতি নদী। এর ফলে নাগরাকাটা বস্তি, বিজয়নগর ও সুখানি বস্তি মিলিয়ে অন্তত 30টির বেশি বাড়িতে জল ঢুকে পড়ে রাতে। তবে সকাল হতেই সেই জল নেমে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুখানি বস্তি, যেখানে প্রায় 20টি পরিবারের ঘরবাড়ি রাতে জলমগ্ন হয়েছে। একই সঙ্গে একাধিক চা বাগানেও ক্ষয়ক্ষতি কম বেশি হয়েছে। হিলা চা বাগানের লোয়ার ডিভিশনে জল ঢুকে পড়ে, আর নয়া সাইলি চা বাগান ও কুর্তি চা বাগানের একাধিক বাড়িতেও জল ঢুকে যায় সোমবার রাতে। গত বছরের 5ই অক্টোবরের ভয়াবহ বন্যার স্মৃতি এখনও টাটকা থাকায় আতঙ্কে রাত কাটিয়েছেন বহু বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, এর আগের বন্যার পরও নদীর বাঁধ মজবুত করা প্রয়োজন ছিল, যে কাজ হয়নি। প্রশাসনের তরফে বিভিন্ন এলাকা খতিয়ে দেখা হচ্ছে। শহরের মূল পথের দুধারে ছোট ছোট দোকান গড়ে ওঠাতে সংকুচিত হয়েছে চলাচলের পথ। অন্যদিকে শহর জেলা জুড়ে টোটোর দাপটে নিত্যযাত্রী থেকে ছাত্রছাত্রী, বয়স্কদের যাতায়াতও অসুবিধাজনক হয়ে পড়েছে। ছোটখাটো পথ দুর্ঘটনা বাড়ছে। শহরের মূল কেন্দ্র কদমতলাতেই একই সঙ্গে পরপর কয়েকটি শপিং মল, সিনেমা হল, বড় হোটেল গড়ে ওঠায় ওই এলাকায় নিত্য যানজট দেখা দেয়। জেলা প্রশাসন ও পুরসভার দায়িত্বহীনতাকেই দায়ী করেছেন বাসিন্দারা। এবার আলুর ফলন বেশি হওয়ার ফলে ধূপগুড়ি, ময়নাগুড়ি, বেলাকোবা, রাজগঞ্জ, আমবাড়ি, ফালাকাটা সহ জেলার বিস্তীর্ণ কৃষি বলয়ে কৃষকরা জমি থেকে আলু তুলে নিলেও বস্তাসহ তা জমিতেই পড়ে রয়েছে। অনেকে ঘরে রাঙিনায় তা ফেলে রেখেছে। একদিকে হিমঘরে স্থান সংকুলান হয়নি, আবার বাজারে দাম না থাকায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আলুর জমিতে মিষ্টি কুমড়ো চাষ করলেও বহু চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলার চিঠি শেষ হল। জলপাইগুড়ি থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: গোত্র ছবির এই গানের সঙ্গেই শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন, প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন, লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়।

দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে গানের ভেলা।

মাইকেল মধুসূদন দত্তের এক অনন্য সাধারণ সৃষ্টি মেঘনাদবদ কাব্য। পড়েছেন অনেকেই, পড়া হয়নি অনেকেরই। সেই মেঘনাদবদ কাব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছিল একটি গীতিনাট্য। সেই গীতিনাট্যে সুচিত্রা মিত্র, অর্ঘ্য মিত্র, ভাস্বত মিত্র এবং আরও অনেকে কণ্ঠদান করেছেন। তৈরি হয়েছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবদ কাব্য অবলম্বনে গীতিনাট্য। আসুন শোনা যাক।

সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু, চলে যাবে গেলা জমপুরে অকালে। কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে বরি সেনাপতি পদে পাঠাইলা রণে পুনঃ রক্ষকুল নিধি রাঘবাড়ি। কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে, অজেয় জগতে উর্মিলা বিলাসী নাশী ইন্দ্র নিঃশঙ্কিলা। বন্দি চরণারবিন্দ অতি মন্দমতি আমি, ডাকি আবার তোমায় শ্বেত ভুজে ভারতী। যেমতি মাত বসিলা আসিয়া বাল্মীকির রসনায়, পদ্মাসনে যেন তেমতি দাসেরে আসি দয়া কর সতী। বিশ্বরমে গাইব মা বীর রসে ভাসি মহাগীত, উড়ি দাস দেহ পদ ছায়া। তুমিও আয়ুষ দেবী তুমি মধুকরী কল্পনা, কবির চিত্ত ফুলবন মধুলয়ে রচ মধু চক্র। গৌরজন যাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি। প্রমোদ উদ্যানে বুঝি ভ্রমিছে আমোদে যুবরাজ, নাহি জানে হত আজি রণে বীর বাহু।

0: ঠিকানা প্রমোদা
1: মেঘনাদ ধাত্রী নামে প্রভাসা রাক্ষসী তার রূপ ধরি রমা মাধব রমণী দিলা দেখা মুষ্টিযষ্টি বিশদ বসনা কনক আসন ত্যাজী বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিলা ধাত্রীর চরণে
2: হেতু মাতু গতিতব আজি ভবনে কব দাসী লঙ্কার কুশল
0: হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা ঘোরতর রণে হাত প্রিয় ভাই তব বীর বাহুবলি তার শোকে মহাশোকী রাক্ষস অধিপতি সসৈন্যে সাজে নাজি যুধিতে আপনি
3: কি কহিলা ভগবতী কে বুঝিল কবে প্রিয়ানুজে ইশারণে সংহারিনু আমি রঘুবরে খণ্ড খণ্ড করিয়া কাটিনু প্রচণ্ড সর্বলে
2: তবে এই বারতা এই অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শিক্ষ কবে আসে
0: হাই পুত্র মায়াবী মানব সীতাপতি তবসরে মরিয়া বাঁচিল যাও তুমি তরা করি রক্ষ রক্ষ গুলো মানে কাল সমরে রক্ষ চূড়ামণি
3: ঠিক মরে ওই কি দল বেড়ে স্বর্ণ লঙ্কা এটা আমি রামাদল মাঝি এই কি সাজে আমার দশাননাথ দজ আমি ইন্দ্রজিৎ আরো রক্ত তরা করি ঘুচাবো এই অপবাদ বধি রিপুকুনে
4: মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা ধ্বজ ইন্দ্র চাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে
1: হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ কাঁদিয়া কহিলা
0: কোথা প্রাণ সখে রাখিয়ে দাসী রে কপ চলিলা বলি কেমন ধরিবে প্রাণ তোমার বিরহে কে অভাবে আর না রতন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিব যদি তার রঙ্গ রসে মননা দিয়া মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাক্রমে যুতনা তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করি রে আজি
5: ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে না আসি তোমার কল্যাণে রাঘবে বিদায় এবে দেহ বিধুমুখী

0: বারদিছে গজব রেশে আসো হুঙ্কারিছে পদাতিক রতি উড়িছে কৌশিক ধ্বজ উঠিছে আকাশে অঞ্জন কুঞ্চুক বিভা
1: হেনকালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথী নাদিল করুবুর দল হেরিবীর বরে মহাগর্বে নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা
2: হে রক্ষ কুলপতি শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে কোন রাঘব এ মায়া পিত বুঝিতে না পারে কিন্তু অনুমতি দেহ সমূলের মূল করিব পামরে আজি ঘোর সরানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে নতুবা বাঁধিয়া আনি দিব
3: রাক্ষস কুল শেখর তুমি বৎস তুমি রাক্ষস কুল ভরসা এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার আয় বিধি বাম মম প্রতি কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে কে কবে শুনেছে লোক মরি পুন বাঁচে
2: নরতারে ডরাও আপনি রাজেন্দ্র থাকতে দাস যদি যাও রণে তুমি এই কলঙ্কিত খুশিবে জগতে হাসিবে মেঘ বাহন রসিবে দেবগ্নি দুইবার আমি হারালো রাগবে আরেকবার দেহ আজ্ঞা মোরে দেখিবে এবার বীর মাঝে কি ঔষধে
3: যদি একান্ত সমর ইচ্ছা তব বৎস আগে পুজো ইষ্ট দেবে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি সেনাপতি পদে আমি পরিণত মারে

0: শ্রবিন্দু মুক্তকে সেই শোকাবেশে তুমি ভূতলে পড়িয়া হায় রতন মুকুট আর রাজ আভরণ হে রাজ সুন্দরী তোমার অঠগ শোক পরিহরি সতী রক্ষ কুল রবি ওই উদয় অচলে প্রভাত হইল তব দুঃখ বিভাবরী
1: রানী।

0: পিতাগ শুন প্রতিধ্বনি কহ সবে মুক্ত কণ্ঠে সাজে অরিন্দম ইন্দ্রজিৎ ভয়াকুল কাপুক শিবিরে রঘুপতি বিভীষণ রক্ষকুল কালী দণ্ড করণ্য চর ক্ষুদ্র প্রাণী যত
1: প্রমোদ উদ্যানে কাঁদে দানব নন্দিনী প্রমীলা পতি বিরহে কাতুরা যুবতী অশ্রু আঁখি বিধুমুখী ভ্রমে ফুল বনে কত যে ফুলের দলে প্রমীলার আঁখি মুক্তিল শিশির নিরে কে পারে কহিতে
2: এই তো তুলি ফুল রাশি ঠিকনিয়া গাথিন সাজনি ফুলমালা কিন্তু কোথা পাব সে চরণে পুষ্পাঞ্জলি দেয়া যাবে কি বাঁধিল মৃগরাজে বুঝিতে না পারে চলো সখী লঙ্কাপুরে যাই মোরা সব
3: কেমনে বসিবে লঙ্কাপুরে আজি তুমি অলঙ্ঘ সাগর সম রাঘবীয় যম বেড়েছে তাহারে লক্ষ লক্ষ রক্ষ রি ফিরিছে চৌদিকে অস্ত্র পানি দণ্ড পানি দণ্ডধর যথা
2: কি কহিলি বাসন্তী বাহিরায় যাবে নদী সিন্ধুর উদ্দেশে কার হেন সাধ্য দেশে রোধে তার গতি দানব নন্দিনী রক্ষ পুলব রাবণ শ্বশুর বাবু আমি কি জরাই সখী ভিখারি রাঘবে বসিব লঙ্কা দেখিব কেমন মরে নিবারে মৃমণি।

0: কথা, নাশিতে মহিষাসুরে ঘোরতর রণে, কিংবা শুম্ভ নিশুম্ভে উন্মাদ বীরমদে,
1: গম্ভীরে অম্বরে যথানাদে কাদম্বিনী, উচ্চৈশ্বরে নিতম্বিনী কহিলা সম্ভাষী সখী বৃন্দে,
2: দানব কুল সম্ভব আমরা দানবী, দানব কুলের বিধি বধিতে সমরে, দ্বিশত শোণিত নদে নতুবা ডুবিতে, অধরে ছড়িল গরল লোচনে আমরা, নাহি কি বল এই ভুজ মৃণালী, চল সবে রাঘবের হেরি বীরপনা, দেখিব লক্ষণ সুরে নাগপাস দিয়া বাঁধিল বিভীষণে, রক্ষ কুলাঙ্গারে দলিব বিপক্ষ দলে, মাতঙ্গিনী যথা নলব তোমরা বিদ্যুৎ আকৃতি, বিদ্যুতের গতি চল পড়ি অরিমানে।

0: পাবন নন্দন হনু ভীষণ দর্শন রোষে অগ্রসরী সুর গরজি কহিলা,
1: কেতরাই নি সকালে আইলি মরিতে, জাগে দুয়ারে হনু যার নাম শুনি, থর থরে রক্ষনাথ কাঁপে সিংহাসনে, কি রঙ্গে অঙ্গনা বেশ ধরিলি দুর্মতি, জানি আমি নিশাচর পরম মায়াবী, কিন্তু মায়া বল আমি টুটি বাহু বলে, যথা পাই মারি অরি ভীম প্রহরণে।
2: শীঘ্র ডাকি আন হেথা তোর সীতানাথে বর্ব, কে চাহে তোরে, তুই ক্ষুদ্র জীবী, নাহি মারি অস্ত্র মোরা তোর সমজনে ইচ্ছায়, চিকাল সহ সিংহী কি বিবাদে, অরিন্দম ইন্দ্রজিৎ প্রমীলা সুন্দরী পত্নী তার, বাহুবলে প্রবেশিবে বেলঙ্কাপুরে গতিপদ পূজিতে যুবতী।
0: প্রবল পাবন বলে বলীন্দ্র পাবনি হনু, অগ্রসরী সুর দেখিলা সভয়ে, বীরাঙ্গনা মাঝে রঙ্গে প্রমীলা দানবী, ঘন প্রভা সম বিভা খেলিছে কিরীটে, সবিছে বরাঙ্গে বর্ম সৌর অংশুরাশি, মণি আভা সহ মিশি শোভায় যে মতি, বিস্ময়ে ভাবিয়া হনু ভাবে মনে মনে,

0: ধন্যবীর মেঘনাথ, যে মেঘের পাশে প্রেম পাশে বাঁধা সদা হেন সৌদামিনী, দয়া সিন্ধু রঘুকুলনিধি, তব সাথে কি বিবাদ তাঁর সুলোচনে, কি প্রসাদ মাগ তুমি কহ তরা করি, কেহেতু আইলা হেথা কহ, জানাইব তব আবেদন দেবী রাঘবের পদে।
1: কিন্তু ভেবে দেখো বীর, যে বিন্দু ছটা রমে আছে নরে নাহার লও সঙ্গে তুমি ওই মনে কি যাচ না করি আমি রামের সঙ্গে বিবনিয়া কবে রামা যাও তরা করি।
2: শিবিরে বসেন প্রভু রঘু চূড়ামণি, করপুটে সুরসিংহ লক্ষণ সম্মুখে, পাশে বিভীষণ সখা আর বীর যত, রুদ্রকুল সমতে ভৈরব মূরতি, হেন কালে হনুসহ উতরিলা দূতি।
1: প্রণমী আমি রাঘবের পদে, আর যত গুরু জানে রেমন্ড মালিনী নাম মম, দৈত্যবালা প্রমীলা সুন্দরী, বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিতের কামিনী, মাবিরন বীরশ্রেষ্ঠ দেহ রন্তারি, নতুবা ছাড়ব পথ পশিপের উপশী, স্বর্ণ লঙ্কা পুরে আদি পূজিতে পতিরে।
3: শুনো সুকেশিনী, বিবাদ না করি আমি কভু অকারণে, ওরি মম রক্ষপতি, তোমরা সকলে কুলবালা কুলবধূ, কোন অপরাধে বৈরী ভাব আচরিব তোমাদের সাথে, আনন্দে প্রবেশ লঙ্কা নিঃশঙ্করিদয়ে।
4: লঙ্কার বানব দ্বারে উতরিলা সতী প্রমীলা, বাজিল সিংহা বাজিল দন্ড বিঘোর রবে, গর্জিল ভীষণ রাক্ষস প্রলয়ের মেঘ কিম্বা করি যুথ যথা,
2: বজ্র শব্দে খুলে তার পশিলা সুন্দরী আনন্দে কনক লঙ্কা জয় জয় রবে। কতক্ষণে বামা উতরিলা প্রেমানন্দে পতির মন্দিরে, মণিহারা ফণি যেন পাইল সে ধনে, অরিন্দম ইন্দ্রজিৎ কহিলা কৌতুকে,
3: রক্ত বীজে বধি বুঝি এবে বিধুমুখী আইলা কৈলাস ধামে, যদি আজ্ঞা করো পরি পদ তলে তবে চিরদাস আমি তোমার।

0: এতে কহিয়াসতি প্রবেশী মন্দিরে ত্যাজিলা বীরভূষণে পরিলা দুকুলে রতনময় আঁচল দুলিল হীরার হার মুকুতা আবলি উরসে জ্বলিল ফালে তারা গাঁথা সিঁথি অলোকে মনির আভা কুণ্ডল শ্রবণে পরি নানা আভরণ সাজিলা রূপসী ভাসিলা আনন্দ নীরে রক্ষ চূড়ামণি মেঘনাথ বহিল বসন্তানী মধুর সুস্বনে যথা জবে ঋতুরাজ বনস্থলী সহ বিরলে করেন কেলি মধু মধুকালে অস্তে গেলা দিনমণি আইলা গধুলি বসিলেন দেবপতি দেব সভা মাঝে হই মাসনে বামে দেবী পুলমনন্দিনী চারুনেত্রা বৈজয়ন্ত ধামে সুখে ভাসেন বাস প্রীতিব নিবাসী সহ হেনকালে তথা রূপের আভায় আলোকরি সুরপুরী রক্ষকুল রাজলক্ষ্মী আসি উতরিলা সসম্ভ্রমে প্রণমিলা রমার চরণে শচীকান্ত
1: হে বারিন্দ্রসুতে বিশ্বরামে হে বিশ্বে ও রাঙা পাদুখানে বিশ্বের আকাঙ্ক্ষা মাগ কোন পুণ্য ফলে লভিল এ সুখ দাস কহমা দাসের
2: হে সুরপতি কেন যে আইন তোমার সভায় আজি শুনো মন দিয়া মেঘনাথ নামে পুত্র হে বৃত্র বিজয়ী রাবণের বিলক্ষণ জানো তুমি তারে বিক্রম কেশরী সুর আক্রমী বেকালী রামচন্দ্রে পুনতারে সেনাপতি পদে বড়িয়াছে দশানন দেবকুল প্রিয় রাঘব কেমনে তারে রাখিবে তা দেখো
1: ঘোর বিপদে বিশ্বনাথ বিনা মাত ইয়ার রাখিবে রাখবে দুর্বার রণে রাবণ আজ্ঞা দাসে যাই আমি শিক্ষাগতি কৈলাস সদনে
2: যাও তবে সুরনাথ যাও তোরা করি চন্দ্রশেখরের পদে কৈলাস শিখরে নিবেদন করো দেব এসব বারতা কহিও শত তো কাঁদে বসু।

0: জীবনধারা সতী না পারি সহিতে ভার, কহিও অনন্ত ক্লান্ত এবে না হইলে নির্মূল সমূলে রক্ষপতি ভবতল রসাতলে যাবে।
1: সৌর খরতর কর জাল সংকলিত আভময় স্বর্ণাসনে বসি কুহকিনী শক্তিশ্বরী।
2: আশিস দাসে বিশ্ব বিমোহিনী,
3: কহ কি কারণে গতিহেথা আজিতব অদিতি নন্দন?
2: শিবের আদেশে মহামায়া আসিয়াছে তোমার সদনে, কহ দাসে কি কৌশলে সৌমিত্রী জিনিবে দশানন পুত্রে কালী?
3: দুরন্ত তারকাসুর সুরকুলপতি কারিণীর স্বর্গ যাবে তোমায় বিমুখী সমরে, কৃত্তিকা কুলবল্লভ সেনানী পার্বতীর গর্ভে জন্ম লভিলা তৎকালে, বধিতে দানব রাজে সাজাইলা ধীরে আপনি বিষবদ্ধ শ্রীজির উদ্রতে যে অস্ত্রে। এই দেখো দেব ফলক মণ্ডিত সুবর্ণে, ওই যে অসি নিবাসী উহাতে আপনি কৃতান্ত, ওই দেখো সুনাশির ভয়ঙ্কর দুনিরে অক্ষয় পূর্ণ স্বরে বিষাকর খনি পূর্ণ নাগলোক যথা, ওই দেখো ধনুদেব
2: ইহার কাছে দাসের যত্ন বিভাকর করিবি যে মতি চলিছে ফলক বর ধাঁধিয়া নয়নে অগ্নিশিখা সমস মহাতেজস্কর জগতে।
3: শুনদে ওই সব অস্ত্র বলে নাশিলা তারকে সরা নয়, ওই সব অস্ত্র বলে বলি মেঘনাদ মৃত্যু সত্য কহিন তোমারে, কিন্তু হেনবীর নাহিয়ে দিন ভুবনে দেব কি মানব ন্যায় যুদ্ধে যে বধিবে রাবণীরে, প্রেরো তুমি অস্ত্র রামানুকে, আপনি যাইব আমি কালী লঙ্কাপুরে রক্ষিব লক্ষণী দেব রাক্ষস সংগ্রামে, নিকুম্ভেরা যজ্ঞাগারে লইব লক্ষণী অসুরারে, মায়া জালে বেরিব রাক্ষসে নিরস্ত্র দুর্বল বলি দইব অস্ত্রাঘাতে মরিবে, বিধির বিধি কে পারে লঙ্ঘিতে, যা চলি সুর দেশে সুর দল মিধি, ফুলকুল সখী উষা যখন খুলিবে পূর্বাসার হই মুদারে পদ্ম কর দিয়া কালী, তব চিরত্রাস বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ ত্রাসীন করিবে তোমারে।
1: মহানন্দে দেব ইন্দ্র বন্দিয়া দেবীরে অস্ত্র লয়ে গেলা চলি ত্রিদশ আলোয়ে, বসি দেব সভাতলে কনক আসনে বাসক কহিলা সুর চিত্ররথ সুরে।
2: অস্ত্র যাও মহাবলী স্বর্ণরঙ্কা ধামে তুমি, সৌমিত্রী কেশরী মায়ার প্রসাদে কালী বধিবে সমরে মেঘনাদে, কেমনে তা দেবেন কহিয়া মায়া দেবী মায়া দ্বারে।
1: স্বর্গের কনক দ্বারে উতরিলা মায়া মহাদেবী, শুনি না দে আপনি খুলিল হই মোদার, বাহিরিলা বিশ্ব বিমোহিনী, কতক্ষণে উতরিলা দেবী যথায় বিরাজে শিবিরে সৌমিত্র সুর।
3: উঠো বৎস পোহাইল রাতে,
1: চমকি লক্ষণ বলি দেখিলা কাঞ্চন সিংহাসনে মহামায়ে, তেজ রাশি রাশি ধাঁধিল নয়ন ক্ষীণ বিজলি ছলকে।
3: সুপ্রসন্ন আজি রে সতী সুমিত্রা সু, দেব দেবী যত তোর প্রতি, দেব অস্ত্র পেরিয়াছে তোরে বাস, আপনি আমি আসিয়াছি হেথা সাধিতে কার্য তো শিবের আদেশে, ধরি দেব অস্ত্র বলি বিভীষণে লয় জাচলি নগর মাঝে যথায় রাবণী, নিকুম্ভিলা যজ্ঞাগারে পূজে বৈশ্যানরে সহসা শার্দুল আক্রমে আক্রমী রাক্ষসে নাশতারে, মোর বরে পশিবি দুজনে অদৃশ্য বিধানে যথা অসি আবরিব মায়া জালে আমি দোহে নির্ভয় হৃদয়ে যাচরিরে যশস্বী।
4: দেহ বর দাসে নাশিরক্ষ সুর মাত এই ভিক্ষা মাগে,
1: প্রণমী সুরমণি মায়ার চরণ তলে চলিলা সত্তরে যথায় রাঘব শ্রেষ্ঠ, কুজ নীল জাগি পাখিকুল ফুল বনে। কুসুম শয়নে যথা সুবর্ণ মন্দিরে বিরাজে বীরেন্দ্র বলি ইন্দ্রজিৎ, তথা পশিল কুজনধ্বনি সে সুখ সদনে, জাগিলা বীর কুঞ্জর কুঞ্জ বনগীতে, প্রমিলার করপত্ত করপত্তে ধরি প্রেমের রহস্য কথা কহিলা আদরে চুম্বিনী মিলিত আঁখি।
5: ডাকিছে কুজনে হৈমবতী উষা তুমি রূপসী তোমারে পাখিকুল, মিলপ্রিয়ে কমল লোচন

0: চিরানন্দ মোর
1: চমকি বামা উঠিলা সত্তরে, গোপিনী কামিনী যথা বেনুর সুরবে, আবরিলা অবয়ব সুচারু হাসিনী সরমে, কহিলা পুনঃ কুমার আদরে।
0: পোহাইল এতক্ষণে তিমির সদ্বরি, তা না হলে ফুটিতে কি তুমি কমলিনী, জুড়াতে চক্ষুদ্দয়। চল প্রিয়ে এবে বিদায় হইব নমি জননীর পদে।
1: সাজিলা রাবণ বধু রাবণ নন্দন, অতুল জগতে দোহে বামা কুলোত্তমা প্রমীলা পুরুষোত্তম মেঘনাদ বলে। শয়ন মন্দির হতে বাহিরিলা দোহে প্রভাতের তারা যথা অরুণের সাথে। বন্দী জননীর পথ বিদায় হইলা ভীম বাহু, ধীরে ধীরে রথিবর চলিলা একাকী কুসুম বিবৃত পথে যজ্ঞশালা মুখে। সহসানুপুর ধ্বনি ধ্বনিল পশ্চাতে চিরপরিচিত মরি, প্রণয়ীর কানে প্রণয়িনী পদশব্দ। হাসিলা বীরেন্দ্র সুখে বাহু পাশে বাঁধি ইন্দি বরাননা প্রমীলারে।
0: এখনই আসিব বিনাশী রাঘবের অনে, লঙ্কা সুশোভিনী যাও তুমি ফিরি প্রিয়ে যথা লঙ্কেশ্বরী।
1: মুকুতা মণ্ডিত বুকে নয়ন বর্ষিল উজ্জ্বলতর মুকুতা, শতদল দলে কি ছাড় শিশির বিন্দু ইহার তুলনে।
0: সৃজিলা কি বিধি সাধ্যি ও কমল আঁখি কাঁদিতে, অনুমতি দেহ রূপবতী ভ্রান্তি মদে মত্ত নিশি, তোমারে ভাবিয়া উষা পলাইছে দেখো সত্তর গমনে। দেহ অনুমতি সতী যাই যজ্ঞাগারে।
1: যথা যাবে কুসুমেশু ইন্দ্রের আদেশে, রতিরে ছাড়িয়া সুর চলিলা কুক্ষণে ভাঙিতে শিবের ধ্যান। হায় রে তেমতি চলিলা কন্দর্পরূপী ইন্দ্রজিৎ বলি, ছাড়িয়া রতি প্রতিমা প্রমীলা সতীরে। কুলগ্নে করিলা যাত্রা মদন, কুলগ্নে করি যাত্রা গেলা চলি মেঘনাদ বলি।
2: বৈ যথা সমীরণ পরিমল ধ্বনি রাজালয়ে শব্দ।

0: মুছিয়া আঁখি গেলা চলি সতী যমুনা পুলিনে যথা বিদায়ী মাধবে বিরহ বিধুরা গোপী যায় শূন্য মনে শূন্যালয়ে কাঁদি বামা কশিলা মন্দিরে কুশাসনে ইন্দ্রজিৎ পূজে ইষ্টদেবে নিভৃতে কৌশিক বস্ত্র কৌশিক উত্তরে চন্দনের ফোঁটা ভালে ফুলমালা গলে পুড়ে ধূপ দানে ধূপ রুদ্ধ তার বসেছে কাকি রথীন্দ্র নিমগ্ন তপে চন্দ্রচূড় যেন যোগীন্দ্র যথা ক্ষুধাতুর ব্যাঘ্র পশে গোষ্ঠ গৃহে জমদূত ভীম বাহু লক্ষণ পশিলা মায়া বলে দেবালয় চমকি মুদিত আঁখি মেলিলা রাবণী দেখিলা সম্মুখে বলি দেবাকৃতি রথী সাষ্টাঙ্গ প্রণমে সুর কৃতাঞ্জলি পুটে
1: শুভক্ষণে আজি পূজিল তোমারে দাস এই প্রভু তুমি পবিত্রিলা লঙ্কা পুরীয় পদ অর্পণে কিন্তু কি কারণে কহ তেজস্বী আইলা রক্ষ কুল রিপু নর লক্ষণের রূপে প্রসাদিতে অধীনে একই লীলা তব প্রভাময়
2: নহি বিভা বসু আমি দেখ নিরখিয়া রাবণী লক্ষণ নাম জন্ম রঘুকুলে সংহারিতে বীর সিংহ তোমায় সংগ্রামে আগমন হেতা মম দেহ রণ মোরে অবিলম্বে
1: সত্য যদি তুমি রামানুজ কহ রথি কি ছলে পশিলা রক্ষ রাজপুরে আজি রক্ষ শত শত যক্ষপতি ত্রাস বলে ভীমস্ত্র পানি রক্ষিছে নগরদ্বার শৃঙ্গধর সময়ে পুরো প্রাচীর উচ্চ প্রাচীর উপরে ভ্রমিছে অযুত যোধ চক্রাবলী রূপে কোন মায়া বলে বলি ভুলালে এসবে সর্বভূক কি কৌতুক এতব কৌতুকী নহে নিরাকার দে সৌমিত্রী কেমনই এ মন্দিরে পশিবেশে এখনো দেখো রুদ্ধ দ্বার বর প্রভু দেহ এ কিং করে নিঃশঙ্কা করিব লঙ্কা বধিয়া রাঘবে বাঁধি আনি রাজপদে দিব বিভীষণে রাজন্ত্র শুনো নাদিছে চৌদিকে সিংহ সিংহ নাদিগ্রাম বিলম্বিলে আমি ভগ্নোত্তম রক্ষছুমে
2: কৃতান্ত আমি রে তোর দুরন্ত রাবণী দেবা দেশে রণে আমি আহ্বানী রে তোরে
1: সত্য যদি রামানুজ তুমি ভীম বাহু লক্ষণ সংগ্রাম সাদ অবশ্য মিটাব মহা হবে আমি তব বিরত কি কভু রণরঙ্গে ইন্দ্রজিৎ আতিথির সেবা দৃষ্টি লহ সুর শ্রেষ্ঠ প্রথমে ধামে রক্ষ রিপু তুমি তবু অতিথি এবে সাজে বীর সাজে আমি নিরস্ত্র জিওরি নহে রথি কুল প্রথা আঘাতিতে তারে
2: আনায় মাঝারে বাঘে পাইলে কি কভু ছাড়ে কিরাত তারে বধিব এখনই অবধ তেমতি তোরে জন্ম রক্ষ কুলে তোর ক্ষত্র ধর্ম পাপি কি হেতু পালিব তোর সঙ্গে মারিওরি পারিগে কৌশলে
1: ক্ষত্র কুল গ্লানি শত ঠিক তোরে লক্ষণ নির্লজ্জ তুই তস্কর যেমতি বসিলিয়ে গৃহে তুই তস্কর সদৃশ শাস্তি আনিরস্ত করে করিব এখন।

0: মহিলা রুধির ধারা,
1: ধরিলা সত্তরে দেব সিন্দ্রজিৎ, নারীলা তুলিতে তাহায় কার মুখ ধরি কোরশিলা, রহিল সৌমিত্রীর হাতে ধনু, শাপটিলা কোপে ফলক, বিফল বল সে কাজ সাধনে, মায়ার মায়া কে বুঝে জগতে, চাহিলা দুয়ার পানে অভিমানে মানি, সচকিতে বীরবর দেখিলা সম্মুখে, ভীমতম শূল হস্তে ধূমকেতু সম খুল্ল তাত বিভীষণে, বিভীষণ রণে।
2: এতক্ষণে জানিনু কেন রে আসি লক্ষণ পশিল রক্ষ করে, হায় তা তো উচিত কি তব এ কাজ, নিকষে সতী তোমার জননী সহদর রক্ষ শ্রেষ্ঠ শুলি শম্ভু নিভ কুম্ভকর্ণ রাত্রি পুত্র বাসক বিজয়ী, নিজ গৃহ পথ তা তো দেখাও তস্করে, চণ্ডালে বসাবানি রাজার আলোর, কিন্তু নাহি গণুচি তোমার গুরুজন তুমি পীতৃতুল্য, ছাড়ো দাও
3: রাঘব দাস, আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ।
2: রাঘবের দাস তুমি কেমনি ও মুখে আনিলে কথা, স্থাপিলা বিধুরে বিধি স্থানে শশী যান গড়া গড়ি তুলায়, মৃগেন্দ্র কিশোরী কবি হে বীর কিশোরী সম্ভাষে শ্রীকালে মিত্র ভাবে অগ্রদাস বিক্ষতম তুমি অবিদিত নহি কিছু তোমার চরণে, পুত্রমতি নরসুর লক্ষণ নহিল অস্ত্রহীন যদি কিসে সম্মতি সংগ্রামে, তব মহারথী একই মহারথী প্রথা, ছাড়ব পথ আসিব ফিরে করি, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে বলে সৌমিত্রি উন্নতি, এ কুম্ভীরা যজ্ঞাগারে বলে বসিল দম্ভী আজ্ঞা বল দাসী শাস্তি নরাধমে, তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, কবতা তো সহিব কেমনে হেন অপমান আমি, রাত্রি পুত্র তব তুমি হে রক্ষমণি সহিছ কেমনে,
3: নহি দোষী আমি বৎস বৃথা ভর্ছ মোরে তুমি, নিজ কর্ম দোষে হায় মজা ইলায় কনক লঙ্কা রাজা মজিলা আপনি, পাপ পূর্ণ লঙ্কাপুরী প্রলয়ে যে মতি বসুধা ডুবিছে লঙ্কায় কাল সলিলে, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেই আমি, বড় দোষে কে চাহে মজিতে,
1: রুশিলা বাসবত্রাস গম্ভীরে যে মতি নিশীথে অম্বরে মন্ত্রে জিমুতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র,
2: ধর্মপথগামী হে রাক্ষস রাজা নবুজ বিখ্যাত জগতে তুমি, কোন ধর্ম মতে কহ দাসে শুনি, কেতিত্ব ভাবিত্ব জানি এ সকলে দিদা জলাঞ্জলি, শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নিপুণ স্বজন শ্রেয়, এ শিক্ষাকে রক্ষ বল কোথায় শিখিলে, কিন্তু বৃদ্ধা গঞ্জিত হেন সহবাসে এই পিতৃত্ব বর্বরতা কেন না শিখিবি, অতি যার নিজ সহ নিজ সে দুর্ভ

অধীর ব্যথায় রথী সাপটি সত্তরে শঙ্খ ঘণ্টা উপহার পাত্র ছিল যত যজ্ঞাগারে একে একে নিক্ষেপিলা কোপে কিন্তু মায়াময়ী মায়া বাহু প্রসারণে ফেলাইলা দূরে সবে করপত্র সঞ্চালনে মায়ার মায়ায় বলি হেরিলা চৌদিকে ভীষণ মহিষারূঢ় ভীম দণ্ড ধরে শূল হস্তে শূলপাণি শঙ্খ চক্র গদা চতুর্ভুজে চতুর্ভুজ হেরিলা সভায় দেবকুল রথিবৃন্দে সুদিব্য বিমানে বিষাদে নিঃশ্বাস ছাড়ি দাঁড়াইলা বলি নিষ্কল হায় রে মরি কলাধর যথা রাহুগ্রাসে ত্যাজি ধনু নিষ্কশিলা ওষি মহাতে যারা মানুষ ছলশিলা ফলক আলোকে নয়ন।

0: পতন্তে
1: যথায় বসি হৈম সিংহাসনে সভায় করবু রূপতি সহসা পড়িল কনক মুকুট খসি প্রমীলার বামে তর নয়ন নাচিল আত্মবিস্মৃতিতে হায় অকস্মাৎ সতী মুছিলা সিন্দুর বিন্দু সুন্দর ললাটে মূর্ছিলা রাক্ষসেন্দ্রাণী মন্দতরী দেবী আচম্বিতে অন্যায় সমরে পড়ি অসুরারি রিপু রাক্ষসকুল ভরসা পরুষ বচনে কহিলা লক্ষণ সুরে
2: বীর কুল গ্লানি সুমিত্রানন্দন তুই শত ধিক তোরে রাবণ নন্দন আমি নাগরী সমর কিন্তু তোর অস্ত্রাঘাতে মরিনু যে আজি পামর এই চির দুঃখ রহিল রে মনে এবারুটা যবে পাইবেন রক্ষনাথ এ রক্ষিবে তোরে নরাধন জলধির অতল শরীরে ডুবিস যদিও তুই বসিবে সে দেশে রাজরোষ বারো বাগ্নি রাশি সমতে যে দাবাগ্নি সদৃশ তোরে লক্ষিবে কাননে সে রোষ কাননে যদি বসিস কুমতি নারীবে রজনী মূঢ় আবরিতে তোরে দানব মানব দেব কার সাধ্য হেন রানীবে সৌমিত্রী তোরে রাবণ ঋষি
1: বিষাদে সুমতি মাতৃ পিতৃ পাদ পদ্ম সরিলা অন্তিমে অধীর হইলা বীর ভাবি প্রমীলারে চিরানন্দ লোহ সহমেশি অশ্রুধারা অনর্গল বহি হায় আর দৃঢ় মহিরে লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তা চলে নির্বাণ পাবক যথা কিম্বাতি সম্পতি শান্তরশ্মি মহাবল রহিলা ভূতলে কহিলা রাবণানুজ সজল নয়নে
3: সুপট্ট শয়ন সায়ী তুমি ভীমবাহু সদা কি বিরাগে এবে পড়ি হে ভূতলে কি কহিবে রক্ষরাজ হেরিলে তোমারে এ সজ্জায় মন্দদরী রক্ষ কুলেন্দ্রাণী শরদিন্দু নিভাননা প্রমীলা সুন্দরী সুরবালা গ্লানী রূপে দিতি সুতা যত কিং করি বিপশা বৃদ্ধা পিতামহী কি কহিবে রক্ষকুল চূড়ামণি তুমি সেকুলের উঠো বৎস খুলল তা তো আমি ডাকি তোমা বিভীষণ কেন না শুনেছ প্রাণাধিক উঠো বৎস খুলিব এখনই তব অনুরোধে দ্বার যাও অস্ত্রালয়ে লঙ্কার কলঙ্ক আজি ঘুচাও আহবে করবুর কুল গর্ব মধ্যাহ্নে কি কভু যান চলে অস্তা চলে দেব সোমালী জগত নয়নানন্দ তবে কেন তুমি এ বেশে যশস্বী আজি পড়ি হে ভূতলে আদি সিংহ নাদি শুনো আহ্বানি তোমার এই গর্জে গজরাজ অশ্ব হেসেছে ভৈরবে সাজে রক্ষ অনেক ইনি উগ্র চন্দারণে নগর দুয়ারে অরি উঠো অরিন্দমে বিপুল কুলমান রাখো এ সমরে
1: করবুরেন্দ্র রাঘবেন্দ্র সহ করি সন্ধি সিন্ধু তীরে লইছে তনয় সপ্ত দিবানিশি না ধরিবে অস্ত্রকে হয়ে রাক্ষস দেশে বৈরী ভাবে এ প্রতিজ্ঞা করিলা নৃমণি রাবণের অনুরোধে
4: খুলিল পশ্চিমে দ্বার অশনি নিনাদে বাহিরিল লক্ষ রক্ষ স্বর্ণ দণ্ড করে কৌশিক পতাকা তাহে উড়িছে আকাশে রাজপথ পার্শ্বদ্বয়ে চলে সারি

0: বাহিরিলা পদব্রজে রক্ষকুল রাজা রাবণ বিষদ বস্ত্র বিষদ উত্তরে থুতুরার মালা যেন ধূর্যটির কলে, চারিদিকে মন্ত্রীদল দূরে নতভাবে নীরব গুরু গুরুপতি অশ্রুপূর্ণ আখি নীরব সজীব বৃন্দ অধিকারী যত রক্ষশ্রেষ্ঠ, বাহিরিল কাঁদিয়া পশ্চাতে রক্ষ পুরবাসী রক্ষ আবাল বনিতা বৃদ্ধ
1: সাগর তীরে রচিলা সত্তরে যথাবিধি চিতারক্ষ।

0: না সবে যা হতো ইত্য দেশে, পিতার পদে এই সব বারণ। মায়ের
1: হায় রে বহিল সহসা নয়ন জল, নিরবিলা সতী কাঁদিল দানব বালা হাহাকার রবে, মুহূর্তে সম্বরী শোক কহিলা সুন্দরী।
0: কহিও মায়ের মন এ দাসীর ভালে, দেখি না বিধাতা চাও তাই লো ঘটিল এতদিন, যার হাতে সপিলা দাসীরে পিতা মাতা, চলি নুল আজি তার সাথে। অবলার কি গতি যাব আর
1: চিতায় আরোহী সতী ফুলাসনে যেন বসিলা আনন্দমতি প্রতিপদ তলে, বাজিল রাক্ষস বাদ্য উচ্চে উচ্চারিল বেদ বেদী, রক্ষ নারী দিল হুলাহুলি, সে রবের সহ মিশি উঠিল আকাশে হাহারব। অগ্রসরী রক্ষরাজ কহিলা কাতরে,
2: ছিল আশা মেঘনাদ মুদিবে অন্তিমে, এ নয়নোদ্বয় আমি তোমার সম্মুখে, সপি রাজ্য ভার পুত্র তোমায় করিব মহাযাত্রা। ছিল আশা রক্ষকুল রাজ সিংহাসনে, চূড়াইব আঁখি বৎস দেখিয়া তোমারে, বামে রক্ষকুল লক্ষ।

0: কে রক্ষ রানী রূপে পুত্রবধূ পৃথা আশা পূর্ব জন্ম ফলে হেরি তোমা দোহে আজি এ কাল আসনে সেবিনু শিবেরে আমি বহু যত্ন করি লোভিতে কি এই ফল কেমনে ফিরিব আয়রে কে কবে মরে ফিরিব কেমনে শূন্য লঙ্কা ধামে আর কি সান্ত্বনাচ্ছলে শান্ত নিব মায় তব কে কবে আমারে কোথা পুত্র পুত্রবধূ আমার শুধিবে যাবে রানী মন্দোদরি কি সুখে আইলে রাখি দোহে সিন্ধু তীরে রক্ষ কুলপতি কি কয়ে বুঝাব তারে হায় রে কি কয়ে হা পুত্র হা বীর শ্রেষ্ঠ চিরজয়ী রণে হা মাত রাক্ষস লক্ষ্মী কি পাপে লিখিলা এ পীড়া দারুণ বিধি রাবণের ভালে
1: করি স্নান সিন্ধু নীরে রক্ষ দল এবে ফিরিলা লঙ্কার বনে আর্দ্র অশ্রু নীরে বিসর্জী প্রতিমা যেন দশমী দিবসে সপ্ত দিবানিশী লঙ্কা কাঁদিলা বিষাদে।

মাইকেল মধুসূদন দত্তের সেই চিরস্মরণীয় সৃষ্টি যার নাম মেঘনাদ বধ কাব্য, সেই কাব্য অবলম্বনে গীতিনাট্য শুনলাম আমরা। সুচিত্রা মিত্র, অর্ঘ্য মিত্র, ভাস্বতী মিত্র এবং আরও অনেকে কণ্ঠ দিলেন এই গীতিনাট্যে। শুনলাম গীতিনাট্য মেঘনাদ বধ।

বাংলা নাটকের গান, সেখানে এমন অনেক গান রয়েছে যা সেভাবে আলাদা করে শোনা হয় না। ঠিক যেমন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা একখানি গান শুনলাম নিবেদিতা বসুর কণ্ঠে। একটা সময় 1800 এবং 19 শতকে বাংলা নাটকের গান অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল এবং সে সময় নিয়মিত মঞ্চস্থ হতো নাটকগুলি। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা একখানি গান কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

বিনোদিনী গাথা গিরিশচন্দ্র ঘোষের যতগুলি নাটক রয়েছে তার মধ্যে অবশ্যই অন্যতম। সে নাটকের গান ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এ গানের সঙ্গে শেষ করব আজকের গানের ভেলা। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন যুববাণীর অনুষ্ঠান।

0: কি বিতোষক, কি খবর, কেমন চলছে বলো দিনকাল?
1: দিনকাল তো চলছে, বাট আপাতত খুব খুব পাচ্ছে।
0: সকাল 11টায় তোমার ঘুম পাচ্ছে?
1: আরে বলো না, সকালবেলা আর হুকুম যে আজকে পুরো ঘর গোছাতে হবে, মানে কি বলবো, ভোরবেলা ফ্যানের সুইচ অফ করে দিচ্ছে তো, মানে ঘুমও আমার সঙ্গে বেইমানি করছে, আর কি করব, মানে এই দুঃখে আমাকে এখন ঘর গোছাতে হচ্ছে।
0: আচ্ছা বুঝলাম বুঝলাম, মানে এরকম হাড়ির মতো মুখটার কারণ ঠিক বোঝা গেল এতক্ষণে। খুব স্যাড খুব স্যাড।
1: মানে তোমার শুধুমাত্র খুব স্যাড লাগছে? আমার কিন্তু এটা শুধুমাত্র খুব স্যাড লাগছে না, আমার এটা মারাত্মক স্যাড, প্রচন্ড স্যাড, অত্যন্ত স্যাড, মানে আর যা যা বিশেষণ আছে আমি সব বসাতে পারি দরকার
0: হলে। এতখানি স্যাড হয়ে গেল কি করে?
1: আচ্ছা আমাকে তুমি একটা কথা বলো তো, যে এই যে আমি আজকে ঘর গুছাচ্ছিলাম, মানলাম অনেক বছর পর ঘর গুছাচ্ছিলাম, তো যেই দেখলাম না ওইটা থেকেই না মনটা একদম হু হু হু, বুঝতে পেরেছো? মানে আর এই চার দেয়ালের মধ্যে আমার থাকতে ইচ্ছে করছে না। হ্যাঁ একদম কালবৈশাখীর মতো হু হু করছে, মানে মনে হচ্ছে যে ওই দূর পাহাড়ের দেশে চলে যাই, ওই পায়ের নিচে পাহাড়, চোখের সামনে পাহাড়, ডান দিকে বাঁ দিকে উপর দিকে নিচের দিকে, ওই দশ দিক বলে আমরা শুনেছিলাম না ছোটবেলায়, সে দশ দিকে পাহাড়। ঠিক আছে
0: বুঝলাম বুঝলাম, মানে তুমি মানে ফিজিক্যালি এখানে আছো, তোমার আত্মাটা ওই পাহাড়ের বাঁকে বাঁকেই চলে গেছে, এক টুকরো কাগজ তোমাকে একেবারে উড়িয়ে নিয়ে পাহাড়ের বাঁকেই পৌঁছে দিয়েছে মনে হচ্ছে। তবে সত্যি বলতে কি বিতোষক, এই যে ভ্যাবসা গরম, মাঝে মধ্যে এত ঘাম হচ্ছে যেন মনে হচ্ছে মানে ঘামের সাগরে নিজেই ভাসছি, এই ভ্যাবসা গরমের মধ্যে উত্তরাখণ্ডের সেই যে ওই হিম শীতল হাওয়া, আহা, ভাবলেই মনটা একেবারে শান্তিতে ভরে যাচ্ছে, তাই না?
1: একদমই, আর শান্তিতে তো ভরবেই, তার কারণ এই শান্তি দেশে শান্তি নয়, এই শান্তি হলো রোজকার এই রোবটিক জীবন থেকে নিজেকে ফিরে না পাওয়ার শান্তি, নিজেকে ফিরে পাওয়ার যে একটা মুক্তি তার আনন্দ, তাই না?
0: ঠিকই বলেছো, আর পাহাড় মানেই তো বাঙালির কাছে দুর্নিবার এক টান, মানে পাহাড় মানেই সেই আধ্যাত্মিকতার সঙ্গে রোমাঞ্চ, একটা অপূর্ব মেলবন্ধন, যার জন্য আমরা দেখো ছোটবেলা থেকেই যখনই ঘুরতে যাওয়ার প্ল্যান হয় প্রথমে ওই পাহাড় যাব এই প্রশ্নটাই প্রশ্ন মানে প্রথমে আসে। তাই আজও বরং আমরা স্টুডিওতে বন্দি না থেকে একটু বেরিয়েই পড়ি পাহাড়ের উদ্দেশ্যে, মানে স্পেশালি বিতোষকের মন খারাপের ওষুধ দিতে আর কি।
1: আর আজকে তো সত্যি বলতে বেরিয়ে পড়া দিদি, তাই না? তাহলে একদমই আর দেরি করা যাবে না, আমরা বরং দুজনে মিলে বেরিয়ে পড়ি, আর আমাদের সঙ্গে বন্ধুরা তোমরাও কিন্তু আছো, তোমরা যাবে তো?
0: যাবে যাবে নিশ্চয়ই যাবে, কোথায় যাচ্ছি সেটা দেখতে হবে তো। তাহলে আজ আমাদের গন্তব্য বিতোষকের কথা অনুযায়ী যেখানকার টিকিট পেয়েছিলাম আমরা, সেই টিকিট ধরেই আমরা পাড়ি দেব দেবভূমি উত্তরাখণ্ড, হরিদ্বার থেকে শুরু করে বদ্রীনাথের সেই সীমানা পর্যন্ত পুরোটা জমিয়ে ঘুরবো আমরা সবাই, সঙ্গে পাহাড়, ঝর্ণা, মন্দির আরো কত কি।
1: আর সঙ্গে অবশ্যই থাকবে তোমাদের জন্য অনেক অনেক গান, অনেক অনেক গল্প, আর সেই গল্পে তোমরাও সরাসরি যোগ দিতে পারো। কিভাবে যোগ দেবে?
0: কিভাবে আবার, যেমনটা আমরা বলি রোজই, আমাদের যে ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেই পেজে আজকের যে বেরিয়ে পড়ে অনুষ্ঠান সুন্দর একটা পোস্টার, সেই পোস্টারের নিচে তুমিও সুন্দর করে তোমার কথা কমেন্ট করে জানাতে পারো। তবে কি জানাবে, হ্যাঁ অবশ্যই জানাতে পারো যে তুমি উত্তরাখণ্ডের কোথায় গিয়েছো বা প্ল্যান করছো কিনা, বা বলতে পারো যে এই গরমকালে তোমার পাহাড় বলতেই কোন জায়গার কথা মনে পড়ে ঘুরতে যাওয়ার জন্য।
1: একদম, আর এই যে ইচ্ছে এই সমস্ত কিছু আমাদের কমেন্ট বক্সে তুমি লিখবেই, তবে আমাদেরও এই ইচ্ছে হলেই হবে না, তার আগে আমাদের ব্যাগ গুছাতে হবে, আর ব্যাগ

0: ছাড়া মানেই একটা বিরাট লটবহর। আচ্ছা আমাকে একটা কথা বলো অন্দ্রিলা, যে
1: হ্যাঁ বলো।
0: এই যে তুমি পাহাড়ে যাচ্ছ, এই পাহাড়ে ট্রেকিং এ যাওয়ার সময় তোমার অতগুলো ম্যাচিং ওড়নার কিসের দরকার আমাকে আগে এইটা বলো।
1: তো ওসব ওসব তুমি বুঝবে না, শোনো, ছবি তুলতে হয় জানো তো, ছবি কি জিনিস হয়, ওই ছবি তুলতে গেলে অতগুলো ম্যাচিং ওড়না লাগে। ওই তোমার মতো একটা জ্যাকেট পরে আমি 10 দিন কাটিয়ে দিতে পারবো।
0: বাবা, একটা জ্যাকেট পরে? ঠিক আছে, সে নয় ড্রেস কালেকশন আমরা পাহাড়ে গিয়েই দেখাবো। তবে আপাতত এই যে ব্যাগ গুছানো, এই ব্যাগ গুছানোতে আমি একটু অন্দ্রিলাকে সাহায্য করি। তার কারণ আমার যতদূর মনে হচ্ছে যে এই যে ব্যাগ গুছানোতে যদি আমি সাহায্য না করি তাহলে অন্দ্রিলা কিন্তু বলবে যে আমাকে
1: ওড়না নিয়ে চলে যাবো নাকি।
0: ওড়না নিয়ে না, পুরো দুজনের লাগেজটা আমাকে একাই বইতে হবে, আমি বুঝতে পেরে গেছি,
1: তাই
0: না?
1: বইতেই হবে
0: একদম। আর এই যে পাহাড়ে আমরা যাচ্ছি তাতে কিন্তু দুটো জিনিস একদম মাস্ট থাকে, সেইটা হচ্ছে গিয়ে বমির ওষুধ আর হজমের ওষুধ। কেন? তার কারণ হচ্ছে ওখানে গিয়েই তো অন্দ্রিলা প্রচুর প্রচুর খাবার খাবে।
1: আমি বুঝতে পেরেছিলাম, এটাই বলতে চলেছি।
0: তারপর একটা আমি বলছি না, কিন্তু তারপরটা তুমি বুঝে গেছো, বন্ধুরা বুঝে গেছে, তাই না?
1: হ্যাঁ দেখো, আমার মতো পেটু খুলে কিন্তু জীবনটা খুব শান্তির। তবে হ্যাঁ, এই যে বিতোষক বললো ব্যাগ গোছাতে হবে, ব্যাগটা তো আমাকেই গোছাতে হবে, তাই এক গাদা জিনিসপত্র নিতে নিতে অনেক সময় লাগবে। সেই সময়টুকুই বরং তোমরাও ব্যাগ গোছাও, আর চটপট শুনে নিই আমরা একটা সুন্দর গান।
2: পথ পেরিয়ে এসেছি।

0: ব্যাস, আমাদের ব্যাগ তো পুরো রেডি, আর আশা করি তোমাদেরও ব্যাগ রেডি হয়ে গেছে। রেডি হয়ে গিয়ে তো কাঁধেও উঠে গেছে ব্যাগ, কিন্তু আমরা যাব কিভাবে বিতোষক?
1: দেখো, যাওয়ার কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে।
0: আচ্ছা,
1: আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে, অর্থাৎ আমরা যেহেতু কলকাতায় আছি, আমরা কলকাতার থেকে বলছি জিনিসটা, আমাদের এখান থেকে হরিদ্বার বা ঋষিকেশ যেতে হবে, কারণ সেখান থেকে তোমাদের যাত্রাটা শুরু। তোমরা হরিদ্বারও যেতে পারো, বা ঋষিকেশ গেলে আর একটুখানি এগিয়ে থাকবে। এখানে যেতে গেলে বেশ কয়েকটা অপশন পাবে, যেমন ধরো হাওড়া থেকে যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস পেতে পারো। একটুখানি ট্রেনটা স্লো, কিন্তু আমার একটা ট্রেনটার সঙ্গে একটা বেশ ভালো সম্পর্ক রয়েছে,
0: কারণ
1: এমনি আমার ট্রেনের সঙ্গে ভালো সম্পর্ক থাকে সবসময়, এইটার সঙ্গে বেশি আছে, কারণ আমি যতবার গেছি এই ট্রেনটাতে গেছি, আর এই ট্রেনটা না খুব ভোরবেলা তোমাকে হরিদ্বার বা ঋষিকেশে নামিয়ে দেবে। তো তাতে লাভ যেটা হয় সেটা হচ্ছে তুমি সারাদিন এক্সট্রা পাবে হাতে ঘোরার জন্য। আর যদি আরেকটু স্পিডে যেতে পছন্দ করো, তাহলে তুমি কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেস এটাও নিতে পারো, এটাও কিন্তু বেশ ভালো, কিন্তু এটা একটু ওই বিকালের দিকে পৌঁছায়, একটু বিকেল বলবো না, ওই দুপুরবেলা 3:30-4 দিকে পৌঁছায়। আরেকটা ব্যাপার মাথায় রেখো যে এই দুটো ট্রেন কিন্তু দেরাদুনগামী, তাই তোমাদেরকে কিন্তু এটা ঋষিকেশ যেতে পারবে না, তোমাদের হরিদ্বারে নেমে যেতে হবে।
0: আর যারা ওই ট্রেনের একটু লম্বা সফর এড়াতে চাও, তারা কিন্তু দিল্লি হয়েও আসতে পারো। দিল্লি থেকে হরিদ্বার তো জানোই তোমরা যে ঢিল ছোঁড়া দূরত্ব, তবে অপশনও প্রচুর আছে, তাই যে কোনো অপশন চুজ করতে পারো। যাদের ট্রেনে একটু সমস্যা হয় তারা অন্য অপশনে নিতে পারো। তবে বিতোষক, যদি আমাকে জিজ্ঞেস করো, আমি কিন্তু প্রতিবারই হরিদ্বারেই নামি, তার একটা স্পেশাল কারণ আছে, তুমি তো জানো।
1: তার একটা স্পেশাল কারণ হচ্ছে কি, গঙ্গা আরতি, তাই তো?
0: ঠিক ঠিক ঠিক, আমার সঙ্গে থাকতে থাকতে মানে ঘুরতে ঘুরতে আর কি তোমার স্মৃতিশক্তিগুলো বেশ উন্নতি হয়েছে।
1: আমার স্মৃতিশক্তি যথেষ্ট ভালো, ঠিক আছে,
0: যাই হোক, তবে পরে নিচ্ছি।
1: হ্যাঁ, একদমই। তবে একটা কথা তুমি ঠিকই বলেছো, এই যে হরিদ্বারে এলে আমার মনে হয় যে এই আরতিটা যদি না দেখি, গঙ্গা আরতি, তাহলে ওই যাত্রার শুরুটাই যেন মাটি হয়ে যায়। অন্তত এই যে আমি যেহেতু দুন এক্সপ্রেসে যাই, আমি তো চাইলে ঋষিকেশও নামতে পারি, কিন্তু আমি নামি হচ্ছে হরিদ্বারে। তার কারণ ওই যে সন্ধ্যের অন্ধকারে ওই যে প্রদীপের আলো, মন্ত্রোচ্চারণ, এইটা মিলিয়ে না একটা ওই স্বর্গীয় পরিবেশ তৈরি হয়। মানে হরিদ্বার না শুধুমাত্র একটা শহর নয়, এটা সত্যিকারেরই ওই ঈশ্বরের দ্বার। আর এইটাই হচ্ছে ওই চারধাম যে যাত্রা আমরা শুরু করি, তার কিন্তু প্রথম ধাপ এইটা।
0: একদম ঠিক। আর জানো তো বন্ধুরা, স্টেশনে নেমে না যখন তুমি হাঁটবে, হাঁটা পথে প্রথম গঙ্গা দেখতে পাবে, দেখবে এখন আমরা আমাদের চারপাশে যে গঙ্গাটা দেখতে পাই, তার থেকে অনেকটা যেন পরিবেশটা আলাদা, অনেকটা শান্ত আর নিরিবিলি। তবে এই যে শান্ত নিরিবিলি পরিবেশ, তার মধ্যেখানেই কিন্তু দেখবে গঙ্গার উৎফুল্লতা কিন্তু অনেক বেশি এখানকার থেকে। মানে সমতলে পাহাড় থেকে প্রথম গঙ্গা নামছে এই হরিদ্বারে, তাই মারাত্মক স্রোত, আর জলটা তো একেবারে কনকনে ঠান্ডা।
1: বাবা, এটার কথা বলতে গেলে আমারও একটা কথা বলতে ইচ্ছে করছে। প্রথমবার যখন হরিদ্বার গেছিলাম, তখন একবার ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, সবাই স্নান করছে, আমি একবার স্নান করি, ঠিক আছে। যেই মাত্র আমি পায়ের বুড়ো আঙুলটা নামালাম জলের মধ্যে, মনে হলো ওই আঙুলটা আমার আর নেই, ঠিক আছে। একদম সামনে দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম শিকলগুলো, যেগুলো আছে ওই যেগুলো হরিদ্বারে এত, হ্যাঁ, ঘাটের মধ্যে। আমি ভাবলাম যেভাবে ওকে শিকল অব্দি পৌঁছাতে পারলে অন্তত আমার হয়ে যাবে স্নানটা, কিন্তু তার আগে আমার মনে হলো আমার বোধহয় পাটা কেউ কেটে বাদ দিয়ে দিয়েছে, মানে ওই কোনোরকম ভাবে নম নম নম নম করে করে, মানে মারাত্মক একটা এক্সপিরিয়েন্স। কিন্তু সত্যি সত্যি এই যে হরিদ্বার, এই হরিদ্বারকে নিয়ে কিন্তু অনেক পৌরাণিক কাহিনীও আছে, তাই না? পৌরাণিক কাহিনী কিছু মনে পড়ছে তোমার?
0: মনে তো পড়ছে, কারণ স্মৃতিশক্তি আমার তোমার থেকে ভালোই। মানে আরেকবার গল্পটা বললে তোমারও মনে পড়ে যাবে, আমি বুঝতে পেরেছি।
1: শুনি শুনি, কিরকম মনে পড়ছে তোমার?
0: হ্যাঁ, ওই যে সমুদ্র মন্থনের গল্পটা, ওই যে সমুদ্র মন্থনের সময় যে অমৃত বেরিয়েছিল, তার কয়েক ফোঁটা নাকি হরিদ্বারে পড়েছিল, এই কারণেই কিন্তু এখানে প্রতি 12 বছরে কুম্ভ মেলা হয়, যাকে বিশ্বের সব থেকে বড় ধর্মীয় সমাবেশ বলা চলে। তাই বন্ধু, তুমি যদি কুম্ভ মেলার সময় এখানে আসতে পারো, তাহলে তো বিরাট একটা অভিজ্ঞতার সাক্ষী থাকবে বটে, তবে এমনি সময় গেলে অভিজ্ঞতার খাতা কম কিছু ভরবে না।

0: আর এইখানে শুধুমাত্র কিন্তু গঙ্গা আরতি নয়, এখান থেকে দেখে নিতে পারো বিখ্যাত মনসা দেবী মন্দির। আর এইটা দেখতে গেলে অবশ্যই রোপওয়ে করে যেও, কারণ উপর থেকে হরিদ্বার শহরের যে ভিউটা সেইটা কিন্তু একটা স্পেশাল ট্রিবিউট আমার মনে হচ্ছে। আর তার সঙ্গে চণ্ডী মন্দিরটাও দেখে নিতে পারো, কারণ এই যে চণ্ডী দেবী মন্দির এটাও কিন্তু হরিদ্বারে খুব জাগ্রত।
1: হ্যাঁ একেবারে তাই। আরেকটা জিনিস কিন্তু রয়েছে বিতোষক, সেটা মেইনলি আমার জন্য
0: আসল জায়গায় ওন্দিলা ঢুকছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কি হরিদ্বারে মার্কেট। মানে হরিদ্বারে মার্কেটটা এতটাই বড়, পুরো গঙ্গার দুই পাশেই দুই ধারেই মার্কেটটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং যদি যারা গেছো তারা খুব রিলেট করতে পারবে। ওই মার্কেটটা না আমার অন্তত মনে হয় আমাদের কলকাতার এসপ্ল্যানেডে যেরকম আমরা দেখি নিউ মার্কেট, ঠিক সেই রকম। মানে এমন কোনো দোকান নেই যে দোকানটা আমি ওখানে খুঁজে পাবো না, জামা কাপড় খাওয়া দাওয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, তাই না?
1: মানে এত বড় একটা মার্কেট রয়েছে, তুমি এখান থেকে কিছু কিনবে না, এটা তোমার পাপ লাগবে না বিতোষক? নিশ্চয়ই লাগবে। আর সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর খাবার দেখে না খেয়ে চলে আসলে কি করে হয়
0: সত্যি। আর এই যে হরিদ্বার, এই হরিদ্বারে তো আমরা অলরেডি অনেক কিছু ঘোরাঘুরি করে নেব, আর একটুখানি আমরা বরং এগিয়ে যেতে পারি, কারণ আমাদের তো সেই দিকেই যেতে হবে।
1: আমি বরং ততক্ষণ একটু খেয়ে নিই। হ্যাঁ
0: তুমি খেয়ে নেবে, আচ্ছা ঠিক আছে। আমি বরং বন্ধুদের বলতে থাকি ওন্দিলা বরং খাওয়া দাওয়া করে আমাদের স্পিডের সঙ্গে তাল মিলিয়ে নেবে। তো যাই হোক, তা আমরা হরিদ্বারের পরে যেটা সেটা হচ্ছে ঋষিকেশ, এখানেও কিন্তু চলে যেতে পারি, কারণ আমাদের আলটিমেটলি এই ঋষিকেশ হয়েই পাহাড়ে উঠতে হবে। হরিদ্বার থেকে মাত্র 20-25 কিলোমিটার দূরে ঋষিকেশ, আর আমার মনে হয় ঋষিকেশে একবেলা যদি আমরা সময় না দিই তাহলে কিন্তু সেটা লস, তাই না?
1: লস তো বটেই বিতোষক, কত কিছু মিস হয়ে যাবে বলতো। ঋষিকেশে গঙ্গা তো আরো চঞ্চল আরো তরুণ, মানে এই যে বলা হচ্ছে ইয়োগা ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড, সেটা তো এমনি এমনি নয় বলো। ধ্যান আর আত্মশুদ্ধির খোঁজে সারা বিশ্ব, এমন কোনো জায়গা নেই যেখান থেকে এখানে মানুষ আসেনি। আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং, বহু ঋষি মুনি তপস্যা করেছিলেন বলেই কিন্তু সেই কোন আদিকাল থেকে নাম হয়েছে ঋষিকেশ। এমনকি বিশ্ববিখ্যাত ব্যান্ড দ্য বিটলস, তারাও কিন্তু এখানে এসে ধ্যান করেছিল।
0: একদমই। আর এখানে তুমি যা যা জিনিস দেখতে পারবে তার মধ্যে অলরেডি বহু জিনিসের ছবি তোমরা দেখেও নিয়েছো, এবং আমাদের স্বপ্নও থাকে ওগুলো দেখার, যেমন রামঝুলা, লক্ষ্মণঝুলা, এছাড়াও বিটলস আশ্রম, এছাড়াও আরেকটা জিনিস সেটা হচ্ছে ত্রিবেণী ঘাটে সন্ধে আরতি। ঠিক যেরকম আমরা হরিদ্বারে দেখেছি সন্ধে আরতি, এইখানেও ত্রিবেণী ঘাটেও কিন্তু তোমরা সেম ভাইব পাবে, এবং একই রকম। আমার মনে হয় একটুখানি লোক কম হয় হরিদ্বারের তুলনায়, কারণ হরিদ্বারটা অনেক বেশি শহর কেন্দ্রিক, কাছেই একদম সামনেই রেল স্টেশন, তো একটু লোকটা লোকের ভিড় একটুখানি হরিদ্বারে বেশি থাকে।
1: সেটা বেটার, তুমি যদি নিরিবিলি পরিবেশের মধ্যে মানে নিজের মন দিয়ে পুরোটা দেখতে পারো সেটা আরো সুন্দর, তাই না? তবে দাঁড়াও, পাহাড়ে ওঠার আগে আরেকটা কথা না বললে কিন্তু নয়, এই যে ঋষিকেশ শুধুমাত্র আধ্যাত্মিকতায় ভরপুর একটা জায়গা কিন্তু নয়, এখানে রিভার রাফটিং, বাঞ্জি জাম্পিং, ক্যাম্পিং সব রয়েছে। মানে বাচ্চাদেরও যদি নিয়ে যাও তারা কিন্তু ভরপুর আনন্দ পাবে, মনের শান্তি আর প্রাণের রোমাঞ্চ কোনোটা মিস যাবে না, বিশ্বাস করো।
0: একদম। আর এই যে মনের শান্তি প্রাণের রোমাঞ্চ, এইখান থেকেই শুরু হচ্ছে আসল পরীক্ষা। মানে পরীক্ষা কি, সেটা হচ্ছে এই ঋষিকেশ থেকে পরের দিনের ভোরবেলার বাসের টিকিট তোমাদের কেটে ফেলতে হবে।
1: এই তো বাসে চলে এসেছে, বাসের টিকিট থেকে যে গল্পের শুরু, বাসে আমরা চলে এসেছি।
0: এবার এই বাস তোমরা দুই জায়গার জন্য করতে পারো, একটা হচ্ছে কেদারনাথ বা বদ্রীনাথ। অর্থাৎ কেদারনাথ তো ডাইরেক্ট যাওয়া যায় না, ওই কেদারনাথের আগে যেটা বেস ক্যাম্প অর্থাৎ সোনপ্রয়াগ অবধি তোমাদের যেতে হবে, বদ্রীনাথ অবধি প্রায় বাস চলেই যাচ্ছে। মোটামুটি ভাড়া ধরে রাখো অক্সিজেনে ওই 800-1000 টাকার মতো, 10-12 ঘন্টা মতন ধরে রাখতে পারো, জ্যামের ওপর নির্ভর করে। আর যদি তোমরা প্রাইভেট গাড়ি বুক করো তাহলে 4-5 হাজারের মতন পড়বে, বা সিজন ভ্যারিয়েন্সে তো দাম বাড়বে কমবে হবেই, ঠিক আছে? তো আমরা আজকে যেরকমভাবে প্ল্যান করেছি যে আমরা প্রথমে কেদারনাথ যাব, তারপরে বদ্রীনাথ হয়ে কিন্তু আমরা ফিরবো।
1: আচ্ছা তাহলে এবার বেরিয়ে পড়ি আমরা কেদারনাথের উদ্দেশ্যে। গাড়ি দেখবে ঋষিকেশ থেকে যেই ছাড়বে দেখবে প্রকৃতি আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে, গাছের ফাঁক দিয়ে সূর্যিমামা উঁকি মারছে, ঠান্ডাও একটু একটু করে বাড়ছে। 3 ঘন্টা যাওয়ার পর প্রথম স্টপ তুমি দেখতে পাবে দেবপ্রয়াগ। উত্তরাখণ্ডকে পঞ্চপ্রয়াগের দেশ বলা হয় না, আর তার মধ্যেই প্রথমটা হলো দেবপ্রয়াগ। এখানে ভাগীরথী আর অলকানন্দা মিশে গঙ্গা নাম নিচ্ছে, আর ওই দুই নদীর জলের রঙের যে পার্থক্যটা সেটা চোখে না দেখলে কাউকে বিশ্বাস করানোই যাবে না যে জলের রঙে এতটা পার্থক্য হতে পারে,
0: সত্যি। আর এই দেবপ্রয়াগ থেকে আরো 2 ঘন্টা গেলে তোমরা পাবে রুদ্রপ্রয়াগ, যেখানে অলকানন্দা আর মন্দাকিনী মিশেছে। কথায় আছে যে মহাদেব এখানে তাণ্ডব নৃত্য করেছিলেন, ওখানকার পাহাড়ের মাথার যে মেঘের রাশি আর নিচে দুই নদীর মিলন দেখলে সত্যিই মনে হয় যে প্রকৃতি এতটা অপরূপ হতে পারে।
1: উফ, আমি চোখের সামনে দেখছি আর ভাবছি যে সত্যি সত্যি মনটা একেবারে ছুটে পৌঁছে যাচ্ছে ওখানে,
0: সত্যি। আর এই যে রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ এই জায়গাগুলোতে গেলে আমাদের সত্যি মনে হয় যে এই যে দুই জলধারা একসঙ্গে মিশছে, কোথাও গিয়ে যেন দুই সংস্কৃতির মিশেল, কোথাও গিয়ে ওই যে আমরা চোখে দেখি

0: দেখতে পাচ্ছি দুটো আলাদা আলাদা জলধারা একসঙ্গে মিশে তারা একত্র হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে একটা ইউনিটির বার্তাও যেন আমাদেরকে দিচ্ছে। আর এই যে রুদ্রপ্রয়াগ, এখান থেকে একটুখানি এগোলেই দেখা যাচ্ছে ধারী দেবীর মন্দির। যদিও মা ধারী দেবীর যে মন্দিরটা সেটা তোমরা অনেক দূর থেকেই দেখতে পারবে, কিন্তু এই ধারী দেবীর মন্দির যে সেটা বিখ্যাত একটা রিজনেই, তাকে বলা হয় এই চার দামে রক্ষা করছি, ঠিক আছে? তো এইখানকার যে রাস্তা, সেখান থেকে নিচে নেমে মন্দিরে যাওয়াটা কিন্তু বেশ বেশ থ্রিলিং, মনে হয় যেন একটা আস্ত নদীর মাঝখানে তুমি দাঁড়িয়ে আছো।
1: এবার তো দর্শন হয়ে গেল ধারী দেবীর, এবার কোথায় যাবে? দর্শন সেরে লম্বা পথ পেরিয়ে পৌঁছে যাব আমরা সোনপ্রয়াগ। সেখানকার সমস্ত ডিটেলস তো তবে দেবো, তবে বিতর্ষক তার আগে কি একটা গান শুনে নেওয়া যেতে পারে?
0: চলো, কারণ এবারে যে এই যে লম্বা যাত্রাটা, এই লম্বা যাত্রাটা কিন্তু গান ছাড়া সম্পূর্ণ হবে না, তাই না? চলো তাহলে এই গানটা রইলো তোমাদের জন্য, গানে ফিরে এসেছি একদম ডাইরেক্ট সোনপ্রয়াগে।

0: সত্যি এই যে দূরে কোথাও চলে যাই, এই ইচ্ছেটুকুকে সম্বল করে নিয়ে আমরা যে সেই বেরোলাম, তারপর কিন্তু আমরা সত্যি সত্যি বেশ কিছুটা দূরে চলে এসেছি। লম্বা পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি সোনপ্রয়াগ। এবার এখানে কোথায় থাকবে তুমি, প্রথমেই সেই চিন্তা মাথায় আসবে। দেখো এখানে কিন্তু সব রকমের হোটেল আছে, তোমার পছন্দ মতো তুমি বুক করে নিতে পারো, সেই পছন্দ অনুযায়ী তোমার দামও ভ্যারি করবে। তবে বন্ধুরা, এই যে সারা রাস্তা এতখানি দূর পথ যে পাড়ি দিলাম, তার জন্য সব থেকে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে ফোনের স্টোরেজ স্পেস। মানে ছবি তুলতে তুলতে পাহাড় আর ঝর্ণার ভিউগুলো এত সুন্দর, নিজের ছবি তো বাদই দাও, সেটার জন্য আলাদা একটা স্পেস তো লাগেই, কিন্তু এই যে প্রকৃতির ছবি, সেই প্রকৃতির ছবি তুলতে তুলতে তোমার ফোনের স্টোরেজ শেষ হয়ে যেতে বাধ্য। তাই আগে থেকে বলছি, মেমোরি স্পেস ফাঁকা করে নিয়ে তবে পাহাড় যাবে, যাতে পাহাড় থেকে অনেকখানি মেমোরি নিয়ে ফিরতে পারো।
1: একদম। আর সঙ্গে আরো একটা জিনিস বাধ্য, সেটা হচ্ছে আমাকেও ছবি তুলে দিতে হবে, এবং যার জন্য হাঁটুগুলো ব্যথা হতেও বাধ্য। ঠিক আছে,
0: আমি মলম নিয়ে নেবো, তুমি চিন্তা করো না, ছবি তুলবে আর আমি মলম তোমাকে।
1: বিশ্বাস করবে না বন্ধুরা, আমাকে এতবার গাড়ি থেকে নামাইছে, মানে
0: বন্ধুত্বের এইটুকু দাম তো দিতেই হবে।
1: আমার আর কিছু বলার নেই, কষ্ট আমি কোথায় রাখি,
0: আপাতত কোনো একটা পকেটে গুঁজে রেখে চলো আমরা বেরিয়ে পড়ি আবার।
1: সত্যি। তবে এই যে আমরা সোনপ্রয়াগে এসেছি, সোনপ্রয়াগ অবধি যেরকমটা একটু আগেও বলেছিলাম যে এই পর্যন্তই কিন্তু বাস বা প্রাইভেট ভেহিকেল যাই তোমরা, মানে যেটাতেই তোমরা আসো না কেন সেটা আসবে এতটা অবধি। এই যে সোনপ্রয়াগ, এই সোনপ্রয়াগের আসার যে পথটা, সেই পথটা যারা গেছেও তারা খুব রিলেট করতে পারবে। অসংখ্য ঝর্ণা মাঝখান দিয়ে এই পাহাড় থেকে ও পাহাড় যাওয়ার পথে যে হঠাৎ করে একটা গভীর ওই গিরিখাতের মতন আছে, সেইখান থেকে দেখলে একটু ভয়ও লাগে। হ্যাঁ, কোথাও গিয়ে একটুখানি গাড়ির লাইন, আবার কেউ হয়তো এই কেদারনাথ থেকে ফিরছে, তাদের গাড়ি থেকে আবার শিবের হয়তো বন্দনার পথ, মানে শব্দ শোনা যাচ্ছে,
0: মানে আমেজটা তো, রেশটা তো লেগেই থাকে চারপাশে,
1: মানে সব জায়গাতে। ইনফ্যাক্ট আমি এটাও দেখেছি যে বহু জায়গাতে ওই ছোট ছোট গ্রাম হয় না যাওয়ার পথে পড়ে, তাদের গ্রামগুলোতে ওই পাথরের গায়ে ওই শিবের মূর্তি আঁকা, শিবের ছবি আঁকা, মানে পুরো যে ভাইবটা, পুরো যে ফিলিংসটা, ওটা
0: পৌঁছানোর অনেক আগে থেকে
1: শুরু হয়। মানে বোঝা যায় যে আমি যে আসছি, হোটেলগুলোর নাম, খাবার জায়গাগুলোর নাম, সেইগুলোতেও
0: একটা মিল পাবে,
1: একটা মিল
0: আছে। আর এই জিনিসগুলো, এই টুকরো টুকরো জিনিসগুলো কিন্তু আমাদেরকে এতখানি পথ পাড়ি দেওয়ার যে উৎসাহটা, এই যে এতটা এনার্জি আমরা দরকার হয় আমাদের এতটা পথ পাড়ি দিতে, সেই এনার্জিটা আমরা কোথা থেকে পাই? এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো থেকেই তো পাই, যে যাচ্ছি মানে জীবনে একটা সুন্দর মুহূর্ত অনুভব করতে যাচ্ছি, সেই সেইটা থেকেই আমরা উৎসাহটা পাই, তাই না?
1: তো একদম। আর আমি যতবার সোনপ্রয়াগে পৌঁছেছি, আমার কিন্তু পৌঁছাতে একটু ওই বিকেলের দিকেই হয়ে গেছে, একবার তো সন্ধ্যেই হয়ে গেছিল, আরও একবার হয়েছিল একটুখানি বিকেলের দিকে, তো আমার যাওয়া হয়নি। কিন্তু আমি বন্ধুদেরকে অবশ্যই সাজেস্ট করব, যদি সম্ভব হয়, ওই সোনপ্রয়াগ থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে ত্রিযুগী নারায়ণ মন্দির আছে, সেইখানে কিন্তু অবশ্যই চাইলে যেতে পারো। নেক্সট বার ভিজিট করলে আমিও তো যাবোই, অবশ্যই যাব। কিন্তু ওই যে ব্যাপারটা হয় না, যে হরিদ্বার বা ঋষিকেশ থেকে গাড়ি ছাড়ার পর ওই জ্যাম ট্যাম সব কিছু ক্রস করে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 4:30-4:30 বেজেই যায়, মানে তার আগে পৌঁছানোটা একটু অস্বাভাবিকই, তাই না? তো আমার যেটা মনে হয়, যদি নাও যেতে পারো সেই দিন, কিন্তু হোটেল নিয়ে ঘুমিয়ে পড়াটা সব থেকে ভালো, তার কারণ পরের দিন ভোরবেলায় আসল যাত্রা শুরু হবে, তাই না?
0: বেশ, একটুখানি জিরিয়ে টিরিয়ে নিয়ে ভোরবেলা সোনপ্রয়াগ থেকে আমরা বেরিয়ে পড়ো। শেয়ার জিপে যদি যাও তাহলে 50 টাকার ভাড়ায় গৌরীকুণ্ড পৌঁছে যাবে, সেখান থেকে শুরু হবে ওই যে বিতোষক বলছিল, এরপর তো আর গাড়ি নেই, এরপর পায়ে হাঁটা পথ। যদিও যাদের হাঁটতে একটু সমস্যা তাদের জন্য হেলিকপ্টার আছে গুপ্তকাশী থেকে, ভাড়া ওই ধরো 6,000 থেকে মোটামুটি 10,000-এর মতো, 6,000 থেকে 10,000-এর মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু বিতোষক এই যে বলছিলে যে এই যে টুকরো টুকরো অভিজ্ঞতাগুলো, কখনো গিরিখাত দেখছো, কখনো ফিরছে মানুষ দেখছো, কখনো একসঙ্গে মানুষ যাচ্ছে, তাদের শত প্রতিকূলতা নিয়েও তারা যাচ্ছে, এই যে এই আনন্দগুলো, এই অভিজ্ঞতা, এই মজাগুলো, সেটা কি হেলিকপ্টার থেকে পাওয়া যায় বলো?
1: না, এটা কিন্তু মানে হেলিকপ্টারটা হওয়ার পরে আমি গেছি, এবং হেলিকপ্টার হওয়ার আগেও আমি গেছি। আমার মনে হয় যে সত্যি হেলিকপ্টারটা হওয়াতে একটা জিনিস ভালো হয়েছে, যারা বয়স্ক মানুষ, যাদের একটু কষ্ট হয়, তাদের সত্যি হেলিকপ্টার হওয়াতে একটু কিন্তু সুবিধাই হয়েছে। আমি মনে করি যে
0: একটা লাইফটাইম এক্সপিরিয়েন্স।
1: হ্যাঁ হ্যাঁ, একদম একটা লাইফটাইম এক্সপিরিয়েন্স। কিন্তু হেঁটে ওঠার মধ্যে যে আনন্দ আছে, যে স্ট্রাগল আছে, যে থ্রিল ব্যাপারটা আছে না, এইটা কোনো কিছুতে সম্ভব না।

0: প্রতিটা পা প্রতিটা পদক্ষেপ দিয়ে আমরা যখন উপরের দিকে উঠছি, ওই একটু একটু উঠছি, একটু একটু বসছি, কোনো সময় মনে হচ্ছে যে উড়ে বাবারে আরো পারছি না। তারপরে কতটা উঁচু এটা ভাবার পর, যখন প্রথমবার যাই তখন তো আমাদের আইডিয়া থাকে না। বিশেষত আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি যখন প্রথমবার যাচ্ছি আমি কিন্তু অনেকবার যারা ফিরছে তাদেরকে জিজ্ঞেস করেছি
1: আর কতখানি।
0: এবং সেখানেও একটা মজার ব্যাপার হয়, যারা ফেরে তাদের মধ্যে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ তোমাকে বলবে যে এত দূর আছে, আর এক ধরনের মানুষ সাসপেন্সে রাখবে আর একটুখানি উঠেই দেখো না, আর ওদিকে আর পথ আর শেষ হচ্ছে না, যতই উঠছি ততই মনে হচ্ছে আর কতটা। আর বিশেষ করে আরো কনফিউশন হয়ে যায় যখন ওই বলতে পারো 10 মিটার দূরে, মানে তুমি আমাকে ধরো জিজ্ঞেস করলে আমি তোমাকে বললাম আর 4 কিলোমিটার, তুমি 10 মিটার হাঁটলে, মানে ধরো 10 পা হাঁটলে, 10 মিনিট পা হাঁটলে, আবার আরেকজনকে জিজ্ঞেস করলে সে বললো 6 কিলোমিটার।
1: যেহেতু ওখানে আমরা সেই সুবিধাটা পাই না, অতটাও পাই না, তাই মানুষের সঙ্গে মানুষের কথা বলার সুযোগটা অনেক বেড়ে যায়, মানুষের সঙ্গে ভাগ করে দেওয়ার সুযোগ। কেউ চাইছে সাসপেন্স ভাগ করে নিতে, কেউ আবার চাইছে একটু সাহায্য করতে, একটু উৎসাহ দিতে, সেই এই যে কথোপকথন, এই ইন্টারাকশন গুলো, সেগুলো অনেকটা বেড়ে যায় এই একসঙ্গে যাওয়ার
0: জন্য। আর এই যে মানে একদম আমাদের গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির অবধি এই পথটা 16 কিলোমিটার অফিসিয়ালি একদম, বাট আমার মনে হয়েছে যে বিপর্যয়ের পর, যে কেদারনাথে যে বিপর্যয় হয়েছিল যার জন্য পুরনো রাস্তাটা বন্ধ হয়ে যায় এবং এখন নতুন রাস্তায় যাওয়া হয়, তো এই যে নতুন রাস্তা, এই নতুন রাস্তাটা কিন্তু প্রায় 23-24 কিলোমিটার আমার অন্তত পার্সোনালি মনে হয়েছে।
1: আচ্ছা, ওই জন্য বিতর্ষক আর কি সোনপ্রয়াগে হোটেলে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো আর 4টার সময় উঠে পড়লো।
0: একদম একদম, কারণ ভোর ভোর বেরোনোই ভালো, কারণ এই যত ভোরে তুমি বেরোবে সেই রকম ভাবেই তোমাকে হিসাব রাখতে হবে যে মোটামুটি 8-10 ঘন্টা টাইম লাগতে পারে। মানে আমি সাধারণ আমাদের কথা বলছি, যারা প্রচন্ড ফিট, যারা দৌড়ঝাঁপের মধ্যে আছে, তারা হয়তো 8-9 ঘন্টায় টেনে দিতে পারবে, আমি অতটা।
1: তোমাকে তোমার জন্য তো আমাকে ব্যাগে মলম নিতে হয়েছে।
0: হ্যাঁ একদম, যাতে মলম যেহেতু নিতে হয়েছে তাই একটু বেশি টাইম আমার জন্য ধরতে হবে, তাই আমি বলবো যে কম করে 12 ঘন্টার কাছাকাছি ধরে রাখো, তাহলে
1: ভোরে বেরোনোর একটা প্লাস পয়েন্ট তো অবশ্যই রয়েছে। আমরা প্রত্যেকেই যে কোনো জায়গায়, যে কোনো সুন্দর জায়গায় গিয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত, এই দুটো তো দেখতে সবাই মন চায়। আর ভোরে বেরোলে তুমি সেই যাত্রাপথের মধ্যে সূর্যোদয়টা দেখার সুযোগ যদি পাও, তার থেকে বোনাস কি আর কিছু হয়?
0: একদম। আর এবং সূর্যোদয়টা আমার মনে হয় যে যারা আমরা ভোর ভোর বেরোই, আমি দুবারই বেরিয়েছি ভোরবেলায় 4:30 দিকে, তো আমরা যখন গৌরীকুণ্ড ক্রস করেছি তারপরেই সূর্য উঠেছে, এবং সেই যে সূর্য প্রথমবার পাহাড়ের মধ্যে পড়ছে, অন্ধকার একটা রাস্তার মধ্যে থেকে হঠাৎ করে প্রকৃতির আলো এসে পড়ছে, তো ওই যে আনন্দটা, এবং সেই সঙ্গে সবাই জয় শ্রী কেদার, এই যে একটা উৎসাহ উদ্দীপনা, এটা কিন্তু যারা হেঁটে না উঠবে তাদের পক্ষে বোঝা মুশকিল, কারণ রাত্রিবেলা কিন্তু হেলিকপ্টার চলবে না, হেলিকপ্টার দিনের আলোতেই চলবে। তো এই যে আনন্দটা, এই আনন্দটা একদম সামনে থেকে যারা ফিল করেছে তারা জানে যে গায়ে কাঁটা দিয়ে উঠবে এবং মনে হবে যে একটা নতুন দিনে তুমি পা রাখলে এবং আজকে তোমার সেই লক্ষ্য পূরণের দিন, তাই না?
1: এবং সবার সঙ্গে, একা নয়, কখনো একা মনে হবে না, এটাই সব থেকে এই যাত্রাটার স্পেশালিটি, যে তোমার মনে হবে না যে আহারে আমাকেই এত কেন কষ্ট করতে হচ্ছে। জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের যেটা মনে হয়, কোনো চ্যালেঞ্জেস এলেই আমরা ভাবি যে আমি কেন, কিন্তু ওখানে সবাই মিলে করছো যখন তোমার এটা মনেই হবে না, কষ্টটাও মনে হবে যে সার্থক।
0: একদম একদম। আর এই প্রসঙ্গে আমি বলবো যে যারা গেছে তারা তো খুব রিলেট করতে পারবে, আমাদের থেকেও শারীরিক ভাবে দুর্বল বহু মানুষকে ওই জার্নিতে আমরা পেয়েছি এবং দেখেছি, এবং আমরা প্রত্যেকে টিভিতে হয়তো দেখেওছি আমরা ভিডিওতে, এবং তাদের মধ্যে যে এগিয়ে যাওয়ার যে উৎসাহ, বাবাকে দেখার যে আগ্রহ, সে যে ভক্তির টান, ওটা দেখার পর মনে হয় যে আমার কষ্টটা সত্যিই তুচ্ছ। তো এই যে মোটিভেশনটা, এই মোটিভেশনটার জন্য ওই হাঁটাটা ইম্পর্টেন্ট। আমরা যদি তাড়াতাড়ি বেরিয়ে যাই তাহলে ওই হাঁটাটা পাবো না, মানে ওই যে আনন্দটা, ওই যে উৎসাহটা, ওটা চোখের সামনে দেখতে পারবো না, ওইটা খুব খুব খুব দরকার আমার মনে হয়। আর বিশেষ করে এই যে পথটা, এই পথটা তো অনেকটা লম্বা, এই পথটার মধ্যে ভীমবালি পার হওয়ার পর যখন রামবাড়া বলে যে জায়গাটা আছে, মেনলি এই রামবাড়া জায়গাটা থেকে এখন রাস্তাটা আলাদা হয়ে গেছে। মানে আগে কি ছিল, আগে এই মন্দাকিনী নদীর একদম বাঁ পাশ দিয়েই রাস্তাটা ছিল এবং একদম মন্দিরের সামনে থেকে গিয়ে মন্দাকিনী নদীকে ক্রস করে মন্দিরে ঢুকতে হতো।

0: এখন কি হয়েছে, এই রামবাড়ার পর থেকে মন্দির পর্যন্ত বাঁ সাইডের রাস্তাটা পুরো ধ্বংস হয়ে গেছে ওই বিপর্যয়ের পর। তার জায়গায় কি করা হয়েছে, এখন রামবাড়ার পরে ডান দিকে আমরা মন্দাকিনী নদী ক্রস করে তারপরে ডান দিক দিয়ে রাস্তাটা তোলা হয়েছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু ছবির মতন সুন্দর, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এটা একটুখানি কঠিন। কেন কঠিন, চড়াইটা অনেকটা বেশি, মানে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ি, বলতে গেলে আমাদের বাড়িতে যে দুটো কি তিনটে সিঁড়ি সেইটা মিলিয়েও হতে পারে সত্যি। তবে এই যে পথটা, এই পথটাতে কোনো মুহূর্তে যেরকম অন্দিলার আমি দুজনেই বলছি তুমি একা থাকবে না, এত প্রকৃতি তোমার সঙ্গে থাকবে, এত মানুষ তোমার সঙ্গে থাকবে। আরেকটা জিনিস এই প্রসঙ্গে শেয়ার করি, প্রথমবার যখন গিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে এতটা পথ রাস্তা জলের কি হবে, ঠিক আছে, তার কারণ অত উঁচুতে আমরা সবাই জানি যে প্রতিটা জিনিস তুলতে অনেকটা পয়সা লাগে এবং সে অনুযায়ী দামটাও বেশি যায়, খুব স্বাভাবিক, সেটাতে কোনো দোষ নেই। তো আমরা একবার ওখানে যেটা হলো প্রথমবারে গিয়ে কিছু দূর যাওয়ার পর সবার জল শেষ হয়ে গেল, কি করব, দুবার জলের বোতল কিনা হলো, তারপরে দেখলাম এই তো জলের বোতল যদি কিনতে থাকি তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, হয়তো মাঝপথে বাড়ি যেতে হবে। বাঁচিয়ে দিল আমাদেরকে পাহাড়ি ঝর্ণাগুলো, বিশ্বাস করবে না কত সুন্দর ওই ঝর্ণার পরিষ্কার জল আর তার কি ভালো টেস্ট।
1: বলে না যে প্রকৃতি নিজের মধ্যে স্বয়ং সম্পূর্ণ, প্রকৃতি সমস্ত আয়োজন করে রাখে আমাদের জন্য, সেটা সত্যিই তাই। আমরা যখন বিপদ বা এই ধরনের ছোট ছোট চ্যালেঞ্জেস এর মধ্যে পড়ি আর ভাবি যে প্রকৃতিতে আমরা বিপদে পড়ছি, তাহলে কি প্রকৃতি আমাদেরকে আমাদের সঙ্গে কোঅপারেট করছে না, কিন্তু প্রকৃতি কোনো না কোনো ভাবে ঠিক ব্যবস্থা করে রাখে আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য, তাই না মিতু?
0: একদম। আর এই যে এত কষ্ট করার পর তুমি যখন 12,000 ফুট উচ্চতায় সামনে কেদারনাথ মন্দিরটাকে দেখো, তখনকার যে অনুভূতি সেইটা অসাধারণ,
1: ভাষায় প্রকাশ করা যায় না সত্যি বলতে। তবে জানো এই মন্দিরের ইতিহাসটাও কিন্তু দারুণ, মানে এই যে এতক্ষণ আমরা এই প্রকৃতির কথা বললাম, মানুষের কথা বললাম, কিন্তু এই ইতিহাস, এই ইতিহাসে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো পাণ্ডবরা কুরুক্ষেত্র যুদ্ধের পরে পাপমুক্ত হতে মহাদেবকে খুঁজছেন, মহাদেব তো ধরা দেবেন না, তিনি নিলেন এক বিশাল বৃষের রূপ। ভীম যখন তাকে ধরতে গেল তিনি মাটির নিচে ঢুকে যেতে লাগলেন, মহাদেবের শরীরের 5টি অংশ 5 জায়গায় প্রকাশ পেল, যার মধ্যে একটি হলো এই কেদারনাথ।
0: সত্যি কত আশ্চর্য ঘটনা সাক্ষী আছে এই মন্দির, সেই 2013 বন্যার সময় মন্দিরকে রক্ষা করা ভীমশিলা আজও মন্দিরের পেছনে জলজল করছে। মন্দিরের পেছনে আদি শঙ্করাচার্যের সমাধিও কিন্তু দেখার মতন জায়গা। সন্ধ্যায় যখন মন্দিরটা হীরের মতন জলজল করে তখন মনটা ভরে যায়। আর আরেকটা কথা আছে না যে কালভৈরব দর্শন না করলে কেদার দর্শন অসম্পূর্ণ,
1: একেবারে অসম্পূর্ণ। তবে এই যে এতখানি যাত্রা আমরা করছি তার মাঝখানে একটুখানি গান না হলে কি হয়, আর বিশেষ করে যখন কালভৈরব দর্শন করতে যাচ্ছি তার গান তো একটু হতেই হবে।
0: একদম।

0: বেশ, গান শুনে আমরা আবারও বেরিয়ে পড়েছি। যেমনটা বলছিলাম যে এবার যাব কাল ভৈরব দর্শনে। এই যে কেদার ভ্যালি, কেদার ভ্যালি থেকে 2 কিলোমিটার ওপরেই কাল ভৈরবের মন্দির। ওখান থেকে দেখবে এই যে কেদার ভ্যালিটা পুরোটা স্বপ্নের মতো, স্বর্গের মতো দেখতে লাগে। সেখান থেকেই আমরা আবার ধীরে ধীরে নিচে নেমে সোনপ্রয়াগ হয়ে রওনা দেব চোপতার দিকে।
1: নিশ্চয়, এই যে চোপতার দিকে আসবো, আমরা তো একই পথ ধরে আসবো, মানে আবার সেই সোনপ্রয়াগ থেকে আমাদের গাড়িতে উঠতে হবে চোপতার জন্য। এই যে চোপতা, একে বলা হচ্ছে মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। রাস্তার দুপাশে সবুজ বন আর বরফের শৃঙ্গ, বিশেষ করে কুন্ড বলে একটা জায়গা আছে, সেইখান থেকে যে চোপতা যাওয়ার পর্যন্ত যে রাস্তাটা, সেইটা ভাষায় বর্ণনা করা যাবে না। মানে এতটা সুন্দর, মানে কোনো মুহূর্তে তোমার মনে হবে না যে তুমি স্বর্গে নেই, পৌঁছালে দেখবে যে নীরবতা কতটা সুন্দর হতে পারে। এই চোপতা থেকেই 3.5 কিলোমিটার ট্রেক হচ্ছে তুঙ্গনাথ, যেটা আমাদের পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির। পাণ্ডবরা এখানে শিবের বাহুর পূজা করেছিলেন। এখানে ভিড় অনেক অনেক কম কেদারনাথের তুলনায়, তাই একাকী সময় কাটানোর সুযোগটা অনেক অনেক বেশি।
0: বেশ, তাহলে তোমার যেমন মন চায় তেমন নিরিবিলি পরিবেশের মধ্যে ততখানি সময় কাটিয়ে এবার তুঙ্গনাথ থেকে আরো 1.5 কিলোমিটার ওপরেই যেতে পারো চন্দ্রশিলায়।
1: তার আগে আমি বলে দিই যে এই যে চন্দ্রশিলা যাব, তার আগে অবশ্যই তুঙ্গনাথ শিব মন্দিরে দর্শন করে একটুখানি আশপাশটাও ঘুরে নিতে পারো। আশপাশটা বলতে তুঙ্গনাথ মন্দিরের যাওয়ার যে রাস্তাটা, এটা 3.5 কিলোমিটার। হ্যাঁ, অবশ্যই 24 কিলোমিটারের তুলনায় 3.5 কিলোমিটার তো কমই লাগবে, কিন্তু পথটা এতটাই সুন্দর যে ওই তোমার মনে হবে যে 3.5 কিলোমিটারের জায়গায় যদি এটা 6.5 কিলোমিটারও হতো আমার কষ্ট হতো না, কারণ এখানে চড়াইটা অনেকটাই কম। আর রাস্তায় এমন এমন জায়গা আছে না, সেই জায়গাগুলোতে হঠাৎ করে দেখবে তুমি মেঘের মধ্যে, ঠিক আছে, আবার একটুখানি পা বাড়ালে একটুখানি একটা বাঁক হলো, যেরকম হয় পাহাড়ের রাস্তায় এঁকে বেঁকে যায়, বাঁকটা ক্রস করে দেখলে তোমার নিচে মেঘ, ঠিক আছে, আবার তুমি উপরের রাস্তাটা দেখতে পাচ্ছ না। আর বিশেষ করে এই সময়টায় যারা গেছে, যেহেতু এই পুরোটাই আমরা আজকে যা যা কথা বলছি, কেদারনাথ এবং এখন তুঙ্গনাথ এবং এরপরে বদ্রীনাথের কথা বলবো, এই জায়গাগুলো যাওয়ার কিন্তু বেস্ট সময় হচ্ছে এই সময়টা।
0: অর্থাৎ তুমি যখন সময়টা বলেই দিলে, আমি এদিকে একটু চোখ রাখছিলাম আমাদের ফেসবুক পেজে। সৌমেন দাস বলছেন, আজকের যুববাণীর বেরিয়ে পড়ে অনুষ্ঠান দেবভূমির পথে ঐন্দ্রিলা এবং বিতোষক বেড়াতে যাওয়ার গল্প শুনছি, তোমাদের কাছ থেকে জানতে ইচ্ছে করছে যে কোন সময় এই জায়গায় বেড়াতে যাওয়ার ভালো সময়, তোমরা বলবে। অনুষ্ঠান শুনছি মনোযোগ সহকারে, সৌমেন দাস, ঠেঙ্গাপাড়া, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। এই তো বিতোষক বলেই দিয়েছে যে এই সময়টাই হচ্ছে বেস্ট সময়, সেই জন্যই আমাদের বেরিয়ে পড়ে অনুষ্ঠানে আজ আমরা বেরিয়ে পড়েছি এখানে। আর সুমিত সেন বলছেন, আমি উত্তরাখণ্ডের ঋষিকেশ এর বাঞ্জি জাম্পিং আর রিভার রাফটিং করার খুব ইচ্ছে করে, আবার ভয়ও লাগে, ব্যারাকপুর থেকে শুনছি সুমিত সেন।
1: এই তো ভয়কে জয় করতে হবে, তবেই তো উত্তরাখণ্ডে আসতে হবে না?
0: ঠিক ঠিক, ওই যে বললাম যে স্বর্গে আছি মনে হবে, মানে মনে হবে না যে তুমি স্বর্গে নেই, এইটার জন্য তো একটু কষ্ট তো করতেই হবে, না হলে মানে কষ্ট তো করতেই হবে, না হলে কষ্ট কি করে পাবে। হ্যাঁ হ্যাঁ, আমিও উল্টে যাচ্ছি আর কি।
1: যাই হোক, তো এই যে আমরা ছিলাম তুঙ্গনাথে ছিলাম, এবং তুঙ্গনাথের এই যে রাস্তাটা, এই রাস্তাটা বিশেষত যারা

0: এখন যাচ্ছে, পুরো রাস্তাটা না গাছ দিয়ে, মানে ওই রডোডেনড্রন গাছ দিয়ে ভর্তি। তো যার জন্য কি হচ্ছে যে পথটা পুরো গোলাপি গোলাপি গোলাপি গোলাপি ফুল পাতায় পড়ে থাকে। তো ফটোশুটের একটা আদর্শ জায়গা,
1: মানে তোমার তোমাকে খাটানোর একটা আদর্শ সময়।
0: এই দেখো, যেই ফটো বললাম খাটানোর জায়গায় চলে এলো। তথাকথিত কোনো পাকা রাস্তা নেই, ওই পাথরের মধ্যে দিয়েই হাঁটতে হবে। কিন্তু কিন্তু এই যে 1.5 কিলোমিটার, আবার বলে দিই, এই 1.5 কিলোমিটার কিন্তু যথেষ্ট খাড়া। মানে তুমি 3.5 কিলোমিটার যতটা সময় এসছো মেন্টালি প্রিপেয়ার রাখতে হবে, 1.5 কিলোমিটার যেতে হয়তো তার থেকেও বেশি টাইম লাগতে পারে। তার কারণ,
1: তার কারণ
0: এই যে 1.5 কিলোমিটার পরে তুমি আসল জিনিসটা দেখতে পারবে, যেটার জন্য লোকে, এই যে একটা নাম শুনেছো তোমরা যে তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্রেক, লোকে যায় এই চন্দ্রশিলা দেখার জন্য। তার কারণ, এই চন্দ্রশিলাতে ওঠার পর এখান থেকে 360 ডিগ্রির যে ভিউ, সেইখানে তুমি নন্দাদেবী, ত্রিশূল, চৌখাম্বা সব একসঙ্গে দেখতে পারবে। আমি অবশ্যই তোমাদের একটুখানি বলে দেবো, এটা একটুখানি টিপস, যেহেতু একবার দুবার গেছি সেই হিসাবে, যে অবশ্যই সকালের দিকে যেও, কারণ সকালের দিকে সব থেকে ভালো ওয়েদার পাওয়া যায়। শোনা যায় যে গল্পে আছে যে চন্দ্রদেব নাকি এখানে স্বয়ং তপস্যা করেছিলেন, তাই এর নাম চন্দ্রশিলা।
1: ঠিক ঠিক ঠিক। আর তপস্যা করার থেকে, মানে তপস্যা করার জন্য এর থেকে সুন্দর জায়গা কি বা হতে পারে ভীতুষক, মানে এত ইন্টারেস্টিং জায়গাগুলো। তবে হ্যাঁ, এরকমই নানা রকম ইন্টারেস্টিং গল্প শুনতে শুনতে একটা হোটেল কিন্তু তোমাকে বুক করে নিতে হবে, কারণ আগে তো টেনশন ফ্রি হতে হবে, তবেই না তুমি এই যে ঘোরার আনন্দ সেটা পাবে। চোপটায় কিন্তু তুমি 500 থেকে 2000 সব রেঞ্জের মধ্যেই হোটেল পেয়ে যাবে। এখান থেকে একদিনের মধ্যে আরামসে ট্রেকটা সেরে নেওয়া যায়। এরপর দিনই আমাদের আবারও লম্বা জার্নি, কারণ এবার আমাদের লক্ষ্য হচ্ছে বদ্রী বিশাল।
0: বেশ, আমরা তো ছিলাম চোপতাতম চন্দ্রশিলায়, আর এই যে চন্দ্রশিলায়, চন্দ্রশিলায় রূপকথার মতন সূর্যোদয়, এবং হোটেলে যদি তুমি থাকো তাহলে নিশ্চয়ই তুমি সন্ধ্যাবেলাটাও, সূর্যাস্তটাও দেখতে না পারলেও ওই যে পাহাড়ের বুক থেকে আস্তে আস্তে আলোটা চলে যাচ্ছে,
1: হ্যাঁ
0: সেটা অবশ্যই তুমি দেখেছ। তো এই সমস্ত চড়াই উতরাই পেরিয়ে আমাদেরকে পা বাড়াতে হবে বদ্রী বিশালের দিকে। আর বদ্রী বিশালের দিকে যাওয়ার পথে প্রথম যে জায়গাটা তোমাদের কাছে পাড়ি দেবে বা তোমাদের সামনে আসবে, সেটা হলো যোশী মঠ।
1: ঠিক, আর পাড়ি দেবে নাই বা কেন? আর এই যে তুমি প্রথমেই বলছিলে যে বাসের টিকিটটা দেখেই আমার মনটা হুহু করে উঠল, এই মন হুহু করার মতো একটা জায়গা বটে এই বদ্রীনাথ। আর পাহাড়ি বাঁক, সেই অলকানন্দর নিচের যে রুদ্র মূর্তি, সত্যি বলতে কি এই রাস্তাটা বেশ বেশ রোমাঞ্চকর। মানে যাদের থ্রিল পছন্দ, যারা অতটা শান্ত নিরিবিলি ঠিক আছে, কিন্তু তার মধ্যেখানেও অ্যাডভেঞ্চার চাও, তাদের জন্য একদম পারফেক্ট। তবে বন্ধু, যোশী মঠ পৌঁছলে কিন্তু নরসিংহ মন্দিরটা দেখতে একেবারে ভালো।
0: এবং এই মন্দিরটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, শোনা যাচ্ছে এই যে মন্দিরের যে মূর্তি, তার নাকি একটা হাত সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ সরু হয়ে যাচ্ছে। তো লোককথা আছে যে যেদিনকে ওই হাতটা পুরোপুরি ভেঙে পড়বে, সেদিনকে নাকি বদ্রীনাথের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। এবং হ্যাঁ, এবং এখানে আরও একটা কথা বলে দিই, এই যোশী মঠ থেকে আরেকটুখানি, ঠিক এক্সাক্ট আমার মনে নেই, 20-30 কিলোমিটারের মধ্যেই হবে, একটা জায়গা আছে যেখানের নাম হচ্ছে ভবিষ্য বদ্রী। কথা আছে যে যখন বদ্রীনাথের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে, তখন এই ভবিষ্য বদ্রীতেই মানুষ আসবে এবং ওইখানেই পুজো হবে। বুঝতে পেরেছ?
1: বুঝলাম। তাহলে বদ্রীনাথ, মানে এখনকার, এখনো পর্যন্ত যে বদ্রীনাথ, সেখানে পৌঁছতে গেলে কিন্তু তোমাদের তাড়াতাড়ি প্ল্যানিংটা করে ফেলতেই হবে বন্ধু, কারণ বুঝতেই পারছো সুযোগ নাও থাকতে পারে ভবিষ্যতে। আর এই অপার সৌন্দর্য মিস করার তো কোনো প্রশ্নই আসে না। সত্যি বিতোষক, আমার মনে পড়ছে যে তুমি বলছিলে, গল্প করছিলে যে যোশী মঠ থেকে এই যে বদ্রীনাথ যাওয়ার যে পথটা, সেই পথে যখন ওই নীলকণ্ঠ শৃঙ্গটা বরফের মুকুট পরে উঁকি মারে, তখন মনে হয় যেন স্বর্গের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। ঠিক তুমি যেটা বললে যে স্বর্গটা মনে হয় না যে হাতের ছোঁয়ার মধ্যে নেই, মনে হয় স্বর্গেই রয়েছে, মনে হয় এই জীবন সার্থক। সত্যি বদ্রীনাথ ধাম, এই যে আমরা চারধামের মধ্যে যে অংশগুলোর কথা বলছি, সেইগুলো তো শুধুমাত্র মন্দির নয়, মানে আমাদের যে মন মানসিকতা, সমস্ত কিছু শুদ্ধ হয়ে যাওয়ার একটা গন্তব্য।
0: সত্যি সত্যি সত্যি। আর এই মন্দিরে ঢোকার আগে যে তপ্ত কুণ্ডে, সেই তপ্ত কুণ্ডের গরম জলে হাত পা ধুয়ে নেওয়া, স্নান করে নেওয়া, তারপরে যখন তুমি শুদ্ধ হয়ে মন্দিরে যাবে, এবং আমার মনে হয় যে ওই স্নান করার পরে আমি কেদারনাথ এবং বদ্রীনাথ দুই ক্ষেত্রেই বলবো, এবার আমার মনে হয় যে কোনো

0: আর এক্ষেত্রে এটা সত্যি, ওই ঠান্ডা যে হাওয়াটা গায়ে লাগে না, ওটা একদিক দিয়ে যেমন কাঁপায় একদিক দিয়ে আনন্দও দেয়, তাই না? মানে অদ্ভুত প্রকৃতির খেলা, একদম ম্যাজিকের মতন, তাই না?
1: এই যে আমরা একটু আগে বলছিলাম যে প্রকৃতি সবকিছু অ্যারেঞ্জ করে রাখে, এই যে বাইরের এই কোন কোণে ঠান্ডার মধ্যে এই গরম জল, প্রকৃতি সত্যি অদ্ভুত খেলা, অদ্ভুত ম্যাজিক
0: সত্যি। তবে এই যে বদ্রীনাথে এখানে শুধু মন্দির দেখে ফেরত গেলে তাহলে কিন্তু তোমার মিস, আরেকটা জিনিস তোমাকে দেখতেই হবে। কি বুঝতে পেরেছো?
1: বুঝেছি কোন গ্রামের কথা বলছো তুমি, মানাগ্রাম, তাই তো?
0: একদম। এই যে মানাগ্রাম, এই মানাগ্রামকে এক সময় ভারতের শেষ গ্রাম বলা হতো, কিন্তু এখন এটাকে ভারতের প্রথম গ্রাম হিসেবে সম্মান জানানো হয়েছে।
1: মানাগ্রামটা, হ্যাঁ বলো বলো, জাস্ট একদম ছবির মতো, তাই না বিদুষক?
0: সত্যি সত্যি সত্যি, এই যে মানাগ্রামটা সেটা একদম ছবির মতো। এবং এই মানাগ্রামে কিন্তু অনেক জায়গা আছে যেগুলো একদম তোমাদেরকে মিস করলে চলবে না। মানে আমি কথা বলতে গিয়ে আমিও কিন্তু ভাবছি যে কোন কোন জায়গার কথা তোমাদেরকে বলবো আজকে,
1: মিস করলে চলবে না,
0: আবারও মিস করলে চলবে না।
1: দেখো আমি তোমাকে একটু ধরিয়ে দিই, দেখো গণেশ গুহা, ব্যাস গুহা, ওই যে সরস্বতী নদীর উপর ভীমপুল, মানে সমস্ত কিছু তো রয়েছেই, মনে হবে যেন একটা মহাকাব্যের জগতে, একটা রূপকথার জগতে তুমি চলে এসেছো। আর ওই যে তোমার যেটা স্পেশাল অ্যাট্রাকশন, মানাগ্রামের বিখ্যাত চা, সেটার কথা বলো একটু।
0: এইটা কিন্তু আমাকে বলতেই হবে, তার কারণ আমার খুব শখ যে ওই বিখ্যাত চায়ের দোকানে গিয়ে আমি চা খাবো, এবং খেয়েওছিলাম, এবং তার একটা সুন্দর ছবিও দিয়েছিলাম, তাই না?
1: একদম।
0: আর এই যে দীর্ঘ সফর, এই দীর্ঘ সফরের সব থেকে সুন্দর যে ফিনিশিং টাচ, এই ফিনিশিং টাচটা অপেক্ষা করছে আরো 5 কিলোমিটার দূরে, যেটা হলো বসুধারা ফলস। মানাগ্রাম থেকে এই যে ট্রেকটা, এটা একটুখানি পাহাড়ি, মানে একটু চড়াই উতরাই আছে, আর একটু পাথুরে, একটু কষ্টকরও বটে, কিন্তু পৌঁছে যাওয়ার পর দেখবে যে যখন প্রায় 500 ফুট থেকে জলধারা আছড়ে পড়ছে নিচে, তখন সমস্ত ক্লান্তি মুহূর্তেই উধাও হয়ে যাবে।
1: ঠিক ঠিক, ওই যে একটা মজার বিশ্বাস আছে না, বসুধারার জল নাকি কোনো পাপি মানুষের গায়ে পড়ে না, জল নাকি হাওয়ায় এসে সরিয়ে নিয়ে যায় পাপি মানুষের গা থেকে। তুমি তো ওই জলের নিচে গিয়ে একদম ভিজে গিয়েছিলে আমি জানি, তবে সেটা তুমি খানিকটা ওই জল নিয়ে নিয়ে নিজের মুখের চোখে ছিটিয়েছিলে সেটাও আমি জানি। তাই বলতে গেলে বিতোষক খারাপ মানুষ নয়, একটু ভালো মানুষ।
0: বাহ বাহ বাহ, একদম শেষে এসে আমার একটু প্রশংসা তো করলো, যাই হোক ভালোই হলো, তা আমি বেশি ভিজিনি। কিন্তু এই যে মন্দির, মানে আমরা দেখবই যে বসুধারা দেখলাম, তারপরে ভীমপুল দেখলাম, মানা দেখলাম, এই সব দেখে আমাদের এই যে গোটা সফরটা, এই গোটা সফরটা থেকে কিন্তু আমাদেরকে বলতে হবে টাটা, কারণ এইবারে হরিদ্বারে আমাদের ফিরতে হবে, কারণ রাতে তোমাদের ট্রেন থাকবে আমি নিশ্চিত। এতগুলো দিন ছুটি নেওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের আবার কাজে কর্মে ফিরতে হবে। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে পুরো সফরটা, এটা পুণ্য অর্জনের থেকে সত্যিই কম কিছু নয়। সমস্ত মনের ক্লান্তি কলুষতা সব যেন ধুয়ে মুছে যায়।
1: ঠিক ঠিক, তবে বিদায় নেওয়ার আগে বন্ধুদের একটা অনুরোধ করব, পাহাড়কে ভালোবাসো, তবে পাহাড়ের পরিবেশটার দিকেও একটু নজর রেখো। পাহাড়, এই যে পাহাড় যে পবিত্র, সেই পবিত্রতার সঙ্গে যেন কোনো রকম আপোষ না হয়। নোংরা করো না পাহাড়কে, পাহাড়কে যত্নে রাখো, ভালোবাসায় রাখো। হ্যাঁ, নিজেও ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো, শুনতে থেকো যুববাণী। খুব শীঘ্রই আবার অন্য কোনো নতুন গল্পের ঝুলি নিয়ে হাজির হব, ততক্ষণ টাটা আজকের মতো।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন কীর্তন রূপা ঘোষের কণ্ঠে। পদকর্তা উদ্ভব দাস, কীর্তন শিল্পী রূপা ঘোষ।

তাই সখারা বলছে, কানাই আজ আমাদের বড্ড ক্ষুধা পেয়েছে, আমাদের যদি কিছু অন্ন দিতে পারিস। কানাই বলছে, কোনো চিন্তা করিস না শ্রীরাম, তোরা কাজ কর, কিছু দূরে দেখবি এক যজ্ঞশালা আছে, সেখানে আঙ্গিরস চক্রমণিগণ তারা স্বর্গ কামনায় যজ্ঞ করছে, তাদের কাছে গিয়ে বলবি তারা নিশ্চয়ই আমাদের কিছু অন্ন ব্যঞ্জন ভিক্ষা দেবে।

সিদাম সুদাম তোরা চিন্তা করিস না। তোর এক কাজ কর, মুনিদের পত্নীরা আছে তাদের কাছে চলে যা, তাদের বড় কোমল হৃদয় তাদের কাছে চলে যা, তারা শুনলে নিশ্চয় কিছু অন্ন ব্যঞ্জন ভিক্ষা দেবে। আদেশ পেয়ে সকাল

মুনিদের পত্নীদের কাছে এসে প্রণাম করে বলছেন, মাগ আমাদের কি চন্ড ব্যঞ্জন ভিক্ষা দাও। মুনির পত্নীগণ কথা শুনে মনে মনে ভাবছেন, আহা, এতদিন আমরা কৃষ্ণ দর্শনের অপেক্ষায় ছিলাম, আজ কৃষ্ণ বলরাম গোচারণে এসেছে, এর আনন্দের কি আছে? তাই মুনির পত্নীরা আনন্দে বলছে, বাবা তোমরা কোনো চিন্তা করো না, আজ আমরা যাবো।

রূপা ঘোষের কণ্ঠে শুনলেন কীর্তন পদকর্তা উদ্ভব দাস, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন লোকগীতি পরিবেশনায় বকুল গীতি সংস্থার শিল্পীরা।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুদীপ বসু। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই হত্যাকাণ্ডে ভুয়ো নম্বর প্লেটযুক্ত মোটর বাইক ব্যবহার করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। পাশাপাশি দুষ্কৃতীরা কিছুটা দূর থেকেই তাঁর স্করপিও গাড়িটিকে অনুসরণ করে বলেও সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে। এদিকে গতরাতে ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। হত্যার তদন্তে বিশেষ তদন্তকারী দল সিড গঠন করা হয়েছে। এতে পুলিশের পাশাপাশি সিআইডি আধিকারিকরাও রয়েছেন। সিআইডির একটি দল আজ সেখানে গেছে বলে খবর। চন্দ্রনাথ রথের দেহ আজ ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গতরাতে বিধানসভায় কাজ সেরে গাড়ি করে মধ্যমগ্রামে বাড়ি ফেরার পথে দোহারি এলাকায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। আশঙ্কাজনক অবস্থায় তার গাড়ির চালক বুদ্ধদেব বেরা হাসপাতালে চিকিৎসাধীন। রাতে হাসপাতালে ছুটে যান শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দলের নেতা অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল প্রমুখ। বিজেপি কর্মীরা দোষীদের শাস্তির দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। বিজেপি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, চন্দ্রনাথ রথ একজন অরাজনৈতিক ব্যক্তি ছিলেন,

0: গীতাঞ্জলি শুরু হচ্ছে গ্রামীণ যুবা বন্ধুদের অনুষ্ঠান।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রামীণ এলাকায় যারা থাকেন, আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে অর্থাৎ মেলা পার্বণে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বিশেষ করে এখন বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যখন ঘুরতে যান, কোথাও গিয়ে দেখেন কিছু কিছু মানুষ হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র তারা নিয়ে পসরা সাজিয়ে বসে থাকেন, এবং সেগুলো খুবই অপ্রচলিত জিনিসপত্র থেকে। যেমন ধরুন, খেজুরের পাতা দিয়ে বা তাল পাতা দিয়ে টুপি তৈরি করেছেন কেউ, কিংবা গাছের ডাল থেকে বা গাছের ছাল থেকে খুব সুন্দর সুদৃশ্য কিছু নৈপুণ্য তারা ফুটিয়ে তুলেছেন মেলাতে। কিন্তু এই জিনিসগুলি গ্রাম বাংলার বুকে যারা থাকেন তারা অনাদরে ফেলে রাখেন, অপচয় করেন কিংবা পুড়িয়ে ফেলেন। কিন্তু এখান থেকে যদি আপনারা সঠিকভাবে এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু একটা আর্থিক উপার্জনের কথা আপনারা ভাবতেই পারেন। ঠিক তেমনি আজ মনোরম আলোচনা হবে, এই কারণেই বলছি আমরা গান গল্পের মধ্য দিয়ে আজকের আলোচনা এগোবো, এবং আলোচনার জন্য আমরা পেয়েছি একজন বিশেষ সঙ্গীত শিল্পীকে, এবং তিনি বহুমুখী, শুধুমাত্র সঙ্গীত শিল্পী বলবো কেন, তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। একদিকে শিল্পী, চিত্রকলা শিল্পী এবং হস্তশিল্পী স্বপন দত্ত। স্বপনবাবুকে পেয়েছি আজকের আমাদের অনুষ্ঠানে, এবং আজকের আমাদের আলোচনার বিষয় শোলা ও তালপাতার হস্তশিল্পকলায় আর্থিক উপার্জনের স্বনির্ভরতা। অর্থাৎ গ্রাম বাংলার যারা বেকার তরুণ তরুণী রয়েছেন, কিংবা যারা এই হস্তশিল্প করে নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে চান, সেই রকম কিছু কাজ করে থাকেন স্বপনবাবু, তবে সেই কাজের ধরনটা কিন্তু আলাদা। আপনারা যারা কাজ করেন তারা হয়তো বাড়িতে বসে তৈরি করেন, কিন্তু স্বপনবাবু যে কাজটা করেন গানের মধ্য দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেন। এই যে ফেলনা নয়, এগুলো কতটা গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, সেই সমস্ত বিষয়ে তিনি একটা সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেন দেশ থেকে দেশান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে। সেই রকম একজন বহু প্রতিভাধর শিল্পীকে পেয়েছি স্বপন দত্তবাবুকে। স্বপনবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই, নমস্কার। যে কথা বলছিলাম যে এই যে ফেলে দেওয়া, গ্রাম বাংলার অপচয় করেন যারা, যে সমস্ত জিনিস, সেটা একটা তাদের মধ্যে সচেতনতার অভাব থাকতে পারে, তারা জানেনই না। কিন্তু আপনাদের মতো কিছু মানুষ রয়েছেন যে এগুলোকে নিয়ে এত সুন্দর কিছু করা যায়, এবং আমাদের শ্রোতা বন্ধুদেরকে যদি একটু কথার মাধ্যমে দেখাবার চেষ্টা করি, আপনি গাছের ছাল দিয়ে সুন্দর একটি গ্রাম্য বধূর চিত্র তৈরি করেছেন, মাথায় বোঝা করে নিয়ে যাচ্ছেন, আবার কখনো পুকুরের যে দল যেগুলো হয়, বা শ্যাওলা শালুক শ্যাপলা যেগুলো হয়, সেগুলো দিয়ে আপনি কবিগুরুর একটি মূর্তি, সুদৃশ্য মূর্তি তৈরি করেছেন, আবার কখনো কখনো দেখছি তালপাতার উপরে বা খেজুর পাতার উপরে, থার্মোকলের উপরে সুন্দর নকশা করে
2: শোলা কেটে
1: করেছেন, বেশ সুন্দর একটা প্রতিমূর্তি গড়ে তুলেছেন
2: কাঠের চোখলা দিয়ে। এটা
1: সরস্বতী মূর্তি করেছে, এটা কাঠের চোখলা দিয়ে,
2: কাঠের চোখলা গাছের ছাল দিয়ে।
1: বাহ, খুব সুন্দর।
2: এবং এটি যুব উৎসবে প্রথম স্থান পেয়েছিল।
1: বাহ বাহ, শুনবো, সেসব কথা শুনবো। তার আগে একটু বলুন যে আপনার এই রকম চিন্তা ভাবনাটা মাথায় এলো কেন?
2: দেখুন, আমি ছোট থেকেই ছবি আঁকতাম।
1: আচ্ছা।
2: আমি কোথাও শেখার সুযোগ পাইনি।
1: হুম হুম।
2: খুব গরিব ঘরের ছেলে, নুরান্তে পান্তা ফুরতো। আমি যেমন তবলা বাজা শিখতাম, গান শিখতাম, তার সঙ্গে কিন্তু নিজে নিজে ছবি আঁকতাম, হাতের কাজ করতাম। তা আমি দেখতাম রাস্তার ধারে অনেক কিছু পড়ে আছে, সেগুলো মানুষ পায়ে দলিয়ে চলে যাচ্ছে।
1: আচ্ছা।
2: এবং সেখানে কেউ কেউ দেখছি আবার সেগুলোকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। তা এগুলোর মধ্যে, এই বস্তুগুলোর মধ্যে অনেক রূপ রস গন্ধ, কারণ নটা রস থাকে আমাদের সঙ্গীতে, যেমন আছে চিত্রকলাতেও আছে, নব রস খুঁজে পেতাম। ওই যেমন কাঠের চোগলা, কাঠকে যখন ছোলা হলো, সেই চোগলাগুলো যখন ফেলে দেওয়া হচ্ছে, বিভিন্ন কাঠের বিভিন্ন রকম চোগলা, সেখানে কোনো রং দিতে হচ্ছে না। তো সেই কাঠের চোগলাকে নিয়ে এসে আমি এসব মূর্তি তৈরি করলাম।
1: বাহ।
2: যে সরস্বতী মূর্তি তৈরি করেছিলাম যুব উৎসবে প্রথম স্থান পেয়েছি। তো এবং এই কাঠের চোগলা দিয়ে নানা রকম জিনিস, আমি বহু হস্তশিল্প মেলায় গেছি, মেলায় মানুষ খুব পছন্দ করেছে, কিনেছে। তো প্রথমে আমি একটা কথা বলি, হস্তশিল্প যেই করছি, মানুষকে সচেতন করার জন্য আমি একটা গান তৈরি করেছি। আমি গানের মাধ্যমে করি
1: একদম।
2: হ্যাঁ,
1: আমরা শুরুতেই বললাম যে আমরা কথায় গানে এগোবে আজকের আমাদের আলোচনা। তাহলে এই যে সচেতনতামূলক বার্তা বা যেগুলো নিয়ে আপনার কাজ, সে সম্পর্কে একটা গান শুনবো এখন।
2: আমি প্রথমেই মেলায় বিক্রি করতে গিয়ে এই গানটা গাই, মানুষ লোকজন ভিড় করে, তারপর যেটা নিয়ে করবো সেটা নিয়ে গান করি। আমি এ পর্যন্ত অনেক জায়গায় গান গেয়েছি,

0: লম্বা ছন্দ তালে আমাদের আলোচনা চলছে আজকের। এই যে হস্তশিল্প নিয়ে আপনার এত সুন্দর প্রতিভা এবং সচেতনতামূলক বার্তা আপনি ছড়িয়ে দিলেন, এই যে গ্রামে গঞ্জে যে সমস্ত আমাদের তরুণ প্রজন্ম রয়েছে বা যারা কাজ করেন এবং আপনিও কাজ করেন গাছের গুঁড়ি থেকে বা ছালগুলো নিয়ে, সেগুলো আপনি যে তৈরি করছেন এগুলো কিভাবে করেন বা সেগুলো করার পরে তারপরে কি করেন?
1: গ্রাম বাংলায় ঘুরে ঘুরে দেখছি গাছের ছালকে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে মানুষ, মানে মানুষ অবহেলায় ফেলে রেখে দিচ্ছে, তা সেগুলোকে আমি কুড়িয়ে নিয়ে আসি। যেমন কাঠের চোগলা, নিম কাঠের একরকম কালার, অশ্বত্থ কাঠের একরকম কালার, শাল কাঠের একরকম কালার, কাঁঠাল কাঠের একরকম কালার। আমি যে হস্তশিল্প তৈরি করি তো কোনো রং থাকে না,
0: সবই প্রাকৃতিক,
1: শুধু প্রকৃতির জিনিস দিয়ে। আমার হস্তশিল্প কিনতে, কাঁচামাল কিনতে কোনো পয়সা লাগে না।
0: আচ্ছা আচ্ছা,
1: সেইগুলোকে কুড়িয়ে নিয়ে এসে আমি চিত্রপট তৈরি করি। আমি ছবি আঁকি তো, ছবি আঁকলাম বা কখনো ফ্রেম তৈরি করলাম, ওই কাঠের চুগালগুলোকে আঠার মাধ্যমে সেট করে করে সাজিয়ে সাজিয়ে, কখনো সরস্বতীর মূর্তি, কখনো উর্বশীর মূর্তি, কখনো কৃষক শ্রমিক আমি তৈরি করি, এই রূপটা দিই। এর ফলে আমি দেখি রং ছাড়াই এমন একটা জিনিস চলে এসেছে। এই নিয়ে একটা আমার গান আছে যে কাঠের চুগলা জিনিস কি ব্যাপারটা।
0: আচ্ছা,
1: এই নিয়ে একটা গান আছে, আমরা শোনাই ছোট্ট গান।
0: আচ্ছা তাহলে বেশ একটু ছোট্ট করে শুনি।
1: কাঠেরই

0: বা প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি গান বেঁধেছেন, এবং প্রত্যেকটা গানের যে ভাষা তার মধ্যে পরোখে পরোখে মিশে রয়েছে মানুষকে সচেতনতার বার্তা দেবার একটা ইঙ্গিত। এছাড়াও দেখছি আপনি পুকুরের যে দল বা যেগুলো থাকে, দল বলতে
1: বলি এই বিষয়টা কি, আমি পুকুরে জলে স্নান করতাম গিয়ে গ্রামে গিয়ে কাউরে বাড়িতে বেড়াতে গেলে খুব গায়ে চুলকুনি হয়ে যেত, দেখছি তার মধ্যে গোটা পুকুরে ঘুরে বেড়াচ্ছে সরু সরু লতার মতো, কলবি লতার মতো, একটা শাকের মতো গাছ।
0: আচ্ছা আচ্ছা।
1: তা আমি সেইগুলোকে তুলে এনে দেখছি বাচ্চারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে, শুকিয়ে কেউ কেটে কেটে ফেলে দিচ্ছে। আমি বসে বসে দেখলাম তাই তো, এই যদি সবুজ অংশটা ছাড়ি ছাড়িয়ে দিই তাহলে সাদা একটা সুন্দর অংশ বেরোচ্ছে, যেটা বিভিন্ন কালারের, সেটা পচে গেলে আলাদা কালার এবং এমনিতে কালার আসছে। তো আমি সেইগুলোকে নিয়ে এসে শিশু বাচ্চা ছেলের ছবি তৈরি করলাম এবং শ্রমিকদের ছবি তৈরি করলাম, কৃষকদের ছবি তৈরি করলাম, এগুলো দিয়ে
0: মানে ওই যে পুকুরের যে
1: দল আর দাম, এর নাম হচ্ছে দল।
0: আচ্ছা।
1: আর দামও বলে। তো এইগুলোকে নিয়ে আমি কৃষক শ্রমিকদের মডেল তৈরি করলাম, এছাড়া বহু মডেল সরস্বতীও করেছি, বিভিন্ন প্রতিমা তৈরি করেছি, এটা একটা নতুনত্ব ব্যাপার।
0: এবং আপনার হাতে এখন আমরা ধরে রেখেছেন দেখছি, আমাদের শ্রোতা বন্ধুদেরকে একটু বলি, এই যে রবীন্দ্রনাথের মূর্তিটা আপনি তৈরি করেছেন এটা ওই দল দাম,
1: দল দাম দিয়ে।
0: আচ্ছা, এর সবুজ পোর্শনটা আপনি
1: সবুজ আকারে ছাড়িয়ে দিচ্ছি,
0: ছাড়িয়ে দিয়েছেন, দিয়ে সেটা নিয়ে একটা সুন্দর রবীন্দ্র মূর্তি তৈরি করেছেন,
1: এ কোনোদিন নষ্ট হবে না।
0: আচ্ছা, এগুলো কিভাবে সংরক্ষণ করেছেন
1: আপনি? এটা কোনো এটা চিকচিকি কভার দিয়ে দিলাম, কোনো
0: পোকা মাকড়
1: কোনো কিছু কিছু হবে না। তো এই নিয়ে আমার একটা গান আছে, এই গানটা গেয়ে গিয়ে আমি বিক্রি করি।
0: আচ্ছা,
1: এই গানটা গেয়ে গিয়ে
0: এটা এটা নিয়েও গান বানিয়েছেন?
1: এটা নিয়েও গান আছে, এটা মানুষকে গানে গানে আমি উদ্বুদ্ধ করি। যেমন এটা নিয়ে দেখুন, ও মন চল না
0: বা
1: গ্রাম বাং

0: অসাধারণ, প্রত্যেকটি বিষয় নিয়ে আপনি এত সুন্দর গান বেঁধেছেন।
1: এই গানগুলো এগুলো গান করি বাউলের মাধ্যমে, আমাকে রাষ্ট্রপতি একতারা দিয়েছেন, কোলডুগি দিয়েছেন, সেই একতারা কোলডুগি বাজিয়ে আমি যখন গান করি নেচে নেচে, আমি নিজে নৃত্য করি, আমি কোলডুগি একতারা বাজাই, নেচে নেচে গান করি, আর যখন মানুষ আসে গান শুনে আপনাতেই কিনে নিয়ে যায়। তা আমি ওর জন্যকে বলি যে বিক্রি করার অনেক কিছু পদ্ধতি আছে।
0: তার মানে একটা সময় যদি দেখা যায় যে এই যে গান শুনিয়ে বিক্রি করা বা এটা নেশা থেকে আপনি পাড়া থেকে সংগ্রহ করেছেন বা কখনো পুকুরে নেমে এগুলো তুলে এনেছেন, সেই নেশাটা কি এখন পেশাতে পরিণত হয়েছে বা হতে পারে?
1: একটা কথা আপনাকে বলি, এগুলো বিক্রি করে আমি যা পাই, আমি দুস্থ অনাথ যে সমস্ত বাচ্চারা আছে, যে সমস্ত মায়েদের বাবা মাকে কেউ দেখে না, তাদেরকে পোশাক আশাক কিনে দেওয়া, খাবার দাবার খাওয়ানো, যেমন করোনা পিরিয়ডে এই টাকা জমিয়েছিলাম, লকডাউনে আমি তাদেরকে রান্না করে দুপুরে প্রতিদিন সেবা করাতাম, আমি এইগুলো করে নিজে আমি নিই না। এই যে বাউল গান গাইছি, নিঃস্বার্থ বিনা পারিশ্রমিক আমি গান করি, আমার জীবিকার একটা আলাদা পথ আছে, যখন কোনো মেলায় পাঠালো যে পেমেন্টটা পাই সেখানে
0: নিয়েই আপনার
1: নিই, এবং আমি নিজে ছবি আঁকা, তবলা, গান শেখাই, এটা চলে
0: বেশ বেশ। এখন আপনার হাতে দেখতে পাচ্ছি এই যে মূর্তিগুলো, যেগুলো শোলা কেটে করেছেন বোধ হয়,
1: তাল পাতা খেজুর পাতার চাটাইয়ের উপর,
0: আচ্ছা চাটাই বুনেছেন, তার উপরে এগুলো তৈরি,
1: চাটাই বোনা হয় এবং কোনো জায়গায় ছিঁড়ে ফেলে দিয়েছে কেউ, চাটাইগুলো আস্তে আস্তে পড়ে থাকে, আমি কুড়িয়ে নিয়ে আসি, কেটে কেটে সেট করি, এবং শোলাকে বেশ প্লেন করে সেটা একটা চাদর তৈরি করি।
0: আচ্ছা,
1: চাদরকে কেটে কেটে শকুন্তলার রূপ, রাধাকৃষ্ণের রূপ, দারুণ বিক্রি হয়। ট্র্যাডিশনাল যে সমস্ত আর্ট রয়েছে, গৌরনিতাই, চৈতন্যদেব, আলিফ লাইলা, দারুণ বিক্রি হয়।
0: আচ্ছা, এই যে জিনিসগুলো আপনি এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন, এগুলো মূলত কোন কোন মেলাতে নিয়ে যান বা কোথায় কোথায়?
1: যে কোনো মেলা, আমি দিল্লিতে যে সবচেয়ে বড় মেলা হয় ইন্টারন্যাশনাল ফেয়ার, রাষ্ট্রপতি ভবনে তখন ছিলাম, প্রণব মুখার্জি যিনি রাষ্ট্রপতি ছিলেন, তা আমার হাতের কাজ উনি পছন্দ করতেন, আঁকা টাকা আমি কয়েকটা জিনিস দিয়ে গেছিলাম, মানুষ টাকা দিয়ে দিয়ে কিনে নিয়েছে, এটা আমার একটা উপায় হয়েছে। আমার একটা সময় যখন সংসার চলে, আমার সংসার, আমি তো খুব গরিব মানুষ, এগুলো বিক্রি করি, বিক্রি করে আমি সংসার চালাই, সেটা সংসারের জন্য খরচা করি। যেমন এই জিনিসটা, এই জিনিসটা নিয়ে একটা গান করেছি,
0: আচ্ছা এটা নিয়েও গান আছে,
1: সবের উপর গান আছে,
0: তাহলে কি একটু শুনি?
1: হ্যাঁ, তাল পাতা আর খেজুর পাতা

0: বা
1: আচ্ছা আচ্ছা,
2: আমি গান লিখি নিজে নিজে সুর করে আমার মতো করে বিক্রি করার জন্য মানুষকেও বলি, আগে বুঝুন যে জিনিসটা আপনারা ফেলে দিচ্ছেন, পায়ে দলিয়ে চলে যাচ্ছেন, পুড়িয়ে নষ্ট করে দিচ্ছেন, তার মধ্যে নটা রস আপনি দেখুন। এবং এইটা একমাত্র আমি করি, গান গেয়ে গিয়ে বিক্রি, গান গিয়ে গিয়ে মানুষকে বোঝানো, এই সচেতনটা রাজ্যের কোনো শিল্পী এটা করে না, তারা এমনি সাজিয়ে দিল, বিক্রি দোকান করে দিল।
1: আচ্ছা, এই যে জিনিসগুলো তৈরি করছেন বা আপনি কিছু মানুষকে শেখান, সেখান থেকে কি মনে করেন যে এটা থেকে আর্থিকভাবে তারা তৈরি করে স্বাবলম্বী হতে পারবে?
2: নিশ্চয়ই পারবে, আমি তো অনেক ছেলে মেয়েকে শেখাই। আমি বেশিরভাগ শেখাই গরিব দুঃখী অনাথ অসহায়কে, বেকার যে যুবক যুবতীরা হতাশায় ভুগছে তাদের বিনা পয়সায় শেখাই, তাদেরকে আমি স্বনির্ভর করে তুলেছি, এটা আমার জীবনে একটা বড় সার্থকতা। তারা বড় বড় মেলায় যাচ্ছে এবং এগুলো মঞ্জুসা বা খাদি এটা সব কিছু কেনে এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও বিক্রি হয়, এগুলো বৈদেশিক মুদ্রা অর্জন হয়।
1: এটা বৈদেশিক মুদ্রা অর্জন করতে গেলে বা বিদেশের বাজারে যদি কোনো হয়তো আপনার সেখানে ছাত্র হোক বা আপনাদের এই আমাদের আজকে অনুষ্ঠান শুনে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবেন, সেক্ষেত্রে তাহলে তারা সেই পথটা পাবেন কীভাবে?
2: আমি বলে দিই, হ্যান্ডক্রাফ্টের মাধ্যমে ফরেন কারেন্সি আয় করতে যদি চায় কেউ, হস্তশিল্পীদের কাছে কয়েকটি বিকল্প পথ রয়েছে। হস্তশিল্পীরা হাতের কাজ বিক্রি করতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, যেমন মঞ্জুসা, যেমন বঙ্গশ্রী, খাদি, এই প্রতিষ্ঠানগুলি হস্তশিল্পীদের কাছে হাতের কাজ কেনে।
1: আচ্ছা,
2: এবং কিনে এরা উচিত মূল্য প্রদান করে, বাজারের চাহিদা ডিজাইন সম্পর্কে পরামর্শ দেয় এরা। তো আপনি যদি কেউ এরকম করতে চান, আপনি এই প্রতিষ্ঠানগুলির সঙ্গে ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন, অনলাইনে যোগাযোগ করতে পারেন, আপনার হাতের কাজ দেখাবেন এবং আমরা বিক্রি করার চেষ্টা করবেন। আরেকটা বিকল্প ব্যবস্থা রয়েছে, শিল্পীরা হাতের কাজ বিদেশে পাঠাতে পারেন, কী ব্যাপার, ফরেন কারেন্সি আয় করতে পারেন। এর জন্য শিল্পীদের হাতের কাজ বিশেষত মূল্য পরিমাণ এবং বাজারের চাহিদা সম্পর্কে ভালো করে জানতে হবে। শিল্পীরা তাদের হাতের কাজের জন্য বিদেশি ক্রেতাদের সন্ধান করতে পারেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে শিল্পীরা হাতের কাজের ছবি, বিবরণ, মূল্য এবং শিপিং তথ্য আপলোড করতে পারেন এবং বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই প্ল্যাটফর্মগুলি শিল্পীর বিক্রিত পণ্যের জন্য ফরেন কারেন্সি প্রদান করে এবং হস্তশিল্প ব্যবসাকে বৃদ্ধি করতে সহায়তা করে।
1: অনেকগুলো দিশা আপনি দেখালেন, আমাদের যারা হস্তশিল্পী রয়েছেন বা যারা এই কাজে আগ্রহী হবেন তাদের জন্য অনেকগুলো পথ আপনি বলে দিলেন, সেইভাবে তারা এগোতেই পারেন। এবং একেবারে যে সমস্ত জিনিস পড়ে নষ্ট হচ্ছে বা ফেলে দিচ্ছেন বা না জানার কারণে সেগুলো মারিয়ে চলে যাচ্ছেন, সেগুলো দিয়ে যদি আপনার মতো প্রতিভাধর মানুষ এগিয়ে আসতে পারেন তাহলে বোধহয় নিজের নেশাটাও মিটলো, সেই সঙ্গে পেশাটাও।
2: সবচেয়ে একটা কথা কি, অনেকে চাকরি পাচ্ছে না, বলছে বেকার। আমি যেমন বেকার, আমি অ্যাকাউন্টেন্সি অনার্স, চাকরি পাইনি, আমার বাড়িতে 8-9 জন, সংসারে ভাতের বড় অভাব, জমি জায়গা কিছুই নেই, তাই আমি ছোট থেকে ছবি আঁকা হস্তশিল্প এই হাতের কাজগুলো করে কিন্তু আজকে মোটামুটি সংসারকে দেখছি, আমি স্বনির্ভর হয়েছি। কোনো কাউকে দুমুটো ভাতের জন্য কারো কাছে হাত পাততে হবে না। তরুণ তরুণীরা যদি মনে করেন কিছু কাঁচামালের দাম লাগে না, কাঁচামাল রাস্তার মধ্যেই পাওয়া যায়, একটা ছুরি লাগবে, কাঁচি লাগবে, আঠা লাগবে, প্লাইউড লাগবে, ভেলভেট কাপড় লাগবে, এরকম কিছু সামান্য পয়সা খরচ করে কিনে এই সমস্ত হস্তশিল্প তৈরি করা যায়। যে একটা একগাদা টাকা লাগবে তা লাগবে না। যেমন এই হস্তশিল্প তৈরি করেছি আমি, এটা আমি জল থেকে তুলেছি, খরচা হয়েছে আমার 10 টাকা, কিন্তু এটা বিক্রি হবে 500 টাকায় দিল্লিতে হয়েছে, তাহলে আমার তো হতাশায় ভোগার দরকার নেই।
1: ঠিক বলেছেন একদম,
2: কারণ এটার একটা আর্টিস্টিক জিনিস মানুষ কেনার জন্য ছটফট করছে। গানে গানে বুঝিয়ে আমি এগুলো বিক্রি করি এবং সকলকে বলছি, আপনারা আমার মতো করে হতাশায় না ভুগে জীবনে স্বনির্ভর হন।
1: বেশ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, অনুষ্ঠানে শেষ করি, আপনার এত সুন্দর কর্মকাণ্ড নিয়ে সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছেন, আমরা সেই কর্মকাণ্ড এবং একটা সামগ্রিক কথা শুনে আজকের অনুষ্ঠানটা শেষ করবো গানে গানে।

0: কিন্তু ছেড়ে দেব না বললেই তো আর ধরে রাখতে পারবো না, আমাদের ঘড়ির কাঁটা বলছে ছাড়তেই হবে আপনাকে, আমাদের সময় প্রায় শেষ। আমরা আলোচনা করছিলাম ঠেলে দেওয়া যে সমস্ত জিনিসপত্র গ্রাম বাংলার বুকে, যে কাঠের ছাল, পুকুরের দল দাম যেগুলো রয়েছে, বা শোলা তালপাতা থেকে বিভিন্ন শিল্পকলায় আর্থিক উপার্জনে স্বনির্ভরতার রাস্তা, আর সেই নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন খাজা আনোয়ার বেড়, পূর্ব বর্ধমানের বহুমুখী প্রতিভাধর শিল্পী, চিত্রকলা এবং হস্তশিল্পী স্বপন দত্ত, দোতারায় ছিলেন বিষ্ণুপদ মণ্ডল। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
1: আপনারাও ভালো থাকুন।
2: গ্রামীণ যুব বন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ারের কণ্ঠে শুনবেন গান।

নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত শুনছেন পরিবেশনায় মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ার।

নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ারের দ্বৈত পরিবেশনায় শুনলেন গান। আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। সারা দেশ জুড়ে আজ অপারেশন সিন্ধুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী এই উপলক্ষে সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করে তাদের অভিবাদন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে কলকাতায় নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। তামিলনাড়ু ও কেরালায় সরকার গঠনের প্রক্রিয়া চলছে। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম ভারত সফরের তৃতীয় দিনে আজ মুম্বাই সফর করছেন। আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সারা দেশ জুড়ে আজ অপারেশন সিন্ধুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। গত বছর 7ই মে অর্থাৎ আজকের দিনে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে পাক মদতপুষ্ট 100 জন সন্ত্রাসবাদী নিহত হয়। 2025-এর 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের আচমকা হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যু হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে এক বার্তায় বলেছেন, সন্ত্রাসবাদ ও ভারতের সার্বভৌমত্ব এবং নাগরিক নিরাপত্তা বিঘ্নিতকারী শক্তির বিরুদ্ধে ভারতের সুদৃঢ় অবস্থান অপারেশন সিন্ধুরের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। তিনি এই উপলক্ষে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তারা অসাধারণ সাহস ও দৃঢ়তা দেখিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাফল্য পেয়েছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে আজকের দিনে সমগ্র দেশ অভিবাদন জানাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উপলক্ষে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, অপারেশন সিন্ধুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা দেখা গেছে। পহেলগাঁওয়ে নিরীহ ভারতীয় নাগরিকদের হত্যার বিরুদ্ধে সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দিয়েছিল। সমগ্র জাতি আজ সন্ত্রাসবাহিনীকে তাদের সাহস ও শৌর্যের জন্য কুর্নিশ জানাচ্ছে।
1: ইন্ডিয়া উইল আইডেন্টিফাই, ট্র্যাক এন্ড পানিশ এভরি টেররিস্ট এন্ড দেয়ার ব্যাকার।
2: টেরর অর টক এক সাথ নাহি হো সকতা, টেরর অর ট্রেড এক সাথ নাহি চল সকতা, অর পানি অর খুন ভি এক সাথ নাহি বহ সকতা।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্ধুরের প্রথম বর্ষপূর্তিতে ভারতীয় সেনাবাহিনীর শৌর্য ও আত্মবলিদানের শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের বার্তায় মন্ত্রী বলেন, সেনাদের নিষ্ঠা ও বীরত্ব দেশের সুরক্ষাকে সুনিশ্চিত করে তুলেছে। পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান এবং ভোট পরবর্তী হিংসা রুখতে নবান্নে মুখ্য সচিব দুষ্যন্ত নাড়িয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, রাজ্যের দলের পর্যবেক্ষক সুনীল বনশল, দলের নেতা সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিং মাহাতো প্রমুখ। পরে এক সাংবাদিক বৈঠকে সৌমিক ভট্টাচার্য জানান, আগামীকাল নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। পরদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দিলে সাংবিধানিক নিয়ম মেনেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে তিনি জানান। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। চেন্নাইয়ে রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকারের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন তামিলগা ভেত্রী কাজগাম অর্থাৎ টিভিকে প্রধান জি জোসেফ বিজয়। বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করার পর গতকাল দলের প্রবীণ নেতা কে সেঙ্গত্তাইয়ান, এন আনন্দ এবং আদব অর্জুনা সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে তিনি সরকার গঠনের দাবি পেশ করেন। কেরালামে নবনির্বাচিত কংগ্রেস বিধায়করা আজ তিরুবনন্তপুরমে বৈঠক করবেন। সেখানে পরিষদীয় দলের নতুন নেতা নির্বাচিত হবে। এরপর তাঁরা রাজ্যপাল রাজেন্দ্র আল্লিকারের কাছে নতুন সরকার গঠনের দাবি জানাবেন। উল্লেখ্য, তিনি তামিলনাড়ুর অতিরিক্ত দায়িত্বে বর্তমানে চেন্নাইয়ে রয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এনডিএর বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। পাটনার গান্ধী ময়দানে এই অনুষ্ঠানে জেডিইউ নেতা নিশান্ত কুমার সহ বিজেপির জেডিইউ, এলজেপিআর এবং এইচএমএস ও রাষ্ট্রীয় লোকমোর্চার 32 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হোসেন শপথ বাক্য পাঠ করান। আজকের প্রসঙ্গের এবারের বিষয় নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। আগামী 9ই মে শপথ গ্রহণ অনুষ্ঠান। নতুন সরকার গঠনের আগে সাধারণ মানুষ কি চাইছে তা জানতে চেষ্টা করেছে আমাদের প্রতিনিধিরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তাঁর ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে জাতীয় স্টক এক্সচেঞ্জ পরিদর্শন করেছেন। তিনি সেখানে চিরাচরিত প্রথায় ঘণ্টা বাজান। এনএসির ম্যানেজিং ডিরেক্টর আশিস কুমার চৌহান এবং অন্যান্য শিল্পপতিরা তাকে স্বাগত জানান। পরে প্রেসিডেন্ট লাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। একটি বাণিজ্যিক মঞ্চের সভাতেও তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় মুম্বাইয়ের রাজভবনে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন তার সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দুদেশের রাষ্ট্রপ্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বাক্ষরিত হয়েছে 13টি চুক্তি। বৈঠক শেষে শ্রী মোদী বলেন, 2030 সালের মধ্যে ভারত ও ভিয়েতনামের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি $25 বিলিয়ন পৌঁছবে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও তাদের কথা হয়েছে। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই সেদেশ সফররত বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বেজিংয়ে মিলিত হয়েছেন। তাদের মধ্যে বাণিজ্য ও পরিকাঠামো ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে আলোচনা হয়েছে। চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, তার দেশ বাংলাদেশের জাতীয় উন্নয়ন কর্মসূচিতে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে কাজ করতে প্রস্তুত রয়েছে। চীনের বিদেশ দপ্তরের এক মুখপাত্র সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, চীন বাংলাদেশের সঙ্গে সুপ্রতিবেশী ও অংশীদার হিসেবে কাজ করতে চায়। সেদেশের ঐক্য, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুজ্জীবনের কাজে তাদের সহায়তা করতে চায়। বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। দেশজুড়ে রোগ নির্ণয় সরঞ্জামের ঘাটতি দেখা দেওয়ায় ব্যাহত হচ্ছে রোগ পরীক্ষা ব্যবস্থা। গত 52 দিনে মৃতের সংখ্যা 324 পৌঁছেছে। গত 24 ঘন্টায় দেশজুড়ে 1000-এরও বেশি শিশুর জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। 373টি নমুনা পজিটিভ এসেছে। পশ্চিমবঙ্গের সিঙ্গুরের জমিতে কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ বাবদ টাটা সংস্থাকে 765 কোটি টাকারও বেশি মিটিয়ে দেওয়ার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 8 সপ্তাহের জন্য এই নির্দেশ দিয়েছে বিচারপতি অনিরুদ্ধ রায়। যদিও এই সময়ের মধ্যে রাজ্যকে ব্যাংক গ্যারেন্টি জমা দিতে হবে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে 3 প্রাক্তন বিচারপতির সালিসি কমিটি সিঙ্গুরে কারখানা গড়তে না পারার জন্য রাজ্য সরকার

0: স্থগিত রেখেছিল। কেন্দ্রীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মন্ডাবিয়া আজ 40 শ্রমিকদের জন্য বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির সূচনা করেছেন। আজ নতুন দিল্লিতে ইএসআই মেডিকেল কলেজ হাসপাতালে এই কর্মসূচির সূচনা করে মন্ত্রী বলেন, বিগত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের শ্রম ও যুবশক্তির সম্মান বৃদ্ধি পেয়েছে। সরকার কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে। এর ফলেই দেশে বেকারির হার কমে 3.2% হয়েছে।
1: आज से एक दशक पहले देश में केवल 30 करोड़ लोगों को सोशल सिक्योरिटी का कवरेज मिलता था, लेकिन 12 साल के बाद इंटरनेशनल लेबर ऑर्गेनाइजेशन के डायरेक्टर जनरल ने अनाउंसमेंट करा कि भारत में सोशल सिक्योरिटी कवरेज बढ़ के मोदी गवर्नमेंट के प्रयासों से आज देश में 94 करोड़ लोगों को सोशल सिक्योरिटी की कवरेज मिल रहा है।
0: লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএলের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। 9 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু লীগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। সমসংখ্যক ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে লখনৌ 10 দলের পয়েন্ট তালিকায় সবশেষে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সারা দেশজুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী এই উপলক্ষে সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করে তাদের অভিবাদন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে কলকাতায় নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি। সুদীপ বসু। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তে গঠিত হয়েছে এসআইটি। বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর পাঁচ রাজ্যে জারি থাকা আদর্শ নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার করা হয়েছে। এদিকে রাজ্যে সরকার গঠনের প্রস্তুতি চলেছে জোর কদমে। সিঙ্গুরের জমিতে কারখানা না হয় ক্ষতিপূরণ বাবদ রাজ্যকে টাটাদের ৭৬৫ কোটি টাকারও বেশি মিটিয়ে দেওয়ার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে ভুয়ো নম্বর প্লেটযুক্ত মোটর বাইক ব্যবহার করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। পাশাপাশি দুষ্কৃতীরা কিছুটা দূর থেকেই তাঁর স্করপিও গাড়িটিকে অনুসরণ করে বলেও সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে। এদিকে গতরাতে ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। হত্যার তদন্তে বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করা হয়েছে। এতে পুলিশের পাশাপাশি সিআইডি আধিকারিকরা রয়েছেন। সিআইডির একটি দল আজ সেখানে গেছে বলে খবর। চন্দ্রনাথ রথের দেহ আজ ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতরাতে বিধানসভার কাজ সেরে গাড়ি করে মধ্যমগ্রামে বাড়ি ফেরার পথে দোহারিয়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। আশঙ্কাজনক অবস্থায় তার গাড়ির চালক বুদ্ধদেব বেরা হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, চন্দ্রনাথ রথ একজন অরাজনৈতিক ব্যক্তি ছিলেন, কিন্তু তাকেও রাজনৈতিক হিংসার বলি হতে হলো।
1: আমরা জিতলাম, আমাদের তিনজন কর্মী মারা গেল। কালকেও বসিরহাটে আমাদের এক কর্মীর উপরে গুলি চালানো হয়, চার রাউন্ড গুলি চলে। আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে জানি, কথা বলতে পারি, কিন্তু তাও বলছি না, বলবো না, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। কিন্তু এই যে ঘটনাটি ঘটলো, যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী, আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড।
0: এদিকে এই পরিস্থিতিতে সকলকে শান্ত থাকতে এবং আইন নিজেদের হাতে তুলে না নেবার জন্য আবেদন জানিয়েছেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
2: এই রাজ্যে যে অবস্থা 15 বছরে করে এসেছে প্রতিহিংসার রাজনীতি, সবাইকে আমরা আশ্বস্ত করছি, এই ঘটনার গুরুত্ব বিচার করে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা নিজে এসেছিলেন, এডিজি এবং আইজিকে নিয়ে তারা অ্যাসিওর

0: করেছেন যে সিসিটিভি ফুটেজে ক্লু পেয়েছেন।
1: তৃণমূল কংগ্রেস ঘটনার তীব্র নিন্দা করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তারা। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে যে হিংসা এবং অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে তা অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।
2: গত 15 বছরে যে নৃশংসতা, যে হত্যালীলা, তার একটা পরিচয়। নির্বাচন পরবর্তী যে হিংসা হচ্ছে, যে অবিলম্বে এটা বন্ধ করা উচিত। কারণ একটা সরকার গিয়েছে আর একটা সরকার আসছে, এই সময় অনেকেই এই সুবিধাটা নেয়, যেরকম পার্লামেন্টে 0 আওয়ার হয় এরকম এখন হচ্ছে 0 ডেজ। এখানে প্রশাসন, থানার এসপি, ডিজি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, তাদের দায়িত্ব বর্তায় অনেক বেশি।
1: এদিকে চন্দ্রনাথের পূর্ব মেদিনীপুরের বাড়ির পরিবেশ থমথমে। তার মা হাসিরানী রহত দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের দাবি জানিয়েছেন। শাসক দলের নানা উস্কানিমূলক মন্তব্যের জেরেই তাঁর ছেলেকে অকালে প্রাণ দিতে হল বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন তিনি। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে বিজেপি কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বসিরহাট দক্ষিণ বিধানসভার গোডাউন পাড়া এলাকায় গতরাতে রোহিত রায় নামে ওই কর্মীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে বসিরহাট জেলা হাসপাতাল ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর গোলাবাড়ি এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতরাতে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে পাথর ও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে দখল করে নেওয়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ফিরিয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা। গতরাতে গোপীবল্লভপুর বাজারের হাতিবাড়ি মোড়ে কয়েকজন দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বিজেপির পতাকা লাগিয়ে দেয়। এরপরই স্থানীয় নেতারা সেখানে গিয়ে পতাকা খুলে নিয়ে সেটি ফিরিয়ে দেন। অন্যদিকে জাম্বনি ব্লকের পরিহাটিতেও তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে দলীয় পতাকা খুলে দিয়েছেন বিজেপি নেতৃবৃন্দ। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে 2 মাস ধরে জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হয় অবিলম্বে এই আচরণবিধি প্রত্যাহার করা হল। বিধানসভা নির্বাচন মিটতেই রাজ্যে সরকার গঠনে তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। একটি প্রতিবেদন।
3: বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে হবেন সেই জল্পনার অবসান হতে পারে আগামীকাল। ওই দিন বিকেল 4টে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির পরিষদীয় দলের প্রথম বৈঠক ডাকা হয়েছে। সেখানেই আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হতে পারেন পরিষদীয় দলের নেতা। অর্থাৎ কার মাথায় উঠবে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর মুকুট, তার ইঙ্গিত মিলবে ওই হাই প্রোফাইল বৈঠকে। রাজনৈতিক মহলের নজর অবশ্য অন্য জায়গাতেও রয়েছে, কারণ বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য এবার কলকাতায় নিজে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি নেতৃত্ব চাইছে সর্বসম্মতভাবে নেতা নির্বাচন করতে, সেই কারণেই এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলের অন্দরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে ইতিমধ্যেই একাধিক নাম ঘুরছে। দীর্ঘদিনের সংগঠক, আন্দোলনের মুখ কিংবা প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন নেতাদের নাম নিয়ে জল্পনা চলেছে। তবে বৈঠকের পরেই সেই ধোঁয়াশা কাটতে পারে বলে মনে করা হচ্ছে। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে শুক্রবারের বৈঠকই কার্যত নির্ধারণ করে দিতে চলেছে বাংলার নতুন রাজনৈতিক নেতৃত্বের মুখ। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করছে পুলিশ। প্রায় 4,000 পুলিশ কর্মী ওই দিন মোতায়েন থাকবে। থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সিঙ্গুরের জমিতে কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ বাবদ টাটাদের 765 কোটি টাকারও বেশি মিটিয়ে দেওয়ার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 8 সপ্তাহের জন্য এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায়। যদিও এই সময়ের মধ্যে রাজ্যকে ব্যাংক গ্যারান্টি জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে 3 প্রাক্তন বিচারপতির সালিসি কমিটি সিঙ্গুরে কারখানা গড়তে না পারার জন্য রাজ্য সরকারকে 765.78 কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ টাটাদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরকার হাইকোর্টে আবেদন জানায়। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন

0: শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়েছে 10:15 থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। দার্জিলিংয়ে যেতে এখন থেকে পর্যটকদের রোহিণীতে টোল ট্যাক্স দিতে হবে না। রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে ফুলবাড়ির পর আজ রোহিণী টোল প্লাজাও বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, জিটিএ তরফে এই টোল প্লাজা চালু করা হয়েছিল। এর বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন জিএনএলএফ কর্মী সমর্থকরা। পশ্চিমবঙ্গে আগামী 30 সেপ্টেম্বর থেকে মদ বিক্রি নিষিদ্ধ করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য সম্বলিত যে ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই ছবিটি ডিজিটালি এডিট করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের কোনো ঘোষণা করেননি বলেও জানানো হয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস, তবে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি ও হাওড়ায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। ঘটনা তদন্তে গঠিত হয়েছে এসআইটি। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর 5 রাজ্যে জারি থাকা আদর্শ নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার করা হয়েছে। রাজ্যে সরকার গঠনের প্রস্তুতি চলেছে জোর কদমে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির ঘর

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম,
2: আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় সৌমিলি রায়।

0: আজকে মহিলা মহলে আমরা সঙ্গে পেয়ে গিয়েছে লেখক এবং গবেষক ডক্টর শিবানী পাণ্ডেকে। নমস্কার দিদি।
1: নমস্কার,
0: আমাদের স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত।
1: খুব ভালো লাগে তোমাদের স্টুডিওতে এসে। আমার প্রত্যেক বাড়ি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর আগে রবীন্দ্রনাথ নিয়ে প্রোগ্রাম করি আমি, এই জন্য বেশ ভালো লাগে তোমাদের এখানে এসে আমার।
0: একদমই তাই, যেহেতু আর দুদিন বাদেই আমাদের কবিগুরুর রবীন্দ্র জয়ন্তী, তো আজকে আমাদের বিষয়টাও কিন্তু সেই রবীন্দ্রনাথ। আসলে রবীন্দ্রনাথকে নিয়ে জানার কোনো শেষ নেই। তো আজকে যে বিষয়টা নিয়ে জানবো সেটা একটা অন্যরকম খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং তার পাশাপাশি মানুষের একটা কৌতূহল বিষয় বটে। লোকসাহিত্য এবং রবীন্দ্রনাথ, মানে রবীন্দ্রনাথের রচনার উপর লোকসাহিত্যের প্রভাব এবং লোকসাহিত্য নিয়ে তিনি কিভাবে কাজ করেছেন, এই গোটা বিষয়টা আজকে আমরা জানবো দিদির কাছ থেকে। প্রথমে একটু জানবো সকলের উদ্দেশ্যে যে এই লোক সাহিত্য বলতে আমরা কি বুঝি।
1: দেখো, লোক সাহিত্যটা এসছে লোক সংস্কৃতি থেকে, বিভিন্ন লোক সংস্কৃতি থেকে লোক সাহিত্য। এবার লোক সংস্কৃতিটা কি সেটা জানতে হবে। লোক সংস্কৃতি হচ্ছে লোকাচার, আমরা যে বিভিন্ন ধরো বাচ্চাদের ঘুম পাড়াতে গিয়ে কিছু আমার মামাশিরা বা হ্যাঁ ছড়া বলতো, গান তার মধ্যে সুর দিয়ে দিত, গান করতো, এই ধরনের কিছু।

0: সেখান থেকে উঠে এসেছে লোক,
1: মানে
0: মানে লোক
1: লোকের মুখে
0: সাহিত্য।
1: মুখে যেটা
0: হ্যাঁ,
1: প্রচলিত
0: মানে
1: ছড়া,
0: ধরো বিভিন্ন আঙ্গিক ও নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ড, রীতিনীতি, এগুলোর ভিত্তিভূমি হচ্ছে লোক সংস্কৃতি। এই সমাজ জীবনের এই গল্পগাথা থেকে এই সংস্কৃতিগুলো উঠে এসেছে। এই লোক সাহিত্য অর্থাৎ এই লোক সংস্কৃতি থেকে যে উঠে এসেছে, এর উপকরণ হচ্ছে একদম আমাদের লোকাচার,
1: একদম লোকাচার এবং কোথাও এই লোক
0: এবং
1: সংস্কৃতি বলি
0: হ্যাঁ
1: আমরা ছোটবেলাতে ফিরে
0: ছোটবেলাতে
1: যাচ্ছি।
0: ফিরে যাচ্ছে। আর লোক সংস্কৃতি লোকাচার মানে কি, ধরো বিভিন্ন প্রভিন্সে মানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন
1: হুম
0: জায়গায় তাদের
1: হুম
0: এক এক জায়গায় এক এক রকম লোক সংস্কৃতি, ঠিক সেখান থেকেই কিন্তু উঠে এসছে তাদের সাহিত্য, তাদের
1: আচ্ছা
0: গান। যেমন আমরা বলি না আমাদের পশ্চিমবাংলায় ভাদু গান, শাড়ি গান,
1: টুসু,
0: টুসু, এইগুলো হচ্ছে আমাদের লোক সংস্কৃতি অরিজিনাল। হ্যাঁ, বাউল লোক সংস্কৃতি। আর ওই সেরকম ধরো প্রত্যেক দেশেই আছে, কিন্তু রাজস্থানে আছে, মণিপুরে আছে, কেরলে আছে,
1: মানে সব
0: সব জায়গায় আছে,
1: জায়গার নিজস্ব
0: নিজস্ব
1: একটা।
0: একটা বিষয়। এবার এইগুলোই রবীন্দ্রনাথের লেখায়, গানে, কবিতায়, এমনকি নৃত্যেও, নাটকেও ধরা পড়েছে। মানে উনি
1: বাহ,
0: এগুলো, ওনার এই সুরগুলো এমন ভাবেই টানতো, কারণ উনি তো সেই পদ্মাপাড়ে থাকতেন, তো সেইখানে একটা গ্রামের একটা সংস্কৃতি,
1: মানে শিলাইদহে।
0: শিলাইদহে। তারপরে ধরো তোমার বোলপুর, বোলপুর এখন আমরা
1: একদম,
0: যেটা বোলপুর দেখছি, তখন তো
1: হ্যাঁ
0: বোলপুর অন্যরকম ছিল না,
1: অন্যরকম
0: আর
1: ছিল।
0: প্রচুর আদিবাসী যারা তারা থাকতেন সেখানে, তো তাদের গান, তাদের কথাবার্তা, তাদের সুর, কথা বলার টান, এগুলো উনি ভীষণ পছন্দ করতেন এবং ওনার সমস্ত সৃষ্টিকর্মে ব্যবহৃত হয়েছে
1: বাহ,
0: এগুলো।
1: হ্যাঁ একদমই তাই। মানে রবীন্দ্রনাথের যে সাহিত্য যখন আমরা দেখছি, যখন আমরা পড়ছি বা জানছি, মানে সাহিত্যের সর্বক্ষেত্রেই তার অবাধ বিচরণ। তাই লোকসাহিত্য নিয়ে যে তিনি কাজ করবেন না বা তার রচনায় ধরা পড়বে না, এটা একেবারেই নয়। তো সেই জন্য জানতে চাইবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর কিভাবে এর প্রভাব এসেছিল।
0: যেমন ধরো রবীন্দ্রনাথ শুধু যে বাংলার লোকসাহিত্য নিয়ে কাজ করেছে তা নয়, গুজরাট, মণিপুর, নাগাল্যান্ড, কেরল, শ্রীলঙ্কা, এমনকি বিদেশের হাঙ্গেরি, রাশিয়া, এইসব জায়গার প্রভাবও, সুরের প্রভাবও তার সমস্ত জায়গায় আছে,
1: আচ্ছা আচ্ছা,
0: গানে,
1: মানে
0: সুরে, গল্পে।
1: সেখানকার
0: একদম
1: লোকাচারের যে প্রভাবটাও
0: একদম
1: তার
0: একদম
1: পড়েছে।
0: একদম সেখানকার সুর এইভাবে মানে বিভিন্ন জায়গায়। যেমন ধরো আমাদের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে যদি বলি, যেমন ধরো ওই দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাব তখনই, মানে এই ধরনের গুলো কথাগুলো তার ভীষণ ভাবে পড়েছে, প্রভাব পড়েছে।
1: এই যে যেটা আপনি বললেন যে দোল দোল দুলুনি, সেইটা শুনে আমার আরেকটা মনে পড়ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত একটি কবিতা আমরা জানি, যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর। আমরা কিন্তু এমনি একটা ছড়া শুনেছি যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, লেখার উপর প্রভাব পড়েছে।
0: একদমই তাই, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, তারপরে শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা,
1: একদম
0: এই বিষয়গুলো এইরকম ভাবেই। এই যে ঘুমপাড়ানি গান আমাদের লোকাচার, তার থেকেই রবীন্দ্রনাথের এই বিষয়গুলো এসেছে। শিশু ভোলানাথ, শিশু, এগুলোতে প্রচুর তার প্রভাব আছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, তো বড়দের ক্ষেত্রেও আছে, বড়দের ক্ষেত্রেও নেই তা নয়। যেমন শিশু কন্যাকে, যেমন আমরা বলি না মেয়ের যারা আর কি ছোট, তাদেরকে আমরা লোক সংস্কৃতিতে বলি পটু যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে, ঘরে আছে কোনো বিড়াল, কোমর বেঁধেছে, এই রকম ব্যাপারগুলো। এই ধরনের জিনিসগুলো তিনি ভীষণভাবে ভালোবাসতেন, মানে এই সুর, এই যে বিভিন্ন রকমের কথা, এগুলো থেকে মানুষকে টানে। লোক সাহিত্যটা কি, লোক সাহিত্য ভীষণভাবে মানুষকে যুক্ত করে দেয়,
1: মানে
0: এক
1: মানুষকে খুব
0: জায়গা থেকে
1: আকর্ষিত করে।
0: হ্যাঁ যুক্ত করে দেয়, একজনের সাথে
1: একদম
0: একজনের যুক্ত করে দেয় আমাদের। মানে আমরা তখন বলি যে এই লোক সাহিত্য, এই লোক সংস্কৃতি, মানে যারা ধরো সমাজে, যারা ধরো একটু কম পড়াশোনা করেছে, তারাও কিন্তু তখন সেই গানগুলো, সেই কথাগুলো নিয়ে নেয় তাদের
1: নিয়ে
0: মতন করে,
1: নিচ্ছে।
0: ভাবে আরে এগুলো তো আমাদেরই।
1: এই যে আপনি বললেন যে যুক্ত করা, আমার কোথাও মনে পড়ছে যে প্রকৃতির সঙ্গে মানুষের যে মেলবন্ধন, সেটা কিন্তু রবীন্দ্রনাথের প্রচুর আমরা প্রবন্ধ, গল্প, ছোট গল্প, উপন্যাসে কিন্তু আমরা ধরা পড়েইছে। তো সেই বিষয়গুলো একটু জানবো।
0: যেমন ধরো আমরা এই যে লোক সংস্কৃতি, এই যে বাচ্চাদের গান, বাচ্চাদের কথা, আমরা কিন্তু মানে সবসময় বলি যেগুলো ঠিক উচ্চ মানের কথাবার্তা, মানে যেগুলো পলিশড এইরকম নয়। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ বলে গেছেন, রবীন্দ্রনাথ বলেছেন তার ছেলে ভুলানো ছড়ার প্রথমেই তিনি বলেছেন, আমাদের ভাষা এবং সমাজের ইতিহাস নির্ণয়ের পক্ষে এই ছড়াগুলোর বিশেষ মূল্য না থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে যে একটা বিশেষ কাব্য রস আছে, সেটাই আমার কাছে অধিক আদরণীয় বোধ হয়েছে। মানে ওই যেটা বললাম যে মানুষকে আপন করে নেওয়া,
1: আপন করে নেওয়া,
0: হ্যাঁ,
1: একদমই
0: নিজের
1: তাই।
0: মতন করে নেওয়া, তার ফলে কি মানুষ খুব সহজেই তার সঙ্গে মানে লিঙ্ক হতে পারে,
1: মানুষ যুক্ত হতে পারছে, এবং কোথাও আমার মনে হয় যে

0: এই লোক সংস্কৃতির যখন আমরা যেখানে এই লোক কথাগুলো রয়েছে বা লোকাচার নিয়ে লেখা হচ্ছে যে গল্প, প্রবন্ধ, কবিতা, উপন্যাস, সেগুলো মানুষের আরো অনেক বেশি বোধগম্য হচ্ছে, অনেক বেশি সহজ হচ্ছে।
1: ভাবে যেমন রবীন্দ্রনাথের রাজা নাটকে মূল ভাবনার সঙ্গে বাংলার লৌকিক বাউল ভাবনার সাদৃশ্য যথেষ্ট খুঁজে পাওয়া যায়। রাজার একটা গান যেমন, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই,
0: আমাদের ভীষণ পছন্দের,
1: ভীষণ পছন্দের গান। তো এইরকম ভাবে আবার প্রায়শ্চিত্ত নাটকের কাহিনীর প্রয়োজনেই নাটকের মধ্যে তিনি লোকসঙ্গীতের অনুকরণে একটি সারি গান আর একটা আগমনী গানও রচনা করেছেন। সারি গানটা হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ,
0: একদম আমরা সবাই জানি।
1: একদম এই গানের সঙ্গে নাচ তো রবীন্দ্রনাথ নিজেও নেচেছেন, নাটকে নিজেও নেচেছেন। তো এই বিষয়গুলো ভিন্ন ভাবে রবীন্দ্রনাথকে একদম আকর্ষণ করত, মানে তৎক্ষণাৎ সেই গানগুলো, সেই সেই সুরগুলো, সেই কথাগুলো উনি চাইতেন ওনার সৃষ্টিকর্মের মধ্যে ঢুকে যাক।
0: তো যেহেতু আপনি গবেষণা করছেন, আমি আপনার কাছে জানতে চাইবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে বিষয়, নানান বিষয় নিয়ে তিনি লিখেছেন, কিন্তু একজন গবেষক হিসেবে কি আপনার মনে হয় যে এই যে লেখাগুলোতে বেশি করে এই লোকসংস্কৃতির প্রভাব এসেছে সেইগুলো কোথাও মানুষকে বেশি টেনেছে, মানুষের বেশি পছন্দের হয়েছে?
1: হ্যাঁ, সেগুলোই মানুষের বেশি পছন্দের হয়েছে। যেমন ধরো ছোট গল্প হচ্ছে একটি আষাঢ়ে গল্প, স্বর্ণমৃগ, তারপরে ধরো কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা তো মানে ছোট থেকে বড় সবার পছন্দ,
0: একদম।
1: ওই যে বললাম যেটা মানুষের সংস্কৃতি থেকে, জীবনযাত্রা থেকে উঠে আসে না, মানুষ সবসময় চায় সেই বিষয়গুলোর উপরে মনোনিবেশ করতে, সেই বিষয়গুলো সে তার নিজের জীবনের একটা গল্প খুঁজে পায় তার মধ্যে,
0: এবং এগুলো চিরন্তন
1: চিরন্তন, এগুলো কোনোদিনই কিছু এদিকে হবে না। তারপর উপন্যাস ধরো চোখের বালির, অনেক জায়গায় লোক সমাজে চলতি কথা, চলতি ভাষা ব্যবহার হয়েছে। এইরকম মানে রবীন্দ্রনাথের বেশিরভাগ লোক সাহিত্য, বেশিরভাগ সাহিত্য, লোক সাহিত্য শুধু বলছি না আমরা, রবীন্দ্রনাথের সাহিত্য, গান বলো, কবিতা বলো, নাচ নাটক যত বললাম আমি, ছোট গল্প বলো, প্রত্যেকটাতে ওনার লোক সাহিত্য এবং লোক সংস্কৃতি ভীষণ ভাবে এসেছে, ভীষণ ভাবে।
0: একদম, আর ঠিক একই ভাবে হচ্ছে বাউল, বাউল দর্শনটাও কিন্তু তার আমরা রচনাতে দেখতে পাই
1: ভীষণ ভাবে। বাউল তো মানে আমরা বলতে গেলে বলি শান্তিনিকেতন বোলপুরের নিজস্ব ঘরানা, এরকম একটা বলি। তো সেইটা তো থাকবেই রবীন্দ্রনাথের মধ্যে ভীষণ ভাবে, মানে থাকবে। তারপরে ধরো ওই যে বাচ্চাদের যে কবিতাগুলো, জল পরে পাতা নড়ে, শিশু ভোলানাথের, এক যে ছিল চাঁদের কণায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে 700,000 কুড়ি, এই যে এই কথা, এগুলো বাচ্চাদের বললে তারা তো একদম গল্পের মতন,
0: তাদের খুব ভালো লাগে,
1: হ্যাঁ ভীষণ ভালো লাগে মন দিয়ে। এছাড়া রবীন্দ্রনাথ কাব্য সঙ্গীত প্রবন্ধে কবিয়ালদের গানকেও বাংলা লোক সংস্কৃতির এক বিশেষ অঙ্গ রূপে চিহ্নিত করেছেন। এগুলো বেশিরভাগই সুলভ অনুপ্রাসিক ছন্দে গ্রথিত, যেখানে ভাবের উৎকর্ষতা থাকলেও কবিত্বের বিশেষ গুণমান সম্পন্ন ছিল না, কিন্তু তা সত্ত্বেও রবীন্দ্রনাথ বলেছেন যে এই যে, এই যে গান, এই যে কথা, এই যে আমার ছন্দের যে যে একটা বিশেষ ছন্দ, এগুলোতে যতই উৎকর্ষতা না থাক, যতই বিশেষ গুণমান না থাক, এগুলোই কিন্তু মানুষের ক্ষেত্রে চিরকাল চিরন্তন থাকবে ইতিহাসের খাতায়, এইগুলোই মানুষ চিরকাল মনে রাখবে এবং এইগুলোরই চর্চা করবে।
0: একদমই, এবং এগুলো তো পুরনো হচ্ছে না, মানে আমরা, আমাদের আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্ম, সবার কাছে এগুলো অনেক বেশি মানে গ্রহণযোগ্য।
1: একদমই তাই। ওই কবিদলের গানের ক্ষেত্রে আমরা সাধ করেছিলাম, দুর্জয় মন, শ্যামের তায়ে হলো অপমান, শ্যামকে সাধলেম না, ফিরে চাইলেম না, কথা কইলেম না রেখে মান, কৃষ্ণ সেই রাগে অনুরাগে, রাগে রাগে গো, পড়ে আছে চন্দ্রাবলীর নবরাগে। এগুলোর মধ্যে যে বিশেষ
0: সব সাহিত্য,
1: হ্যাঁ হ্যাঁ, এগুলো যে বিশেষ মানে বিশেষ ভাবে বড় বড় গুরুগম্ভীর শব্দ ব্যবহার করা হয়েছে, গুরুগম্ভীর তা কিন্তু না, খুবই স্বাভাবিক, খুবই সাধারণ। এবং সেগুলো দেখবে না, আমাদের দেশে তো গ্রামের মানুষরাই বেশি, গ্রামটাই বেশি, শহরটা কম, তাই সেই হিসাবে গ্রামের মানুষদের মনে ভীষণ ভাবে ঢুকে গেছে, ভীষণ ভাবে। মানে তারা যে কোনো কিছুতে তারা চায় যে সবসময় দেখবে আমরা যখনই গান করি বা কথা বলি, রবীন্দ্রনাথ কিন্তু সবাই জানে, রবীন্দ্রনাথকে সবাই চেনে,
0: রবীন্দ্রনাথকে সবাই
1: সবাই চেনে,
0: সবাই ভালোবাসে,
1: ভালোবাসে সবাই জানে সবাই। এই যে সাধারণের মধ্যে ছড়িয়ে যাওয়া, তার যে এই সাধারণের মধ্যে ছড়ানোটা কিভাবে, তার এই লোক সাহিত্য দিয়ে তিনি সাধারণের ভিতর ছড়িয়ে গেছেন,
0: একদম। এবং সবার কাছেই তিনি একজন শ্রেষ্ঠ, সেটা কবিতার দিক থেকে হোক, গল্পের দিক থেকে হোক, উপন্যাসের দিক থেকে হোক, মানুষের অনেক বেশি ঘরের, মানে রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের মনের মধ্যে সদা সর্বদা বিরাজমান। তো এই যে লোকাচার, লোক সংস্কৃতি, এইগুলো কোথাও তার কি দীর্ঘদের সিলাই দহে জমিদারি দেখাশোনা করা বা ছেলেবেলা থেকে

0: একটা প্রকৃতিকে ভালোবাসা, এই সবকিছু থেকে তার এই লেখার প্রতি লোকাচার গুলোকে নেওয়া, লোক সংস্কৃতি, লোক সাহিত্যে যে প্রভাব তার রচনায় পড়েছে সেই হিসেবেই কি দেখা গেছে?
1: না, এগুলো ঠিক সেইভাবে না, এগুলো হচ্ছে তোমার মানুষের রবীন্দ্রনাথের একটা জীবন দর্শন আছে। রবীন্দ্রনাথের জীবন দর্শন হচ্ছে বিশ্বপ্রেম, বিশ্বপ্রেমানুভূতি যে ভাব, সেটা তিনি তার সমস্ত লেখা, যেমন বললাম বিদেশি লেখা, বিদেশি গানের সুরও তার, যেমন ফুলে ফুলে ঢলে ঢলে, এইরকম বিভিন্ন বিদেশি গানের সুরও তার ভিতরে এসে গেছে। আর তিনি যে গানই রচনা করেছেন, তিনি সবসময় ভেবেছেন এটা যদি লোক সাহিত্যে নিয়ে যাওয়া হয় কেমন, যেমন পৌষ তোদের ডাক দিয়েছে, এটা একটা নাটকে আমরা পাই, মাটি তোদের ডাক দিয়েছে। তো এইরকম এই গানগুলোকে, এই ধরো আমাদের দেশের গ্রামে যারা চাষবাস করে সময় তাদের খুব ভালো লাগবে, তারা হয়তো ওই গানটা করতে করতেই তাদের ধান কাটছে দেখা গেল, ওই গানটা করতে করতেই তাদের ঘরের কাজকর্ম করছে দেখা গেল। এই যে ভাবে রবীন্দ্রনাথ এবং লোক সাহিত্য, লোক সংস্কৃতির মধ্যে থেকে উঠে এসেছে এবং মিশে গেছে তাদের সাথে, এইটাই হচ্ছে প্রভাব। এটা রবীন্দ্রনাথের উপর যেমন লোক সংস্কৃতির প্রভাব, সেরকম রবীন্দ্রনাথের লোক সাহিত্যটা আবার আমাদের উপর প্রভাব বিস্তার করেছে বিভিন্ন ভাবে,
0: মানব জীবনের উপরও তার একটা প্রভাব রয়েছে।
1: একদম, মানব জীবনের উপর আমাদের উপর প্রভাব ফেলেছে এইভাবে। সুতরাং যেমন প্রায়শ্চিত নাটকের কাহিনীর প্রয়োজন, এই নাটকের মধ্যে লোকসঙ্গীতের অনুকরণে যে আমি বললাম সারি গান এবং আগমনী গান রচিত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সেই গানগুলো যে বিশেষ ভাষা, খুব গুরুগম্ভীর শব্দ, ওর অন্তর্নিহিত একটা ভাব আছে তা কিন্তু নয়, খুব সাধারণ, খুব সাধারণ। এইটাকে বলা হচ্ছে লোক সাহিত্য, লোক সাহিত্য, সাহিত্যের আগে একটা লোক কথা যুক্ত আছে। হ্যাঁ, আমাদের নিত্য নৈমিত্তিক জীবনযাত্রার যা যা আমরা করি, যেগুলো আমাদের প্রচলিত ছিল আগে মা ঠাকুমার আমলে, দিদিমাদের আমলে, তারা সেই গানগুলো নিয়েই কিন্তু, সেই কথাগুলো নিয়েই কিন্তু চলছে, এবং রবীন্দ্রনাথ সেই কথাগুলোই তার গল্পে উপন্যাসে ব্যবহার করছে। তার ফলে কি হচ্ছে, মেয়েদের ক্ষেত্রেও যারা, আগে তো এত মেয়েরা পড়াশুনো শিখবে বা এভাবে আসবে হতো না, তার ফলে কি আছে, এই যে রবীন্দ্রনাথের লেখাগুলো তারা পড়তেন, গল্পগুলো পড়তেন,
0: হ্যাঁ
1: ভালো লাগতো, তারা নিজেদের জীবনযাত্রার সঙ্গে কোথাও একটা মিল খুঁজে
0: খুঁজে,
1: হ্যাঁ মিল খুঁজে, যদি না সে সাহিত্য জীবনযাত্রার সঙ্গে মানুষ মিল খুঁজে না পায়, সে সাহিত্য কখনো সাহিত্য হয়ে উঠতে পারে না, সবসময় জীবনের সঙ্গে মিল থাকা চাই, হ্যাঁ তাহলে সেটা সাহিত্য, আর সেটা লোক সাহিত্যে প্রচুর।
0: মানুষ যেন তার নিজের জীবনের একটা ছায়া দেখতে পাচ্ছে সেই গল্পের মধ্যে, তখনই যেন মিল পাচ্ছে যে এটা তো আমাকে নিয়ে লেখা বা আমার জীবনের সঙ্গে এটা ঘটেছে, এই রকম আর কি বিষয়। আপনি এক্ষুনি প্রায়শ্চিত্ত নাটকের কথা বললেন, আমার কোথাও যেন সেই চণ্ডালিকা নাটকের কথা মনে পড়ছে, যে সেখানেও বেশ কিছু সংলাপ, বেশ কিছু আমার গান আমরা দেখছি যে সেখানেও প্রকৃতিকে ডাকছে, লোক সংস্কৃতিকে ডাকছে, মানে সেই প্রভাবটা রয়েছে।
1: সেই জন্যই রবীন্দ্রনাথের সাহিত্যটা আলাদা, লোক সাহিত্যটা আলাদা কিছু নয়, আমাদের জীবনযাত্রা থেকেই উঠে এসছে একদম একদম। যেভাবে যেভাবে আমাদের আগে বাচ্চা, এখন আমরা ছেলে মেয়েদের হয়তো সেই গান শুনে ঘুম পাড়াই না, সেই বাচ্চাদের গান শুনিয়ে যে দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি, এগুলো আমরা করি না, কিন্তু আগে কিন্তু করতো, আগে কিন্তু দিদিমা ঠাকুমারা করতো, তারা এইসব গান গাইয়েই কিন্তু তারা বাচ্চাদের ঘুম পাড়াত বা বাচ্চাদের সঙ্গে খেলা করতো। এখন যেটা হচ্ছে, এখন কিন্তু আমরা বাচ্চাদের যে কবিতা শেখাচ্ছি, এখন তো কবিতা শেখায় আবৃত্তি শেখানো, কিন্তু আমরা শেখাই একজন ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি পুরানো,
0: এমনকি বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের আমরা তো পড়েই এসেছি, কিন্তু এখনো এই প্রজন্মের ছেলে মেয়েদেরও কিন্তু ছোটবেলার যে বাংলা বইগুলোতে কিন্তু এই প্রচলিত ছড়াগুলো রয়েছে, তারা হয়তো মায়ের মুখে গান আর শুনছে না যে দোল দোল দুলুনি, কিন্তু তারা কিন্তু বইয়ের পাতায় পড়ছেই।
1: হ্যাঁ, এই ছেলে ফুলানো ছড়াগুলো কিন্তু খুবই বিখ্যাত,
0: খুবই বিখ্যাত,
1: খুবই বিখ্যাত, প্রায় রে আইটিএ, নাই ভরা দিয়ে, না নিয়ে গেল বল মাছ, এইগুলো। তারপর ধরো সহজ পাঠ, এই যে আমরা ছোটবেলা থেকে সহজ পাঠ পড়ি, হ্যাঁ সহজ পাঠ, অ আ ক খ হর্ষ দীর্ঘ প্রত্যেকটা দিয়ে কবিতা আছে, এবং প্রত্যেকটা দিয়ে যে এক একটা বিষয় আছে, আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন, মানে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু বাচ্চাদের মনে একটা উৎসাহ যোগায়, একটা কাজ করার, কোন কিছু কাজ করার উৎসাহ যোগায়। আর সেই সহজ পাঠের যে চিন্তা করো, যে আঁকাগুলো রয়েছে, ছবিগুলো রয়েছে,
0: আমি এখন এটা বলতে যাচ্ছিলাম যে আঁকাগুলোতেও কিন্তু আমরা পেয়েছি, সেই আঁকাগুলো চিত্রতেও সেটা ফুটে উঠেছে।
1: হ্যাঁ হ্যাঁ, সেই সহজ পাঠের সেই ছবি সেটা দেখে আমরা কত উৎসাহিত হই, এখনো ভালো লাগে, আমার তো এখনো ভালো লাগে,
0: ভীষণ
1: এখনো ভালো লাগে সেই সহজ পাঠের ছবিগুলো। তো এই ধরনের ওনার যে রবীন্দ্রনাথের ছোটবেলা বাচ্চাদের যে লেখা আর বড়দের যে লেখা, যেমন মণিপুরী নাচ, মণিপুরী নাচগুলো তো মানে রবীন্দ্রনাথের যে মণিপুরী নাচ সেই গানের সাথে

0: তো মণিপুর থেকে উনি ওটা নিয়েছেন লোক সংস্কৃতি। তো এই রকম প্রচুর আছে যে তিনি বিভিন্ন জায়গা থেকে, যেটা একটু আগেই বললাম, কেরল থেকে, মণিপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে গিয়ে গিয়ে সেখানকার যে সুরের মূর্ছনা, সেখানকার যে লোক সংস্কৃতি, সেগুলো তিনি তার গানে গল্পে ব্যবহার করেছেন, নাটকেও, নাটকেও কথাও বললাম একটু আগে, নাটকেও ব্যবহার করেছেন,
1: কবিতায় ব্যবহার করেছেন, তার প্রবন্ধও আছে। আমরা জানি লোকসাহিত্য বলে একটা
0: প্রবন্ধই আছে লোকসাহিত্য, আবার বাউল গান বলে একটা প্রবন্ধ আছে।
1: হ্যাঁ,
0: তো এইরকম বিভিন্ন শান্তিনিকেতন প্রবন্ধমালা যেটা আছে, শান্তিনিকেতন প্রবন্ধমালাতেও আমরা যদি পড়ি দেখতে পাবো এরকম, মানে বেশিরভাগই লোক সংস্কৃতি নিয়ে ওনার কথাবার্তা বেশিরভাগ। উনি চাইছেন যে মানুষের জীবন থেকে সাহিত্য উঠে আসুক, সাহিত্য আলাদা কিছু নয়, সাহিত্য হচ্ছে মানুষের জীবন থেকে, তাহলে কি বিশ্বপ্রেম, ওনার যে জীবন দেবতা রবীন্দ্রনাথের যে জীবন দেবতা, সেইটা তাহলে মানুষের বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে, তাহলেই মানুষের মানুষের প্রীতি, ভালোবাসা, বিশ্বাস এগুলো আসবে।
1: একদমই, আজকে যেহেতু রবীন্দ্রনাথ নিয়ে কথা বলছি, কিন্তু কোথাও আমার এখন এই আমাদের এই সাক্ষাৎকারের একদম শেষের দিকে আমি একটু জানতে চাইবো যে রবীন্দ্রনাথের রচনাতে লোকসাহিত্য, লোক সংস্কৃতির প্রভাব পড়ছে এবং সেটা একেবারেই অতুলনীয়। তবু আমি বলছি যে তার পাশাপাশি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি হোক বা সেই সময় নজরুল ইসলাম যখন ছিলেন, আমরা জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, তাদের রচনাতেও যখন লোক সংস্কৃতির প্রভাব পড়ছে, কোথাও কি মনে হয় যে না রবীন্দ্রনাথের পড়া এবং তাদের রচনায় সেই প্রভাব পড়ার মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে, আপনি কি মনে করেন?
0: না, খুব বেশি পার্থক্য নেই। যেমন ধরো রবীন্দ্রনাথের ভুল ভাঙা কবিতাটা, এইটা হচ্ছে উড়িয়া কবি বৈকুণ্ঠনাথের সমাধি স্মৃতি রচনাগুলোর সঙ্গে কিন্তু সাদৃশ্যপূর্ণ। উড়িয়া কবি পড়ো তাহলে দেখতে পাবে তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তারপরে ধরো এই যে আমি বললাম মাটি তোদের ডাক দিয়েছে এই গানটা, এটা ছাড়াও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে বিষয়গুলো, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে, এই যে গানগুলো, এছাড়াও বাংলা লোকসঙ্গীতের সুর ছন্দের সাহায্যে রবীন্দ্রনাথ প্রকৃত সৃষ্টিমূলক যেসব গান রচনা করেছিলেন তার মধ্যে আরো কয়েকটা গান, যেমন ধরো এই তো ভালো লেগেছিল ইত্যাদি, এইগুলো তুমি শান্তিনিকেতনে গুরুদেব বীরভূম অবিভক্ত বাংলার লোকসঙ্গীত সংগ্রহের কাজ তিনি শুরু করেন এবং তার সাহায্যে তিনি এই ধরনের নতুন নতুন গান রচনা করেছেন।
1: এটা তো রবীন্দ্রনাথ
0: করেছেন, তখন অবিভক্ত বাংলা ছিল।
1: আমি যাদের নাম বললাম তাদের সাহিত্যে যখন আমরা দেখতে পাচ্ছি লেখাতে, মানে গল্পে হোক,
0: তারাও কিন্তু করেছেন,
1: তারাও
0: করেছেন, তারাও করেছেন,
1: মানে তাদের সেরকম খুব বেশি পার্থক্য
0: না, তারা তাদের সুর, মানে রবীন্দ্রনাথের তো একটা আলাদা ঘরানা, নজরুলের একটা আলাদা
1: ঘরানা,
0: সবার নিজস্ব ঘরানা আছে, সেই ঘরানায় কিন্তু প্রত্যেকেই লোক সাহিত্যটা এবং সংস্কৃতিটা নিয়েছে এবং বেশি নিয়েছে,
1: বেশি নিয়েছে,
0: যত গান কবিতা সবকিছু আমরা তাদের ভিতর থেকে, আবার কি ধরো সেই সময়টাকেও তারা ধরেছেন, যে সময় রবীন্দ্রনাথ, এই যে বললাম অবিভক্ত বাংলা, সেই সময়টাও নিয়েছে, নজরুলও তাই করেছেন, সেই অবিভক্ত বাংলার যে সংস্কৃতি, তখন তো সবাই একসাথে ছিল না, বাংলাদেশ সেই সব একসাথে ছিলাম আমরা, তো সেই অবিভক্ত বাংলারও ধান কাটার গান, নৌকা বাওয়ার গান, প্রত্যেকটা আলাদা আলাদা আছে, তাদের ক্ষেত্রে তারা যে গান সুর ব্যবহার করে, একটা সুর করে তারা ধান কাটে, তারা নৌকা বায়, এই সেই সুরগুলোও এসেছে আস্তে আস্তে রবীন্দ্রনাথের মধ্যে, নজরুল প্রত্যেকে তারা সেই সুরটা ব্যবহার করেছে। যেমন উড়িয়া কবির কথা বললাম,
1: একদমই সত্যি, খুব ভালো লাগলো আজকে কথা বলে। আর লোক সংস্কৃতি বারবার বলা, যেটা মানুষের অনেক বেশি সহজ হচ্ছে, মানুষ পড়তে ভালোবাসছে কারণ বোধগম্য হচ্ছে, কারণ বেশি গুরু গম্ভীর ভাষা আমরা নিজেরাও কিন্তু কথা বলাতে তো আমরা ব্যবহার করিও না, আর এমনিও আমরা মানুষকেও, গুরু গম্ভীর মানুষও যেমন আমাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য হয় না, ঠিক তেমন লেখাও যত সহজ হবে তত আমাদের গ্রাম বাংলার যে মায়েদের কাছে আরো অনেক বেশি সেটা আদরণীয় হয়ে উঠবে।
0: সেই জন্য রবীন্দ্রনাথের মতে লোক সংস্কৃতি ও সাহিত্যের পরিবর্তন, কিন্তু পরিবর্তন হবে, পরিবর্তন হবে, পরিমার্জনও হবে, যত দিন এগোবে আমাদের সংস্কৃতির মধ্যে আরো নতুন নতুন কিছু ঢুকবে বা নতুন নতুন কিছু যাবে, সেইগুলো নিয়ে তখন আমরা পরবর্তীকালে রচনা করব, তার মধ্যেও কিন্তু লোক সাহিত্য লোক সংস্কৃতি ঢুকবে।
1: একদমই তাই, খুব ভালো লাগলো দিদি আপনার সঙ্গে কথা বলে, এর আগেও অনেকবার আমরা কথা বলেছি, যখনই আপনি আসেন আমাদের ভালো লাগে, আর যেহেতু দুদিন পরেই আমাদের রবীন্দ্র জয়ন্তী, তো আমাদের বাঙালির কাছে রবীন্দ্রনাথ সবার জন্য, সারা বিশ্বের কাছে একদম, তিনি তো বিশ্বকবি আমরা জানি, তো বিশ্বের কাছে তিনি সমান,
0: বিশ্বপ্রেম তার জীবন দেবতা ছড়িয়ে রয়েছে সারা বিশ্বের মানুষের মধ্যে,
1: একদম, তাও আমরা বাঙালি আমাদের সেই গর্বটা আরো অনেক বেশি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলার মানুষ, তিনি একজন নিজে বাঙালি। তো খুব ভালো লাগলো আজকে কথা বলে, আন্তরিক ধন্যবাদ জানাই, সময় থাকলে হয়তো আমরা আরো অনেক
0: কিছু জানতে পারতাম, আলোচনা করতে, কারণ লোক সাহিত্যটা বিশাল বড় ভাস্ট জিনিস,
1: একদম,
0: প্রচুর আলোচনা করার,
1: রবীন্দ্রনাথ ঠাকুর
0: বিশাল বড় ব্যাপার, লোক সংস্কৃতিও বিরাট।

0: একটা বড় জায়গা, শেষ হবে না একদিনের আলোচনা।
1: তো আজকে বেশ ভালো লাগলো, খুব সুন্দর করে আমরা একটা জমি আড্ডা দিলাম। অনেক ধন্যবাদ জানাই
0: তোমাদের, অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য অনুষ্ঠানে।

এতক্ষণ শুনলেন লেখক গবেষক ডক্টর শিবানী পাণ্ডের কথা। সাহিত্য কথায় উঠে আসে গল্পের মধ্যে দিয়ে আমাদের বাস্তব জীবনের ছবি, উঠে আসে আমাদের লোকাচার, সংস্কৃতি, ঐতিহ্য, সমাজ জীবন। বইয়ের পাতায় সেই চিত্র ফুটে ওঠে শব্দের দ্বারা। যারা লিখতে ভালোবাসেন তাদের জন্যই তো আমাদের আমার কলম এবং এক কলমে দুই নারীর বিষয় রয়েছে। প্রত্যেক মাসের মতো এই মাসে, মানে মে মাসে, এক কলমে দুই নারীর বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকে শান্তা এবং প্রমোদা চরিত্র। এই দুই নারী ঘিরে রাখে তাদের প্রিয় পুরুষকে, কিন্তু সেই পুরুষের মনের তল পেতে অপেক্ষা, বিরহ, ভুল বোঝা সব কিছুর মধ্যে দিয়ে এই চরিত্রগুলো পরিণতিতে পৌঁছায়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আমাদের মেইল করুন, আমাদের মেইল আইডি mohilamahol.air@gmail.com, mahilamahol.air@gmail.com। আমাদের চিঠি পাঠাতে পারেন, আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 মে। আপনাদের চিঠি এবং মেলে প্রতীক্ষায় থাকবে মহিলা মহল।

আমার কলমের বিষয় কোলাহল পেরিয়ে মেয়েদের মনের অনেক ইচ্ছে, ইচ্ছেই থেকে যায়, বাস্তবে রূপ পায় না সমাজ বা পরিবারের কথা ভেবে। সেরকমই একটা ইচ্ছের মধ্যে কখনো মনে হয় যে একটু পালিয়ে যাই কয়েকদিনের জন্য, ঠিক নিজের মতন করে নিজের সঙ্গে ঘুরে আসি, যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি অনেক বেশি, যেখানে ভালোবাসা অফুরন্ত। নিজেদের সেই ছুটির ঠিকানার গল্প আমাদের জানাতে লিখে পাঠান কোলাহল পেরিয়ে এই শিরোনামে 150 শব্দের মধ্যে। আমাদের মেল করতে পারেন, মেল আইডি আরও একবার বলছি, mohilamahol.airkolkata@gmail.com। চিঠি পাঠানো ঠিকানা আরও একবার, আমার কলম মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 মে। আর আজকে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি মহিলা মহলে কথা বলছি সৌমিলি রায়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা গান শুনতে শুনতে আজকের মতো বিদায় জানাবো।

0: মহিলা মহল শেষ হল। উপস্থাপনায় ছিলেন সৌমিলি রায়।
1: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে ইফকোর।

0: Long Island 1 cm, Norton 5 cm, Maharajganj 5 cm, Hayaghat 4 cm, Bandugaon 2 cm, Navapara 1 cm. Weather forecast for the next 48 hours, light to moderate rain or snow likely to occur at a few places over Sikkim, light to moderate rain or thundershowers very likely to occur at many places over Purulia, Bankura, West and East Burdwan, Hooghly districts of Gangetic, West Bengal and Andaman and Nicobar Islands. Light to moderate rain or thundershowers likely to occur at a few places over all districts of Sub-Himalayan West Bengal and rest districts of Gangetic, West Bengal. Light rain or thunders likely to occur at one or two places over Bihar, Jharkhand and Orissa. Weather warning for the next 48 hours, thunderstorm with gusty wind speed reaching 40 to 50 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Bihar, Jharkhand, Orissa, Andaman and Nicobar Islands and Malda and north and south Dinajpur districts of Sub-Himalayan, West Bengal and Purulia, Bankura, East and West Burdwan and Hooghly districts of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind speed reaching 30 to 40 kilometers per hour and lightning very likely to occur at one or two places over the rest districts of Sub-Himalayan, West Bengal and Gangetic, West Bengal. Forecast for Kolkata and neighborhood. Thunderstorm with rain. Maximum and minimum temperature most likely to be around 34 degrees Celsius and 25 degrees Celsius respectively. Weather warning for fishermen for West Bengal coast. Swell waves in the range of 18 to 21 seconds period with 0.6 to 0.7 meters height are forecasted till 11:30 p.m. Indian Standard Time of tomorrow, that is Friday, 8th of May 2026, it is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. Weather warning for fishermen for Andaman and Nicobar coast, swell waves in the range of 17 to 20 seconds period with 1.7 to 1.8 meters are forecasted till 11:30 p.m. Indian Standard Time of tomorrow, that is Friday, 8th of May 2026. It is advised that there is surging of waves, nearshore possible, small vessels not to ply, no activities at beach or nearshore waters and nearshore erosion possible, no exit or entry of small boats at coastline. Please stay tuned for the next update.
1: Akashwani Kolkata Gitanjali, Poshimbongo, Sikkim, Odisha, Bihar, Jharkhand, Ebong, Andaman o Nicobar Dipunjer, Abhar Moddhyahnokalin Biggopti. Goto 24 ghontay jhor boye geche বিহারের পাটনার উপর দিয়ে ঘন্টায় 85 কিলোমিটার বেগে 12:50 থেকে 12:52 পর্যন্ত খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায় হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে এবং বিহারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গতকাল খুব হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে সিকিমের বেশিরভাগ জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নদিয়া হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দু একটি অঞ্চলের উপর দিয়ে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতলে ওড়িশার মালকানগিরিতে 39.4 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য এলাকার কালিম্পংয়ে 23.8 ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাতের পরিমাণ মুরারই 4 সেন্টিমিটার জাঙ্গিপুর 4 সেন্টিমিটার হেতমপুর 3 সেন্টিমিটার এমও সল্টলেক 3 সেন্টিমিটার বর্ধমান 2 সেন্টিমিটার আমতলা 2 সেন্টিমিটার দমদম 2 সেন্টিমিটার ব্যারাকপুর 1 সেন্টিমিটার শিউরি 1 সেন্টিমিটার তিলপাড়া ব্যারেজ 1 সেন্টিমিটার লং আইল্যান্ড 1 সেন্টিমিটার মহারাজগঞ্জ 5 সেন্টিমিটার নওয়াপাড়া 1 সেন্টিমিটার আবহাওয়ার পূর্বাভাস আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান জেলার অনেক জায়গাতেই হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সবকটি জেলা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে বিহার ঝাড়খণ্ড ওড়িশা এই জায়গাগুলির কোথাও কোথাও আগামী 7 দিনে দিনের

তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হচ্ছে, আগামী 48 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সেই সঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলার দু একটি জায়গার ওপর দিয়ে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গার ওপর দিয়ে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস, আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামীকালও ঝড় বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, আগামীকাল রাত 11:30 পর্যন্ত মাঝে মধ্যেই জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে, ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যেও একইভাবে জানানো হয়েছে, আগামীকাল রাত 11:30 মধ্যে কখনো কখনো জলোচ্ছ্বাস হতে পারে, তাই সকলকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আগামীকাল শুক্রবার আজ বৃহস্পতিবার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন আপনারা। একটু পরেই বাংলা আধুনিক গান রয়েছে, বিকেল পাঁচটায় শুনবেন ক্রীড়াঙ্গন অনুষ্ঠান, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি বিকেল সাড়ে পাঁচটায় দ্বাদশ শ্রেণীর সঙ্গীত বা মিউজিক এই বিষয়ে পাঠদান করবেন বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা এরিনা মুখোপাধ্যায়। সাঁওতালি অনুষ্ঠান শোনা যাবে ছটা বেজে পাঁচ মিনিট থেকে। কৃষি কথার আসর ছটা বেজে চল্লিশ মিনিটে গ্রাম বাংলার অর্থনৈতিক বিকাশ একটি পর্যায়ে আলোচনা। এ বিষয়ে আলোচনা করবেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, দেবব্রত রায়, সুব্রত চক্রবর্তী ও রামরঞ্জন দাস রায়। রামায়ণ থেকে পাঠ করে শোনাবেন সন্তু পাল সাতটা দশে। সাড়ে সাতটায় সমীক্ষা, আজকের প্রসঙ্গ রাত আটটায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। আটটা বেজে পনেরো মিনিটে অনুরোধের আসর, সাড়ে আটটায় অন্বেষা। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী উস্তাদ মশকুর আলী খাঁ। সাড়ে নটায় নাটক মুসলমানের গল্প, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ সুপ্রভাত বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। রাত দশটায় অখিল ভারতীয় কার্যক্রমে লঘুসঙ্গীত ও লোকসঙ্গীতের অনুষ্ঠান। রাত এগারোটায় আধুনিক গান কৃষ্ণা নিয়োগীর কণ্ঠে। এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত পরিমল চক্রবর্তী। শুনছিলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে, আর এখন বাংলা আধুনিক গান। প্রথমে তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান।

সুবীর সেনের গাওয়া আধুনিক গান শুনছিলেন আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি, দ্বিতীয় অধিবেশন বিকেল 5টা থেকে। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 21 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন 5:05। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। ক্রীড়াঙ্গন একটু পরেই।
1: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে এ

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: ক্রীড়াঙ্গন আপনাদের সঙ্গে রক্তিম বরণ ময়রা।

নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর এই সময়টা আপনারা জানেন 5:03 হয়েছে গীতাঞ্জলি স্টুডিওতে, আর সময়টা অবশ্যই ক্রীড়াঙ্গনের। আর ক্রীড়াঙ্গনের প্রথমেই আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এক নজরে। চলুন শুনে নিই এক নজরে আজকে খেলার সেরা খবরগুলো কি কি রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল প্যারিস সাঁ জার্মা। দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিককে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে ম্যাচে পৌঁছে গেল ফরাসি ক্লাব। ফাইনালে পিএসজির সামনে আর্সেনাল, স্বপ্নভঙ্গ বায়ার্নের। আইপিএলে পাঞ্জাব কিংসকে 33 রানে হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ চলে গেল পরের ম্যাচে, এবং ম্যাচ সেরা প্যাট কামিন্স। আজ ভারতীয় সময় সন্ধ্যে 7:30 মুখোমুখি আরেকটি খেলা লখনৌ সুপার জায়ান্ট বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক্রিকেটে নক্ষত্র পতন। মাত্র 36 বছর বয়সে প্রয়াত প্রাক্তন ক্রিকেটার অমনপ্রীত সিং গিল ভারতের অনূর্ধ্ব-19 দলের হয়ে খেলেছেন এই পেসার। ঘরোয়া ক্রিকেট খেলেছেন পাঞ্জাবের হয়ে, আইপিএলে পাঞ্জাব কিংসকেও হয়ে খেলেছেন। গতকাল তার মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে সঠিক কারণ এখনো জানা যায়নি। আসন্ন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলা থেকে রিচা ঘোষ সুযোগ পেয়েছেন, এবং তার জন্য বাংলার উইকেট রক্ষক ব্যাটসম্যান রিচা ঘোষ ইডেন গার্ডেন্সে গতকাল থেকে তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কলকাতার দেশবন্ধু পার্কে গতকাল জেসি মুখার্জি ট্রফির টি টোয়েন্টি ক্রিকেটে প্রি কোয়ার্টার ফাইনাল হয়েছিল, এবং সেখানে ইস্টবেঙ্গল 7 উইকেটে ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে দিয়েছে। এদিকে মোহনবাগানের স্বস্তির খবর, চোট সারিয়ে সুস্থ হয়েছেন আপইয়া, এবং তিনি সুস্থ হয়ে দলের সঙ্গে গোয়া

0: যাচ্ছেন, ডার্বির আগে আপুইয়ার এই ফিরে আসা মোহনবাগান দলকে আরও সাহস যোগাবে। আজ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, দেশ তথা বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই দিনটি। এবছরের থিম বিল্ডিং ব্রিজেস ব্রেকিং ব্যারিয়ার্স। শুনে নিলাম খেলাধুলার সেরা খবরাগুলো এক নজরে। খেলাধুলার খবর তো থাকবেই, সেই সঙ্গে আজ যেহেতু বৃহস্পতিবার অবশ্যই সেই কারণে থাকবে অ্যাডভেঞ্চার স্পোর্টস, আপনাদের প্রিয় একটা সেগমেন্ট অ্যাডভেঞ্চার স্পোর্টস। আজকে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আমাদের সঞ্জয় হাজরা একটি প্রতিবেদন পাঠিয়েছেন এবং সেই প্রতিবেদনটা আপনাদের শোনানো হবে। তবে আজ যেহেতু ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, আজ 7ই মে দেশ তথা বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই দিনটি। আর এবছরের থিম আপনারা শুনলেন বিল্ডিং ব্রিজেস ব্রেকিং ব্যারিয়ার্স, অর্থাৎ খেলাধুলার মাধ্যমে সেতু বন্ধন করে সমাজের যে বেড়া জাল সেটা ভেঙে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। তো আজকে সেই দিন উপলক্ষে আমরা কথা বলেছিলাম আমাদের একজন পরিচিত এবং খুব প্রিয় অ্যাথলেট মৌমিতা মণ্ডল, তিনি আমাদের সঙ্গে ছিলেন, তার সঙ্গে একটু কথা বলে নিয়েছিলাম। তিনি 100 মিটার হার্ডলার অবশ্যই, এবং সেখানে তিনি সোনাও জিতেছিলেন। তার কাছ থেকে শুনে নেব তিনি কি বার্তা দিচ্ছেন আজকের দিনে।
1: এটাই বলবো কি, হ্যাঁ অবশ্যই আমি অ্যাথলেটিক্স জগতে এসে অনেক কিছু শিখেছি। অ্যাথলেটিক্স মানে এই না যে সারাক্ষণ দৌড়ে বেড়াবো, ট্রেনিং করে বেড়াবো। অ্যাথলেটিক্স লাইফে আমি শিখেছি কিভাবে একা থাকতে হয়, কিভাবে একা স্ট্রং থাকতে হয়, মাইন্ড কিভাবে স্ট্রং করতে হয়। হ্যাঁ এটাও শিখেছি যে পড়াশোনা ম্যাথমেটিক্স খুব জরুরি অ্যাথলেটিক্সে। ওয়ার্ল্ড লেভেল অ্যাথলেটিক্স তো খুবই গ্রো করছে, আর যদি আমি ইন্ডিয়ান লেভেলের কথা বলি, ইন্ডিয়ান লেভেলেও ভালো গ্রোথ হচ্ছে, বাট তেমন ডোপিং টেস্টও এইসবও দেখা যাচ্ছে, বাট ওভারঅল গুড। ফেসিলিটি বগেরাও ইন্ডিয়াতে মোটামুটি একটু আধটু শুরু হয়েছে, তো ভালো। আজকের এই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডেতে এটাই বলতে চাইছি যে বিল্ডিং ব্রিজেস অ্যান্ড ব্রেকিং দ্য অল ব্যারিয়ার্স, হ্যাপি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে টু অল অ্যাথলিটস অ্যান্ড অল অফ ইউ। আর এটাই বলতে চাই যে যদি কেউ অ্যাথলেটিক্স যারা ভালোবাসেন তারা যোগদান দিতে চায়, অবশ্যই আসবেন, কারণ গ্রাউন্ড হচ্ছে সবার জন্য, সবাই আসবেন, সবাই ট্রেনিং করবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।
0: ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে নিয়ে আজকে আমাদের মৌমিতা মণ্ডল, একজন হার্ডলার, বাঙালি হার্ডলার, তার কাছ থেকে বার্তা শুনলাম। এবার চলে যাব একেবারে আতসকাঁচের তলায়। আজকে আতসকাঁচের তলায় অবশ্যই যে খেলাটা না রাখলেই নয় সেটা হচ্ছে গতকালের খেলা, UEFA চ্যাম্পিয়ন্স লিগ। এবং একেবারে ফাইনাল কারা মুখোমুখি হবে সেটা আমরা বুঝে গেছি এবং সেদিকেই চোখ থাকবে, তো সেটা নিয়েই আজকে আতসকাঁচের তলায়।
2: আতসকাঁচের তলায়
0: চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল প্যারিস সাঁ জার্মা। 2 লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিককে 6-5 ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে গেল ফরাসি ক্লাব। আলিয়ঞ্জ অ্যারেনের দ্বিতীয় লেগের ম্যাচ শেষ হলো 1-1 অমীমাংসিত অবস্থায়। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল প্রথম লেগে আক্রমণ ভাগের শক্তি দেখিয়ে জিতেছিল PSG, আর গতকাল রাতে ফিরতি লেগে তারা দেখালো কিভাবে রক্ষণ আগলে ম্যাচ বের করে আনতে হয়। খেলা শুরুর 3 মিনিটের মধ্যে গোল করেছে দল এবং এগিয়ে নিয়ে গেছে উসমান দেম্বলে। বাঁদিক থেকে কিভিচা নিখুঁত পাস থেকে জালে বল জড়ান ফরাসি তারকা। শুরুতে পিছিয়ে পড়লেও বায়ার্ন বলের দখল নিজের কাছে রাখার চেষ্টা করে, যদিও মাইকেল ওলিসে, হ্যারি কেন এবং জোসুয়া কিমিচ একাধিক সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধে পেনাল্টি দাবিও তোলে বায়ার্ন শিবির। ভিতিনিয়ার ক্লিয়ারেন্স জোয়াও নেভেসের হাতে লাগলেও রেফারি পেনাল্টি দেননি। এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। এর আগে নুনো মেন্ডেসের একটা হ্যান্ডবলের ঘটনা ও দ্বিতীয় হলুদ লাল কার্ড না দেখানো নিয়ে একটা ক্ষোভও তৈরি হয়েছিল এবং শেষমেশ বায়ার্ন মিউনিখের বাভারিয়ানদের মধ্যে একটা চরম উত্তেজনা তৈরি হয়েছিল। দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক কৌশল নেয় পিএসজি, তবে সুযোগ পেলেই দ্রুত পাল্টা আক্রমণ করছিল তারা, আক্রমণে উঠছিল তারা। একাধিকবার দুরন্ত সেভ করে বায়ার্নকে ম্যাচে টিকিয়ে রাখেন ম্যানুয়েল নুয়ের দুর্দান্ত গোলকিপিং। শেষ দিকে মরিয়া হয়ে ওঠে জার্মান ক্লাব, ইঞ্জুরি টাইমে হ্যারি কেন গোল করে ব্যবধান কমিয়েছে, কিন্তু তারপরেও আর মানে ব্যবধান বাড়িয়ে জেতা আর হয়নি। চ্যাম্পিয়ন্স লিগের টানা 7 ম্যাচ গোল করার নজিরও গড়ে ফাইনালে স্বপ্নভঙ্গ হলো ইংল্যান্ডের অধিনায়কের। দুই লেগ মিলিয়ে 6-4 গোলে এগিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই ম্যাচটা হেলে পড়েছিল পিএসজির দিকে। ঘরের মাঠে দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়াতে অসাধারণ কিছুই করতে হতো অবশ্যই বায়ার্ন মিউনিখকে। জার্মান ক্লাবটি মরিয়া চেষ্টা করেছিল, কিন্তু অনেক পাহাড় ডিঙানোর পর শেষ মুহূর্তে হ্যারি কেনরা গোলটা শুধু ব্যবধানেই কমিয়েছে, সেমিফাইনাল থেকে বায়ার্নের বিদায়কে ঠেকাতে পারেনি। ম্যাচ শেষে দলের পারফরমেন্স নিয়ে আনন্দের কথা বলেছেন পিএসজির কোচ লুইস এনরিকে। তরুণ তুর্কি দেজিয়ে দুয়েকে প্রশংসা করেছেন নিজেদের রক্ষণের। আর এই ম্যাচ জিতে এখন ইতিহাসের একটা পাতায় রিয়াল মাদ্রিদকে ছোঁয়ার দ্বার প্রান্তেও পৌঁছে গেছে ফরাসি ক্লাবটি। আক্রমণ ভাগ এবং রক্ষণের সমন্বয়ে পাওয়া এই জয় এখন পিএসজিকে পৌঁছে দিয়েছে ইতিহাসের দ্বার প্রান্তে। 2019 সালে লিভারপুলের পর টানা 2 মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা প্রথম দল এই পিএসজি। এবার ইউরোপ সেরার লড়াইয়ে তাদের সামনে আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে তো দেখেছি, এবং সেখানে যদি 30 মে বুদাপেস্টে সেই খেলাটা হবে তো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সেখানে কী করে স্প্যানিশ দুই ক্লাব, এবং দুজনেই দুই কোচ অবশ্যই অন্তত ডাগ আউটে তো বটেই, কারণ ফাইনালের দুই আর্সেনাল এবং পিএসজি দুজনেই দুই কোচই স্প্যানিশ, অর্থাৎ লুইস এনরিকে এবং মাইকেল আর্তেতো। ফাইনাল নিশ্চিত করে নতুন এক ইতিহাস গড়েছেন এই দুই কোচ এনরিকে এবং আর্তেতো, দুজনেই এখন নিজেদের কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন। আর এটা নিয়েও চর্চা চলছে যে মানে ফাইনালে তারা দুজনেই নিজেদের মতো করে ইতিহাস গড়ার সুযোগের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আর ইতিহাসে এই প্রথম একই দেশের দুই কোচ ফাইনালে লড়বেন। এবং মানে স্পেন যে দেশ, সেই দেশের কোনো ক্লাবই শিরোপার লড়াইয়েই নেই। আস্তুরিয়ান কোচ লুইস এনরিকে তিনি ডাগ আউটে দাঁড়িয়ে নিজেদের তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নেবেন সেই আশাই করছে অনেকে। পাশাপাশি পিএসজির হয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতে অনন্য উচ্চতায় ওঠার সুযোগও আছে তাঁর। আর চ্যাম্পিয়ন্স লিগ যুগে একমাত্র জিনেদিন জিদান ছাড়া কোনো কোচই শিরোপা ধরে রাখতে পারেননি, আর এবার জিতলে জিদানের পাশে বসবেন এনরিকে। আর এই কীর্তি এনরিকেকে ইউরোপীয় ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল কোচদের তালিকায়ও শক্তভাবে প্রতিষ্ঠিত করবে। তবে শেষ হাসি কে হাসবেন তা জানতে অপেক্ষা করতে হবে 30 তারিখ এবং ফাইনাল পর্যন্ত। এবার চলে যাব অ্যাডভেঞ্চার স্পোর্টসে। আমরা শুনব এক অন্যরকম অ্যাডভেঞ্চারের গল্প।

0: শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই তো ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে থাকে নানান ধরনের অভিজ্ঞ অভিযাত্রীদের অভিজ্ঞতার গল্প। তবে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এমনই একজন মানুষ, যিনি রোমাঞ্চকর খেলায় নয়, রোমাঞ্চকর পরিবেশের মধ্যে নিজেকে ব্যক্ত করেছেন সেভাবেই, যেখানে প্রকৃতির কোলে, অর্থাৎ কিনা শাল শিমুলের বনে, একদম মাটির টানে যেখানকার আদিবাসীরা প্রকৃতির কোলে নিজেদেরকে বড় করে তুলেছে, কিন্তু আর্থসামাজিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা হয়তো সভ্য জগতের থেকে অনেকটাই দূরে, সেই সমস্ত মানুষদের নিয়ে কাজ করে চলেছেন নিরন্তর যে মানুষগুলি, তাদেরই মধ্যে একজন আমাদের সঙ্গে আজ স্টুডিওতে, অর্পণ ঠাকুর চক্রবর্তী। অর্পণবাবু, প্রথমেই আকাশবাণীর ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
1: ধন্যবাদ।
0: বর্তমান প্রজন্ম অনেকটাই রোমাঞ্চকর ভ্রমণের ক্ষেত্রে নিজেদেরকে উৎসাহী করে তুলছে, যে অফবিট ট্যুরিজম বা অ্যাডভেঞ্চার ট্যুরিজম, সেই বিষয়ের উপরই আমরা আজকে আপনার থেকে বিভিন্ন রকম গল্প শুনব। আপনারা তো কোরাপুটের ওপর প্রচুর কাজ করছেন, এই কোরাপুট সম্পর্কে বা এই অফবিট ট্যুরিজম সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দেন।

0: উড়িষ্যার কোরাপুট একদম উড়িষ্যার দক্ষিণ পশ্চিম প্রান্তের একটি জায়গা। এবং প্রথমে এই অবিভক্ত কোরাপুট যখন ছিল, তখন সেখানে কোরাপুট, রায়গড়া, মালকানগিরি এই পুরো অঞ্চলটা নিয়েই কোরাপুট একটা বড় অঞ্চল ছিল। তারপরে কোরাপুট একটি আলাদা জেলা এবং সেখানে প্রায় 64 ধরনের আদিবাসী কমিউনিটি পাওয়া যায়। এবং এই যে আদিবাসী কমিউনিটি যারা, তাদের প্রত্যেকের নিজস্ব একটা জীবন রয়েছে, নিজস্ব জীবনশৈলী রয়েছে, নাচ গান রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, খেলাধুলো রয়েছে, সমস্ত একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর কোরাপুটের একদিকে রয়েছে ছত্তিশগড়, একদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ। যে কারণে ছত্তিশগড়ের দিকটা দিয়ে আমরা যদি শুরু করি, তাহলে দেখা যাবে ওখানে কোটপাট শাড়ি জগৎ বিখ্যাত শাড়ি। এবং সেই শাড়ির সুতোগুলো যে রং হয়, সেটা হয় আল থেকে, মানে খুব ন্যাচারালি তৈরি হয় রংগুলো। কাজেই সেই যে নলেজটা, সেই নলেজটা কিন্তু ওখানকার ওই কমিউনিটির একটা নিজস্ব নলেজ, যে কারণে কোরাপুটের শাড়ির এত চাহিদা এবং এত মানুষ পছন্দ করেন। কোটপাটের কাছাকাছি আবার কাঠের কাজ হয়, মাটির কাজ হয়। এবং আরেকটু এলেই আছে কুন্দ্রা বলে একটি জায়গা, যেখানে দুরুয়া আদিবাসীদের নাচ গান আছে। দুরুয়া আদিবাসীরা জঙ্গলের কাছাকাছি অঞ্চলে থাকেন, মানে যেখানেই থাকেন তাদের আশেপাশে জঙ্গল থাকে। এবং আদিবাসীদের মূল পাঠ হচ্ছে তারা এই প্রকৃতিকে ঈশ্বর বলে মানেন, এবং এই প্রকৃতির পাথর, পাহাড়, নদী, জঙ্গল সেগুলোই তাদের দেবদেবী। কোরাপুট এমনিতেই ন্যাচারালি ভীষণ সুন্দর, প্রচুর পাহাড় আছে, ঝর্ণা আছে, নদী আছে, জলপ্রপাত আছে। আপনারা সবাই জানেন বাঙালিরা ডুডুমার ডাক পড়েছিলেন আশুতোষ ভট্টাচার্যের, ডুডুমা ওয়াটারফলস ওখানে আছে, পুঞ্জিশীল ওয়াটারফলস আছে। সেই পাহাড়, নদী এবং ভ্যালি, সেই সমস্ত জায়গাগুলোতে দুরুয়া, গাডাবা, পরজা এরকম বিভিন্ন ধরনের আদিবাসীদের বসবাস। এই হচ্ছে ওভারঅল কোরাপুটের একটা দৃশ্য।
1: আপনি বলছিলেন যে কোরাপুটে প্রায় 64 জনজাতি অবস্থান করছে, তো তাদের মধ্যে এরকমও বেশ কিছু জনজাতি বা উপজাতি যারা আছেন, যারা পিজিটি গ্রুপ অফ পিপল, মানে যারা একদম প্রিভিলেজ ট্রাইবাল যাদেরকে বলা হয়, যেমন বোন্ডা, এটাও তো মালকানগিরির একটা পার্টে হয়তো পড়ছে, কিন্তু কোরাপুট ঘেঁষা।
0: হ্যাঁ, এই যে আমি কুন্দ্রার কথা বলছি, কোরাপুটের এবার যদি আপনি অন্য আরেকটা প্রান্তে যান, মানে ওই গুপ্তেশ্বর মন্দির, গুপ্তেশ্বর মন্দিরের একদম কাছেই, সেখান থেকে একটুখানি লামতাপুট বলে একটি অঞ্চল, সেইখানে প্রতি বৃহস্পতিবার একটি হাট বসে, সেই হাটটার নাম ওঙ্কাডেলি হাট। মালকানগিরি থেকে বোন্দা কমিউনিটির ট্রাইবরা সেখানে আসেন, এবং লামতাপুট অঞ্চল থেকেও, লামতাপুট হচ্ছে গাদাবাদের জন্য বিখ্যাত, তারাও সেখানে যান এবং ওই আঞ্চলিক একটা হাট বসে। বোন্দাদের একটা অদ্ভুত নিজস্ব ড্রেস রয়েছে এবং নিজস্ব গয়না রয়েছে, সেগুলো মানুষ খুব পছন্দ করেন দেখতে, এবং তারাও মানুষের সঙ্গে কথা বলতে, গল্প করতে ভালোবাসেন। তারা সবজি, শুকনো মাছ এই সমস্ত জিনিস নিয়ে এসে ওখানে বিক্রি করেন, আবার তারা চলে যান। এবং এনাদের যে সংস্কৃতি বা এনাদের যে লাইফ, সেইটা খুবই স্বতন্ত্র। তো সেই হাটটা কিন্তু একটা তাদের দেখা এবং তাদের সঙ্গে আলাপ পরিচিত হওয়ার একটা জায়গা। আর ওই লামতাপুট অঞ্চলে গাদাবাদের কথা যেখানে বলছি, ওরা ভীষণ সুন্দর একটা ড্রেস বানান, যে ড্রেসটার নাম কেরাং। কেরাং দুটো পার্টে হয়, একটা লোয়ার পার্টের, একটা আপার পার্টের। কেরাংটা তৈরি হয় কেরাং গাছের ছাল থেকে, এবং সেই জন্য এটা খুব এনশিয়েন্ট একটা ফর্ম। ওরা ওই কেরাং পরে ধামসা, টিরিমিরি, মাহুরি এইসব ইনস্ট্রুমেন্ট বাজিয়ে ওরা গাদাবা নাচ করে।

0: আরেকটি জনজাতির কথা বলছিলেন যারা অনেকটাই জঙ্গলের কাছাকাছি থাকেন বা জঙ্গলের মধ্যেই থাকেন বলা যায়, তো সেই জনগোষ্ঠীটা সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দেন।
1: দুরুয়া জনগোষ্ঠী তারা জঙ্গলের কাছাকাছি থাকেন এবং দুরুয়ারা মূলত ওই ছত্তিশগড় থেকে এসছেন এবং ছত্তিশগড় থেকে যখন এসছেন তাদের ড্রেস কিন্তু তারা ওই কোট পাট পরে নাচ করেন এবং তারা যেহেতু শিকার করেন সেই কারণে শিকারের বিভিন্ন জিনিসপত্র নিয়ে নাচ করেন। আমরা লাঠি খেলা দেখি, আমাদের পুরনো একটা স্পোর্টস লাঠি খেলা, ওরা এই লাঠি নিয়ে বিড়লি নাচ করে এবং সেটা মূলত ওদের পৌষ পরবের সময় সমস্ত ছেলেরা মেয়েরা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ওদের বিভিন্ন মাগন মানে যে ওরা দান নেয় নিয়ে এসে গ্রামের মধ্যে ফিস্ট মতন করেন, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হয়, চৈত পরবে ওরা একসঙ্গে নাচ গান করেন এবং ওদের বিয়ের সময় কোটনি গীত হয়, সবাই একসঙ্গে বসে গান গান, এইরকম ওদের জীবন। এবং ওরা মূলত ওই পাহাড় জঙ্গল সেখান থেকে যে সমস্ত বীজ বা কিছু পান সেগুলো দিয়েই ওদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গয়না এগুলো তৈরি হয়।
0: এবং এদের তো খাদ্য তালিকায় শুনেছি পিপিলিকা বা এই ধরনের অ্যানিমাল প্রোটিনও এরা এখনো খায়।
1: এটা খুব ইন্টারেস্টিং, ওদের যে খাওয়া দাওয়াটা সেটা মূলত ওই জঙ্গল থেকে বা জঙ্গলের আশপাশ অঞ্চল থেকে যে জিনিস পায় তা ওরা সেটাই খায়, তার কারণ ওরা অনেক পরে চাষাবাদ শিখেছে, ওরা চাষাবাদ জানতো না, সেই কারণে ওইখানের ওই আম মাখা বা বিভিন্ন ধরনের ডাল বিড়ি ডাল দিয়ে তৈরি কালো ডাল এবং তার সঙ্গে স্পেশাল যেটা সেটা হচ্ছে এই পিঁপড়ের যে চাটনি, পিঁপড়ের চাটনিটা খুব হাই প্রোটিন এবং ওদের শরীরের পক্ষে ওরা খুব ভালো মনে করে সেই কারণে পিঁপড়ের চাটনি খায়। এবং মূলত এটা ওই শীতকাল বর্ষাকাল এগুলোতে বেশি খাওয়া হয়। এটার সঙ্গে আরেকটা জিনিস যেটা অ্যাড না করলেই নয়, ওদের একটা আঞ্চলিক ড্রিঙ্ক রয়েছে সেইটা একটা গাছ থেকে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে সলব। এবং ওরা ওই সলব বা অন্যান্য খাদ্যগুলো কিন্তু এখনো ওই কাঁচা শালপাতা দিয়ে একটা বাটি মতন বানিয়ে সেটাই খায়, আর ওদের তেল মশলার ব্যবহার অত্যন্ত কম।
0: আপনি তো দীর্ঘদিন এই সমস্ত জনগোষ্ঠী বা জনজাতিদের সঙ্গে কাজ করে চলেছেন নিরন্তর, এই যে আদিবাসী লোকসংস্কৃতি এবং তাদের এই যে কৃষ্টি সেইগুলো শহুরে জীবনের উপরে কতটা ছাপ ফেলতে পেরেছে?
1: এটা আমার মনে হয় ছাপ ফেলতে পেরেছে থেকেও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে শহর এবং গ্রামের এই সমন্বয়টা, মানে মানুষ যে যাচ্ছেন তাদের সঙ্গে একটা সম্পর্ক আত্মীয়তা তৈরি হচ্ছে, সত্যি অর্থে এটা কোরাপুটে এখনো সেভাবে হয়ে ওঠেনি। মানুষজন যদি সেখানে যান, এই যে আমি যে জায়গাগুলোর কথা বলছি কোরাপুটের, এই ধরনের আদিবাসী যে জীবন তাদের সঙ্গে পরিচিত হওয়া তাদের সঙ্গে দেখার জন্য গ্রাম এবং শহর এইটা সমন্বয় খুব প্রয়োজন। এবং মানুষজন যদি ওখানে বেড়াতে যান তাহলে সত্যিই তাদের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, তারা কিভাবে হ্যান্ডিক্রাফট তৈরি করেন সেগুলো দেখতে পাবেন, তাদের নাচ গান কী, তাদের খাওয়া, তাদের জীবনযাত্রা কী, তাদের রিচুয়ালস কী সেগুলো দেখতে পাবেন, তাদের গল্পগুলো জানতে পারবেন। এই যে গাদাবাদের গল্প বলছিলাম, গাদাবাড়া এসছেন গোদাবরী নদীর তীর থেকে, এসে তারা ওখানে সেটেল করেছেন, তো এই ধরনের বিভিন্ন গল্প এটাই তো মানুষের জীবনে থাকে। এবং আমরা যখন কোনো অ্যাডভেঞ্চারেও যাই আমরা ওই অ্যাডভেঞ্চারের যে অভিজ্ঞতাটা সেটাই কিন্তু আমাদের ওই গল্পটাই আজীবন থেকে যায়, কাজে এটাও একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, যে অ্যাডভেঞ্চারে শুধু প্রকৃতি নয় সেটা মানুষের জীবনকেও সেই অ্যাডভেঞ্চারটা খুঁজে বের করে, কাজে সেই অ্যাডভেঞ্চার ট্যুর থেকে আপনারা এটা জানতে পারবেন।
0: এই সমস্ত মানুষদেরকে নিয়ে তো আপনারা কাজ করছেন, তো সেখানে আপনারা কিভাবে তাদেরকে তৈরি করছেন একটু যদি সেই বিষয়টা আলোকপাত করেন?
1: আমাদের যে অর্গানাইজেশন তার নাম বাংলানাটক.com এবং গত 26 বছর ধরে আমরা ভারতবর্ষের বিভিন্ন গ্রামের এবং প্রান্তিক মানুষজনের যে সংস্কৃতি শিল্প সেগুলোকে নিয়ে তারা যাতে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারেন এবং সারা বিশ্ব যাতে তাদের গ্রামে পৌঁছতে পারে তার একটা এই ব্রিজিং এর কাজ করিয়ে, সেটার একটা মেথডোলজি রয়েছে, তাতে তাদের যে স্কিল সেই স্কিলটাকে বাড়িয়ে তোলা এবং আঞ্চলিক গুরুদের সঙ্গে সেখানকার প্র্যাকটিশনারদের একটা সম্পর্ক তৈরি করে সেই স্কিলটাকে বাড়ানো, তার সঙ্গে সঙ্গে তাদের যে দক্ষতা এবং যে সংস্কৃতি সেইটা যাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে তার জন্য বিভিন্ন ফেস্টিভ্যাল বিভিন্ন মেলা মহোৎসবে তাদের পাঠানো, যাতে তারা মানুষজনের সঙ্গে পরিচিতি লাভ করেন, মার্কেটের সঙ্গে যাতে ডিরেক্ট কানেকশন হয়, তাছাড়াও এই বিভিন্ন বাইরের মানুষকে তাদের কাছে পাঠিয়ে, এই যেমন কিছুদিন আগে আমাদের একটা এক্সিবিশন হলো দক্ষা, সেখানে আমাদের কলকাতার বিভিন্ন নামি দামি ডিজাইনার্সরা তারা এই গ্রামীণ মানুষদের সঙ্গে কাজ করেছেন এবং করে কিছু প্রোডাক্টস তৈরি করেছেন, হয়তো সাবাই ঘাস খুব সামান্য একটা ব্যাপার যেটা দিয়ে হয়তো তারা আগে ঝুড়ি বানাতেন যেটা হয়তো 10 টাকায় বিক্রি হতো, কিন্তু এই যে ডিজাইন প্রোডাক্ট সেটা তখন তারা সেটা 5,000 টাকায় বিক্রি করতে পারছেন এবং সেটার ফলে তারা একটা বৃহত্তর মার্কেটে পেনিট্রেট করতে পারছেন,
0: মানে শিল্প সংস্কৃতির একটা মেলবন্ধন ঘটছে।
1: হ্যাঁ অবশ্যই। আর আরেকটা জিনিস আমার মনে হয় যেটা, এই ধরনের আদিবাসী জনজাতির কাছে বিভিন্ন ধরনের নলেজ আছে, সেই যে নলেজগুলো, প্রকৃতি বলুন, তাদের গান বাজনা বলুন, বা এই যে নলেজগুলো, এই নলেজগুলোও কিন্তু আমাদের জানার সুযোগ হয়ে ওঠে ওদের সঙ্গে মেলামেশা করলে। এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট তাদেরকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। কোরাপুটের এই প্রতিটা জনজাতির নিজস্ব গান আছে, তাছাড়া ওদের রিচুয়ালে বিভিন্ন গান আছে, বিয়ের গান, বিভিন্ন পুজোর গান, সেই সমস্ত রয়েছে। দশমন্তপুর বলে একটি ব্লক, সেখানে পরোজা কমিউনিটির একজন খুব বিখ্যাত গায়ক আছেন, ওর নাম কুমার জানি। ও যেমন ট্রেডিশনাল গান গাইতে পারেন, তেমন তার সঙ্গে সঙ্গে নিজে গান লেখেন, সুর করেন। এই ট্রাইবাল কমিউনিটির একটা চ্যালেঞ্জ হচ্ছে বাচ্চাদেরকে বিয়ে দিয়ে দেওয়া, এবং সেই বাচ্চা বয়সে যাতে বিয়ে না দেওয়া হয় তার এগেনস্টে উনি একটা গান লিখেছেন, সুনো রে ননি।
0: অর্পণ, আপনি নিজেও একজন সঙ্গীত শিল্পী, এই সমস্ত জনজাতিদের গ্রামে তাদেরকেও সঙ্গীত ক্ষেত্রে পারদর্শী করে তোলার ব্যাপারে সেখানকার সঙ্গীতকে নিয়ে আপনি প্রচুর গবেষণা করছেন, তো আজকের এই আসর থেকে বিদায় নেওয়ার আগে এরকমই কিছু কোরাপুটের ছাপ শুনতে চাই।

আপনারা এরকম অনেক গান, অনেক নাচ, অনেক হস্তশিল্প, অনেক জীবনের কথার সাক্ষী হতে পারবেন কোরাপুটে গেলে। আপনারা আসুন কোরাপুটে এবং এখানকার যত জনজাতি রয়েছে তাদের সঙ্গে আলাপ পরিচয় করুন।

0: আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসের কোরাপুট কথাতে আমাদের সঙ্গে ছিলেন অর্পণ ঠাকুর চক্রবর্তী, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।
1: একটু অন্যরকম প্রতিবেদনের পর আবার ফিরছি স্টুডিওতে, খেলার খবরে আবার ফিরে আসি। আজ একটি খেলা হয়, সেমিফাইনাল খেলা, আর্চারি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, এবং সেখানে দুর্দান্ত খেলে ভারতীয় দল, ভারতীয় মহিলা দল বলা যেতে পারে। দীপিকা কুমারী, অঙ্কিতা ভগত এবং কিশোরী তীরন্দাজ কুমকুম মোহদের অভিজ্ঞ ত্রয়ী সেমিফাইনালে 10 বারের অলিম্পিক জয়ী শক্তিশালী দক্ষিণ কোরিয়ানদের 5-1 ব্যবধানে পরাজিত করেছে। আর এই স্মরণীয় জয়ের ফলে রবিবার ভারত খেলবে দ্বিতীয় বাছাইপ্রাপ্ত চীনের বিপক্ষে, আর এটাই হবে স্বর্ণপদকের লড়াই। আরও একটি খেলার খবর, বক্সিংয়ের খেলার খবর। উজবেকিস্তানে তাশখন্দে চলছে এশিয়ান বক্সিং আন্ডার-15 এবং আন্ডার-17 চ্যাম্পিয়নশিপ, এবং সেখানে ভারত দুর্দান্ত পারফরমেন্স করছে। ভারতের আন্ডার-15 দলে 30টা পদকের মধ্যে 27টি পদক নিশ্চিত করেছে। মেয়েদের বিভাগে 15টির মধ্যে 14টি এবং ছেলেদের বিভাগে 15টির মধ্যে 13টি পদক নিশ্চিত করেছে।

ক্রীড়াঙ্গন শেষ করার পালা। আপনাদের ক্রীড়াঙ্গন কেমন লাগছে জানিয়ে অবশ্যই চিঠি লিখুন, এবং এই ধরনের প্রতিবেদন আপনাদের কেমন লাগছে সেটা জানিয়েও চিঠি লিখতে ভুলবেন না। এছাড়া মেল করতে পারেন aircolkatasports@gmail.com এ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম রক্তিম।

রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম, মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার প্রিয়।

0: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন দ্বাদশ শ্রেণীর মিউজিক অর্থাৎ সঙ্গীত বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন বিনোদিনী গার্লস হাই স্কুলের শিক্ষিকা এরিনা মুখোপাধ্যায় এবং দুই ছাত্রী।
1: আমি সূর্যতপা নস্কর।
2: আমি ঋত্বিকা দত্ত।
3: আমরা আজকে রবীন্দ্রসৃষ্ট তাল এবং রবীন্দ্রনাথের যে স্বরলিপি, যে স্বরলিপির মাধ্যমে আমরা রবীন্দ্রনাথের গানকে জানি চিনি, সেই বিষয়টা নিয়ে একটুখানি আলোকপাত করব। আচ্ছা, রবীন্দ্রসৃষ্ট তাল বলতে আমরা কি বুঝি? মানে রবীন্দ্রনাথ যে তালগুলো তৈরি করেছেন তার গানের প্রয়োজনে, এবং এটা কিভাবে এলো, কেন হঠাৎ করে উনি শাস্ত্রীয় তালটাকে ছেড়ে নিজে নতুন তাল তৈরি করলেন, কেন, এটা তোমাদের কি মনে হয় কখনো? সেই মনে হওয়াটা কেন হলো? কারণ রবীন্দ্রনাথ সবসময় গানের কথা এবং সুরকে পাশাপাশি নিয়ে এগোতে চাইতেন। তার কম্পোজিশনগুলো থেকে আমরা কিন্তু সেটাই দেখতে পাই। কোনোভাবেই যাতে তার গানের কথা কোনোভাবে ব্যাহত না হয়, তার জন্য তিনি কিন্তু নতুন নতুন তাল তৈরি করলেন। অবশ্যই সেগুলো শাস্ত্রীয় তালকে আধার করে তিনি কিছু নতুন তাল সৃষ্টি করলেন। এবার আমরা জানবো যে তালগুলো কোন কোন মাত্রা, তাদের বৈশিষ্ট্য কি, কেমন মাত্রা সংখ্যা, বা সেই তালগুলো শাস্ত্রীয় তাল থেকে কতটা আলাদা। যেমন ধরো, প্রথম আমরা রবীন্দ্রনাথের যে তাল পাই, আমরা সংখ্যা থেকে এগোবো। প্রথমেই আমরা যেতে পাই যে পাঁচ মাত্রার তাল। শাস্ত্রীয় তালে কিন্তু আমরা এরকম বিজোড় মাত্রা সংখ্যার তাল খুব একটা পাই না। তো রবীন্দ্রনাথ প্রথমেই যেটা তৈরি করলেন, পাঁচ মাত্রার তাল, অর্ধছাপ। অর্ধছাপ কথাটার মধ্যে দেখো আমরা কিন্তু একটা শাস্ত্রীয় তালকে খুঁজে পাচ্ছি, ঝাঁপ তালকে। তো সেই ঝাঁপ তালকে উনি কী করলেন, অর্ধেক করে দিলেন। ঝাঁপ তালটা আমাকে একটুখানি বলো তোমরা হাতে তালি খালি দিয়ে।
4: ধি না ধি ধি না তি না ধি ধি না ধি।
3: বেশ, তাহলে এর অর্ধেক করলে কী হয় সেটাও তোমরা হাতে তালি খালি দিয়ে বলো।
4: ধি না ধি ধি না ধি।
3: তাহলে দেখো নিজেরাই বুঝতে পারলে যে অর্ধঝাপ কি হবে। তাহলে অর্ধঝাপ তাল হলো ঝাপ তালের অর্ধেক, ধি না ধি ধি না ধি। এই হলো প্রথম। এরপর কি করলেন, এই অর্ধঝাপ তালটাকে তিনি উল্টে দিলেন, মানে ধিনা ধিনার জায়গায় ধি ধিনা ধিনা করলেন। ছন্দটা কি গেল তাহলে, তিন দুই, এতক্ষণ ছিল দুই তিন। তো এই তিন দুই ছন্দের উনি নাম দিলেন ঝম্পক। তাহলে এটা কেমন হবে বলটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একবার দেখিয়ে দাও হাতে তালি খালি দিয়ে।
4: ধি ধি না ধি না ধি।
3: বেশ, তাহলে আমরা দুটো তাল শিখে গেলাম। পাঁচ মাত্রার আমরা রবীন্দ্রসৃষ্ট তাল দুটো পাই, একটা হলো অর্ধঝাপ, একটা হলো ঝম্পক। বেশ, এবার আমরা জানি যে এই তালে কোন গান, অসংখ্য গান আছে, তার মধ্যে কিছু উদাহরণ আমরা একটুখানি ভাবি। যেমন ধরো অর্ধঝাপ, চোখে আমার তৃষ্ণা, ঝম্পক, নিবিড় আমা তিমির হতে, এরকম আরও অনেক গান আছে, একটা গানেই তো সীমাবদ্ধ থাকবেন না। এরপরে আসি আমরা পরবর্তী মাত্রা সংখ্যায়। পরবর্তী মাত্রা সংখ্যাটা যেটা আমরা পাই রবীন্দ্রসৃষ্ট তালে, সেটা হলো ছ মাত্রার তাল। ছ মাত্রার শাস্ত্রীয় তালে আমরা কী পাই,
2: দাদরা তাল।
3: দাদরা তাল কীরম ছন্দ পাই,
2: তিন তিন ছন্দ।
3: তিন তিন ছন্দ, ধা ধি না না তি না ধা, তাই তো? কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কী করলেন, ওই তিন তিন ছন্দকে একটু অন্যভাবে ভাঙলেন, দুই চার ছন্দতে ভাঙলেন এবং নাম দিলেন ষষ্ঠী। ছমাত্রা যেহেতু তাই নাম দিলেন ষষ্ঠী। ধি না ধি ধি নাগে তেটে ধি না ধি ধি নাগে তেটে ধি। ঠিক আছে, আমি দুটো আবর্তন বললাম। তো দুই চার ছন্দে এইভাবে উনি তৈরি করলেন ষষ্ঠীতা। ষষ্ঠী তালের একটা গান আমি একটুখানি বলি, মধ্য দিনের বিজন বাতায়নে, বা শ্যামল ছায়া নাই বাগেল, এরকম বহু গান ষষ্ঠী তালে কিন্তু আমরা পাই। তাহলে আমরা পেলাম ছ মাত্রার তাল, পাঁচ মাত্রার তাল। এরপর পরবর্তী মাত্রা সংখ্যা সাত আটই আসে। আমরা রবীন্দ্রনাথের সৃষ্টি করা যে তাল পাই পরবর্তী মাত্রা সংখ্যা, সেটা হলো আট মাত্রা সংখ্যা সমূহ একটা তাল, যার নাম উনি দিলেন রূপকরা। আট মাত্রার আমরা কোন শাস্ত্রীয় তালকে পাই,
2: কাহারবা।
3: কাহারবা, ধা গে তে তে না কা ধি না ধা। এবার দেখো সাত মাত্রার আমরা কোন শাস্ত্রীয় তাল পাই,
2: তেউড়া।

0: বলতে ওরা, একটু বলো তো ওরা ছন্দটা। ধি ধি না ধি না ধি না ধি। বেশ, তাহলে আমরা দেখো কাহার বা তাল পেলাম চার চার ছন্দে, তেওরা তাল পেলাম তিন দুই দুই ছন্দে। রবীন্দ্রনাথ কী করলেন, দুটো তালের মধ্যে একটা সিমেট্রি আনার চেষ্টা করলেন। মাত্রা সংখ্যাটা আট রাখলেন, কিন্তু ছন্দটা অনেকটাই তেওরার মতো রাখলেন। তেওরার শেষ বিভাগে একটি মাত্রা যুক্ত করলেন, তাতে দাঁড়ালো তিন দুই তিন, টোটাল আট মাত্রা। সেই তালটির নাম দিলেন রূপকরা তাল। ধি ধি না ধি না ধি ধি না ধি। এবার তোমরা বলো একটু।
1: ধি ধি না ধি না ধি নাই না ধি।
0: হ্যাঁ, একটা বিষয় দেখো, যে গানটি হয়তো রূপকরাতে উনি বাঁধছেন, হয়তো তেওরাতেও বাঁধা যেত, কিন্তু গানের কথায় ওনার প্রয়োজন মনে হয়েছে যে আরেকটুখানি একটা মাত্রা বাড়লে কথাটা হয়তো আরও সুন্দরভাবে প্রকাশিত হয়। তার জন্যই কিন্তু এই সৃষ্টি। এবং রূপকরা তাল আমরা অসংখ্য সুন্দর সুন্দর গান কিন্তু রবীন্দ্রনাথের পেয়ে থাকি। শরৎ আলোর কমলবনে তার মধ্যে একটি, শরৎকালের গান, আরও বহু গান আছে। তো এই গেল আমাদের আট মাত্রা সংখ্যা বিশিষ্ট রবীন্দ্রসৃষ্ট তাল। এরপর আসি নয় মাত্রা সংখ্যা বিশিষ্ট রবীন্দ্রসৃষ্ট তাল, যার নাম নবতাল। নবতালটা কিরম হলো? এই যে আট মাত্রা, তার সঙ্গে আরেকটি মাত্রা সংখ্যা জাস্ট যুক্ত হয়ে গেল, তাতেই হয়ে গেল আমাদের নবতাল। নবতালের ছন্দটা তাহলে কি হলো? তিন দুই দুই দুই। তার মানে আরও একটা দুই মাত্রার বিভাগ সেখানে যুক্ত হলো, তেওড়ার সঙ্গে একটা দুই মাত্রার বিভাগ যুক্ত হলো, তাহলেই হয়ে গেল নয় মাত্রা, হয়ে গেল নবতাল। এবার আমরা একটুখানি দেখাই ঠেকাটা, তারপর তোমরা আবার দেখাবে কেমন। ধা দেন তা তেটে কাতা গা দিঘেনে ধা গে তেটে ধা। এই হলো নবতালের ঠেকা। নবতালের গানটি যেহেতু ধ্রুপদাঙ্গেরই হয়, রবীন্দ্রনাথের গান যে ইন জেনারেল ধ্রুপদাঙ্গের, সেই জন্য আমরা ধ্রুপদাঙ্গের ঠেকাটাকেই বেশি প্রেফার করে থাকি। নবতালের গান নিবিড় ঘন আধারে, এছাড়া আরও অনেক গান আছে। এবং আমি আরেকটা বিষয় একটু উল্লেখ করব যে নবতাল যেমন আছে, নয় মাত্রা ছন্দও একটি আছে রবীন্দ্রনাথের তৈরি করা। মানে আমরা আজকে রবীন্দ্রসৃষ্ট তাল নিয়ে কথা বলছি, রবীন্দ্রসৃষ্ট ছন্দও কিন্তু এমন অনেক আছে, উনি বহু ছন্দ তৈরি করেছিলেন। এবার তাহলে নবতালের ঠিকাটা তোমরা একটুখানি বলো।
1: ধা দেন তা তেটে কাতা গা দি ঘেনে ধা গে তেটে ধা।
0: বাহ, বেশ। এবার আসি আমরা পরবর্তী যে মাত্রা সংখ্যার তাল, সেটা হলো এগারো মাত্রার তাল। এগারো মাত্রার তাল ন মাত্রার সঙ্গেই অ্যাডিশন দিয়ে তৈরি হয়ে গেল এগারো মাত্রার তাল, তার নাম দেওয়া হলো একাদশী। দেখো এর ছন্দটা কি আছে, তিন দুই দুই চার। হ্যাঁ, তাহলে বিভাগ কটা হলো? এক দুই তিন চার, চারটি বিভাগ। প্রথম বিভাগে তিন মাত্রা, দ্বিতীয় বিভাগে দুই মাত্রা, তৃতীয় বিভাগে দুই মাত্রা, চতুর্থ বিভাগে চার মাত্রা। তালটা একবার হাতে দেখাই। ধা দেন তা তেটে কাতা গা দি ঘেনে ধা গে তেটে তা গে তেটে ধা। এবার তোমরা দেখাও।
1: ধা দেন তা তেটে কাতা গা দি ঘেনে ধা গে তেটে তা গে তেটে ধা।
0: একটি গান এর উদাহরণ হিসেবে বলে রাখি, দুয়ারে দাও মোরে রাখিয়া। এবার আসি সর্বশেষ তালে, সেটি হলো আঠেরো মাত্রা বিশিষ্ট একটি তাল, যার নাম নবপঞ্চতাল। এবং এই তালের সঙ্গে আমরা ভীষণভাবে দেখতে পাই ত্রিতালের একটা মিল। কিছুই না, ত্রিতাল ষোলো মাত্রা, তার সঙ্গে উনি আরও দুটো মাত্রা যোগ করে আঠেরো মাত্রা করলেন এবং তার নাম দিলেন নবপঞ্চতাল। এবং এই তালে কিন্তু আমরা একটি মাত্র গান পাই, জননী তোমার করুণ চরণ খানি। আর বলা যায় যে হয়তো এই গানটির জন্যেই তিনি এই তালটি তৈরি করেছিলেন। এই গানটাকে যাতে ঠিকভাবে জাস্টিফাই করা যায়, গানের কথাকে গানের সুরকে যাতে সমান রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্যই কিন্তু এই তালের সৃষ্টি। এই তালটি আমরা একটু হাতে তালে খালি দিয়ে দেখাই। ধাগে ধাগে দেন তা কত তাগে দেন তা তে তে ধা দেন তা তেটে কাতা গা দি ঘেনে ধা। হলো, এবার তোমরা একবার দেখাও।
1: ধাগে ধাগে দেন তা কত তাগে দেন তা তেটে ধা দেন তা তেটে কাতা গা দি ঘেনে।

0: ইন্দা।
1: বেশ, এবার আমরা কতগুলো বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যে থেকে পেলাম, একটু বুদ্ধি করে বলা যায় বৈশিষ্ট্যগুলো কি পেলাম। যেমন ধরো রবীন্দ্রসৃষ্ট তালটা আমরা ছন্দগুলো কেমন, যে কটা তাল আমরা দেখলাম, সাতটা তাল আমরা দেখলাম এতক্ষণ ধরে, তো সেই তালের মধ্যে আমরা ছন্দগুলো কেমন পেলাম, বিষমপদী ছন্দ পেলাম না সমপদী ছন্দ পেলাম?
0: বিষমপদী।
1: একদম। কেন বিষমপদী?

0: তাহলে সেকেন্ড বৈশিষ্ট্য আমরা কি পেয়ে গেলাম? রবীন্দ্রসৃষ্ট তালে কোনো ফাঁক নেই, ফাঁক বা খালি নেই, বর্জিত। বেশ, আবারও একটা বিষয় আমরা পেলাম, দেখো এই তালগুলি কি অন্য কোনো গানের ক্ষেত্রে ব্যবহার করা হয় রবীন্দ্রনাথের গান ছাড়া? তাহলে এটাও তো একটা বৈশিষ্ট্য হতে পারে যে রবীন্দ্রনাথের গান ছাড়া রবীন্দ্রসৃষ্ট তাল কিন্তু অপূর্ণ, এবং রবীন্দ্রনাথের গানের জন্যই এগুলো তৈরি এবং সেই গানেই একমাত্র এগুলো প্রযোজ্য। মূলত আমাদের এই বৈশিষ্ট্যগুলোই দেখতে আমরা পেলাম। বেশ, তাহলে রবীন্দ্রসৃষ্ট তাল সম্বন্ধে তোমাদের একটা ধারণা আশা করি আমি দিতে পারলাম। এবার আমি একটুখানি স্বরলিপি নিয়ে বলি। স্বরলিপি তো আমরা রবীন্দ্রনাথের যে আকার মাত্রিক স্বরলিপি পদ্ধতিতে রবীন্দ্রসঙ্গীতগুলিকে আমরা স্বরবিতানে পাই, গীতবিতানে আমরা গানের কথা পাই আর স্বরবিতানে আমরা গানের স্বরলিপি পাই, আমরা সবাই জানি। এই স্বরলিপির সৃষ্টিকর্তাকে
1: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর,
0: রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা শ্রী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আকার মাত্রিক স্বরলিপি পদ্ধতির স্রষ্টা। এবং মনে করা হয় এই স্বরলিপি পদ্ধতি সব থেকে বৈজ্ঞানিক, সাইন্টিফিক স্বরলিপি পদ্ধতি, যেটার থেকে কোনো ফাঁক রাখা হয় না। রবীন্দ্রসঙ্গীতটাকে একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে আমরা দেখে বুঝে নিতে পারি কোথায় কী আছে। সেকেন্ড ব্র্যাকেট মানে দুবার রিপিটেশন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেটের অংশ থাকলে সেই অংশটা সেকেন্ড টাইম রিপিটেশনের সময় বর্জিত হবে। তে সমের শুরুতে দুটো আয় চিহ্ন দিয়ে স্থায়ী শুরু হবে, দুটো আয় চিহ্ন দিয়ে স্থায়ী শেষ হবে, আবার দুটো আয় চিহ্ন দিয়ে অন্তরা শুরু হবে, দুটো আয় চিহ্ন দিয়ে অন্তরা শেষ হবে। এভাবে আমরা তালটাকে চিনতে পারি। সমের চিহ্ন একের মাত্রায় রেফ, ফাঁকের চিহ্ন শূন্য, বাকি মাত্রার সংখ্যাগুলো 2-3 করে দেখানো হয়। আর স্বরলিপিগুলো তো আকার মাত্রিক, মানে সব আকারান্ত, মানে সা রা গা মা পা ধা না নি লিখবে নয়, নিটাকে না লেখা হয়। একটা আকার মানে একটা মাত্রা সংখ্যা হিসেবে বোঝানো হয়। বেশ, তাহলে আজকে আমরা একটা গান শিখি। তোমাদের সিলেবাসে ধ্রুপদাঙ্গের, বাউলাঙ্গের, কীর্তনাঙ্গের এই গানগুলো আছে, তাই তো? তো আজকে তাহলে আমরা ধ্রুপদাঙ্গের একটা রবীন্দ্রসঙ্গীত শিখি, কেমন? তেওড়া তালে নিবদ্ধ ধ্রুপদাঙ্গের একটা রবীন্দ্রসঙ্গীত। তেওড়া তালটা প্রথমে একবার হাতে করো তো। ধ্রুপদাঙ্গের বোল সহ কি হবে?
2: ধা দেন তা তে তে কথা গদি ঘেনে ধা দেন তা তে তে কথা গদি ঘেনে ধা।
0: তেওড়া তাল কত মাত্রা? 7 মাত্রা।

0: তাহলে আমাদের একটা ধ্রুপদাঙ্গে রবীন্দ্রনাথের গান শেখা হলো আজ, কেমন? এবার যেমন ধরো অবসান চিহ্ন মানে আমরা গানটার কোথায় শেষ করে অন্তরায় যাব, কোথায় শেষ করে সঞ্চারিতে যাব এবং একদম শেষে কোথায় শেষ করব কি দেখে তোমরা বুঝবে। স্বরলিপির মাথায় একটা ডবল দাড়ি থাকে, তাই না? সেটাকে বলা হয় অবসান চিহ্ন। আবার ধরো কোনো গানের মুখটা মানে স্থায়ীর একদম শুরুটা, প্রথমবার একরকম গাইছি আবার শেষবার অন্যরকম গাইছি, তোমাদের মনে প্রশ্ন জাগলো যে তাহলে স্বরলিপিতে সেটা কেমন ভাবে লিখব। যেই চেঞ্জটা সেটা ওই মূল যে স্বরলিপিটা যেটা প্রথমবার হলো তার মাথায় থার্ড ব্র্যাকেটে ছোট করে লিখে দিতে হবে, তখনই বোঝা যাবে যে আমরা পরবর্তীবার যখন গাইবো তখন কিন্তু ওই থার্ড ব্র্যাকেটের অংশটুকু গাইবো। আরও একটা বিষয় তোমাদের একটু বলে দিই, সেটা হলো অর্ধমাত্রা এবং দেড় মাত্রা। একটি স্বরলিপি পদ্ধতিতে একটা দাঁড়ি মানে সেটা এক মাত্রাকে বোঝায়, অর্ধমাত্রা আর দেড় মাত্রা হলো দুটো মাত্রাকে যদি আমরা এক এক ডিভিশন না করে দেড় অ্যান্ড হাফে ডিভিশন করি সেক্ষেত্রে আমরা কেমন ভাবে লিখব। লেখার সময় একটা দাঁড়ি আর তার সাথে একটা বিসর্গ লিখ, তাহলে সেটা ইন্ডিকেট করে যে এটা দেড় মাত্রা, আর শুধু বিসর্গ যেটা হবে সেটা ইন্ডিকেট করবে হাফ মাত্রা। তাহলে দেড় আর হাফ যোগ করলে কত আসলো?
1: দুই।
0: তাহলে আমরা এক এক মাত্রাকে সমান সমান বিভাগ না করে একটাকে একটু বড় করলাম একটাকে একটু ছোট করলাম। গাইবার সময়ও ঠিক তেমন ভাবেই একটা নোটের ওপরে একটা স্বরের ওপরে আমরা একটু বেশিক্ষণ দাঁড়াবো, আর পরবর্তী যেটা হাফ মাত্রার স্বর সেখানে আমরা একটু কম ক্ষণ দাঁড়াবো। এই হলো তা, আর কিছুই। আচ্ছা, আরও একটা বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব, রবীন্দ্র নৃত্যনাট্য। তোমরা ইলেভেনে পড়েছ রবীন্দ্রগীতি নাট্য, আর তোমাদের দ্বাদশ শ্রেণীতে নৃত্যনাট্য আছে। তো আমরা রবীন্দ্রনাথের নৃত্যনাট্য বলতেই তোমরা নিশ্চয়ই ছোট থেকে শুনে এসেছো, কি কি আমরা জানি একটু বলো।
1: শ্যামা, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা।
0: বেশ, তিনটে নৃত্যনাট্যের নামই বলে ফেলেছো। এছাড়াও কিন্তু আমরা অনেকগুলো পাই, কিন্তু সেগুলোকে আমরা অফিসিয়ালি যে নৃত্যনাট্য বলে তকমা লাগাবো সেটা কিন্তু আমরা বলতে পারি না। যেমন ধরো তাসের দেশ, তাসের দেশ কি নৃত্যনাট্য নয়? আমরা তো দেখি নৃত্য অভিনয়ের মাধ্যমে তাসের দেশকে দেখি, কিন্তু ওটাকে বলা হয় কথিকা। আবার সাপমোচন, সাপমোচন যেহেতু একটা নাটকে রূপান্তরিত রূপ, তাই জন্য ওটাকে নৃত্যনাট্য হিসেবেও চিহ্নিত করা যায় না, মানে একেবারে, মানে অফিসিয়ালি আমি যেটাকে বলতে চাইছি। তো অফিসিয়ালি আমরা তিনটে নৃত্যনাট্যকেই ধরা যায়, সেটা হলো শ্যামা, চণ্ডালিকা এবং চিত্রাঙ্গদা। তো আমি একটা নৃত্যনাট্য সম্বন্ধে আজকে একটু বলি, সেটা হচ্ছে চণ্ডালিকা। চণ্ডালিকা হলো একটি মেয়ে, চণ্ডাল কন্যা, একেবারেই তোমাদের বৈশী, এই জন্যই আমি এই বিষয়টা উল্লেখ করলাম। তার নাম প্রকৃতি। তখন আমাদের ভারতবর্ষ ভীষণ রকম জাত পাত বর্ণ এসবের মধ্যে জর্জরিত, মানে মানুষ এই বিষয়গুলো নিয়েই বেশি ভাবেন অন্য কিছুর থেকে, এবং সেখান থেকে বেরোনোরও একটা প্রবল কিন্তু লড়াই চলছে। তো সেই সময়টাকে উনি এই নৃত্যনাট্যের মধ্যে তুলে ধরতে চেয়েছেন। প্রকৃতি, তার জন্ম হয় একটি চণ্ডাল বংশে এবং সে ছোট থেকেই ভীষণ তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা পেয়ে বড় হয়েছে, এবং সেটার জন্য তার মনে স্বাভাবিকভাবেই বিদ্রোহের সঞ্চার হয়েছে যে ভীষণ রকম তুচ্ছ তাচ্ছিল্য সকলের কাছ থেকে পায়, তার তো আরো বেশি হবে না। তো প্রথমেই দেখানো হয় রবীন্দ্রনাথের এই নৃত্যনাট্যে যে চুরিওলা সবাইকে চুরি বিক্রি করতে এসেছে, কিন্তু নগরের বাকি যে মেয়েরা তারা বলছে ওকে চুরি বিক্রি করলে আমরা নেব না, দইওয়ালা দই বিক্রি করতে এসেছে বলছে ও দই ধরলে দই নষ্ট হয়ে যাবে। তখন তো প্রকৃতির বড্ড মন খারাপ হয়, সে আরও মন খারাপ করে বসে পড়ে এবং বসে বসে ভাবতে থাকে যে কেন ঈশ্বর আমার সঙ্গেই কেন এই অন্যায়টা করলেন, কই আর তো কারোর সঙ্গে এমন অন্যায় হয়নি। তো সেই মুহূর্তে তার মা আসে, এসে তাকে খুব বকাঝকা করে, চল চল কাজ করবি অমুক তমুক। তো সে তার ভালো লাগে না, তার কোনো কিছুই ভালো লাগে না, সে বারবার ওই তাচ্ছিল্যের মধ্যে নিজেকে একটা কুপমুণ্ডকতার মধ্যে আটকে রাখার একটা প্রবল সমাজের যে প্রতিষ্ঠা সেটার বিরুদ্ধে তার মন বারবার সোচ্চার হয়ে ওঠে, কিন্তু সে কিছু বলতেও পারে না। তো এরকম একটা মুহূর্তে সে কুয়োর ধারে বসে একটি বাছুরকে স্নান করাচ্ছিল, তখন সন্ন্যাসী আনন্দের আগমন। এবং রবীন্দ্রনাথ এই নৃত্যনাট্যে বৌদ্ধ সন্ন্যাসীর এবং বুদ্ধ ধর্মের যে বক্তব্য ওই সময়টাকে উনি পুরোপুরি তুলে ধরেছেন। তো আনন্দে এসে ওর কাছে জল চায় প্রকৃতির কাছে। তো প্রকৃতি তো স্বাভাবিকভাবে ওর কাছে কেউ জল চাইতে পারে এটা ভাবতেই পারে না, কারণ ও তো অচ্ছুত, কারণ আমি তো চণ্ডাল কন্যা। আনন্দ বলেন যে মানব আমি সে মানব তুমি কন্যা, সেই বাড়ি শুদ্ধ বাড়ি যা তৃপ্ত করে তৃষিতীরে, মানে তুমি ছুচ্ছ বা কে ছুচ্ছে, কে আমাকে জল দিচ্ছে সেটা বড় কথা নয়, যে জল আমার তৃষ্ণা নিবারণ করে তাই পবিত্র, সেটা কে দিচ্ছে সেটা বড় কথা নয়। অতএব তুমি আমায় জল দাও, আমি তৃষ্ণার্ত, আমার তৃষ্ণা নিবারণ করো। তখন সে প্রথম কারোর কাছ থেকে এই রেকগনিশনটা পায় যে সেও মানুষ। এবং এই যে সমস্ত ডায়ালগুলো আমি বলছি না, সবটাই কিন্তু গানের মাধ্যমে, এবং নৃত্যনাট্যের চরিত্রই তাই, কোনো কথা থাকবে না, পুরোটাই গান এবং নাচের মাধ্যমে প্রেজেন্টেশনটা হবে, তবেই সেটা নৃত্যনাট্য। সন্ন্যাসী আনন্দ ওর থেকে জল পান করে চলে যান, এবং অদ্ভুতভাবে ওই বয়সের একটি মেয়ে সেই শ্রদ্ধা বা সেই মার্গে কিন্তু সে পৌঁছতে পারে না, সেভাবে খুব জাগতিক একটা প্রেম তার মধ্যে সঞ্চারিত হয়। এবং অদ্ভুতভাবে যেহেতু তারা চণ্ডাল বংশের থেকে, এরকম একটা ধারণা ছিল যে চণ্ডালরা কালা জাদুতে পারদ এবং জাদুবিদ্যাতে ভীষণ রকমভাবে অনেক কিছু তারা করতে পারে, তো চণ্ডাল কন্যা প্রকৃতি কিন্তু সেই বিষয়ে অবগত ছিল না। তো হঠাৎই এমন রাজ পরিবারের দূত এসে তার মায়ের কাছে অদ্ভুত এক দাবি করে, রানীমার পোষা পাখি উড়ে গেছে, তুমি মন্ত্র করে তাকে এনে দাও, রানীমার ঘুম নেই। তখন তো রাজতন্ত্র, তখন তো রাজা যা বলবে তাই। তখন প্রকৃতির মা তিনি বারবারই বলতে থাকেন, না না আমি এসব পারি না, আমি এসব জানি না, কারণ প্রকৃতি তো জেনে ফেলছে মা কি জানে সেটা উনি জানতে দিতে চান না। কিন্তু দূত তো কোনোভাবেই নাছোর বাঁধা না, তুমি এটা করো। সেটা যখন উনি করলেন, তখন প্রকৃতি তার মায়ের কাছে আবদার করে বসে, জাদু করে তুমি আনন্দকে এনে দাও, সে তো আর আসছে না, সে কেন আর আসছে না, তুমি এনে দাও। তাকে তো বোঝানো দেয় যে এটার সঙ্গে এটা মেলালে চলবে না, তুমি কিছুতেই এটা ভাবতেই পারো না, এটা হতেই পারে না। প্রকৃতির মা প্রথমত বোঝান যে তুমি চণ্ডাল কন্যা, তোমাকে তো এভাবে ভাবতে নেই। আর সেইখানেই ওর আপত্তি, ওর কিন্তু আপত্তির জায়গাটা সেটাই, আমি চণ্ডাল কন্যা মানে আমি কেন এভাবে ভাবতে পারবো না, সেই জায়গা থেকে এই দ্বন্দ্ব। এবং পুরো নৃত্যনাট্যটা এই মা মেয়ের দ্বন্দ্বের মধ্যে দিয়েই চলতে থাকে, আনন্দকে ফিরিয়ে আনবে কি আনবে না, মা বোঝায় সে বোঝে না, এবং শেষে জাদুবিদ্যা করে আনন্দকে ফিরিয়ে আনা হয়। কিন্তু যে আনন্দ ফিরে আসে সে কিন্তু একেবারে যান্ত্রিক, যেটা প্রকৃতি মেনে নিতে পারে না, এবং সেক্ষেত্রে প্রচুর শক্তিক্ষয় হয়ে একটা মায়েরও অসুস্থতা, মাও অসুস্থ হয়ে পড়েন, এই পুরো বিষয়টাকে সে তখন বুঝতে পারে না। সব কিছু তো জাগতিকভাবে দেখলে সেই দৃষ্টিতে দেখলে হবে না, সেই দৃষ্টিতে দেখা যায় না, তার ঊর্ধ্বেও কিছু হয়, অনেক বিশালতা তার মধ্যে। সেই বোধোদয়টা দিয়ে আমাদের এই চণ্ডালিকা নৃত্যনাট্য আজকের মতো আমরা এটি সমাপ্ত করলাম।
2: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন দ্বাদশ শ্রেণীর মিউজিক বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন বিনোদিনী গার্লস হাই স্কুলের শিক্ষিকা এরিনা মুখোপাধ্যায় এবং দুই ছাত্রী।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে।

আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানাই, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান, কৃষি কথার আসর 6:40 গ্রাম বাংলার অর্থনৈতিক বিকাশ একটি পর্যালোচনা, এ বিষয়ে আলোচনায় অংশ নেবেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, দেবব্রত রায়, সুব্রত চক্রবর্তী ও রামরঞ্জন দাস রায়। 7:10 রামায়ণ থেকে পাঠ করে শোনাবেন সন্তু পাল। 7:10 সমীক্ষা। 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর। 8:30 অন্বেষা। থাকছে বিজ্ঞানের খবর, পথিকা, জাতীয় উন্নয়নে উদ্ভাবনার গুরুত্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল শিল্পী উস্তাদ মাসকুর আলী খান। 9:30 নাটক মুসলমানের গল্প, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ সুপ্রভাত বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে লঘু সঙ্গীত ও লোকসঙ্গীতের অনুষ্ঠান। 11:00 আধুনিক গান শোনাবেন কৃষ্ণা নিয়োগী। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী পণ্ডিত পরিমল চক্রবর্তী।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:10 হিন্দি অনুষ্ঠান উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:30 গুলগুলশান, 7:10 কীর্তন শুনবেন রূপা ঘোষের কণ্ঠে, দর্পণ 7:30, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, স্পটলাইট 9:16, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং, উপস্থাপনা অভিষেক মণ্ডল, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আবহাওয়ার খবরটি জানিয়ে দেব, আগামী 24 ঘন্টায় আকাশ মোটামুটি মেঘলাই থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 4.9 ডিগ্রি কম। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল 98% আর সর্বনিম্ন 64%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 31.3 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্ক বার্তা নেই। আবহাওয়ার খবরটি শুনলেন।

0: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।
1: সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছন্তাল মাখন পৌন সাইমড়েগেল তুরুই গেটুডো তুরুই মিটার এহব না তেহিঞা সান্তাড়ি আখড়া।

0: হেজা কেন ধনতান্ত্রিক পুঁজিবাদী ব্যবস্থা ব্যক্তি মালিকানা চেতান তল হেন আন আর বিশ্বায়ন মানে গ্লোবালাইজেশন সিরজন সে জানাম হারাবুরদ ধনতান্ত্রিক ব্যবস্থা চেতান কুকি খনগে ধনতান্ত্রিক ব্যবস্থা দো তিঙ্গুইনা বারিয়া ব্যবস্থা চেতান যেলেকা পৈলো মালিকানা ব্যবস্থা সে মালিক শ্রেণী দোসার কমিয়েজম ব্যবস্থা সে শ্রমিক শ্রেণী এতহবেনা লাভ আর ক্ষতি আর শোষণ বঞ্চনা রেনা মিদ বেবাড়ি সগৈ মালিক জাতাকরেন হরকোগে শিল্পপতি বিনিয়োগকারী ব্যবসাদার যাহায়া ইশারাতে তিহিং বিশ্ব অর্থনীতি দৃঢ় কানা উনকু কোয়া ইচ্ছে আর দায়া চেতান রেগে নিত তামাম ধারতি রেন মানমি কোয়া জীবন ডঙ্গা ঝালি হেন আন বাড়াইকা জরুর কানা সমাজতান্ত্রিক ব্যবস্থা মানে সমাজ চেতান মানে সামাজিক ব্যবস্থা রেন হর কোয়া সানাম ব্যবস্থা কো মানাও বাতাও কাতে সানাম কোয়া ভৈলই কামি ব্যবস্থা কানাম অনাতে সমাজতান্ত্রিক ব্যবস্থা রেদ সমাজ রেনা মন আর গণং সে গুরুত্ব আডি বেশি ধন দরিব কাউডি টাকা সে কিশোর রেনা আসর দো আডি কম গিয়া যেলেকা গুণীজন কো শিল্পী সাহিত্যিক কো পণ্ডিত গুরুজন বিজ্ঞানী হর কোয়া কদর সামাজিক ভাবতে যতক্ষণ সরেস মেনতে বিচেরক কান তাহে কানাম সমাজতান্ত্রিক ব্যবস্থারে আবলিকান সান্তাল সমাজ অনারি বা মানবতাও সে দায়বদ্ধতা বেশি তাবনা আর নয় সমাজতান্ত্রিক ব্যবস্থা সাও ধনতান্ত্রিক ব্যবস্থা রেনা লড়াই ইউরোপরে আডিদিন খন চালাক কান তাহে কানা মুচেদ এনা বই বইতে সোভিয়েত রাশিয়া ইউনিয়ন রাপুত তালাতে আর ধনতান্ত্রিক পুঁজি ব্যবস্থা নির্জালায় হারাবুরু এনা গোটা দুনিয়া দিশম তালারে তিহিঞা যাহা গ্লোবালাইজেশন নিয়ে সে ওনা অসংরে আবো সানাম কো হাবুডাবু হেনাবন নোয়াগে গ্লোবালাইজেশন কানা নুকু মালিক জাতাকরেন হর হয়তো দুনিয়ারে মিট পার্সেন্ট মেনাক কোয়া আর 99% হরগে কামিয়ে জাতাকরেন হর কানা কো উনকু মালিক জাতাকরেন হর দো বিশ্বরেনা কিসের লিস্টরে মিট সাইরেন মুদরে বার্গেল সিরিয়াল রে পৈলো অকয়ে তাহেনা ওনারেনা প্রতিযোগিতা হয়ুক কানা আর নতে পয়লা মে দিবস পালন তালাতে কামিয়েজম জাতাকরেন কারিয়ে কো হাতাবেয়া আকোয়া হক ঈদের সুযোগ সুবিধা যাতে যথাত মানিক মানাবাতাও নতে আবো সান্তাল হরমা সানাম গিয়ে কামিয়েজম জাতাকরেন হর কানাবো আবোয়া দোসার দো সানাম জাতি খোনা আর হো মহিম দোসারে তিঙ্গুয়া কানা আবোমা মালিক জাতাক রেনা উইহার ভাবনা কুকমু গে বানু তাবো চিকাতে জীবী জাতি বাঞ্চাগা নোয়াগে নিত গণগান কুকলি দো নোয়া রেনা এলাং অরসং খন বাঞ্চা দো বাং ওনা সাঁতে অকালেকা কাতে আবোয়া সমাজ তল ইদিয়া নোয়া রেনা দিশোদিস আডি দরকার কানা সমাজ ছাড়া আবো সান্তাল দো একলা বাবো তাহে দাড়েয়া আর যাহাইগে সমাজ ছাড়াই তাহেয়া কানা উনিগে আড কানা সেই মোহর মালোটা কানা আবোরেন গাখুড়িয়ে কো গাহির উহির ভাবনা জরুর কান সামাজিক ভাবতে মেনে সমাজ রেন সানাম কোয়া কথা উহির কাতে সঠিক সমস্যা পাঞ্জাও ডুক কাতে সঠিক সচেতন তালাতে হর দিশে উদু লেখান ইনে পাতিয়েও গ্লোবালাইজেশন রেনা এলাং অসং খন রিলেমালা সান্তাল সমাজ জিড় তাহেনা
1: আবনা জীবন হরারে বিশানু রিয়া অরসং বাবদ তুতি পাঞ্জম কে তাবনা তুতি কিদায় চিত্তরঞ্জন টুডু নিয়ে তাই মাঝুম তাবন পে দং সেরেং সেরেং ইদায় লক্ষ্মীরাম মুর্মু

মালতী মান্ডিয়ার সাঁতিন কোয়া ঝিকা দং সেরিং পে আজম কেতাবনা সেরিং রা দুকিন তাহলে না মালতী মান্ডি আর বাসন্তী হাঁসদা নোয়া সেরিং সাঁতে গে তেহেঞা সাঁতালি আখড়া দো নোডে গে মুচাঁদ এনা

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ী। কেন্দ্র কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কৃষকদের উন্নয়ন বিশেষভাবে প্রয়োজন। আজ লখনৌতে দেশের ফল উৎপাদকদের সম্মেলন ফ্রুইট হরাইজন 2026 উদ্বোধন করে মন্ত্রী বলেন, বাগিচা ক্ষেত্রে উন্নয়ন এবং বাগিচাজাত ফসলের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সরকার একটি কর্মী বাহিনী গঠন করবে। মন্ত্রী জানান, দেশে বর্তমানে 1,129 লক্ষ মেট্রিক টন ফল উৎপাদন হলেও মাত্র 14 লক্ষ মেট্রিক টন ফল রপ্তানি করা হয়। দেশে উৎপাদিত ফলের গুণগত মানোন্নয়ন, প্রক্রিয়াকরণের ব্যবস্থা, বীজ সংরক্ষণ ও নার্সারি গড়ে তোলার ওপর সরকারের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিধানসভা নির্বাচন মিটতেই রাজ্য সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 9 তারিখ শপথ নেবেন নতুন সরকার। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করছে পুলিশ। প্রায় 4,000 পুলিশ কর্মী ওই দিন মোতায়েন থাকবে। থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। এলাকার বিভিন্ন বহুতল থেকেও নজরদারি চালানো হবে। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে ভুয়ো নম্বর প্লেটযুক্ত মোটরবাইক ব্যবহার করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। পাশাপাশি দুষ্কৃতীরা কিছুটা দূর থেকে তার স্করপিও গাড়িটিকে অনুসরণ করে বলেও সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। এদিকে গতরাতেই ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে। হত্যার তদন্তে 7 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে। এদিকে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনকে খুনের ঘটনায় এবার 7 সদস্যের যে সিট গঠন করল রাজ্য পুলিশ। আইজিসিআইডির তত্ত্বাবধানে কাজ করবে সিট। সিটের সদস্য হবে সিআইডি, এসটিএফ ও রাজ্য পুলিশের আইবি আধিকারিকরাও। বুধবার রাতে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে হত্যা করে দুষ্কৃতীরা। ভুয়ো নম্বর প্লেটের গাড়ি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ডিজি। বিজেপি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে। দলের রাজ্য সম্পাদক সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, চন্দ্রনাথ রথ একজন অরাজনৈতিক ব্যক্তি ছিলেন, কিন্তু তাকেও রাজনৈতিক হিংসার বলি হতে হলো। ভবানীপুরে নির্বাচনে জয়লাভের জন্য পরিকল্পনামাফিক কীভাবে ঠান্ডা মাথায় চন্দ্রনাথকে খুন করা হয়েছে বলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, পুলিশের তদন্তের উপর আস্থা রাখছেন তারা। এই পরিস্থিতিতে শান্ত থাকতে এবং আইন নিজেদের হাতে তুলে না নেবার জন্য দলীয় কর্মী ও সমর্থকদের প্রতি আবেদন জানান তিনি।
1: তার এই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী, বিজেপির বিরোধী দলনেতার সহায়ক হওয়ার জন্যই তার মৃত্যু হয়েছে, তাকে মারা হয়েছে। এটা দিয়ে আমার নতুন করে মন্তব্যর কোনো অবকাশ নেই।
0: উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে বিজেপি কর্মীর ওপর গুলি চালানোর ঘটনায় জাহিনুর গাজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাকে আজ আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। উল্লেখ্য, বসিরহাট দক্ষিণ বিধানসভার

ডাউনপাড়া এলাকায় গতরাতে রোহিত নায় নামে ওই কর্মীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতরাতে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে পাথর ও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে দখল করে নেওয়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ফিরিয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা। গতরাতে গোপীবল্লভপুর বাজারের হাতিবাড়ি মোড়ে কয়েকজন দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বিজেপির পতাকা লাগিয়ে দেয়। এরপরই স্থানীয় নেতারা সেখানে গিয়ে পতাকা খুলে দিয়ে সেটি ফিরিয়ে দেন। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়েছে 10:15 থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন এবারের পরীক্ষার্থীরা। www.wbbacdata.com বা www.wbbac.wb.gov.in ওয়েবসাইটগুলোতে রেজাল্ট দেখা যাবে। এবার পরীক্ষা শেষ হওয়ার 84 দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। সিঙ্গুরা জমিতে কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ বাবদ টাটাদের 765 কোটি টাকারও বেশি মিটিয়ে দেওয়ার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 8 সপ্তাহের জন্য এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায়। যদিও এই সময়ের মধ্যে রাজ্যকে ব্যাংক গ্যারেন্টি জমা দিতে হবে। দার্জিলিংয়ে যেতে এখন থেকে পর্যটকদের রোহিণীতে টোল ট্যাক্স দিতে হবে না। রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে ফুলবাড়ির পর আজ রোহিণী টোল প্লাজা বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, জিটিআর তরফে এই টোল প্লাজা চালু করা হয়েছিল। এর বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন জিএনএলএফ কর্মী সমর্থকরা। লাদাখ সীমান্তে কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল গঙ্গাসাগরের বেগুয়াখালী সেনা জওয়ান অমলান দাসের। 17 বছর ধরে তিনি ভারতীয় সেনায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার জাতীয় পতাকায় মোড়া কফিনবন্দি দেহ গ্রামের কাছে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। স্ত্রী ও 2 কন্যাকে রেখে গেছেন তিনি। প্রশাসনের উপস্থিতিতে গান স্যালুটের মাধ্যমে দেওয়া হয় শেষ শ্রদ্ধা। শহীদ অমলান দাস অমর রহে ধ্বনিতে মুখরিত হয়ে

0: পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে 40-50 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়ায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। গ্রামীণ সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনতে পাবেন সন্ধ্যে 6:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলার অনেক জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোথাও কোথাও। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলার ওপর দিয়ে। ঝড় বৃষ্টি, ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায়। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন।
2: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: গ্রামীণ জনসংখ্যা প্রায় 91 কোটি। তা থেকে কি মনে হয়, আমরা যারা গ্রামে বাস করছি আমরাই কিন্তু ভারত গড়ছি। গান্ধীজি বলেছিলেন না, ইন্ডিয়া লিভস ইন ভিলেজেস। গ্রামের উন্নয়ন ছাড়া কিন্তু ভারতের উন্নয়ন সম্ভব নয়। বা যে পরিমাণ জনবসতি গ্রামে রয়েছে, তাদের যে শক্তি রয়েছে, তাদের যদি সশক্তিকরণ না হয়, তারা যদি আত্মনির্ভরশীল না হন, তাদের মধ্যে যদি এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতার বিকাশ না হয়, তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক বিকাশ সম্ভব নয়। তাহলে আমাদের কি করতে হবে? এই উন্নয়নের সঙ্গে আপনারা সেটা মাথায় রাখুন, নিজেরা সজাগ হন এবং বুঝে নিন যে এতে করে কিন্তু আপনাদের বিশেষভাবে কি বলবো যে একটা ইনভলভমেন্ট, অর্থাৎ নিজেদের সংযোগ করা এই উন্নয়নের সঙ্গে, নিজেদের জড়ানো, সেটা ভীষণভাবে দরকার। এই সচেতনতা ছাড়া কিন্তু কখনোই গ্রামীণ উন্নয়ন বাস্তবায়িত হতে পারে না। এ নিয়ে আজকে আমরা কথা বলব, গ্রাম বাংলার অর্থনৈতিক বিকাশ কিভাবে সম্ভব, একটি পর্যালোচনা। আমাদের আমন্ত্রণে আজ স্টুডিওতে উপস্থিত আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও রেজিস্ট্রার ডক্টর রাজাগোপাল চক্রবর্তী। কৃষি ও গ্রামীণ উন্নয়ন ধারার সঙ্গে বিশেষভাবে প্রশিক্ষিত দেবব্রত রায়, সঙ্গে রয়েছে সুব্রত চক্রবর্তী আর আমি রামভাই রামরঞ্জন দাস রায়। তাহলে আমরা মূল আলোচনায় আসি। যে কথাটা বলছিলাম প্রফেসর চক্রবর্তী, আপনি কি একটু বলবেন যে গ্রামীণ উন্নয়ন বলতে আমরা ঠিক কি বুঝব?
1: দেখুন, মানে গ্রামের যদি উন্নয়ন আমরা চাই, গ্রামের উন্নয়নটা কেবল কবির কল্পনা, গ্রাম ওইটি আমার গ্রাম আমার স্বর্গপুরী, সেই ভাবনা থাকলে চলবে না। গ্রামের উন্নয়ন যদি আমরা সত্যি চাই, যারা সেখানে বাস করছেন তারা মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারেন, তার শিক্ষা দীক্ষা, তার স্বাস্থ্য এবং একই সঙ্গে যে রোজগার, তাদের যে মূল রোজগার গ্রাম, আপনি যেটা বললেন যে 80% ভারতবাসী গ্রামে থাকে, এবং শুধু ভারতবর্ষ না, এশিয়ার সবকটা দেশেই মোটামুটি ভাবে 70-80% মানুষ গ্রামের উপর নির্ভর করে আছে, সেখানে গ্রামে আছে। সুতরাং সেখানে যারা থাকে তাদের তারা সুন্দরভাবে থাকতে পারে, এটা একটা দিক। এবং 2 নম্বর হচ্ছে যে তাদের যে রোজগার, সেটা যদি সঠিকভাবে করা যায়। এটা আমরা জানি যে গ্রামের প্রধান রোজগার হচ্ছে কৃষি, এবং গ্রামে যদি উন্নয়ন করতে হয়, আমি যদি কৃষি না করে এখানে যদি কোনো শিল্প নিয়ে আসি, এটা একটা মূর্খের মতন ভাবনা চিন্তা। আমাদের কৃষি নেগলেক্ট করলে চলবে না। কৃষির উপর ভিত্তি করে আমাদের কৃষির সঙ্গে সমস্ত আনুষঙ্গিক ব্যবস্থা যেগুলো করা যায় যাতে রোজগার হতে পারে, সেগুলো নিয়ে নানান ভাবনা চিন্তা করার সুযোগ এসেছে। আমরা যদি ভারতবর্ষের বাইরে যে সমস্ত দেশগুলো খুব দ্রুত উন্নয়ন করেছে, প্রসঙ্গত দক্ষিণ কোরিয়া চীনের কথা আসে, এবং তারা যেভাবে কৃষি এবং কৃষির বাইরে যে কৃষিকে নিয়ে যে চাকরির সন্ধান করা যায়, কর্মসংস্থান করা যায় এবং কৃষিতে রোজগার ব্যবস্থা করা যায়। একটা সময় আমরা বলতাম যে কৃষি বুধি শহরের উপর নির্ভরশীল, এবার উল্টো ভাবে ব্যবস্থা করা, শহরকে শিল্পকে কৃষির উপর কি করে নির্ভর করিয়ে দেওয়া যায়।
0: একদম, এ প্রসঙ্গে আমি দেবব্রত বাবুর কাছে যাব। দেবব্রত বাবু, আপনার তো বিশেষ অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে আপনি ভ্রমণ করেছেন এবং সেই সঙ্গে আপনি দেখেছেন যে গ্রামীণ অর্থনীতি কিভাবে বিকাশ ঘটেছে সেই সমস্ত দেশগুলোতে। আপনি যদি আপনার অভিজ্ঞতার কথা আমাদের একটু বলেন।
2: ধন্যবাদ আকাশবাণী কলকাতাকে। এটা প্রথমেই বলে রাখা দরকার যে আমাদের দেশ ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে প্রায় 50% জমি আছে কৃষি নির্ভর জমি, এবং খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ এত অফুরন্ত আছে যা পৃথিবীর কোনো দেশে নেই। শুধু একটু দরকার আমাদের একটু পরিকল্পনা, যেই পরিকল্পনাটার মধ্যে দিয়ে আমরা কিন্তু গ্রামীণ অর্থনৈতিক বিকাশকে ঘটাতে পারি, সেটাকে কৃষিকে কেন্দ্র করেই আমাদের কৃষি ভিত্তিক যে শিল্প এবং প্রক্রিয়াকরণ শিল্প, সেইগুলো কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। আমার 2012 সালে আমি চায়না যখন গেছিলাম, সেখানে আমি দেখেছিলাম যে তারা শিল্পের পাশাপাশি কৃষিকে কিভাবে তারা উন্নতি করে চলেছে। কৃষিজাত পণ্য, এক, তারা উৎপাদন দ্বিগুণ করছে, দুই হচ্ছে সেই উৎপাদিত ফসল দ্রুত

0: খাতে রপ্তানি করা যায় তার ব্যবস্থা তারা করছে। তিন নম্বর হচ্ছে এই উৎপাদিত ফসল থেকে আর অন্য কিছু প্রক্রিয়াকরণ করা যায় কিনা, সেটা প্যাকেটজাত করা বা আদার্স অন্যভাবে কিছু করা যায় কিনা সেইভাবেও তারা করছে। প্লাস গ্রামীণ অর্থনীতিকে বিকাশের জন্য কৃষির পাশাপাশি ক্ষুদ্র শিল্প, যেগুলো হচ্ছে ধরুন ঘর বাড়ি সাজানো, যেটাকে আমরা বলি, যেগুলো ইউরোপের বাজারে খুবই ভালো বাজার আছে, সেই ক্ষুদ্র কুটির শিল্প তারা সেই গ্রামীণ ভেতরে গ্রামের অর্থনীতির মধ্যে দিয়ে তারা তৈরি করার চেষ্টা করছে এবং সেইগুলোকে তারা রপ্তানি করছে। তা থেকে একটা তাদের বিশাল পরিমাণ বৈদেশিক মুদ্রা তারা অর্জন করতে পারছে। পাশাপাশি আমি 2017 সালে বাংলাদেশে গেছিলাম, এখানে একটা অভিজ্ঞতার কথা বলে রাখি, যেখানে হচ্ছে কচুরি পানা, আমরা যেটাকে অবহেলা করি, কচুরি পানাটাকে আমরা অবহেলা করি, সেই কচুরি পানা থেকে তারা সুতো বার করে সেই সুতো দিয়ে তারা কিন্তু কাপড় তৈরির চেষ্টা করছে আমাদের পাশের দেশ বাংলাদেশ, এবং আমার মনে হয় তারা এই ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলায় পাট, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় পাট এবং পাটজাত দ্রব্যকে কেন্দ্র করে আমরা গ্রামীণ এলাকায় অনেক কিছু পরিকল্পনা করতে পারি। পাশাপাশি হচ্ছে বাঁশ, এই যে বাঁশটাকে আমরা শুধু কয়েকটা কাজে লাগাই, কিন্তু বাঁশ দিয়ে আমরা, বাঁশের ফাইবার দিয়ে আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে আরো আধুনিকীকরণ করি, আমি বাঁশের যে ফেলে দেওয়া অংশ সেই অংশগুলোকে বা বাঁশ থেকে আমরা কিন্তু অনেক শিল্পের কাজে এগিয়ে নিয়ে যেতে পারব।
1: তার মানে আপনি যেটা বলছেন দেবব্রতবাবু, মুদ্রা কথা হচ্ছে গ্রামের যে রিসোর্স রয়েছে, যে সম্পদ রয়েছে, আপনি শুরুতেই বলেছিলেন যে আমাদের দেশ কিন্তু প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এবং সেটা আমাদের গ্রামে রয়েছে। আমরা যদি সেই সমস্ত সম্পদগুলোর ব্যবহার সুষ্ঠুভাবে করতে পারি তাহলে গ্রামীণ উন্নয়ন অবশ্যই সম্ভব। গ্রামকে কিন্তু শহরের মুখাপেক্ষী নয়, শহরকে গ্রামের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে, যে কথাটা প্রফেসর চক্রবর্তী বললেন। সুব্রত, তুমি কি কিছু বলবে?
2: হ্যাঁ, এ প্রসঙ্গে একটা কথা মনে আসছে যে আমাদের দেশ ভারতবর্ষ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, দেবব্রতবাবুর কথা ধরে বলি, সেক্ষেত্রে এত কিছু আমাদের হাতের কাছে থাকার সত্ত্বেও আমাদের গ্রামীণ মানুষদের অর্থনৈতিক বিকাশে কি এগুলো কোথাও একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বা তাদের মধ্যে কোথাও কিছু খামতি রয়েছে?
0: হ্যাঁ, সেটা হচ্ছে, এক হচ্ছে যেটা দেখা যায় যে গ্রামের কৃষক, যে তার পরিবারের, তার ছেলে বা তার পরবর্তী প্রজন্ম, তারা কিন্তু কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলছে, যেটা আমরা গ্রামীণ ক্ষেত্রে কাজ করতে গিয়ে দেখেছি। সেক্ষেত্রে কিন্তু সরকারের একটা ভূমিকা আছে, ফসলের ন্যায্য মূল্য যেমন তাদেরকে দিতে হবে, তেমনি সেই ফসল যাতে দ্রুত বাজারজাত করা যায় তার জন্য যে পরিকাঠামো, অবগত গঠন উন্নয়ন, সেইগুলো কিন্তু সরকারকে তৈরি করে দিতে হবে, যাতে করে যখন মানুষ দেখবে যে তার কৃষিজাত পণ্য থেকে সে শুধু চাল ডাল বাদ দিয়ে অন্যান্য শস্য, ফল জাতীয় প্রক্রিয়া, ফল, এই সমস্ত চাষবাস যখন সে করতে পারছে, তা থেকে তার যখন একটা ভালো অংশ টাকা আয় হচ্ছে, তখন সে কিন্তু সেই দিকে, চাষবাসের দিকে নজর দিতে পারবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে সরকারের সঙ্গেও একটা, এই ব্যাপারে সরকারের একটা ভূমিকা আছে।
1: আচ্ছা, এই প্রসঙ্গে আমি প্রফেসর চক্রবর্তীর কাছে ফিরে আসব। একটা কথা হয়তো শুনতে খারাপ লাগে, কিন্তু বাস্তব সত্যতা হচ্ছে এই জায়গায় যে গ্রামের মানুষজনকে আমরা দেখি আমাদের রাজ্যে বা অন্যান্য আশেপাশের রাজ্যেও সেটা প্রযোজ্য, যে খেটে খাওয়া মানুষগুলো কিন্তু তার রাজ্যে আর কাজ করছে না, কাজের সন্ধানে তারা বেরিয়ে পড়ছে অন্য রাজ্যে বা বিদেশে। তাহলে আমরা কিন্তু আমাদের দেশে বা আমাদের দেশের রাজ্যগুলোতে, আমরা বিশেষত যদি আমাদের রাজ্যের কথাকে আসি, তাহলে সেখানে আমরা স্কিল লেবার পাচ্ছি না, সে কৃষিক্ষেত্রে শ্রমিকের কথাই বলুন বা ছোট শিল্পে শ্রমিকের কথাই বলুন, সেখানেও কিন্তু ঘাটতি রয়েছে। তো এ ব্যাপারে ডক্টর চক্রবর্তীর কাছে আমি জানতে চাইব আপনার এই যে ব্যবস্থাপনা, কারণ আপনি IISWBM এ এক্স ডিরেক্টর ছিলেন, সেই ম্যানেজমেন্ট দৃষ্টিভঙ্গি থেকে আপনি কি বলবেন?
3: না দেখুন, বারে গ্রাম বাংলার মানুষ গ্রাম থেকে অন্য শহরে আসছে বা অন্য রাজ্যে যাচ্ছে বা বিদেশেও যেতে পারে, তার মানে হচ্ছে যে গ্রামে কৃষিকার্য থেকে সে যা আয় করছে তার থেকে অনেক বেশি কাজ আল্লাহ রোজগার হয়তো করছে, মেশিনের কাজ করে, রাস্তা পরিষ্কার করে, নানান ধরনের কাজ করে সে হয়তো রোজগার করতে পারছে। এখন প্রশ্নটা হচ্ছে আমরা গ্রামের মানুষদের কি করে রোজগারটা বাড়াতে পারব, এই চিন্তা আমাদের সবসময় থাকা দরকার। এবং সেটা যদি রোজগারটা যদি বাড়ানো যায়
1: তাহলে নিশ্চয়ই সে তার গ্রামে
3: থাকবে, সে তার গ্রামে কি করে বাড়াবো। আমি দু চারটে একটা উদাহরণ দিতে পারি, যেটা দেবব্রত বাবু সব কচুরিপানার কথা বললেন, আমি চীনদেশে বহুদিন পড়িয়েছি এবং এদিকে অবাক লেগেছি। যেমন আমাদের টমেটো, টমেটো দেখুন মানে আমাদের শীতকালে পাওয়া যায়, মানে খুব কৃষকরা তার মূল্য খরচা হয়েছে সেটা তুলতে পারে না। অথচ দেখুন টমেটো থেকে আমরা যে নানান ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট অর্থাৎ মূল্য সংযোজন সেগুলো যদি আমরা করতে পারি। আমি চীনে গিয়ে অবাক হলাম যে ওরা ক্যান্ডি মানে চকলেট টাইপের লেমন জুস টাইপের জিনিস করছে, টমেটো ক্যান্ডি।
1: আচ্ছা,
3: টমেটো থেকে ক্যান্ডি তৈরি করে মানুষ বা ছেলেরা ব্যবহার করছে, খুব আমাকে বহুবার দিয়েছে। দেখুন একটা টমেটো যদি ক্যান্ডি তৈরি করা হয়, ওই একটা টমেটো যে এক কেজি যদি এক টাকা দু টাকা পাঁচ টাকা দাম হয়, কিন্তু একটা ক্যান্ডির দাম হয়তো একটাই নিজেই পাঁচ টাকা দাম হয়ে যাচ্ছে। এই যে চিন্তা ভাবনা, এবং চীনে যেটা ঘটছে সেটা বুঝতে হবে যে চীনের সরকার বলে দেয় যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাকে গ্রামে যেতে হবে, গ্রামের মানুষের সঙ্গে কথা বলতে হবে, সমস্যাটা বুঝতে হবে এবং কি করে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। এবং চীন কিন্তু বিদেশ থেকে প্রযুক্তি ব্যবহার করছে না, সে চেষ্টা করছে নিজের প্রযুক্তি কি করে তৈরি করা যায়, বিশাল তার মার্কেট, সেই বিশাল মার্কেটে আমি কি করে মানুষের রোজগার বাড়াতে পারি। সেই একই সঙ্গে আমাদের যেমন কৃষিকার্য যেটা রয়েছে তাকে যদি আমাদের পুরনো দিনে ধান চাল এইসবের মধ্যে থাকি তাহলে তো চলবে না। কৃষির মধ্যেও অনেক এগ্রিকালচার প্রোডাক্ট আসছে যেগুলো ভ্যালু আডিশন অনেক।
1: দেবব্রতবাবু, এভাবে আপনি কি মনে করেন যে আমাদের এই যে পরিকল্পনা যেটা আমরা করছি যে গ্রাম উন্নয়নের ক্ষেত্রে, তাহলে সেখানে কি কোনো খামতি রয়েছে বা সেটা কিরকম হওয়া উচিত?
0: হ্যাঁ, সেখানে অবশ্যই
1: দুজনকেই বলছি
0: অবশ্যই কিছুটা খামতি রয়েছে, কিন্তু আবার এটাও ঠিক আমরা প্রশাসনগতভাবে গ্রামীণ অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে পঞ্চায়েতের একটা ভূমিকা আছে, কিন্তু সেই পঞ্চায়েতের ভূমিকাটা শুধুমাত্র গ্রাম সংসদ পরিচালনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সেখানে পঞ্চায়েত অনেক রকম সহযোগিতা করতে পারে, পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে দিয়ে যদি আমরা এই অর্থনৈতিক বিকাশটা ঘটাতে চাই। এবং যেটা আমাদের পশ্চিমবাংলার একটা আছে কোঅপারেশন ডিপার্টমেন্ট, তারাও কিন্তু মিলিতভাবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, কোঅপারেশন ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত দপ্তর, এই যৌথ মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে একটা সুস্পষ্ট পরিকল্পনা করে আমরা কিন্তু গ্রামীণ অর্থনৈতিক বিকাশটা অনেকটা ক্ষেত্রে গড়ে তুলতে সহযোগিতা করব।
1: তো এক্ষেত্রে কি ধরনের কর্মসূচি নেওয়া উচিত বলে মনে হয় প্রফেসর চক্রবর্তী?
3: না দেখুন, মানে আমি চীনে গিয়েছি, কিউবাতে যখন আমেরিকা তার সাপ্লাই বন্ধ করে দিল, রাশিয়ান লিঙ্কটা যখন কেটে গেল, তারা চেষ্টা করেছে কি করে গ্রামে নতুন করে রোজগার তৈরি করা যায়। অর্থাৎ খালি কৃষির উপর ভিত্তি না করে কৃষির গ্রামের মধ্যে কৃষির বাইরের যে সমস্ত কাজকর্ম করা যায়, একটা কৃষককে যদি আমরা যদি পোলট্রির কিছু কাজ সে ভাবনা করতে পারে। এবং আমরা অনেক সময় ভাবি যে মাছ চাষ করতে গেলে বিরাট জলাশয় লাগবে, তা কিছুই নয়, একটা ছোট চৌবাচ্চাতে ভালো মাছ তৈরি করা যায়। আমি কিউবাতে দেখেছি ছোট্ট চৌবাচ্চার মধ্যে ঘরের ভেতরে চৌবাচ্চা মাছ তৈরি করছে, মাছগুলোকে বড় করতে পারছে, বিক্রি হচ্ছে। সুতরাং এই যে নন ফার্ম, যেটাকে ইংরেজিতে আমরা বলি নন ফার্ম এমপ্লয়মেন্ট, কৃষির ভেতরে থেকে আরো কিছু কিছু রোজগার করা যায়, সেগুলো প্রচুর জায়গায় রয়েছে। সেইগুলো হয়তো কৃষকরা ভেবে উঠতে নাও পারে তাদের শিক্ষকতার যোগ্যতার মধ্য দিয়ে। এইগুলো যেটা দেবব্রত বাবু বলছেন, পঞ্চায়েত বা আমাদের কৃষি দপ্তর বা সমবায় দপ্তর, তারা যদি এগিয়ে এসে কৃষকদের জানাতে পারে এই এই জিনিস তোমরা করো, অনেক কিছু শুকরের চাষ মানে মারাত্মকভাবে রোজগার দিতে পারে। সুতরাং খালি কৃষির সঙ্গে না করে কৃষির সঙ্গে আরেকটা অকুপেশন জুড়ে দেওয়া, তাহলে কি?
1: সুব্রত, এই প্রসঙ্গে তোমার কাছে আসবো, তুমি যেহেতু গ্রামের ছেলে, তুমি বলছিলে যে তোমার গ্রামে একটা পর্যটন গড়ে উঠেছে,
2: সেই বিষয়ে যদি বলতে চাইছিলাম। আমি দুজন আমাদের যিনি অতিথি রয়েছেন তাদের কাছেই জানতে চাইছি যে আমাদের আপনাদের কথা থেকে যে কৃষির বাইরে থেকেও যদি আমাদের গ্রামকে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট কিছু করা যায় গ্রামীণ মানুষদের অর্থনৈতিক বিকাশ ঘটানোর জন্য, পর্যটনটা বোধহয় একটা বড় ভূমিকা পালন করতে পারে। সেক্ষেত্রে আপনাদের কি মনে হয়?
0: হ্যাঁ, অবশ্যই পরিবেশ বান্ধব পর্যটন আমরা অবশ্যই করতে পারি, এবং সেই পর্যটন ব্যবস্থার সঙ্গে স্থানীয় গ্রামীণ মানুষের একটা নিবিড় সম্পর্কের মধ্যে দিয়ে, এখন মানুষের দেখুন পর্যটন মানে শুধু যে বড় বড় হোটেলে থাকা খাওয়া তা নয়, এখন মানুষ কিন্তু গ্রামের দিকে যাচ্ছেন, তারা পর্যটন গ্রামীণ পর্যটন ব্যবস্থা সঙ্গে তারা থাকার চেষ্টা করছেন, তার সাথে সাথে সেই গ্রামীণ এলাকায় যে খাবার, প্রতিটা গ্রামে বা প্রতিটা অঞ্চলে একটা আলাদা আলাদা খাবারের আছে ধরন আছে, সেই ধরনটা যদি আমরা সুন্দরভাবে তাদের সামনে মেলে দিতে পারি তাহলে কিছুটা হলেও অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব, যেটা হচ্ছে ইকো ট্যুরিজম যেটাকে আমরা বলছি, পরিবেশ বান্ধব পর্যটন, সেইগুলো আমরা করে উঠতে পারি গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে। এটাও যেমন আছে, পাশাপাশি হচ্ছে পশুপালন, পশুপালনের মধ্যে দিয়েও কিন্তু মাশরুম চাষ, তারপরে হচ্ছে পশুপালন, এইগুলো চাষবাসের মধ্যে দিয়ে আমরা কিন্তু পর্যটনটাকেও তার সঙ্গে জুড়ে দিলে কিন্তু সমৃদ্ধ হতে পারে।
1: এই প্রসঙ্গে একটু যোগ করব, আমাদের এখানে যেমন কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে যে কিছু কিছু এই ধরনের কৃষি পর্যটন গড়ে উঠেছে, সেটা যদি আমরা নর্থ বেঙ্গল বা বাঁকুড়া পুরুলিয়ার দিকে যাই তাহলে দেখা যাচ্ছে যে কলকাতা থেকেই ধরুন শহরের মানুষজন ওখানে থাকছে, ওখানকার যে গ্রামীণ পরিবেশ সেখানে তাদের মধ্যে থেকে তাদের বাড়িতে থেকে গাছ থেকে আমটা পারলো কি ক্ষেত থেকে সবজিটা পারলো বেগুনটা নিল নিজেরা ভাজা করে খেলো, সেই যে একটা আনন্দ প্রকৃতির মধ্যে থেকে তাতে করে বিনিময়ে যে বাড়ির মালিক তাদেরকে একটা পয়সা দিল, তাহলে তারা যেমন গ্রামের যে বিষয়টা রয়েছে গ্রামে যে বসবাসকারী জনবসতি তারা তাদের হাতে যেমন দুটো পয়সা আসলো, অন্যদিকে কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা থেকে যায়, সেটা হচ্ছে গ্রামের পরিবেশটা কিন্তু অনেক জায়গায়। এই বিষয়ে আপনি
3: দেখুন, মানে যে কৃষকের যে ঘর মানে সেখানে পাশেই বাসি আর একটা ঘর তৈরি করে একটু ভাবতে হবে, যারা যারা পয়সা খরচ করে আসছে তারা আনন্দ উপভোগ করতে যায়, যে ফেসিলিটিস যেগুলো আমরা বলি সেগুলো নিঃসন্দেহে থাকা দরকার, সেটা যদি রাখা যায়, এবং একই সঙ্গে মানুষ জানতে চায়, আপনি যেটা বললেন টি ট্যুরিজম বা নানান জায়গায় তৈরি হচ্ছে এগ্রিকালচারাল বেস্ট ট্যুরিজম, সেখানে কোথাও যদি ধানের ক্ষেত আছে কি বেরি আছে সে তার পাশে যদি আমি ট্যুরিজম করি মানুষ নিঃসন্দেহে দেখতে আসবে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে। তবে যে সমস্যার কথা বলছেন যে ট্যুরিজমের একটা মানে বেলেল লেপানা হুল্লুমি হুল্লড়ি এই মানে অনেক দল বেঁধে আসা, তাদের আমোদ প্রমোদ করতে গিয়ে তারা লোকাল যে পপুলেশন আছে কমিউনিটি তার সঙ্গে তাদের একটা বিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা, এইগুলো কিন্তু মানে ভাবনা চিন্তার জায়গা আছে পরিষ্কার, যাদের বলতে হবে গ্রামকে যদি ভালোবাসেন, কৃষিকে যদি ভালোবাসেন, মৎস্য চাষ যদি ভালোবাসেন তাহলেই গ্রামে আসবেন, এখানে এটা কিন্তু আমোদ প্রমোদের সেভাবে জায়গা নয়, প্রকৃতির সঙ্গে পরিচিত হবার জায়গা। এই এই যে বার্তাটা যারা ট্যুরিস্ট হিসেবে আসছেন তাদের যদি বলা যায়, এবং যারা সত্যিকারের ইকো ট্যুরিজম ফ্রেন্ডলি ট্যুরিজম বিশ্বাস করেন তারা ওইখানে গিয়ে যে বিশাল আমোদ প্রমোদ করবে, ব্যান্ড বাজিয়ে সারা রাত ধরে গান করবে নাও হতে পারে, কিন্তু বার্তা অবশ্যই দেওয়া দরকার, প্রচুর মানুষের কাছে টাকা আসছে এবং তারা গ্রামে হয়তো হুল্লোড়িগিরি করা আনন্দ ভোগ করা সেটা হয়তো করতে চাইবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যদি সবকিছুই নিয়ন্ত্রণের ব্যাপার রয়ে গেছে।
1: একদম সঠিক কথা দেবব্রতবাবু, এ সম্পর্কে আপনার কাছে আসব, এই যে ব্যবস্থাপনা সমস্ত কিছু যদি সহজলভ্য করে দেওয়া যায় গ্রামের মানুষের কাছে, সরকারি পরিষেবার কথা আপনি বলছিলেন, কিন্তু গ্রামের মানুষ আমাদের দেশে আমাদের রাজ্যে সেটা কি ধরে রাখতে পারবেন, যেটা বিদেশে চায়না কিউবা সেই সব জায়গাগুলোতে সম্ভব, সেখানে মানুষের যে পার্টিসিপেশন অংশগ্রহণ বা তাদের যে স্বভাব আপনি পরিলক্ষিত করেছেন সেটা কি আমাদের এখানে সম্ভব? আমাদের এখানে জনসচেতনতা, আমাদের যে গ্রামীণ পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, সেটা কি রকম হওয়া দরকার?
0: অবশ্যই, তার আগে যেটা দরকার যে অঞ্চলে আমরা এইগুলো করব পরিকল্পনাগুলো, সেই অঞ্চলের মানুষকে নিয়ে আগে কিন্তু বসতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে এই ইকো ট্যুরিজম করার ক্ষেত্রে তোমার অর্থনৈতিক উন্নতি এইভাবে হবে, আমার প্রস্তাব তোমাদের এখানে এই অর্থনৈতিক উন্নতি করতে গেলে এই ইকো ট্যুরিজমটা করা হচ্ছে, সেখান থেকে সরকারের ব্যবস্থাপনাও যেমন থাকবে, পঞ্চায়েতের একটা ভূমিকা থাকবে, পাশাপাশি গ্রামীণ অঞ্চলের

0: মানুষকে সচেতন তৈরি করার দায়িত্বও কিন্তু পঞ্চায়েত দপ্তরকে নিতে হবে, সংশ্লিষ্ট পঞ্চায়েত, যে ওই অঞ্চলের সংশ্লিষ্ট পঞ্চায়েত আছে তাদেরকে নিতে হবে। শুধুমাত্র সভা সমিতি পরিচালনা করাই এখন পঞ্চায়েতের কাজ নয়, এখন বিভিন্ন কাজে তারা ইনভলভ হচ্ছে, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প যেমন আছে এইটাকেও একটা প্রকল্প হিসেবে কিন্তু সরকারের পক্ষ থেকে ঘোষণা করে এগিয়ে নিয়ে যেতে পারলেই তবে কিন্তু হবে। যখন গ্রামের মানুষ দেখবে যে তার এখান থেকে আয় আসছে তখন সে কিন্তু নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন হবে।
1: এই ব্যাপারে দেবব্রতবাবু, তবে আমাদের যেমন বিভিন্ন সরকারি আধিকারিক বা সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর কথা বলছেন তারা যেমন সচেতনতামূলক প্রচারের একটা বড় ভূমিকা পালন করবেন, সেই সঙ্গে যে সমস্ত গ্রামের আমাদের পর্যটকরা যারা যাচ্ছেন তাদেরকেও একটা সচেতন হওয়ার, ব্যক্তিগতভাবে সচেতন হওয়া এবং যারা তাদেরকে আপ্যায়ন করছে তাদেরকেও বোধহয় একটা সচেতন হওয়া নিয়ে ব্যক্তিগতভাবে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0: নিশ্চয়ই, সেটা তো রাজাগোপালবাবু বললেন যে এখানে যারা যাবে যেই অঞ্চলে সেই অঞ্চলে গেলে তাকে মাথাতে নিতেই হবে আমি কোন জায়গায় যাচ্ছি, গ্রামীণ পর্যটনের কোন জায়গায় যাচ্ছি, আমি দীঘার যে পরিবেশ সেটা নিশ্চয়ই একটা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নিচে যে কোল সেখানে পাবো না বা সেটা দেওয়ার চেষ্টা করব না। সুতরাং আমাকে মনে মানসিকতা তৈরি করে যেতে হবে যে আমি যাচ্ছি পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে, সেখানকার মানুষের দৈনন্দিন ব্যবস্থাপনার সঙ্গে মিলিত হতে, তাদের যে জীবনযাপন সেটাকে দেখতে। এই মানসিকতা নিয়ে
2: এখন সবচেয়ে বড় প্রশ্নে আমি আসি প্রফেসর চক্রবর্তীর কাছে। এই যে এতক্ষণ ধরে আমরা গ্রামীণ রোজগারের বিষয়গুলো নিয়ে কথা বললাম যে যাতে করে গ্রামীণ অর্থনৈতিক বিকাশ সম্ভব, তো সেটা গ্রাম থেকে উঠে আসলে কিরকম হয়? এই ব্যবস্থাটা যদি গ্রামের মানুষ গড়ে তুলতে পারে তাহলে তো পয়সাটা গ্রামে থেকে যাবে, এই বিষয়ে আপনি কি বলেন?
3: দেখুন, যে সমস্ত গ্রামের মানুষরা শুনছেন, গ্রামবাসীরা শুনছেন, আপনাদের প্রিয় রাম ভাই সুব্রত দাদা রয়েছেন, দেখুন মানে গ্রামটা আপনাদের, গ্রামের কোথায় কিভাবে উন্নয়ন সম্ভব সেটা আপনারা আমাদের থেকে ভালো বোঝেন। তা আপনাদের গ্রামে কি কি করা যায় এ ভাবনা আপনাদের মধ্যে নিত্য নতুন ভাবে জাগরিত হতে হবে, কথা বলতে হবে, আমরা এই জিনিস করতে পারি, এই এই জিনিস করলে এই প্রোডাক্ট তৈরি করতে পারি, এইভাবে ট্যুরিজমে আকর্ষণ করতে পারি, এই ভাবনা চিন্তা আমাদের লক্ষ্য হচ্ছে। আজকে আলোচনার লক্ষ্য হচ্ছে যে আমরা কিছু ধ্যান ধারণা আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে জানালাম, আপনারাও এবার নতুন করে ভাবুন যে আপনাদের গ্রামটাকে আপনারা কি করে পরিবর্তন করবে, আপনাদের স্বতঃস্ফূর্ত যোগদানের মধ্য দিয়েই কিন্তু গ্রামকে পাল্টাতে পারব। কবির যে কল্পনা গ্রাম যে স্বর্গপুরি সেটা অলিক কল্পনা থাকবে না, গ্রাম নিঃসন্দেহে স্বর্গপুরি হতে পারে যদি ভাবনাটা গ্রামের মধ্য থেকেই আসে।
2: তাহলে আজকের এই যে আমরা কথা বলছিলাম দেবব্রতবাবু, আপনি আপনার অভিজ্ঞতার কথা বললেন যে বিভিন্ন দেশগুলো ঘোরার মধ্য দিয়ে, এমনকি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের কথা আপনি বললেন, কচুরিপানার কথা তুলে ধরলেন। তো আমাদের এখানে আমরা দেখি আমাদের যে নিনফেট রয়েছে টালিগঞ্জে, যে পাটের বিভিন্ন রকম যে ভেষজ চামড়া তৈরি সেগুলো করা হচ্ছে, কিন্তু সেগুলো বিপণনের ক্ষেত্রে একটা বড় যদি আমরা কাঠামো পরিকাঠামো তৈরি করতে না পারি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের উৎপাদন যথেষ্ট হচ্ছে কিন্তু আমরা বাজার দর পাচ্ছি না, সে ব্যাপারে কি বলবো?
0: হ্যাঁ, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ। আমি চায়নাতে গিয়ে দেখেছি বাঁশ এবং তুঁস, যেটাকে আমরা কুঁড়ো বলি গ্রাম বাংলায়, যেটাকে কুঁড়ো, সেইটা সংমিশ্রণে তারা যেভাবে দরজা তৈরি করছে, জানলা তৈরি করছে এবং সেই জানলা বিভিন্ন ফ্ল্যাটে লাগাচ্ছে কলকাতা, মানে আপনার তাদের শহরতলিতে তারা লাগাচ্ছে এবং সেটাকে তারা আরো আধুনিক করে যাতে এতে ফায়ার প্রুফ, মানে আগুন লাগলে যাতে সেটায়
2: না লাগে
0: আগুন না লাগে, তার জন্য বিজ্ঞানসম্মত ভাবে তারা সেটাকে তৈরি করছে। সেরকম ভাবে আমরাও যদি গ্রাম বাংলায় আমাদের প্রচুর বাঁশ আছে, খড় আছে, আমাদের কুঁড়ো আছে, সেইগুলো দিয়ে যদি জানলা দরজা তৈরি করে কলকাতার বিভিন্ন আমাদের যে বহুতল যেখানে তৈরি হচ্ছে সেখানে আমরা এটা বাণিজ্যগতভাবে আমরা সরবরাহ করতে পারি, তাহলে কিন্তু অর্থনৈতিক বিকাশটাও কিছুটা হলে সহায়তা করবে।
4: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: শঙ্কর নতুন পরিচয়, ইফকো ন্যানো ইউরিয়া প্লাস এবং ন্যানো ডিএপির সাথে, ন্যানো এনপিকে, ন্যানো কপার এবং জিঙ্কের সাথে উন্নতির নতুন রূপ। ন্যানো সারের শক্তি দিয়ে সমৃদ্ধি আনুন, কম খরচে উন্নত চাষ, খামারে সমৃদ্ধি আনুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: এখন শুনবেন রামায়ণ থেকে পাঠ, পরিবেশন করছেন সন্তু পাল।

রামচন্দ্র ও রাবণ উভয় পক্ষের যুদ্ধে রাবণের রথি সেনাপতি সৈন্য সামন্ত পুত্র পৌত্র সবে একে একে নিহত হতে বসেছে। তাই আজ লঙ্কার রাজসভায় কি দেখা যাচ্ছে? রাবণ বসিয়াছে স্বর্ণ সিংহাসনে, চারিদিকে ঘিরে আছে তার পাত্র মিত্র গণে। মন্ত্রী, বড় অশুভক্ষণে আমি এই কাল যুদ্ধ আরম্ভ করেছিলাম, যার ফলে আজ আমার সোনার লঙ্কা শ্মশানে পরিণত হতে বসেছে। উপায় উদ্ভাবন কর মন্ত্রী, উপায় উদ্ভাবন কর। কোন পথ অবলম্বন করলে প্রবল শত্রু রাম আর লক্ষণকে বধ করা যায়? যাকেই রাম সংগ্রামে পাঠাচ্ছি, সে আর ফিরে এসে মহারাজ বলে সম্বোধন করছে না। তাই অনেক চিন্তা করে আজ কাকে যুদ্ধে পাঠিয়েছি জানো? খর পুত্র মকরাক্ষকে। সে মহাবীর এবং মহামায়াবী। আমার মনে হচ্ছে আজ নিশ্চয়ই মকরাক্ষ রাম সংগ্রামে জয়ী হবে। ওই যে ঊর্ধ্বশ্বাসে ভগ্নদূত ছুটে আসছে আমাকে সংবাদ দেওয়ার জন্য। হ্যাঁ বলো দূত, বলো, মকরাক্ষ রাম সংগ্রামে জয়ী হয়েছে তো? মহারাজ, মকরাক্ষ রাম সংগ্রামে নিহত। কি বললে? মকরাক্ষ রাম সংগ্রামে নিহত? আশ্চর্য!

আচ্ছা দূত, বলতে পারো মকরাক্ষ তো ছিল বীর, তাছাড়া সে ছিল মহা মায়াবী। এমন কোন মায়া বা এমন কোন কৌশল সে অবলম্বন করতে পারল না যার দ্বারা সেই প্রবল শত্রু রাম আর লক্ষণকে বধ করা যায়? মহারাজ, যে যেখানে গুপ্ত অস্ত্র কাজে লাগাবার পূর্বে শত্রুপক্ষ জেনে নিয়ে সাবধান হয়ে যায়, সেখানে আপনি জয়ের আশা কি করে করেন? তা না হলে মকরাক্ষ এক চমৎকার কৌশল উদ্ভাবন করে যুদ্ধে গিয়েছিল। সে কেমন ভাবে যুদ্ধে গিয়েছিল জানেন? সে রথের চারিধারে গাভী বন্ধন করে যুদ্ধে গিয়েছিল, কারণ সে জানত রামচন্দ্র পরাজয় স্বীকার করবেন, তবু গোহত্যা করতে পারবেন না। মকরাক্ষ সেই গাভীর অন্তরাল হতে যুদ্ধ আরম্ভ করল। মকরাক্ষের বাণে রামচন্দ্রের সৈন্যদল ক্ষত বিক্ষত হয়ে ছত্রভঙ্গ হয়ে গেল এবং হাহাকার ধ্বনি উঠে গেল। রামচন্দ্র ধনুকে বাণ যোজনা করেও একটা বাণও তিনি ছাড়তে পারলেন না, কারণ বাণ ছাড়লেই তো গোহত্যা হয়ে যায়। এদিকে মকরাক্ষ বর্ষার বাড়ির মতো বাণ বরিশন করছে। মকরাক্ষের যুদ্ধে রামচন্দ্রের পরাজয় হয় হয়, এমন সময় কোথায় ছিল আপনারই ওই গুণধর ভ্রাতা বিভীষণ, ছুটে এসে রামচন্দ্রের কানে কানে বলতে লাগলো, একিমিতা একিমিতা রামচন্দ্র, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যুদ্ধে যে তোমার পরাজয় হয়ে যাবে। দেখো মিতা, যুদ্ধে যদি আমার পরাজয় হয় তবু শ্রেয়, তাও আমি গোহত্যা করতে পারবো না। তখন আপনারই ভাই রামচন্দ্রের কানে কানে বলে দিল, তুমি এক কাজ করো মিতা, মকরাক্ষ যেমন রথের চারিধারে গাভী বন্ধন করে যুদ্ধে এসেছে, তুমিও ধনুকে পবনাস্ত্র যোজনা করো। অমনি রামচন্দ্র ধনুকে পবনাস্ত্র যোজনা করলেন, তার ফলে দেখা গেল একটা ভীষণ ঝড়ের সৃষ্টি হলো। সেই ঝড়ে গাভীগুলোকে দূরে সরিয়ে নিয়ে গেল আর মকরাক্ষ পড়ল ফাঁকায়। অমনি সুযোগ বুঝে রামচন্দ্র এক বাণে মকরাক্ষকে বিনাশ করলেন। তাহলেই বলুন দেখি মহারাজ, যেখানে ঘরের বস্তু কাজে লাগাবার পূর্বে শত্রুপক্ষ বুঝে নিয়ে সাবধান হয়ে যায়, সেখানে আপনি জয়ের আশা কি করে করবেন? তুমি ঠিক বলেছ দূত, ওই একমাত্র কুলাঙ্গার ভ্রাতা বিভীষণ হতেই আমার এই সোনার লঙ্কা এত দ্রুত শ্মশানে পরিণত হতে বসেছে। আবার দেখো সে মুখে বড় বড় পাকা পাকা কথা বলে বেড়ায়, বলে কি জানো, সংসারে কেউ কারো নয়, নশ্বর সংসার। সে জগৎকে দেখাতে চায় সে একজন স্বার্থ ত্যাগী মহাপুরুষ, ত্যাগী নির্বিকার, আর তার ত্যাগের এবং নির্বিকারের মাত্রাটা চলেছে আমারই উপর দিয়ে। আমার পুত্র গেল, পৌত্র গেল, রথি সেনাপতি সবে একে একে মরণের পথে চলে গেল।

আমার হলো সর্বনাশ, আর সে বলে বেড়ায় এ সংসারে কেউ কারো নয়। আরে দূর দূর, অমন ত্যাগ সবাই দেখাতে পারে, পরের সর্বনাশে নির্বিকার থাকতে সবাই পারে, কিন্তু নিজের সর্বনাশে নির্বিকার থাকাটাই তো বাহাদুরি। তখন সুবিজ্ঞ মন্ত্রী সারণ বলছেন, মহারাজ বিভীষণকে একবার পরীক্ষা করলেন না কেন? সে পরের বেলাতে ত্যাগী না নিজের বেলাতে ত্যাগী? পরীক্ষা, হ্যাঁ হ্যাঁ পরীক্ষা পরীক্ষা, আমি তাকে চরম পরীক্ষা করতাম যদি সে আমার নাগালের মধ্যে থাকত, কিন্তু সে যে আমার নাগালের বাইরে শত্রুর দলে, তাকে আমি কেমন করে পরীক্ষা করব মন্ত্রী? তবে হ্যাঁ, কোন ক্রমে যদি সে সুযোগ পাই, যদি আমি এই কাল যুদ্ধে জয়ী হতে পারি, সেই দিন বুঝিয়ে দেব রাবণ কি পারে আর কি না পারে। ওই বিভীষণের রক্তে রাক্ষসকুল ধ্বংসের তর্পণ করব। তখন সুবিজ্ঞ মন্ত্রী সারণ বলছেন, মহারাজ বিভীষণকে পরীক্ষা করার কিন্তু একটা চমৎকার কৌশল আছে। কি সে কৌশল মন্ত্রী? মহারাজ, বিভীষণের একটি পুত্র আছে, নাম তরণী সেন, বয়স 12 বৎসর, যুদ্ধ বিদ্যায়ও বেশ সুনিপুণ। আপনি এক কাজ করুন মহারাজ, আজ তাকেই সেনাপতি করে রাম সংগ্রামে পাঠিয়ে দিন, তারপর দেখুন বিভীষণ কি করে। চমৎকার চমৎকার কৌশল উদ্ভাবন করেছ মন্ত্রী। বিভীষণ, এইবার বুঝে নেব তুমি কত বড় সার্থক ত্যাগী মহাপুরুষ। আজ তোমারই পুত্র তরণী সেনকে রাম সংগ্রামে পাঠাচ্ছি। হ্যাঁ যাও তো মন্ত্রী, তুমি নিজে গিয়ে তরণীকে রাজসভা

ঘরে ডেকে নিয়ে এসো, যদি স্বইচ্ছায় সে আসে ভালো, নতুবা বলপূর্বক তাকে টানতে টানতে নিয়ে আসবে। শত্রুর সন্তান, তার উপর আমার কোনো মায়া দয়া নয়। সারণ, রাবণ আদেশে সারণ যাচ্ছে তরণীকে ডাকতে, আর এখানে তরণী কি করছে? হেথা, আপন মন্দিরে নয়নের নীরে ভাসিছে তখন তরণী। দয়ালে দীনবন্ধু নারায়ণ, কতদিন আর কতদিন এমনে করে আমায় ভবের বাঁধনে বেঁধে রাখবে ঠাকুর? তুমি যাকে বন্দি করে রাখো সেই তো বন্দি, আর কৃপা করে তুমি যার বাঁধনে খুলে দাও সেই তো মুক্ত। তুমি ভববন্ধন মোচনকারী, কৃপা করে আমার বাঁধন খুলে দাও দয়াময়। কোথা দয়াময়, কোথা কৃপাময়, কোথা তুমি রাম নারায়ণ? তরণী, কে কে আমায় ডাকলো? আমি নির্জনে বসে আমার অন্তরের কথাগুলি আমার অন্তর্যামীর চরণে নিবেদন করছিলাম, এমন শুভ কার্যে কে আমায় বাধা দিল, কে আমায় ডাকলো? ও হো, সুবিজ্ঞ মন্ত্রী সারণ, তুমি আমায় ডাকছিলে? না তরণী, আমি তোমায় ডাকিনি, যদিও ডাকটা আমার মুখেই শুনেছ, কিন্তু ডেকেছেন তোমার জ্যেষ্ঠতা তো মহারাজ রাবণ। জ্যেষ্ঠতা তো আমায় ডেকেছেন, তাহলে শোনো মন্ত্রী, এ ডাক তোমারও নয় আর আমার জ্যেষ্ঠতাতেরও নয়। যদি বলো এ ডাক কার, না এ ডাক তাঁর। আমি এতক্ষণ আমার অন্তরের কথাগুলি যার চরণে নিবেদন করছিলাম হে ডাক তাঁর। আমি রাজসভায় গেলে জ্যেষ্ঠতা তো নিশ্চয়ই বলবেন, তরণী আজকের যুদ্ধে সেনাপতি হয়ে রাম সংগ্রামে গমন করো। তা যদি বলেন তবে তো আমার আশা পূর্ণ। আমি আর কি চাই? আমি তো তাই চাই, চলো মন্ত্রী, আর কাল বিলম্ব না করে আমি এখনই যাব। সারণ সহিতে তরণী।

পারবি তরণী, পারবি সেই রামার লক্ষণকে বধ করে এই লঙ্কার পূর্ব গৌরবে ফিরিয়ে আনতে? ওরে ওরে, তা যদি পারিস তবে তুই হবি এই লঙ্কার ভাবি সম্রাট, আমি তোরই হাতে তুলে দেব লঙ্কার শাসন দণ্ড। জ্যেষ্ঠতা তো আমাকে বলছেন রাম লক্ষণকে বধ করতে, রাম লক্ষণকে তো বধ করা যায় না। তা বেশ, তবে বন্দি করে নিয়ে আয়। বন্দি? আমাকে কি এমন আশীর্বাদ করেছেন জ্যেষ্ঠতা তো যে সেই ভববন্ধন মোচনকারী রামচন্দ্রকে বন্দি করতে পারব? তবে হ্যাঁ, তাকে বন্দি করা যায়। তাকে বন্দি করতে হলে তার যুদ্ধ আলাদা, তার ডোরও পৃথক। যেমন করেই হোক তাকে বন্দি করতেই হবে। বল বল, তাকে বন্দি করতে হলে কোন কৌশলের প্রয়োজন? জ্যেষ্ঠতা তো সাধন রূপ সমর করে এবং ভক্তি রূপ ডোর দিয়ে যদি কেউ তাকে বাঁধতে পারে তবেই তো তিনি বাঁধা পড়েন, তা না হলে

যেভাবেই বাঁধুন না কেন, তাকে তো বাঁধা যায় না। কথা কি জানিস তরণী, কাপুরুষের পুত্র কখনো বীর হয় না, সে তেমন কাপুরুষ হয়। তুই তো সেই কাপুরুষ বিভীষণের পুত্র। আমি প্রতিজ্ঞা করেছি তরণী, যে মুহূর্তে যখন যাকে যুদ্ধে যেতে বলবো তাকে সেই মুহূর্তেই যুদ্ধে যেতে হবে, আর যদি না যেতে চায় আমি তাকে সহস্তে শিরচ্ছেদ করব। জ্যেষ্ঠতা তো যুদ্ধে যাব না এমন কথা আমি একবারও বলিনি, যুদ্ধে যেতে আমি সকল সময়ই প্রস্তুত। আমাকে বিদায় দিন জ্যেষ্ঠতা তো, আমাকে বিদায় দিন। এই বলে তরণী রাজার চরণে প্রণাম করিয়া পদধূলি শিরে লইল, সভা হইতে বিদায় লইয়া বাহিরে আসিয়া দাঁড়াল। তরণী মনে মনে চিন্তা করছে, এই চির বিদায়ের দিনে মায়ের কাছে অনুমতি নিতে হবে। এই বলে তরণী মায়ের কাছে অনুমতি নিতে গেল। মা তরণীকে দেখে বলছে, হ্যারে তরণী, তোকে দেখে মনে হচ্ছে তোর অন্তরে একটা আনন্দের ঢেউ খেলিয়ে যাচ্ছে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, আমার অন্তরে একটা আজ বড় আনন্দের দিন। তাই তো এই আনন্দের দিনে তোমার কাছে বিদায় নিতে এসেছি। বিদায় নিতে এসেছিস কেন রে, কোথাও যাবি নাকি? হ্যাঁ মা, আমি তীর্থে যাব। তীর্থে যাবি? তা বেশ। মৃদু হাসি শরমা তখন তরণী রে কয়, মা থাকিতে পুত্র কি রে একা তীর্থে যায়। আমিও যাব বাবা, আমিও যাব। মা, আমি যে তীর্থে চলেছি সে তীর্থে কাউকে সঙ্গে নেওয়া যায় না, তুমি আমাকে বিদায় দাও মা, তুমি আমায় বিদায় দাও। আমার আশা বিবেক বৈরাগ্য ধনু, রাম পদে আশ্রিত তনু, তাহাতে জুড়িব ভক্তিবান, মুক্তিযুদ্ধ উপলক্ষে রামের কোমল বক্ষে এক লক্ষ্যে করিব সন্ধান। কৃত্তিবাস পণ্ডিত।

এতক্ষণ শুনলেন রামায়ণ থেকে পাঠ, পরিবেশন করলেন সন্তু পাল, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম আশা আকাঙ্ক্ষা, লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়। আশা যে কোনো সমাজেই ব্যক্তি জীবনের চালিকা শক্তি হিসেবে কাজ করে। কবির গানে গাওয়া হয় আশার জয়গান। আজকে রাত কাটলেই নতুন সূর্যের ভোরে ভালো কিছু হবে, মানুষের এমন ভাবনা স্বাভাবিক। সম্প্রতি শেষ হওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিশ্চিতভাবে মানুষের এই ভাবনাকে প্রাসঙ্গিক করে তুলেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত নির্বাচনে বিভিন্ন মতাদর্শ ও দৃষ্টিভঙ্গির রাজনৈতিক দল মানুষের সমর্থনে শাসন ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় যে দলই আসুক না কেন, জনকল্যাণে তারা কি কাজ করবে তারই নিরিখে একটি সরকারের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির ঘোষণায় তাদের ভবিষ্যৎ নীতি কেমন হবে তার ইঙ্গিত পাওয়া যায়। তা থেকেই মানুষ স্থির করেন কোন দলকে তারা সমর্থন করবেন। সাধারণভাবে বলতে গেলে যে দল জনকল্যাণের জন্য প্রয়োজনগুলি মেটানোর ইঙ্গিত দেয়, জনগণেশের আশীর্বাদে তাদেরই ঝুলি ভরে ওঠে। যে প্রতিশ্রুতি দিয়ে একটি দল বা জোট ক্ষমতায় আসে তা রক্ষা করতে তারা কোন নীতি নেয় তা নিয়ে মানুষের আগ্রহ থাকে। এবারে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধন নিয়ে জনমনে যে আশঙ্কা তৈরি হয়েছে তা দূর করা দরকার। বিদায়ী সরকারের আমলে শিক্ষা, বিশেষ করে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি সামনে এসেছে সে বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে বলে মানুষ আশা করছেন। এই জন্য রাজ্যের শিক্ষাক্ষেত্রে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সমাধান করে শিক্ষার মানোন্নয়নের কথা ভাবতে হবে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রেও বহু সমস্যা ও দুর্নীতির কথা শোনা গেছে, এক্ষেত্রেও ব্যবস্থা প্রয়োজন। দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুশাসনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা রূপায়ণে নতুন সরকার কি ব্যবস্থা নেয়, মানুষ সেদিকে সাগ্রহে নজর রাখবে। এছাড়া শিল্পায়ন ও কর্মসংস্থানের মাধ্যমে পশ্চিমবঙ্গের ঋত গৌরব ফিরিয়ে আনাও সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য হওয়া দরকার। সিঙ্গুর কিংবা তাজপুর সমুদ্র বন্দর নির্মাণ ছাড়াও বড় আকারের শ্রম নিবিড় শিল্প স্থাপনের উপযুক্ত পরিবেশ গড়ে তোলা, বিনিয়োগকারীদের আস্থা অর্জন সহ বহু বিষয়কে অগ্রাধিকার দেওয়া দরকার। এক কোটি মানুষের কর্ম

বিপণনের সুবিধা হবে। পশ্চিমবঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম, তাই এই সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া দরকার। ন্যূনতম পরিকাঠামো ছাড়াই বিভিন্ন জেলায় যেসব বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে সেগুলিরও উন্নয়ন প্রয়োজন। তবে জীবন জীবিকার সমস্যা ছাড়াও মানুষের গণতান্ত্রিক অধিকার বজায় রাখা, মত প্রকাশের অধিকার সুরক্ষিত রাখা কিংবা সমালোচনা সহ্য করার মতো উদার মানসিকতা যে সরকারকে জনপ্রিয় করে তুলতে পারে, এটা মনে রাখা বিশেষ জরুরি। ঐতিহাসিক কারণে পশ্চিমবঙ্গে ধর্মীয় বৈচিত্র্য রয়েছে। সব সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিতে নিজ মত ও পথে অবিচল থেকে জীবনযাপন করতে পারেন, তাও নিশ্চিত করা দরকার। রাজ্যে সুশাসন ফেরানো, নারী সুরক্ষা নিশ্চিত করা, পরিচ্ছন্ন প্রকৃতি ও পরিবেশকে সুরক্ষিত রাখার কাজও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান করা, বিরোধী মতামতকে যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা, রাজনীতির দুর্বৃত্তায়ন প্রতিরোধের লক্ষ্য মাথায় থাকা দরকার। রাজনৈতিক সংঘাতের ঘটনা মোকাবিলা করে শান্তিপূর্ণ পরিবেশ ফেরার আশাও যে কম গুরুত্বপূর্ণ নয়, সেটাও ভাবা দরকার। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়।

0: এখন সংবাদ। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিন্দুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা প্রমাণিত হয়েছে। দেশজুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানোর জন্য অপারেশন সিন্দুরের মাধ্যমে দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে ভারত জানিয়েছে। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। রাজ্যের সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তীরন্দাজিতে ভারতের মহিলা রিকার্ভ দল বিশ্বকাপ স্টেজ টুতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেশের জন্য প্রথম পদকটি নিশ্চিত করেছে। আজকে বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। গত বছর 7ই মে অর্থাৎ আজকের দিনে ভারত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে পাক মদতপুষ্ট কমপক্ষে 100 জন সন্ত্রাসবাদী নিহত হয়। উল্লেখ্য, গত বছর 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় 25 জন নিরীহ পর্যটক সহ 26 জনের মৃত্যু হয়েছিল। এই বর্বরোচিত হামলার জবাবেই ভারত অপারেশন সিন্দুরের সূচনা করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিনটি উপলক্ষে এক বার্তায় বলেছেন, সন্ত্রাসবাদ ও ভারতের সার্বভৌমত্ব এবং নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিতকারী শক্তির বিরুদ্ধে দেশের সুদৃঢ় অবস্থান অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। শ্রীমতী মুর্মু সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, অসাধারণ সাহস ও তাদের দৃঢ়তা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাফল্য এনে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উপলক্ষে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেছেন। শ্রী মোদী বলেন, অপারেশন সিন্দুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা প্রমাণিত হয়েছে। পেহেলগাঁওয়ে নিরীহ ভারতীয় নাগরিকদের হত্যার বিরুদ্ধে সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দিয়েছিল। সমগ্র জাতি আজ সশস্ত্র বাহিনীকে তাদের সাহস ও শৌর্যের জন্য কুর্নিস জানাচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানোর জন্য দেশ অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে ভারত জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরেই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে আত্মরক্ষা করার প্রতিটি অধিকার ভারতের আছে এবং সন্ত্রাসবাদের মোকাবিলায় আন্তর্জাতিক লড়াই আরও জোরদার করতে ভারত কাজ চালিয়ে যাবে বলেও শ্রী জয়সওয়াল জানান।
1: পুরে দুনিয়া নে দেখা কিস প্রকার কে বর্বরতা কে সাথ পহলগাম মে আতঙ্কবাদী হামলা হুয়া থা জিসমে 26 মাসুম লোগো কে জানি গই থি। হাম লোগো নে পাকিস্তান কো উসকে বাদ অপারেশন

0: दूर के जरिए मुंहतोड़ जवाब दिया उनके सीमा पार से आतंकवाद के समर्थन के लिए। पूरी दुनिया जानती है कि पाकिस्तान सीमा पार से आतंकवाद को एक इंस्ट्रूमेंट ऑफ स्टेट पॉलिसी की तरह उसका इस्तेमाल करता है।
1: অবৈধ বাংলাদেশিদের সেদেশে ফেরানো নিয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, 2,860 জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের কাজ বাকি রয়েছে। দেশের নিয়ম অনুযায়ী বিদেশের কোনো নাগরিক অবৈধভাবে এখানে বসবাস করতে পারে না, সেক্ষেত্রে তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে।
0: जो लोग अवैध ढंग से हमारे यहाँ रह रहे हैं, इसमें हमको बांग्लादेश की सहयोग चाहिए ताकि वो उनको रिपैट्रिएट किया जाए अपने देश। पिछले कुछ सालों में 2,860 से ऊपर ऐसे मसले हैं जिसमें हम लोगों ने राष्ट्रीय सत्यापन के लिए बांग्लादेश को खबर किया है और ये सभी मामले उनके यहाँ लंबित हैं। हमारा ये नीति है कि जो भी विदेशी नागरिक हमारे यहाँ अवैध रूप से रह रहा है वो उनको अपने देश जाना पड़ेगा जब उनकी नेशनलिटी वेरिफिकेशन उनका রাষ্ট্রীয়তা কা সত্যাপন হো জাতা হ্যায়।
1: কানাডার খলিস্তানি গোষ্ঠীর বিষয় মুখপাত্র বলেন, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদীরা যে সেদেশের ভূখণ্ডকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে তা নিয়ে ভারত বরাবরই উদ্বেগ প্রকাশ করে এসেছে। ভারতের রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনার আজ নতুন দিল্লিতে জনগণনা সচেতনতা প্রসারে 6টি এলইডি মোবাইল ভ্যানে যাত্রার সূচনা করেছে। 2027 জনগণনার প্রথম পর্বের অঙ্গ হিসেবে এই উদ্যোগ। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই গাড়িগুলি সমগ্র দিল্লি ঘুরে জনগণনায় অংশগ্রহণ, সেলফ এনিউমেরেশন পরিষেবা এবং জনগণের সহযোগিতা বৃদ্ধির জন্য প্রচার চালাবে। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তার ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ের জাতীয় স্টক এক্সচেঞ্জ পরিদর্শন করেন। তিনি সেখানে চিরাচরিত প্রথায় ঘণ্টা বাজান। এনএসই ম্যানেজিং ডিরেক্টর আশিস কুমার চৌহান এবং অন্য শিল্পপতিরা তাকে স্বাগত জানান। পরে প্রেসিডেন্ট লাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। ভারত ও ভিয়েতনাম আজ নতুন প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা এবং স্টার্ট আপ পরিমণ্ডল নিয়ে সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে আলোচনায় বসেছে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং আজ ভিয়েতনামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর ভু হেই খুয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। তাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা সংক্রান্ত রূপরেখা, উদ্ভাবন পরিমণ্ডল এবং প্রযুক্তিগত হস্তান্তর নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দুদেশের মধ্যে চলতি শিক্ষামূলক ও প্রাতিষ্ঠানিক কাজকর্ম খতিয়ে দেখা হয়। ডক্টর সিং বলেন, দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব গত এক দশকে নতুন উচ্চতায় পৌঁছেছে। ভারত আসিয়ান গবেষণা ও প্রশিক্ষণ ফেলোশিপ কর্মসূচির অধীনে ভিয়েতনামের অন্তত

0: এক বার্তায় ডক্টর মান্ডাভিয়াও জানান, শ্রমিকদের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে দুই নেতার মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ ইতালির ভেনিসে 61তম আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীর ভারতের জাতীয় প্যাভিলিয়নের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, এই প্যাভিলিয়ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্য শিল্পের মাধ্যমে বিশ্বের সঙ্গে ভারতের যোগসূত্রকে তুলে ধরেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই আর নিউজ কলকাতাতে। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার আজ টিভিকে সভাপতি সি জোসেফ বিজয়কে চেন্নাই লোকভবনে ডেকে পাঠান। লোকভবনের পক্ষ থেকে জারি করা এক প্রেস বার্তায় জানানো হয়েছে, তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সমর্থন জোগাড় করা যে অপরিহার্য তা রাজ্যপাল বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে টিভিকে 108 আসনে জয়লাভ করার পর গতকাল দলের প্রবীণ নেতারা নেতাদের সঙ্গে নিয়ে বিজয় সরকার গঠনের দাবি পেশ করেন। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য আজ তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের এক বৈঠক হয়। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে আজ নবনির্বাচিত প্রত্যেক বিধায়কের সঙ্গে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতির মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে রাজ্য বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল আর এন রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী আজ থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। এদিকে বিধানসভা নির্বাচন মিটতেই রাজ্যে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। বিজেপির পরিষদীয় নেতা নির্বাচন করবেন তিনি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 9 তারিখ শপথ নেবেন নতুন সরকার। পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় 7 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে রাজ্য পুলিশ। এদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মোবাইল ফোন ট্র্যাক করে আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তার খোঁজ চলছে। ফরেন্সিক ও সিআইডির দল আজ ঘটনাস্থলে যায়। তারা সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে। অন্যদিকে ময়নাতদন্তের পর চন্দ্রনাথের দেহ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হলে শোকে ছায়া নেমে আসে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। আগামী 9 মে শপথ গ্রহণ অনুষ্ঠান। নতুন সরকার গঠনের আগে সাধারণ মানুষ কি জানতে চাইছে তা জানার চেষ্টা করেছে আমাদের প্রতিনিধিরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তীরন্দাজিতে ভারতের মহিলা রিকাভ দল বিশ্বকাপ স্টেজ 2-তে রেকর্ড 10 বারের বেশি অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেশের জন্য প্রথম পদকটি নিশ্চিত করেছে। চীনের সাংহাইতে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত 5-1 দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয়। আইপিএল ক্রিকেটে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে লখনৌ সুপার জায়ান্টসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লখনৌ 1 ওভার 3 বলে কোনো উইকেট না হারিয়ে 12 রান করেছে। এদিকে আইপিএল ক্রিকেটে আগামীকাল কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, অপারেশন সিন্দুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা প্রমাণিত হয়েছে। দেশ জুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি। এদিকে রাজ্য সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গীতাঞ্জলিতে রাত 8টায় আজকের প্রসঙ্গ, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর, 8:30 অন্বেষা। শুনবেন প্রথমে বিজ্ঞানের খবর, পরে থাকবে কথিকা, জাতীয় উন্নয়নে উদ্ভাবনার গুরুত্ব। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী ওস্তাদ মশকুর আলী খান। 9:30 বাংলা নাটক মুসলমানির গল্প, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ সুপ্রভাত বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। রাত 10টায়।

0: অখিল ভারতীয় কার্যক্রমের লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান রাত ১১টায় কৃষ্ণা নিয়োগীর কণ্ঠে আধুনিক গান, রাত ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত পরিমল চক্রবর্তী। সঞ্জয়িতায় রাত ৮টায় শুনবেন হিন্দি ছায়াছবির গান, ৮টা বেজে ১৫ মিনিটে নানা রঙের গান, ৮:৩০টায় স্পটলাইটের বাংলা রূপান্তর স্পটলাইট, ৯টা বেজে ১৬ মিনিটে রাত ১০:৩০টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং, উপস্থাপনায় অভিষেক মণ্ডল, হিন্দি গানের অনুষ্ঠান রাত ১১টা বেজে ১০ মিনিটে। শুনলেন আজ সারাদিনে পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা।
1: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক ৪০০ শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম মে ২০২৬, লেখা পাঠানোর শেষ তারিখ ১৮ মে ২০২৬। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার প্রিয় কবি।
2: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন, লস্যি লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না, তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন, প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড় গলা মুখ ও অন্যান্য অঙ্গকে।

0: স্থানীয় সংবাদ একটু পরেই।
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। এদিকে রাজ্যে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে 9 মে শপথ গ্রহণ। তার আগে বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় 7 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য পুলিশ। এখনও পর্যন্ত গ্রেপ্তার 3 জন। চন্দ্রনাথের দেহ আজ সন্ধ্যায় চণ্ডীপুরে তার বাড়িতে নিয়ে যাওয়া হলে কান্নায় ভেঙে পড়েন সকলে। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিআইএম এই ঘটনার নিন্দা করেছে। কলকাতা হাইকোর্ট সিঙ্গুরের জমিতে কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ বাবদ টাটাকে 765 কোটি টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদে ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি

0: করেছেন রাজ্যপাল আর এন রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তার নির্দেশ অনুযায়ী আজ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। এদিকে বিধানসভার নির্বাচন মিটতেই রাজ্যের সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 9 তারিখ শপথ নেবে নতুন সরকার। অমিত শাহ আগামীকাল বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। একটি প্রতিবেদন,
1: বাংলায় বিপুল জয়ের পর শপথ অনুষ্ঠানকে জাতীয় স্তরের রাজনৈতিক কর্মসূচি রূপ দিতে যাচ্ছে বিজেপি। আগামী শনিবার 25শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। বুধবার থেকেই ব্রিগেডের মঞ্চ ও নিরাপত্তা প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা। পাশাপাশি বিজেপি ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে ওই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ নাও হতে পারে। বিজেপি সূত্রে ইঙ্গিত, মুখ্যমন্ত্রীর পাশাপাশি 2 উপমুখ্যমন্ত্রী এবং কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ওই অনুষ্ঠানে শপথ নিতে পারেন। শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় নজিরবিহীন নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে। রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গের এবারের বিষয়, নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। 9ই মে নতুন সরকার গঠনের আগে সাধারণ মানুষ কী চাইছেন তা জানতে চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধিরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন এই স্থানীয় সংবাদের পরে রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে 2 মাস জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ায় অবিলম্বে এই আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হল। তবে পশ্চিমবঙ্গে ফলতা বিধানসভা কেন্দ্রের 144 নম্বর আসনে পুনরায় ভোটের নির্দেশ থাকায় সেখানে আপাতত আচরণবিধি বহাল থাকছে। অন্যদিকে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হতেই রাজ্যে নিযুক্ত 2 বিশেষ পর্যবেক্ষককে দায়িত্বমুক্ত করল কমিশন। নির্বাচন কমিশনের তরফে জারি করা পৃথক নির্দেশিকায় জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক এন কে মিশ্র এবং আইএএস আধিকারিক সুব্রত গুপ্তকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় 7 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে রাজ্য পুলিশ। আইজিসিআইডির তত্ত্বাবধানে তারা কাজ করবে। এই খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মোবাইল ফোন ট্র্যাক করে আরও কেউ এই ঘটনায় জড়িত কিনা তার খোঁজ চলেছে। ফরেন্সিক ও সিআইডির দল আজ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করে। অন্যদিকে বারাসাত হাসপাতালে ময়না তদন্তের পর চন্দ্রনাথের দেহ সন্ধ্যে 6টা নাগাদ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের কুলু গ্রামে তার বাড়িতে নিয়ে যাওয়া হলে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। বিজেপি বিধায়ক সাংসদ ছাড়াও অসংখ্য মানুষ পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। আজই সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এই হত্যাকাণ্ডে শিলিগুড়ির নম্বর প্লেট লাগানো একটি গাড়ি ব্যবহার করা হয় বলে জানা গেছে। ছিল ভুয়ো নম্বর প্লেট লাগানো একটি মোটর বাইকও। গাড়ি ও বাইক ব্যবহার করে দুষ্কৃতীরা প্রথমে চন্দ্রনাথের গাড়ির পথ আটকে দেয়, পরে খুব কাছ থেকে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে 6 ঘন্টা ধরে গাড়িটি সেখানে অপেক্ষা করছিল। ঘটনাস্থল থেকে গুলির খোলও উদ্ধার করা হয়েছে। শিলিগুড়িতে যার নম্বর প্লেট লাগানো গাড়ির ব্যবহার করা হয়েছিল, উইলিয়াম জোসেফ নামে মাটিগাড়ার ওই বাসিন্দা জানিয়েছেন, সপ্তাহ 2-এক আগে তিনি গাড়ি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপন থেকেই দুষ্কৃতীরা গাড়ির নম্বর সংগ্রহ করে ভুয়ো নম্বর প্লেট করে থাকতে বলে তার অনুমান। অন্যদিকে যে বাইকটি ব্যবহার করা হয়েছিল তার মালিকের ঠিকানা আসানসোল দক্ষিণের বার্নপুরে, কিন্তু ওই ঠিকানায় বিভাস ভট্টাচার্য নামে কেউ থাকেন না বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। উল্লেখ্য, গতরাতে বিধানসভায় কাজ সেরে গাড়ি করে মধ্যমগ্রামে বাড়ি ফেরার পথে দোহারিয়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। তার গাড়ির চালক বুদ্ধদেব বেরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি এই খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। বলেছেন চন্দ্রনাথ

0: একজন অরাজনৈতিক ব্যক্তি ছিলেন, কিন্তু তাকেও রাজনৈতিক হিংসার বলি হতে হলো।
1: আমরা জিতলাম, আমাদের তিনজন কর্মী মারা গেল, কালকেও বসিরহাটে আমাদের এক কর্মীর উপরে গুলি চালানো হয়, 4 রাউন্ড গুলি চলেছে। তো আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে জানি, কথা বলতে পারি, কিন্তু তাও বলছি না, বলবো না, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। কিন্তু এই যে ঘটনাটি ঘটলো, যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী, আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড।
0: অন্যদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ভবানীপুরে তার জয়লাভের জন্য পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় চন্দ্রনাথকে খুন করা হয়েছে। তার মৃত্যুর জন্য দায় স্বীকার করে শুভেন্দু বলেন, তার আত্মসহায়ক পদে থাকার জন্যই চন্দ্রনাথকে প্রাণ দিতে হল।
2: তার এই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী, বিজেপির বিরোধী দলের নেতার সহায়ক হওয়ার জন্যই তার মৃত্যু হয়েছে, তাকে মারা হয়েছে। এটা দিয়ে আমার নতুন করে মন্তব্যের কোনো অবকাশ নেই।
0: এই পরিস্থিতিতে শান্ত থাকতে এবং আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার জন্য দলীয় কর্মী সমর্থকদের প্রতি আবেদন জানান তিনি। তৃণমূল কংগ্রেস খুনের ঘটনার তীব্র নিন্দা করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তারা। এদিকে খুনের ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্যপাল আর এন রবিকে চিঠি দিয়েছেন। দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী এই খুনের রাজনীতি বন্ধ ও রাজ্যকে সন্ত্রাসমুক্ত করার দাবি জানিয়েছেন।
3: সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সম্পর্কে কি বার্তা যাচ্ছে যে বাংলায় দল থাকে, দল যায়, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বদলায় না। পার্টি যে যা করছে করুক, পার্টি যে জিতবে জিতুক, যে হারবে হারুক, কিন্তু খুন খারাপি হিংসা সন্ত্রাসের বাতাবরণ বাংলা থেকে দূর হোক, বাংলা সন্ত্রাস মুক্ত হোক, এটা আমরা সবাই চাইব।
0: সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও এই খুনের ঘটনার তীব্র নিন্দা করেছে।
4: ভোটের পরে এটা বাংলাকে আরো বেশি গরম করে দেওয়া, আরো বেশি বিপর্যস্ত করা, এটা কখনো হতে পারে না। যে কোন দল এটা বড় কথা নয়, এই যুবক ছিলেন, শখ করে পরিকল্পনা করে তাকে খুন করা হলো, ভাবা যায় না।
0: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেছেন, এই হিংসা নিয়ন্ত্রণ করতে হবে, না হলে তিনি তার শংসাপত্র ছিঁড়ে ফেলে দেবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সিঙ্গুরের জমিতে কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ বাবদ টাটাদের 765 কোটি টাকারও বেশি মিটিয়ে দেওয়ার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 8 সপ্তাহের জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায়, যদিও এই সময়ের মধ্যে রাজ্যকে ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হতে চলেছে। সকাল 9:30 এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। 10:15 থেকে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। উল্লেখ্য, এবার পরীক্ষা শেষ হওয়ার 84 দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতার বিভিন্ন অংশে আজ দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। অনেক জায়গায় রাস্তায় জল জমে গেছে, ভেঙে পড়ে গাছ। মেট্রো রেলে মহায়ক উত্তম কুমার ও নেতাজি স্টেশনের মাঝখানে ডাউন লাইনে দুপুর 2:37 নাগাদ গাছের ডাল ভেঙে পড়লে পরিষেবা ব্যাহত হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার গঠনের প্রস্তুতির মধ্যে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। এদিকে রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
5: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
0: আজকের প্রসঙ্গের এবারের বিষয়, নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। আগামী 9ই মে শপথ গ্রহণ অনুষ্ঠান। নতুন সরকার গঠনের আগে সাধারণ মানুষ কি চাইছেন তা জানতে চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধিরা।
6: নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নজিরবিহীন ব্যবস্থাপনায় সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন সরকার গঠিত হতে চলেছে। ভোটে কে জয় পাবে সেই জল্পনা মেটার পর এখন নতুন জল্পনা, কে হবেন নতুন মুখ্যমন্ত্রী। তারই মধ্যে রাজ্যবাসী বুনে চলেছেন নতুন প্রত্যাশার বীজ। পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি নতুন শিল্প ও কর্মসংস্থানের লক্ষ্যে আগামী সরকার কি পদক্ষেপ নিতে চলেছে এখন সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় আসায় খুশি শিল্পমহল। রাজ্যে নতুন শিল্প আসবে এবং কর্মসংস্থান তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন।

0: সৌরভ চেম্বার অফ কমার্সের সভাপতি এম জি খৈতান।
1: আমাদের মানে পুরো সমাজের খুব খুশি আছে, নট অনলি ইন্ডাস্ট্রি খুশি আছে, জেনারেল পাবলিকও খুশি আছে। বেঙ্গল থেকে আপনি জানেন ইন্ডাস্ট্রি পালানো হয়েছে, বেঙ্গল থেকে চাকরির পালায়ন হয়েছে। আপনি যেখানে যান এখন, কোন আউট অফ ক্যালকাটা যদি কোথায় যান, আপনি যদি কোন হোটেলে যাবেন, আপনি দেখেন 20-35% অফ দি স্টাফ ইজ ফ্রম বেঙ্গল। আমি দিল্লি যদি যান আপনি, ন্যাশনাল ক্যাপিটালে, দ্য ডোমেস্টিক হেল্প আর অল ফ্রম বেঙ্গল। এখানে শুধু ইন্ডাস্ট্রি পালায়ন হয়নি, এখানে ইয়াং জেনারেশনে পালায়ন হয়েছে, এখানে আপনার চাকরির পালায়ন হয়েছে। তো আমরা এটা আশা করি এখন ইন্ডাস্ট্রি একটা কনফিডেন্স এসেছে লোকদের উপরে, দ্যাট আমরা তো 34 ইয়ার্স লেফট ফ্রন্টে রুল ছিল, তারপরে 15 ইয়ার্স তৃণমূল কংগ্রেসে তৃণমূলের রুল ছিল, যেখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি। এখন আমরা আশা করছি দ্যাট বিজেপি যেরকম অন্য স্টেটে যেরকম ডেভেলপমেন্ট হয়েছে, গুজরাটে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, এভরি স্টেট হ্যাজ বিকাম এ ডেভেলপ স্টেট ইন দিস কান্ট্রি, যেখানে যেখানে বিজেপি আছে। তো আমরা আশা করছি কি এই স্টেটে খুব জোর ডেভেলপমেন্ট হবে, লোকের উপরে একটা উৎসাহ আছে, পিপুলা আমরা খুব কনফিডেন্ট আছি দ্যাট এখানে নতুন ইন্ডাস্ট্রি হবে, নতুন সার্ভিস ইন্ডাস্ট্রি হবে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হবে, অনেক রকম চাকরি আসবে, অনেক লোক আসবে, একটা কনফিডেন্স হয়েছে, রিয়েল স্টেটের ডেভেলপমেন্ট হবে, সবার জন্যই খুশির মাহল আছে, আই থিঙ্ক সবার জন্য ভালো হবে।
0: মার্চেন্ট চেম্বার অফ কমার্সের জিএসটি পরোক্ষ ও রাজ্য কর পর্ষদের চেয়ারম্যান সুশীল কুমার গোয়েল আকাশবাণীকে বলেন, বিগত সরকারের আমলে বহু শিল্প বন্ধ হয়ে গেছে, নতুন বিনিয়োগ এবং তার মাধ্যমে তরুণ প্রজন্ম আশার আলো দেখবে বলে মনে করেন তিনি।
2: ক্যালকাটার মানুষ বলুন বা ওয়েস্ট বেঙ্গলের লোকের যদি কথা বলি আমরা, সবাই অপেক্ষা করছে কি একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এখানে দরকার ছিল, তার জন্যই এই নতুন গভর্নমেন্টটা অত ভোট পেয়েছে। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সবাই একটা দিকে আছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যখন আসবে চারদিকে নানা রকমের সামান্য ছোট ছোট ব্যবসাও বাড়বে, লোকে রোজগার পাবে, এমপ্লয়মেন্টে একটা দরকার ছিল। আমাদের এখানে ছেলেরা মেয়েরা পড়াশোনা করে বাইরে চলে যাচ্ছে, যা পরিমাণে দরকার আছে ওই পরিমাণে এখানে চাকরির ব্যবস্থা নেই, সেই জন্যই যে বাইরে চলে যাচ্ছে লোকরা, ওটা যাওয়াটা একটু বন্ধ হবে বা ফিরে আসবে লোক, আমরা এটা অপেক্ষা করব। নতুন ইন্ডাস্ট্রিজ আসলে, নতুন রোজগারে সুযোগ পেলে, এরকম নেই কি শুধু ম্যানুফ্যাকচারিং নিয়েই আমাদের এমপ্লয়মেন্ট হয়, আমাদের সার্ভিস সেক্টরও এমপ্লয়মেন্ট আছে, প্রচুর লোক অনলাইন মাধ্যমে সার্ভিস দিচ্ছে ফরেন কান্ট্রিকে, বা সফটওয়্যার সার্ভিসেস আছে, এখন কম্পিউটার নিয়ে অনেক রকম কাজ করা যায়। ওই রকম জেনারেশন আমাদের সেক্টর 5 তৈরি হয়েছিল, তারপরে রাজারহাটে আমরা অপেক্ষা করলাম কি অনেক ইন্ডাস্ট্রিজ গুলো আসবে যেখানে আমাদের লোকাল ছেলেমেয়েরা চাকরি পাবে, ওটা হয়নি। আমার মনে হচ্ছে এইটা চেঞ্জ আছে, এইটা নিয়ে গ্রোথটা আসা দরকার আছে। তারপরে গভর্নমেন্ট সাপোর্ট যদি আমরা বলি, ছোট ছোট যে নতুন স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস সেক্টর, ওটা বা স্টার্ট আপ, এক নতুন ওয়ার্ড বলা আছে আজকে যদি স্টার্ট আপ এর কথা বলি, তো এসব খুব আরম্ভ হবে, এটা অপেক্ষা করা যাচ্ছে। এটা করলে আমাদের এখানে এন্টারপ্রেনার্স তৈরি হবে, মানে কি নিজেরা আমাদের মেয়ে ছেলেরা ওই ওরা নিজেই ব্যবসায়টা একটা ছোট ছোট ব্যবসায় আরম্ভ করতে পারবে, ওরাও একটা এমপ্লয়মেন্ট জেনারেশন করবে। ওর এই সব জিনিস জড়িত আছে তার রেভিনিউ থেকে, তো রেভিনিউটা বাড়বে, রেটে যদি রেভিনিউ বাড়বে তো আমরা নানা রকমে সাপোর্ট পাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট যদি সেম পার্টি থেকে থাকে, তাহলে সেন্ট্রালের সাপোর্টটা একটু বাড়ে, এটা তো আমরা না বলতে পারবো না, এই জিনিসটা তো সবসময় দেখা যায় আর শোনা যায়। আর তার ছাড়া মেডিকেল ফ্যাসিলিটিও বাড়বে, এডুকেশন বাড়বে, তো এই অপেক্ষা আছে আমাদের।
0: মানুষের প্রাথমিক চাহিদার মধ্যে অন্যতম হলো স্বাস্থ্য। অভয়াকাণ্ডের পর স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কাল সার চেহারা মানুষের চোখের সামনে ফুটে ওঠে, সেই স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সুপারভাইজার চিকিৎসক তাপস প্রামাণিক।
3: আমাদের এই রাজ্যে গত কয়েক বছরে বিশেষ করে অভয়া হত্যাকাণ্ডের পরে স্বাস্থ্য ব্যবস্থার যে কঙ্কাল সার অবস্থা, সেটা মোরালে সবার কাছে জানা। নতুন যে সরকার হবে সেই সরকারের কাছে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে আমার যে আবেদনগুলো থাকবে, প্রথমত হচ্ছে আমাদের দেখুন বেশিরভাগ ক্ষেত্রেই ডিপেন্ডেন্ট হচ্ছে টারসিয়ারি কেয়ারের উপরে, কিন্তু হেলথ সেন্টার গুলোর একটা ভাগ থাকে প্রাইমারি হেলথ সেন্টার, সেকেন্ডারি হেলথ সেন্টার অ্যান্ড টারসিয়ারি। কিন্তু দেখা যায় যে শহরের যে কয়েকটা মেডিকেল কলেজ আছে, ক্যালকাটা মেডিকেল কলেজ, NRS বা আরজিকর, এই কটার উপর চাপ বেশি। তার মানে হচ্ছে যে ডিস্ট্রিক্ট বা প্রাইমারি হেলথ সেন্টার গুলো সেইভাবে ইম্প্রুভমেন্ট বা

0: ইনফ্রাস্ট্রাকচার নেই। তো প্রাইমারি হেলথ সেন্টারের ডেভেলপমেন্ট করতে হবে, ডিস্ট্রিক্ট হসপিটালে ডেভেলপমেন্ট করতে হবে, যাতে রেফার কম হয় টার্সিয়ারি কেয়ারে। এবং সেখানকার শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করলে হবে না, সেখানে ডক্টর, নার্সিং স্টাফ, প্যারামেডিক্স মানে টেকনোলজিস্ট অ্যান্ড গ্রুপ বি স্টাফ, এই সকল ক্যাটাগরি অফ স্টাফ কিন্তু বাড়াতে হবে। ল্যাবের ফ্যাসিলিটিস ঠিকঠাক থাকতে হবে। এইটা ডিস্ট্রিক্ট লেভেলের যে সমস্ত হসপিটালগুলোকে খুব রাতারাতি মেডিকেল কলেজে কনভার্ট করে দেওয়া হয়েছে, কিন্তু এতে দেখা গেছে যে মেডিকেলের সিট বেড়েছে কিন্তু কোয়ালিটি অফ এডুকেশন সেটা কিন্তু ঠিক হয়নি। এবং আমাদের সবচেয়ে বড় যেটা ক্রাইসিস সেটা হচ্ছে কিন্তু মেডিকেল এডুকেশন সার্ভিস ক্যাডার, মানে পড়ানোর জন্য যে সমস্ত প্রফেসর লাগে সেটার কিন্তু সংখ্যা অত্যন্ত কম। আমাদের কিন্তু হেলথ সিস্টেমটাই গোটাটাই ডিপেন্ডেন্ট হচ্ছে কলকাতা ওরিয়েন্টেড। নর্থ বেঙ্গলের মানুষ কিন্তু সাফার করছেন, অলরেডি একটা এইমস তৈরি হয়েছে হচ্ছে কল্যাণীতে, আমি চাইবো যে সেকেন্ড এইমস আমাদের নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গায় হোক, যাতে নর্থ বেঙ্গলের মানুষ সাফার না করে, কারণ ওখান থেকেও প্রচুর পেশেন্ট রেফার করে ক্রিটিক্যাল পেশেন্টকে কলকাতায় আনতে হয়। আর একটা জিনিস, আমাদের হেলথ সিস্টেমে যেটা সব থেকে হসপিটালগুলোই প্রবলেম সেটা হচ্ছে ডায়েটিশিয়ান, বিশেষ করে এই নিউট্রিশনের উপর নজর কম দেওয়া হয়, যেটা কিন্তু দরকার, কারণ আমি সরকারিভাবে সেরকম ডায়েটিশিয়ান নেই। আর একটা ব্যাপার হচ্ছে যে হেলথ স্কিম, আগে স্বাস্থ্যসাথী স্কিম ছিল, আগের গভর্নমেন্টের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের ঝামেলা ছিল এবং তারা আয়ুষ্মান ভারত চালু করেনি। আয়ুষ্মান ভারত অবশ্যই এই গভর্নমেন্ট আসার পরেই কিন্তু চালু করে দেওয়া উচিত, যদিও আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে সেটা চালু হবে। এবং তাছাড়াও প্রাইভেট যে সমস্ত হেলথ স্কিম আছে সেগুলোও যেন আমাদের ভিতরে, যাতে পাবলিক অ্যাওয়ারনেস বাড়ানো যায়, সরকারের তরফ থেকে ট্রাই করতে হবে। ড্রাগের ব্যাপারে লাস্ট দু বছরে দেখা গেছে যে বিভিন্ন ফেক ড্রাগ বা জালি ড্রাগ এই সমস্ত ওষুধ মার্কেটে কিন্তু বিপুল পরিমাণে ছেয়ে গেছে। এর কারণ হচ্ছে ড্রাগ টেস্টিং ল্যাব, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, তাদের কোয়ালিটি ভালো না, তাদের ভিজিল্যান্স অত্যন্ত কম, সেখানেও যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা নেই, সেখানেও সাফিসিয়েন্ট যে অফিসার যারা এই ভিজিল্যান্সটা করবে তারা নেই, সেখানেও রিক্রুটমেন্ট বাড়াতে হবে এবং র্যান্ডামলি ড্রাগ টেস্টিং করতে হবে। এবং মার্কেটে যে সমস্ত ওষুধগুলো এই চক্রগুলো যারা চালাচ্ছে তাদেরকে শুধুমাত্র অ্যারেস্ট করলে হবে না, তাদেরকে এমন পানিশমেন্ট দিতে হবে তারা যাতে এই ধরনের ড্রাগ আর তৈরি করতে না পারে।
1: নির্বাচনের আগেই সমস্ত রাজনৈতিক দলের কাছে পরিবেশ কর্মীরা বিশেষ আবেদন রেখেছিলেন, তাদের ইশতেহারে যেন পরিবেশ বিশেষ গুরুত্ব পায়। পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের সম্পাদক নব দত্ত আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীকে বলেন, নতুন সরকারের কাছে অগ্রাধিকারের তালিকায় যেন পরিবেশ প্রথম স্থানেই থাকে।
2: নির্বাচনের আগেই সব রাজনৈতিক দলের কাছে গিয়েই আমরা পরিবেশ কর্মীরা বা সবুজ মঞ্চগত ভাবে তাদের কাছে আমাদের একটা দাবিপত্র বলতে পারা যায় বা ইশতেহার বলতে পারা যায় সেটাকে তুলে দিয়েছিলাম, এবং আমাদের আশা আকাঙ্ক্ষা গুলো কি তার মধ্যে লিপিবদ্ধ আছে এবং রাজ্যের প্রায় সমস্ত জেলার মুখপত্র এবং অনুসন্ধান সাপেক্ষে প্রস্তাব আকারে এই দাবিপত্রের মধ্যে জায়গা পেয়েছে। তো আমরা চাই যে নদী জল জলাশয়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের কয়েক হাজার জল জলাশয়কে কেন্দ্র করে একটা দপ্তর তৈরি হোক, একটা মন্ত্রী থাকুন যার কাছে উপস্থিত থেকে তার মাধ্যমে এই কাজগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে। এটা বিগত সরকারের কাছেও আমরা বারবার দাবি করেছি। 2004 সালের যে আইন আছে শব্দ দূষণকে কেন্দ্র করে তা নিয়ন্ত্রণে, যে সাউন্ড লিমিটার ছাড়া কোনো মাইক্রোফোন বাজানো যাবে না, এটাই শক্তপক্ষভাবে যাতে কার্যকরী হয়, ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে আছে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে যে যেখানে ক্ষমতায় আছে সাধারণভাবে বিভিন্ন অনুষ্ঠান সুবিধিত নয়, এমনকি রাজনৈতিক দলের বিজয় উৎসবেও ডিজে বাজানো হচ্ছে। তো আমরা চাই যে অন্তত ডিজের মতো যে এগুলো আছে খোলা জায়গায় সেই ধরনের শব্দ যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি করার কথা। উন্নয়নের নামে বেপরোয়া গাছ কাটা এটা যেন বন্ধ হয়, কারণ ক্লাইমেট চেঞ্জের সঙ্গে আবহাওয়া পরিবর্তন সমাজে একটা ব্যাপক পরিমাণে মানুষের শরীর মন যাবতীয় ধরনের তার উপরে একটা ব্যাপক প্রভাব পড়ছে। আমাদের সুন্দরবন, আমাদের স্ক্যালকাটা ওয়েটল্যান্ড, আমাদের ফার্ম, এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে আমরা চাইবো যে এগুলো জানে যাতে পরিবেশ বান্ধব একটা সিদ্ধান্ত সরকার নিন, একটা ঘোষণা করুন, একটা বার্তা দিন মানুষের কাছে যে আমরা পরিবেশের প্রশ্নে কোনো আপোষ করি না। এই নতুন সরকারের কাছে এইটুকু আমরা দাবি করি এবং তাদের কাছে অন্তত এইটুকু প্রত্যাশা করি যে তারা অন্তত পরিবেশ বিষয়টাকে কর্মসূচির প্রথমে রাখুন, কারণ এটাই সবচেয়ে বেশি আজ গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে সারা বাংলার বিভিন্ন জেলায় জেলায় রাজ্যের বিভিন্ন কোণে কোণে আজকে মানুষের জীবন জীবিকা তথা পরিস্বাস্থ্য মন সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত।

0: সংস্কৃতি ও বিনোদন চর্চার ক্ষেত্রে রবীন্দ্র সদন নন্দন চত্বর সারা দেশে সমাদৃত, অথচ বিগত কিছু বছরে সেই কৌলিন্য হারিয়েছে ওই জায়গাটি। সিনেমা দেখার পাশাপাশি চলচ্চিত্র চর্চার বিষয়টিও যাতে ফিরে আসে সেই প্রত্যাশা করেছেন বিশিষ্ট চিত্র সমালোচক ও সাংবাদিক রত্নোত্তমা সেনগুপ্ত।
1: ক্রমশ দেখছি, বিশেষ করে গত কয়েক বছরে, নন্দনটা একেবারে একটা প্রাইড, ওয়েস্ট বেঙ্গল ফিল্ম সেন্টার এরকম বম্বে নেই, অন্যান্য খুব কম সিটি আছে, কিন্তু আমাদের চত্বরটায় সিনেমা দেখতে যাওয়ার যে কালচারটা, তার সঙ্গে একটা একাডেমিক সেশনের ব্যাপার ছিল। নন্দনটা ইম্পর্টেন্ট একটা সেন্টার, সেখানে লাইব্রেরিটাকে স্প্রুস আপ করা, যাতে লোকে এসে ওখানে বসে শুধুই সিনেমা দেখানো হয়, সিনেমার সম্বন্ধে যা করেন সেগুলো হতে পারে চর্চা। পুরো চত্বরটা রবীন্দ্র সদন তো বটে, কিন্তু ওদিকে বাংলা একাডেমি, তার পেছনে জায়গাটা, এত সুন্দর জায়গাটা আছে, আমরা টুরিস্ট হাব করে দিতে পারি ওটাকে। আর অনবরত শুধু কলকাতা ফেস্টিভ্যালের সময় কেন, আমি চাইবো সারা বছর ওখানটায় একটা এক্সিবিশনের এবং ডিসকাশনের একটা আবহাওয়া থাকুক। ইংরেজি বই লঞ্চ হলে সমস্ত দেশ ময় হই হই হয়, বাংলা বই লঞ্চ কেন আমরা সেগুলো বাংলা একাডেমিতে করতে পারবো না? প্রাইভেট পাবলিশার্স হোক, মানটা বজায় রেখে সাহিত্যর ওখানে চর্চাটা বাড়ানো হোক, ওখানে চারুকলা যেটা আছে, ফাইন আছে, সেখানে গগনেন্দ্রপ্রদের শেষালাটা বিড়লা একাডেমিতে বা একাডেমি অফ ফাইন আর্টসে কোন এক্সিবিশন ওপেন হলে, অথবা আমি বলছি প্রাইভেট কোন, যেমন হ্যারিংটন স্ট্রিট বা আকাশকার বা আকৃতি, এইসব যে কোনো একটা গ্যালারিতে একটা শো ওপেন করলে একটা যেমন পুরো দেশময় একটা হই হইয়ের ব্যাপার থাকে, সীমা সেখানে হলে পরে একটা দেশময় একটা রব রব সাজো সাজো, আমাদের এইসব জায়গাগুলোতে কেন আমরা আশেপাশে আমি আরো বলছি, যেমন আমার কনস্টিটিউয়েন্সি রাসবিহারি, রাসবিহারি থেকে ডক্টর স্বপন দাশগুপ্ত জিতে এসেছেন, ওনার ম্যানিফেস্টোর মধ্যে একটা বড় ইম্পর্টেন্ট জায়গা হলো লেক সরোবর আবার গুছিয়ে সাজিয়ে তার পুরনো স্টেডিয়ামটা। আমাদের ছোটবেলায় কত সেখানে ছবিও দেখেছি আমি, সিনেমা দেশকার কাণ্ড বা এই ধরনের ছবি, স্টেডিয়ামটা একটা হতদরিদ্র চেহারা, কেন হওয়ার তো দরকার নেই।
2: আজকের প্রসঙ্গের এবারের বিষয় ছিল নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা, আগামী 9ই মে শপথ গ্রহণ অনুষ্ঠান। নতুন সরকার গঠনের আগে সাধারণ মানুষ কি চাইছেন তা জানতে চেষ্টা করলেন আমাদের প্রতিনিধিরা, উপস্থাপনা ও শব্দ সম্পাদনায় কাশফিন নাহার।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে অনুরোধের আসর। আজকে প্রথম গানটি শুনবেন পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে। এই গানটির জন্য পশ্চিম মেদিনীপুরের তেমাথানি সবং থেকে অনুরোধ করেছেন শ্যামসুন্দর, সোমা ও অরিজিৎ দাস অধিকারী।

ভক্তিমূলক গানটি শুনলেন পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে। এবারে একান্ত আপন ছায়াছবিতে আশা ভোঁসলে। পূর্ব বর্ধমান জেলার মানকর থেকে এই গানটি শুনতে চেয়েছেন সঞ্চারী ভট্টাচার্য, বিদ্যুৎ ভূষণ ভট্টাচার্য ও প্রতিমা ভট্টাচার্য।

একান্ত আপন ছায়াছবির গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে। এবারে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই আধুনিক গানটির জন্য বাঁকুড়া মঙ্গলপুরের বেতালন থেকে অনুরোধ করেছেন অসীম কুমার মণ্ডল।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গানটি শুনলেন। সব শেষে অনুরোধের আসরে আজকের শিল্পী শ্যামল মিত্র, পূর্ব বর্ধমানের থেকে গয়াচরণ রানু, নবনীতা রানু এবং প্রিয়ব্রত রানুর অনুরোধ।

0: শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি দিয়েই শেষ করলাম আজকের অনুরোধের আসর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই।

0: মে মাসটি বিজ্ঞানীদের জন্মের নিরিখে বেশ একটা সমৃদ্ধ মাস। এই মে মাসেই জন্মগ্রহণ করেন বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেলজয়ী রিচার্ড ফেইনম্যান। তার জন্মের তারিখ 11ই মে। আবার এই 11ই মে আমরা ভারতবর্ষে পালন করি ন্যাশনাল টেকনোলজি ডে। সে সম্পর্কে আমরা আজকে শুনব কথিকা ডক্টর মোহিত রায়ের কাছ থেকে। তবে সেখানে যাওয়ার আগে বিজ্ঞানের টুকরো খবর শুনি, আসুন শোনা যাক।
1: ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিপ্লব আসতে চলেছে এবার। ভারতীয় সহ আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল অ্যানোফেলিস মশার জিনগত পরিবর্তন করে এমন নতুন প্রজাতির মশা তৈরি করেছেন যেগুলো ম্যালেরিয়া ছড়াতে পারে না। বিজ্ঞানীরা জিন ড্রাইভ প্রযুক্তি ব্যবহার করে মশার জিনোমে সুনির্দিষ্ট পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছেন। গবেষণায় দেখা গেছে এই মশাগুলো ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়ামকে দেহে বহন করতে বা লালার গ্রন্থিতে পৌঁছে দিতে পারছে না, ফলে

0: মানুষের রক্তে ম্যালেরিয়া সংক্রমণও ঘটাতে পারছে না। এই নতুন প্রজাতির মশার সঙ্গে সাধারণ মশার মিলন হলে এদের পরবর্তী প্রজন্মের বেশিরভাগ মশা এই নতুন বৈশিষ্ট্যযুক্ত জিনটি পাবে। এই জৈবিক পদ্ধতি প্রয়োগে আফ্রিকা ও ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে ম্যালেরিয়ায় আক্রান্ত লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো যেতে পারে। বিশেষ করে যেসব এলাকার মশার প্রজাতিগুলো কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে, সেখানে এই পদ্ধতি কার্যকর হতে পারে। ওষুধের উপর নির্ভরতাও কমিয়ে দিতে পারে এটি। এই গবেষণাটির খবর 2025 সালের ডিসেম্বর মাসে নেচার জার্নালে প্রকাশিত হয়েছে।
1: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। আগেই বলেছিলাম ন্যাশনাল টেকনোলজি ডে 11 তারিখে পালন করি মে মাসে, তার তাৎপর্য সে সম্পর্কে বলছেন ডক্টর মোহিত রায়।
2: ভারতে প্রতি বছর 11 মে পালিত হয় ন্যাশনাল টেকনোলজি ডে বা জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালে পোখরান 2 পারমাণবিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার স্মরণে এই দিনটি উদযাপিত হয়। এই সাফল্যের মাধ্যমে ভারত প্রযুক্তি ও প্রতিরক্ষার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছয়। বর্তমান সময়ে এই দিবসের গুরুত্ব আরও বেড়েছে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে ভারত প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এবছরের জাতীয় প্রযুক্তি দিবসের বিষয় হল রেসপন্সিবল ইনোভেশন ফর ইনক্লুসিভ গ্রোথ, সবার উন্নয়নের লক্ষ্যে দায়িত্বশীল উদ্ভাবন। সবার উন্নয়ন বলতে আমরা বুঝি যেমন আমাদের উচ্চ বৈজ্ঞানিক প্রযুক্তির ক্ষেত্রে নিজস্ব উন্নয়ন করতে হবে, আবার পাশাপাশি একেবারে সাধারণ গ্রামীণ ক্ষেত্রেও উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার সম্ভব করতে হবে। এরকম কিছু উদাহরণ দিয়েই আজ আলোচনা করা যাক। শুরু করা যাক উচ্চ বৈজ্ঞানিক প্রযুক্তির ক্ষেত্রে ভারতের সাফল্যের কথা দিয়ে। ইসরো, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, আদিত্য L1 সূর্য পর্যবেক্ষণ মিশন সফলভাবে মহাকাশে স্থাপন করেছে, যা সূর্য গবেষণায় নূতন দিগন্ত খুলেছে। এটি ভারতের প্রথম সৌর অধ্যয়ন প্রকল্প, যার লক্ষ্য সূর্যের বহিঃস্তর ও মহাকাশ আবহাওয়া সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করা। L1 এমন একটি স্থিতিশীল স্থান যেখানে মহাকর্ষীয় ভারসাম্যের কারণে স্যাটেলাইটটি সূর্যকে নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করতে পারে, কোনো গ্রহণ বা বাধা ছাড়াই। এটি শুধু বৈজ্ঞানিক গবেষণায় নয়, প্রযুক্তিগত দক্ষতা ও আন্তর্জাতিক মর্যাদাও বৃদ্ধি করেছে। 2025 সালে ভারত সফলভাবে স্পেস ডকিং প্রযুক্তি প্রদর্শন করেছে, ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসাবে এই সক্ষমতা অর্জন করেছে। স্পেস ডকিং হল এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে দুটি মহাকাশযান কক্ষপথে একে অপরের সাথে সংযুক্ত হতে পারে। ভারত ভবিষ্যতে নিজস্ব স্পেস স্টেশন তৈরির পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গগনায়ন মিশন হল ভারতের প্রথম মানব মহাকাশ যাত্রা প্রকল্প, যার লক্ষ্য ভারতীয় নভোচারীদের মহাকাশে পাঠানো। 3 ভারতীয় নভোচারীকে পৃথিবীর নিম্নকক্ষে পাঠানো হবে। ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ যে নিজস্ব প্রযুক্তিতে মানুষকে মহাকাশে পাঠাতে সক্ষম হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মহাকাশযান পরিচালনা ও রোবোটিক প্রযুক্তির উন্নয়ন ঘটছে, বিশেষ করে চন্দ্রযান মিশনে AI এর ব্যবহার উল্লেখযোগ্য। মহাকাশ ছেড়ে এবার আসা যাক মাটির কাছে। ভারতে সাম্প্রতিক সময়ে গ্রামীণ জীবনের উন্নয়নের জন্য বিভিন্ন কারিগরি উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রযুক্তিগুলি কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, শক্তি ও প্রশাসনের ক্ষেত্রে গ্রামীণ জনগণের জীবনযাত্রাকে সহজ ও উন্নত করছে। আমরা কয়েকটি উদাহরণ দেখাতে পারি। প্রথমত, কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে। আধুনিক প্রিসিশন এগ্রিকালচারে ড্রোন, সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মাটির অবস্থা, আবহাওয়া,

0: ও ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে সঠিক সময়ে সেচ ও সার প্রয়োগ সম্ভব হচ্ছে এবং উৎপাদন বাড়ছে। এছাড়া মোবাইল ভিত্তিক অ্যাপ কৃষকদের তাৎক্ষণিক পরামর্শ দিচ্ছে। দ্বিতীয়ত, নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সৌরচালিত সেচ পাম্প ও বায়োগ্যাস প্ল্যান্ট গ্রামে বিদ্যুৎ ও রান্নার জ্বালানির বিকল্প উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে খরচ কমছে এবং পরিবেশও রক্ষা পাচ্ছে। তৃতীয়ত, স্বাস্থ্যক্ষেত্রে টেলিমেডিসিন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বড় পরিবর্তন এনেছে। সোয়াসা নামক এআই প্রযুক্তি কাশির শব্দ বিশ্লেষণ করে যক্ষা শনাক্ত করতে পারে, যা দূরবর্তী গ্রামে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করছে। চতুর্থত, ডিজিটাল প্রযুক্তি গ্রামীণ প্রশাসন ও শিক্ষায় বিপ্লব ঘটিয়েছে। ভাষিণী এর মতো বহু ভাষাভিত্তিক এআই প্ল্যাটফর্ম গ্রামীণ মানুষকে সহজে সরকারি পরিষেবা গ্রহণে সাহায্য করছে। অনলাইন শিক্ষা ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাও গ্রামে ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। পঞ্চমত, বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। যেমন কৃষিজ অবশিষ্ট ও প্লাস্টিক বর্জ্য থেকে বায়োব্রিক ও অ্যাগ্রোপ্লাস্টিক ব্লক তৈরি করা হচ্ছে, যা পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি নির্মাণে ব্যবহৃত হচ্ছে। এছাড়া ফুলের বর্জ্য পুনর্ব্যবহার, জৈব প্যাকেজিং ও বর্জ্য থেকে শক্তি উৎপাদন প্রযুক্তিও জনপ্রিয় হয়ে উঠছে। ষষ্ঠত, জল সংরক্ষণ ও ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বেড়েছে। বৃষ্টির জল সংরক্ষণ, স্মার্ট জল ব্যবস্থাপনা ও জলাধার পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে জল সংকট মোকাবিলা করা হচ্ছে। ক্যাচ দ্য রেইন এই উদ্যোগের মাধ্যমে লক্ষ লক্ষ জল সংরক্ষণ কাঠামো তৈরি হয়েছে। সপ্তমত, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি পরিবেশ রক্ষায় সহায়ক। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর ও ড্রোনের মাধ্যমে ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং কম জল ও রাসায়নিক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। এবার সারসংক্ষেপ করে বলা যায়, আধুনিক পরিবেশ বান্ধব প্রযুক্তি ভারতে দূষণ হ্রাস, সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই উদ্ভাবনগুলি ভবিষ্যতে একটি সবুজ ও সুস্থ পরিবেশ গঠনে সহায়ক হবে। এই উদাহরণগুলি প্রমাণ করে যে প্রযুক্তি আজ শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নয়, বরং মহাকাশ থেকে স্বাস্থ্য, কৃষি, শিল্প সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতএব জাতীয় প্রযুক্তি দিবস কেবল অতীতের সাফল্য উদযাপন নয়, বরং ভবিষ্যৎ উদ্ভাবনের জন্য অনুপ্রেরণা। এটি নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে এবং আত্মনির্ভর ভারত গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
1: ডক্টর মোহিত রায়ের কথিকাটি শুনলেন। আরও একবার ফিরে যাই, এই মে মাসে কোন বিজ্ঞানীদের জন্ম তারিখ রয়েছে সেই কথায়? 2 মে জার্মানির একাধারে রসায়নবিদ, পদার্থবিজ্ঞানী হাইনরিক গুস্তাভ ম্যাগনাসের জন্মদিন রয়েছে। ইংরেজ গণিতজ্ঞ উইলিয়াম কিংডন ক্লিফোর্ডের জন্মদিন 4 মে। 9 তারিখে নোবেলজয়ী মাইকেল লেভিট, তিনি জীবপদার্থবিজ্ঞানী হিসেবে খ্যাত। একই সঙ্গে ওই দিনে জন্ম তারিখ রসায়নবিদ নোবেলজয়ী ম্যানফ্রেড আইকেনের। মে মাসে 23 তারিখে যার জন্ম তার কথা বাদ দিয়ে তো জীববিজ্ঞানের কথাই বলা চলে না। উদ্ভিদবিজ্ঞানী ট্যাক্সোনমিস্ট, অর্থাৎ যিনি শ্রেণীবদ্ধ করেছিলেন, নাম দিয়েছিলেন বিভিন্ন জীবকে, সেই কার্ল লিনিয়াস, তিনি জন্মেছিলেন 23 মে। ওই দিনেই নোবেলজয়ী জীববিজ্ঞানী জোশুয়া লেডারবার্গের জন্মদিন। কয়েকটি জন্ম তারিখ আমরা উল্লেখ করলাম বিজ্ঞানের অনুষ্ঠানে। জানা অজানায়, অন্বেষায় আমরা নিয়ে আসি বিজ্ঞানীদের জীবন কাহিনী, তাদের অবদান, তাদের উদ্ভাবন, তাদের আবিষ্কারের কথা। অন্বেষাতেও আপনারা মাঝে মাঝে শুনেছেন তেমন কিছু বর্ণনা, তেমন কিছু আলোচনা। যাই হোক, আজকে অন্বেষায় আমরা শুনব অন্য একটি আলোচনা। অরণ্য নিয়ে সাক্ষাৎকার অধ্যাপক তপন কুমার মিশ্রের সঙ্গে। আমরা জানব অরণ্য নিয়ে। অবশ্যই আমাদের মনোনিবেশ ঘটবে ভারতবর্ষের অরণ্যের উপরে, ভারতবর্ষে অরণ্যের পরিমাণ কতটা, অরণ্যের ধ্বংস বা হানি কতটা হচ্ছে, কি কারণে হচ্ছে, এবং অরণ্যকে বাঁচানোর প্রয়াস আমাদের কতটা সবল, কতটা নিবিড়, সেগুলো আমরা জানার চেষ্টা করব। আমাদের অতিথি অধ্যাপক তপন কুমার মিশ্র, বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ,

0: অরণ্য সম্পর্কিত গবেষণায় নিযুক্ত আছেন। তার ছাত্ররাও আজকে গবেষণা করছে অরণ্য নিয়ে। এইখানে ভূমিকাটা আর না বাড়িয়ে সরাসরি যদি আমি তার কাছে প্রশ্ন রাখতে পারি, যে এই আলোচনার শুরুটা বোধহয় করা উচিত এইভাবে যে ভারতবর্ষে অরণ্যের পরিমাণ এখন কতটা, আমরা আইডিয়ালি আদর্শ যে অবস্থাটা সেটা জানি, যে কোনো ভূমিভাগের এক তৃতীয়াংশ অরণ্য থাকা উচিত, ভারতবর্ষের অবস্থাটা কীরকম?
1: হ্যাঁ, ভারতবর্ষের অবস্থাটা খুব খারাপ বলবো না, আমরা উন্নতি আমাদের হচ্ছে অরণ্য যে পরিমাণের, এখন হচ্ছে 23.81%, এটা হচ্ছে 2011 সালে আমাদের যে স্যাটেলাইট ইমেজারি FSI মানে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া যা করেছে তার যে তথ্য সেই তথ্য অনুযায়ী আর কি।
0: তো এই যে তথ্যটা আপনি বললেন, এটা কি শুধুমাত্র স্যাটেলাইট মানে কৃত্রিম উপগ্রহের সাহায্যেই হয় নাকি?
1: কৃত্রিম উপগ্রহ তো সবচেয়ে বড় টুল, কিন্তু তার সঙ্গে গ্রাউন্ড ট্রুথিং হয় আর কি, মানে GPS নিয়ে গ্লোবাল পজিশনিং সিস্টেম নামক একটা যন্ত্র নিয়ে দেখতে হয় যে গ্রাউন্ডে সত্যিকারের অবস্থা কী আছে, স্যাটেলাইট ইমেজারির সঙ্গে সেটা মেলানো হয়, তারপরে ওই যে ট্রু কালার ফলস কালার এইসব তার ইন্টারপ্রিটেশন করতে হয় আর কি, কোন রঙটা কিসের জন্য, সেইটার থেকে পাওয়া গেছে। এবং আমাদের দেশের যে প্রযুক্তি যেটা আমরা ব্যবহার করি সেটা সর্বোচ্চ মানের প্রযুক্তি আর কি।
0: আচ্ছা, একটু যদি ব্যাখ্যা করেন, এই যে একটা শতাংশের হিসাবে আপনি বললেন, তো একটু যদি ভেঙে কিছু বলেন।
1: হ্যাঁ, এটা বলতে গেলে যেটা দাঁড়ায় যে বিগত 20 বছর, শুধু এই বছরটা বাদ দিলে বিগত 2 দশক ধরে এটা আশ্চর্যজনক হলেও সত্যি যে ভারতবর্ষে বনভূমির পরিমাণ বাড়ছে, কিন্তু একটা জায়গায় একটা ঘাটতি আছে, সেটা হচ্ছে আমাদের 4 রকমের ফরেস্ট যদি আমরা বলি, যে একটা ডেন্স ফরেস্ট বা হাইলি ডেন্স ফরেস্ট যেটা, সেটার পরিমাণ কমছে, কিন্তু আমাদের যে ওপেন ফরেস্ট এবং ডিগ্রেডেড ফরেস্ট যেগুলো, 4 রকমের ফরেস্টের কথা আমরা বলছি FSI ক্লাসিফিকেশন অনুযায়ী, এই পরিমাণ কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে, সেই জন্য এইখানটাই উন্নতিটা ঘটছে আর কি।
0: আচ্ছা, FSI যেটা বলেন ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, আরেকবার যদি 4টে শ্রেণীবিভাগ বলেন আমাদের।
1: ওরা যেটা বলছেন যে 70% যদি গ্রাউন্ড কভার আর কি, আমরা বলি ক্যানোপি কভার, মানে উপর থেকে দেখলে কতটা মাটি দেখা যাচ্ছে আর কি, যদি 70% বেশি যদি গ্রিন কভার হয় তাকে আমরা বলি ভেরি ডেন্স ফরেস্ট, 70-40% হলে তাকে আমরা ডেন্স ফরেস্ট বলি,
0: তাহলে খুব গহন গহন।
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: তারপরে 40-10% মধ্যে হলে তাকে সাধারণত বলা হয় ওপেন ফরেস্ট, আবার 10% কম হলে তাকে ডিগ্রেডেড ফরেস্ট বলা হয় আর কি।
0: আচ্ছা, তার মানে সেই অরণ্য ছিল কিন্তু এখন অবস্থা খারাপ যে কোনো কারণে।
1: কিন্তু একটা বিষয় এখানে আমি উল্লেখ করি যে ভেরি ডেন্স ফরেস্ট বা ডেন্স ফরেস্ট হলে যে ইকোসিস্টেমের দিক দিয়ে, ইকোলজির দিক দিয়ে সেটা খুব ভালো তা নয়, কিন্তু কারণ আপনি সূর্যালোক যদি মাটিতে না পৌঁছয় তাহলে যে বায়োডাইভার্সিটি সেটা তো হবে না, কারণ অন্যান্য গাছগাছরা আসবে না, সেটা সবসময় যে ভেরি ডেন্স ফরেস্ট ডেন্স ফরেস্ট ভালো সাইন্টিফিক্যালি সেটা নয় আর কি।
0: আচ্ছা, তাহলে যে আমরা রেইন ফরেস্ট যাকে বলি, সে ব্রাজিলই হোক ইন্দোনেশিয়া হোক, সেক্ষেত্রেও তো একদম ঘন উপরে কভার থাকে, সূর্যের আলো পৌঁছতে পারে না, সেখানে কি বাস্তুতন্ত্র?
1: হ্যাঁ, সেখানে প্রাণীর বাস্তুতন্ত্র, আমরা যাকে বলি অ্যানিমাল ডাইভার্সিটিটা অনেক বেশি আর কি।
0: আচ্ছা,
1: কিন্তু প্ল্যান্ট ডাইভার্সিটিটা যত ক্যানোপি কভার বেশি হবে, নিচে যে আমাদের হার বা স্রাব আর কি, সেইগুলো কিন্তু কমতে থাকবে, এটা তো সন্দেহ নেই।
0: বিশেষ একটা আগ্রহের জিনিস হলো আমাদের কাছে, যেখানে উপরে কভারটা আচ্ছাদনটা অনেক বেশি, সেখানে নিচে যেহেতু সূর্যের আলো পৌঁছতে পারছে না, খাবার তৈরির পথ নেই, তাই ছোট ছোট গাছপালা ঝোপঝাড় এগুলো বাড়তে পারে না, কিন্তু প্রাণীর যে বৈচিত্র্য সেটা বাড়তে পারে, সেটা ভারতের ক্ষেত্রে সত্যি সর্বত্র
1: সর্বত্র।
0: এখন এই অরণ্য নিয়ে যখন কথা বলি, খুব স্বাভাবিক যে আপনি যদিও বললেন ধীরে ধীরে বাড়ছে অরণ্যের পরিমাণটা, কিন্তু পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বিপুলভাবে অরণ্য নষ্ট হচ্ছে। এই নষ্ট হওয়াটার সঙ্গে আমাদের উন্নয়নের একটা সম্পর্ক আছে, কয়েকটা উদাহরণ দিলে পরিষ্কার হবে ব্যাপারটা। ধরুন খনি খনন করা হবে, তার জন্য বিপুল একটা জমি দরকার হয়, শুধু যেটুকু খনন করা হবে তা নয়, তার আশেপাশেও অনেকটা জমি দরকার হয়, কেননা খনি থেকে যে মাটিটা তোলা হবে সেগুলো ফেলবো কোথায় ইত্যাদি প্রভৃতি। এছাড়াও হয়তো রাস্তা বানানো হবে একটা, শুধুমাত্র যেটুকু রাস্তার এলাকা তা নয়, তার বেশি অরণ্য নষ্ট হয়। তো এমন উন্নয়নের জন্য অরণ্য নষ্টের পরিমাণ সম্পর্কে আপনার মতামত কি?
1: হ্যাঁ, এটা একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে 1955 থেকে 1980 সাল পর্যন্ত একটা সমীক্ষা বলছে যে আমাদের দেশে প্রায় 45 লক্ষ হেক্টর জমি উন্নয়নের কারণে ধ্বংস হয়েছে। কিন্তু আমি যেটা গুরুত্ব দিতে চাইছি যে উন্নয়ন হলে যে অরণ্য ধ্বংস হবে, বা কেউ কেউ আবার আপনি যেটা বলেন, আপনি যেটা বলেননি আর একটা প্রশ্ন আছে যে জনসংখ্যা

0: বৃদ্ধি হলে অরণ্যের উপর চাপ বাড়বে, সেই জন্য অরণ্য পরিমাণ কমবে, এইটা কিন্তু ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সাধারণ মানুষ আর কি এটা অসত্য বলে প্রমাণ করেছেন। কারণ তারা নিজেরা যুক্ত থেকেছেন বন
1: সৃজনের ক্ষেত্রে,
0: সৃজন বলবো না, বন রক্ষার ক্ষেত্রে, সংরক্ষণের ক্ষেত্রে, এবং তারা সেইটাকে ভুল বলে প্রমাণ করেছেন। কিন্তু আপনি যেটা বললেন যে মানে উন্নয়নের কারণে বনভূমি ধ্বংস হচ্ছে, এই পরিমাণটা কিন্তু অ্যালারমিং, মানে খুব খারাপভাবে বেড়ে যাচ্ছে আর কি কারণ হচ্ছে যে এখন ওই গ্লোবালাইজেশনের জন্য বেশি আপনার খনিজ পদার্থ ইত্যাদি ইত্যাদি আহরণ হচ্ছে, মানুষের লোভ বেড়ে গেছে এই আহরণ করে বিদেশে বিক্রি করা ইত্যাদি, এই কারণে কিন্তু অরণ্যভূমি কমছে। আর একটা উদাহরণ শুধু দেবো, সেটা হচ্ছে যে এইবারে যেটা বনভূমি কমেছে, সেটা বলছেন যে যেটা কমেছে সেটা হচ্ছে হিল এবং ট্রাইবাল এলাকায় অনেকটা কমে গেছে আর কি আমাদের অরণ্যভূমি, এর জন্য আলাদা সমীক্ষা হয় আর কি
1: আচ্ছা,
0: মূলত হিল এবং ট্রাইবাল এলাকায়।
1: এখন উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন আমাদের সামনে একটা খুব জটিল পরিস্থিতি উপস্থিত করেছে। এই বিশ্ব উষ্ণায়ন তো একদিনের ব্যাপার নয়, দীর্ঘদিন ধরে ঘটছে, বাতাসে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে, আর এই উষ্ণায়নের ফলে আমাদের আবহাওয়ার যে গতি প্রকৃতি সেটা একটু এলোমেলো হয়ে পড়ছে, তার প্রত্যক্ষ প্রভাব পড়তে বাধ্য গাছের উপর, অরণ্যের উপর। উষ্ণায়নের কারণে অরণ্য কতটা প্রভাবিত হতে পারে বলে আপনার মনে হয়?
0: ভারতবর্ষে এই ধরনের স্টাডি কম আছে, এই ধরনের গবেষণা কম, কিন্তু আমাদের দেশে হয়নি তা নয়। আমাদের দেশে মূলত ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের কিছু বিজ্ঞানীরা তারা কিছু করেছেন, ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের, তারা ভারতবর্ষে কয়েকটা গ্রিডে ভাগ করে তারা দেখছেন যে ফরেস্ট শিফটিং মানে উষ্ণায়ন হলে অরণ্যভূমি কতটা সরে যেতে পারে আর কি। আসলে অরণ্যভূমি তো এইভাবে সরে না, উষ্ণায়ন হলে যেটা হবে, অসুবিধা হবে, সেটা হচ্ছে যে বৃক্ষ প্রজাতি তার যে শিফটিং সেইটা কিন্তু অসুবিধা হয়ে যাবে। যত সহজে হার্ব এবং শ্রাব তার যেখানে তাপমাত্রা তার পক্ষে উপযুক্ত নয় বলে মনে হচ্ছে সে সরে যেতে পারে, অন্য জায়গায় জন্মাতে পারে।
1: আচ্ছা, এই জিনিসটা একটু আমরা আলোচনা করিনি। শিফটিং বলতে আমরা বুঝছি যে ধরা যাক সমতলে যে গাছ জন্মাতো, সে গাছ দেখছে সমতলে তাপমাত্রার পরিমাণ খুব বেড়ে যাচ্ছে, তার ফলে আরেকটু উচ্চতায় যদি জন্মানো যায় তবে সেখানে বেঁচে থাকা সম্ভব, তাপমাত্রা একটু কম, এটাকেই শিফটিং বলছে। মানে এই প্রজাতি কোনোভাবে বীজ যদি ওখানে ছড়িয়ে যায় ওখানেই ভালো জন্মাবে। ঠিক আছে,
0: এটার প্রকৃষ্ট উদাহরণ পাওয়া যাবে আপনি যদি মানে তরাই ডুয়ার্স থেকে হিমালয়ের উপরে দিকে ওঠেন আর কি। ওরা যেটা বলছেন যে তরাই ডুয়ার্সের যে শাল বনাঞ্চল দেখা যায় আর কি সেটা আস্তে আস্তে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, কারণ উপরে যে পাইন বনাঞ্চল আছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হবে আর কি।
1: আচ্ছা,
0: এইটা এখনই হবে তা নয়, কিন্তু একটা 2050 সাল পর্যন্ত একটা স্টাডি আমাদের কিছু পেপার এসছে আর কি, আমাদের দেশে হয়েছে, খুব কম হলেও হয়েছে কিন্তু স্টাডি কিছু আর কি।
1: আচ্ছা, সুতরাং উষ্ণায়নের কারণে অরণ্যের উপর প্রভাবটা এইভাবে পড়ে,
0: এইভাবে।
1: আরেকটা জিনিস যেটা হয়তো অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত মানে খরা, এই ধরনের ব্যাপার কি অরণ্যকে প্রভাবিত করবে?
0: হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই ধরনের করবে। এটা হচ্ছে আপনার মানে মূলত যেখানে যে প্রজাতি জন্মায় আর কি, অতিরিক্ত বৃষ্টি হলে ধরুন রাজস্থান আর গুজরাটে ওই 2 বছর আগে প্রচণ্ড বৃষ্টিপাত হলো আর কি, সেখানে যে প্রজাতি সাধারণত জন্মায় সেগুলো কিন্তু হচ্ছে যেগুলো কম জলে জন্মানোর মানে জেরোফাইটিক আমরা বলি আর কি, জাঙ্গল বৃত্তীয় উদ্ভিদ, সেইগুলো কিন্তু পরিমাণ কমে গেল আমি বলবো না, এরকম কোনো কাজ হয়নি, কিন্তু সেগুলো কিন্তু অসুবিধায় পড়বে আর কি, সেগুলো সেখানে জন্মাতে অসুবিধায় পড়বে। এগুলো তো মানে আমরা যেটাকে বলি যে আমাদের যে বায়ুমণ্ডল তার যে ব্যবহার, সে ব্যবহারটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, সে পরিবর্তনের জন্য যে প্রভাবটা অবশ্যই পড়বে। সুন্দরবনে যেরকম মাঝে মাঝে দেখা যাচ্ছে আর কি, সুন্দরবনে এই কারণেই কিছু প্রজাতি আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে, সুন্দরী বলে আমরা যেটাকে বলি সেটা তো সাধারণভাবে এখন আর দেখা যায় না আর কি, খুব কমে গেছে আর কি, এটাই তার প্রভাব আর কি।
1: আচ্ছা, এখন অরণ্যকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, নানাভাবে বাঁচিয়ে রাখতে চাই, আমাদের উন্নয়নকে যতটা সম্ভব অটুট রেখে বাঁচাতে চাই, সেখানে সামাজিক বনসৃজন একটা বড় ভূমিকা নিয়েছে। কিন্তু একই সাথে আমাদের যেটা মনে হয়, গহন অরণ্য হোক বা কম গহন অরণ্য হোক, তার তুলনায় কিছু আকাশমণি ইউক্যালিপটাস পুঁতে দেওয়া, সেটা কি সত্যি অরণ্যের জায়গা নিতে পারে? আপনি কিভাবে দেখেন ব্যাপারটা?
0: অবশ্যই না, এইখানে তো বিতর্ক বলবো না, বিতর্ক একসময় ছিল, এখন আর বিতর্ক নেই, এটা একদমই সমাধান হয়ে গেছে ব্যাপারটা। সেটা হচ্ছে মনোকালচার বা একটা প্রজাতি লাগানো, আপনি যেখান থেকে শেষ করলেন সেইখানটা বলি, একটা প্রজাতি লাগানো কখনই অরণ্যের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। সেই জন্য মাল্টি স্পিসিস প্ল্যান্টেশন সেই ব্যাপারটা আসছে। কিন্তু আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সামাজিক বনসৃজন এটা সরকারি একটা প্রোগ্রাম ছিল, একটা কর্মসূচি ছিল, সেটা 1990-91 সেই সময় শেষ হয়ে গেছে আর কি। কিন্তু 1988 সাল বা তার আগে পশ্চিমবাংলা তো রাস্তা দেখালো, মানে সামাজিক মানে যৌথ বন পরিচালন ব্যবস্থার, সেটা 1972-73 থেকে একটা পরীক্ষামূলকভাবে একটা কাজ শুরু হয়েছিল আড়াবাড়িতে, তারপরে আস্তে আস্তে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে গেল। 1988 সালে ভারত সরকার একটা নতুন বননীতি ঘোষণা করেন, সেই বননীতিতে ওরা বলেন যে যৌথ বন পরিচালন ব্যবস্থা এইটা হচ্ছে স্বীকৃত ব্যবস্থা আর কি। সেখানে মানুষকে, সাধারণ মানুষকে কিছু দিতে হবে বনের বন সম্পদের অধিকার, এবং তার পরিবর্তে তাই বলতে হবে যে বনকে সংরক্ষণ করো এবং বন পরিচালনার সঙ্গে যুক্ত থাকো। এইটার ফলে কিন্তু বনভূমির পরিমাণ বেড়ে গেল। এই যে যৌথ বন পরিচালন ব্যবস্থায় মানুষকে যুক্ত করা হলো, এইটা কিন্তু আমি যেটা বলছিলাম না, ডিগ্রেডেড ফরেস্ট এবং ওপেন ফরেস্ট এই জায়গায় করা হলো। রিজার্ভ ফরেস্টে আমাদের দেশে তো আমরা মানে FSA আমাদের যে ফরেস্ট অ্যাক্ট আছে 1927-এর, যেটা এখন 1927-এ, সে তিন রকমের ফরেস্টের কথা বলা হয়। এটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট, আরেক ধরনের ফরেস্ট প্রোটেক্টেড ফরেস্ট, আরেক ধরনের ফরেস্ট হচ্ছে ভিলেজ ফরেস্ট বা আনক্লাসড ফরেস্ট বলে। তো রিজার্ভ ফরেস্টে কোনো ধরনের যৌথ পরিচালনের ব্যাপার নেই, কিন্তু মানে কোথাও স্বীকৃত নয়। কিন্তু এই প্রোটেক্টেড ফরেস্টে এই যৌথ পরিচালন ব্যবস্থা, এবং এইখানে যে বনভূমি যেটা নষ্ট হয়েছিল সেইটা কিন্তু আস্তে আস্তে সামাজিক বনসৃজন যা হয়েছে হয়েছে, সেটা আউটসাইড ফরেস্ট হয়েছে, কিন্তু বনের মধ্যে যে আবার বন নতুন করে তৈরি হওয়ার ব্যাপারটা আর কি, আমরা যেটাকে টেকনিক্যালি বলি ANR, মানে অ্যাসিস্টেড ন্যাচারাল রিজেনারেশন।
1: আচ্ছা,
0: আপনি কোনো গাছ লাগাবেন না, আপনি শুধু অ্যাসিস্ট করবেন যাতে গাছটা নিজের থেকে ওঠে আর কি,
1: পরিবেশটা তৈরি করবে
0: নিজে, হ্যাঁ, সেই পরিবেশটা তৈরি করা, একটু প্রোটেকশন দেওয়া, গ্রেজিং যাতে না হয়, গরু ছাগল যাতে প্রথম অবস্থায় না ঢোকে সেটা দেখা, এইটার জন্য কিন্তু বনভূমির পরিমাণ অনেকটা বেড়ে গেছে আর কি।
1: আচ্ছা, এই যে রিজার্ভ ফরেস্টে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের প্রয়োগ নেই, এতে কি কোনো ক্ষতি হয়েছে বলে আপনার মনে হয়?
0: হ্যাঁ, এটা একটা সারা ভারতবর্ষে একটা বিতর্কিত ব্যাপার আর কি। পশ্চিমবাংলায় কেবলমাত্র রিজার্ভ ফরেস্টে যৌথ বন পরিচালন ব্যবস্থার একটা মানে আমি বলবো একটা রূপান্তরিত পদ্ধতি চালু আছে, সেইটা হচ্ছে যে অন্য জায়গায় আমরা বলি ফরেস্ট প্রোটেকশন কমিটি, কিন্তু ওইখানে ইকো ডেভেলপমেন্ট কমিটি বলা হয়।
1: আচ্ছা,
0: পশ্চিমবাংলায় কেবলমাত্র এই অধিকার দেওয়া আছে গ্রামবাসীদের, তারা ইকো ডেভেলপমেন্ট কমিটির সঙ্গে যুক্ত থাকবেন এবং তারা কোনো ধরনের গাছ ফাছ কাটতে পারবেন না, তারা সেইখানকার ইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য কাজ করবে এবং তার বিনিময়ে সেখানে যে ট্যুরিজম ইত্যাদি হবে সেখান থেকে যা আয় হবে তার একটা অংশ মানুষ পাবেন আর কি।
1: আচ্ছা,
0: তো এইটা না করার জন্য বেশ কিছু জায়গায় রিজার্ভ ফরেস্টের পরিমাণ কিন্তু কমেছে, এটা অস্বীকার করার কারণ নেই।
1: আচ্ছা, সুতরাং এই জায়গাটা মানে বিভিন্ন বিশেষজ্ঞের বিভিন্ন রকম মতামত আছে।
0: আচ্ছা, অবশ্যই।
1: এখন একটা জিনিস ধরুন, আপনারা যখন কাজ করেন, গবেষণা করেন, সবসময় তো এই নীতির প্রসঙ্গটা আসে না। আপনার মাইক্রো এরিয়া মানে ক্ষুদ্র এক একটা অঞ্চল নিয়ে কাজ করেন, আপনাদের নিজেদের কাজ সম্পর্কে যদি দু একটা কথা বলেন যে অরণ্য সংরক্ষণ বা অরণ্যকে বাঁচানোর প্রশ্নে কি ধরনের কাজ গবেষকরা করছেন?
0: হ্যাঁ, আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, আপনি জানেন যে ভারতবর্ষে অরণ্যভূমির বৈচিত্র্য যতটা বেশি, পৃথিবীর খুব কম দেশ আছে এতটা বেশি অরণ্যভূমির বৈচিত্র্য আছে। আমি ব্যক্তিগতভাবে বেশি কাজ করেছি হচ্ছে দক্ষিণ পশ্চিমবাংলার যে শাল বনাঞ্চল আর কি, সেইখানে মূলত আমরা মানে উৎপাদন কতটা হচ্ছে, নন টিম্বার ফরেস্ট প্রডিউস বলতে আমরা যা বুঝি আর কি, অকাষ্ঠল বনজ সম্পদ যেটার উপরে মানুষ সাধারণত বেশি করে নির্ভর করেন, তার উৎপাদন কতটা হচ্ছে, কতটা সেই অকাষ্ঠল বনজ সম্পদের অধিকার যেহেতু মানুষের অধিকার তার উপরে আছে আধুনিক আইন অনুযায়ী, তাই কতটা উৎপাদিত হচ্ছে, মানুষকে কতটা সাহায্য করতে পারে তার দৈনন্দিন বেঁচে থাকার জন্য, সেই উৎপাদনটা আমরা অনেক জায়গায় কাজ করেছি তার উপরে আর কি। আর হচ্ছে যে মানুষ নিজেরা বন পরিচালন করতে পারেন কি না, শুধু প্রোটেকশন দেওয়া মানে পরিচালন নয়, তার সঙ্গে আরও অনেক ম্যানেজমেন্টের কোয়েশ্চেন আছে আর কি। এই যে মাইক্রো প্ল্যান তৈরি করা, এখন আপনার জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের একটা কাজ হচ্ছে, প্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অনুপরিকল্পনা তৈরি করা, যে ভূমিখণ্ডটা বা অরণ্যখণ্ডটা সেই গ্রামের মানুষজন ব্যবহার করেন বা তাকে সংরক্ষণ করেন, সেখানে কী গাছ লাগাবেন, কবে গাছ কাটবেন বা কাটা উচিত হবে, কোন ধরনের প্রজাতি তারা কাটবেন বা কোন ধরনের প্রজাতি কাটবেন না, এই যে পরিকল্পনা তাকে মাইক্রো প্ল্যান বা অনুপরিকল্পনা বলে আর কি। সেইটা মানুষ তৈরি করতে পারছেন কি না, মানুষের বোধ বুদ্ধি সেখানে যুক্ত হতে পারছে কি না বন পরিচালন সঙ্গে, এই ধরনের কাজ আমরা করেছি আর কি।
1: এখন কিছু ব্যক্তিগত উদ্যোগও কিন্তু বেশ একটু উজ্জ্বল আলোকবর্তিকা তৈরি করে, সেক্ষেত্রে আমরা উপকৃত হই, কেননা সবসময় যে বিরাট একটা গোষ্ঠী একসাথে হয়ে সিদ্ধান্ত নেয় তা তো নয়, অনেক সময় কোনো একজন ব্যক্তি পদ দেখান, তার সঙ্গে বহু মানুষ যোগ দেন, তখন ব্যাপারটা আরও ভালো হয়। দু একটা উদাহরণ কি আপনার মনে আসছে প্রসঙ্গে?
0: অবশ্যই, একজনের কথা তো আমার খুবই মনে আসছে, সেটা তো 1971-72 সালে ডক্টর অজিত ব্যানার্জি আর কি, যিনি তখন মেদিনীপুর সিলভিকালচারাল DFO ছিলেন আর কি। সিলভিকালচার মানে হচ্ছে

0: যেটা হচ্ছে আমাদের বন বিভাগের যেটা গবেষণা, তার ডিএফও ছিলেন তিনি, আরাবাড়িতে যে কাজটা শুরু করলেন আর কি, একটা ছোট গবেষণা প্রকল্প নিয়ে তিনি শুরু করলেন যে গ্রামের মানুষকে বন পরিচালনার সঙ্গে যুক্ত করা যায় কি না, তাদের নিজেদের যে জ্ঞান আছে আমরা যেটা বলি ইন্ডিজেনাস নলেজ আর কি, সেই নলেজটাকে ব্যবহার করে বনের উন্নতি করা যায় কি না। এবং সেইটা তো একটা খুবই ভালো ফল পাওয়া গেল 10 বছর 11 বছর পরে, এবং সেইটা সাফল্যের উপরে তো পুরো যৌথ বন পরিচালনার সাফল্য, সারা ভারতবর্ষে কেন বলবো সারা পৃথিবীতে যৌথ বন পরিচালনার সাফল্যটা কিন্তু তার উপরে নির্ভর করে দাঁড়িয়ে আছে। সেই জন্য অন্য কোনো ব্যক্তি কোনো জায়গায় তার কথা বলার আগে আমি বলবো যে এই উদ্যোগটা ছিল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেটা বন পরিচালনার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত সৃষ্টি করলো আর কি।
1: শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বললাম অধ্যাপক তপন কুমার মিশ্রর সঙ্গে, বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ, দীর্ঘদিন ধরে অরণ্য সম্পর্কিত গবেষণায় নিযুক্ত আছেন। তার কাছ থেকে আমরা শুনে নেওয়ার চেষ্টা করলাম অরণ্য সম্পর্কিত নানা তথ্য, অরণ্যকে বাঁচানো সংরক্ষণের নানা প্রয়াস। এগুলো আলোচনাটি শুনলেন, এই সঙ্গে শেষ হলো সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। বিদায় নেওয়ার আগে বলে যাই যে প্রত্যেক রবিবার সকাল 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আপনারা শুনছেন ধুলোমুঠি সোনামুঠি। এই বিজ্ঞান ধারাবাহিক শুনে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।
2: এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।

কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, শিল্পী উস্তাদ মশকুর আলী খান, রাগ কৌশিক আনারা। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র এবং সারেঙ্গিতে আল্লাহ রাখা কালাওয়ান্ত। কৌশিক আনারা, রাগে খেয়াল, শিল্পী উস্তাদ মশকুর আলী খান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খেয়াল। কৌশি কানাডার আগে শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র এবং সারেঙ্গিতে আল্লাহ রাখা কালাবান্ত। এই সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আজকের নাটক মুসলমানের গল্প, কাহিনী রবীন্দ্রনাথ, বেতার নাট্যরূপ সুপ্রভাত বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ, নাটক মুসলমানের গল্প।

0: কাকামুনি?
1: কে? কমলা? আয় আয়, কি ব্যাপার? আমার কমলা সুন্দরীর মুখখানি যে বড় ভার ভার দেখছি।
0: দেখো না, আমি একটু সময়ের জন্য কনকদের বাড়ি যাব বলেছি, কাকিমা ভীষণ বকাবকি করছে।
1: তাই বুঝি মুখ ভার? তা হঠাৎ এই অসময়ে কনকদের বাড়ি যাবার কি এমন দরকার পড়লো মা?
0: ও মা, আজ যে কনককে দেখতে আসবে,
1: ও
0: ওকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে না? তাছাড়া কনক বলছিল আমি থাকলেও একটু বল পায়।
1: ও এই ব্যাপার? ঠিক আছে, তো তোর কাকিকে বলেছিস সে কথা?
0: সবই বলেছি, কাকি কিছুতেই রাজি হচ্ছে না।
1: ও আচ্ছা বেশ, আমি মত দিচ্ছি, তুই যা, আমি তোর কাকিকে বরং বুঝিয়ে বলবো।
0: সত্যি কাকামুনি, তুমি এত ভালো না? আজ তাহলে যাচ্ছি।
1: হ্যাঁ এসো এসো এসো,
0: এসে তোমার অনেক পাকা চুল তুলে।
2: চমৎকার, অমনি মত হয়ে গেল।

0: হলি দিন দিন আল্লাহ দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছ। সকাল থেকে ঘ্যান ঘ্যান করার সত্ত্বেও আমি যে তার ঢেঙ্গিপনা বন্ধ রেখেছিলাম বলি তার বুঝি কোনো মূল্য নেই?
1: সরোজ, তুমি মিথ্যে রাগারাগি করছো। সে তো এমন কিছু শাড়ি গয়নার বাইনা ধরেনি। বাপ মা মরা মেয়েটার আমরা ছাড়ার আছে কে বলো? সবেটি যদি আপত্তি আর ওই বকাঝকা করো তাহলে
0: আমাকে সবেতেই বুঝি আপত্তি আর বকাঝকা করতে দেখলে?
1: না তা না।
0: শোনো, তোমার এই এত আদিক্ষেতার মাসুল না একদিন গুনে গুনে দিতে হবে। কথায় কথায় বাপ মা মরা মেয়ে আর বাপ মা মরা মেয়ে, তা বাপ মা মরে গিয়ে আমাকে কি উদ্ধার করেছে না বুকের উপর একটা পশম চাপিয়ে দিয়ে গেছে?
1: কি বলছো কি তুমি সরোজ?
0: ঠিকই বলছি, ইদানিং মেয়েটার থেকে ভালো করে চোখ তুলে দেখেছ?
1: কেন,
0: কত রূপ কি আমাদের ঘরে সাজে, যেন রূপের মশাল জ্বালিয়ে রেখেছে। তার আঁচ বাইরে ছড়াতেও আর বেশি দেরি নেই।
1: না না, তুমি মিথ্যে বিচলিত হচ্ছ সরোজ। রূপ কি খারাপ জিনিস? না তাতে মানুষের কোনো হাত আছে? সে তো ঈশ্বরের দান।
0: আমাদের মতন ঘরে তা ঈশ্বরের দান নয়, ঈশ্বরের অভিশাপ, বুঝলে? তাছাড়া তোমার নিজের মেয়ে সরলার কথা একবারও ভেবেছ? দিনে দিনে সেও বিয়ের যোগ্যী হয়ে উঠছে। তাই বলছিলাম, আদিক্ষেতা না করে ওই কমলাকে যত শিগগির সম্ভব পার করার চেষ্টা করো, যেমন করে হোক, যেখানে হোক।
1: সরোজ, ও সরোজ, সরোজ কোথায় গেলে?
0: ও কি ব্যাপার, কি বাড়িতে ঢুকতে না ঢুকতেই একেবারে হাঁক ডাক শুরু করে দিলে?
1: আরে শোনো শোনো, আমার কমলা মার একটা পাকাপাকি বন্দোবস্ত করে এলো। হ্যাঁ, মোচাখালীর পরমানন্দ শেঠের নাম শুনেছো তো?
0: ও বাবা, তার শুনিনি। সে তো মস্ত ধনী লোক, এই তল্লাটে কেনা জানে তার না?
1: সেই পরমানন্দ শেঠের মেজ ছেলে নিত্যানন্দ বাবা জীবনকে একেবারে পাত্র নির্বাচন করে এলুম। আর মেয়ে ছাড়া একটা ফুটো কানা করিও তাদের চাহিদা নেই।
0: বললো কি?
1: তবু দেখো, আমার মনটা না কেমন যেন খুঁতখুঁত করছে।
0: বাবা, পরমানন্দ শেঠের ঘরে মেয়ে দিত তোমার খুঁতখুঁতুনি?
1: হ্যাঁ, মানে আসলে কি জানো, এই ছেলেটির এটি দ্বিতীয় বিয়ে। হ্যাঁ, আর তাছাড়া সে নাকি বড্ড বিলাসী আর বাউন্ডুলে, ওই বাজপাখি উড়িয়ে বুলবুলি লড়িয়ে ইয়ার বক্সিদের নিয়ে আড্ডা আর ফুর্তি দিয়েই তার ওই সময় কাটছে, এইসব শুনে তাই আর কি।
0: তা বড় লোকের ছেলেদের একটু স্বাদ আহ্লাদ আমাদের আয়োজন থাকবে না? শোনো, অত সব আজেবাজে সাতকাহন না ভেবে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিনক্ষণ স্থির করার ব্যবস্থা করো, বুঝলে?

0: काका मन दोचा आशी
1: चुप कर चुप कर मैं
0: तो कांदे शोरुला आशी दे भालो ताकि
1: था था था तो कांदिश नहीं मावा जीवन नहीं शोर कौन क्या बोल वो बीए पूर्व पद्धति कौन ना आमंदे किंतु बीए पौर তার সব ভালো মন্দির দায় দায়িত্ব তোমার
2: আপনি নিশ্চিন্ত থাকুন কোনো চিন্তা করবেন না
1: তোমাদের যাত্রাপথে আবার ওই তালতড়ির মাঠ পড়বে শুনেছি সেখানে কুখ্যাত ডাকাত মধু মোল্লাদের আড্ডা তাই বলছিলাম বাবা
2: আপনি মিছে ভয় পাচ্ছেন কাকাবাবু আমার সঙ্গে এত লোক লস্কর লাঠিয়াল মধু মোল্লার কেন কোন ভগ্নিপতির ছেলের সাধ্যে কুলবে না এদিকে ঘাসার আপনি নিশ্চিন্ত থাকুন
1: দুগা দুগা
2: তালতড়ি পেরোতে রাত দুপুর করতে দেখছি
0: তালতড়িতে বুঝি ভয়ের কারণ আছে।

0: তবে জায়গাটা তেমন সুবিধে নয় এই যা।
1: মধুমল্লার টাকা সত্যি যদি চড়াও হয়?
0: নিত্যানন্দ সেটের ওপর চড়াও হবার সাহস কোন ভগ্নিপতির বেটা করবে বলে মনে হয় না। আর যদি বা চড়াও হয়, আমার উপযুক্ত লাঠিয়াল আছে, আমি আছি, দস্তুর মতো শাস্তি সে পাবে। তোমার বিন্দুমাত্র ভীত হবার কোনো কারণ আমি দেখি না।
1: কি হলো শুনছ? কি হলো? এটা কি তালতরি মাঠ? এবার কি হবে শুনছ?
0: চুপ কর, আমি দেখছি, চুপ কর।

0: কেউ আমার লাঠি আলতে কেউ যেন সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না। মধু মোল্লারের দল বলে লাঠি খায় এক একজন করে কুপোকাত হয়ে পড়ছে। আর দেরি করলে তো অপধারিত মৃত্যু, পালাবার পথ দেখতে হয়।
1: এখন কি হবে? আমার যে ভীষণ ভয় করছে। তুমি যে বললে কোনো ভয় নেই,
2: সে তো আমি এখনো বলছি কোনো ভয় নেই। আমার লোকেরা ডাকাত দলকে বেদম প্রহার করছে। তুমি নির্ভয় পালকিতে বসো, আমি এক্ষুনি আসছি।
1: না না, তুমি কোথায় যাবে? তুমি যাও না, আমি ভীষণ ভয় করছে। আমার ভীষণ ভয় করছে, তুমি আমার
2: কাছে আসো। কি হচ্ছেটা কি? ছাড়ো আমাকে। আরে এই অবস্থায় আমার কি পালকির মধ্যে বসে থাকা সাজে? আমি এক্ষুনি আসছি, তুমি পালকি ছেড়ে বেরিও না। কিন্তু
0: চাক চাক, চোর পালকি থেকে নামা গেছে। এখন একটা একটা ঝোপ ঝাড় থেকে লুকিয়ে নিজের প্রাণটা তো বাঁচাই। আপনি বাঁচলে পাপের নাম, ঈশ্বরের কৃপায় সুন্দরী রমণীর অভাব পড়েনি পৃথিবীতে।
1: সব একেবারে চুপচাপ, এত লোকজন সব গেল কোথায়? হায় ভগবান, কপালেও ছিল। আমি এখন এখন কি করি? এই রে, ওই যে একজন পালকির দিকে এগিয়ে আসছে মনে হচ্ছে। কি করি? ওই যে একটা ঝোপ, দেখি দেখি ওই ঝোপের মধ্যে লুকিয়ে যদি বাঁচা যায়।
3: কোথায় আছো? বেরিয়ে এসো,
4: নইলে ভাগ্যে আরো মন্দ আছে। বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। কালতরিতে শুধু মধু মোল্লার থাকে, আর কেউ থাকে না। বেরিয়ে এসো। চমৎকার, কত সোনা, কত সোনা, জহরত। তাড়াতাড়ি খোলো, নইলে আমি মাটি নেই ছিঁড়ে।
1: আমি এখনই নিচ্ছি, কিন্তু তোমার দুটো পায়ে পড়ি আমায় তুমি ছেড়ে না। দয়া করো, দয়া করো, তোমার দুটো পায়ে পড়ি।
4: তোমার খা সাহেবের সময় অসময়ের হিসেবটা এতদিনও তোমার জানা হয়ে উঠলো না? যাও আমার চোখের সামনে থেকে।
5: জি আজ্ঞে।

0: আমি একজন ব্রাহ্মণ কন্যা। আমি
1: বেশ বেশ বেশ আর বলতে হবে না, চলো মা আমার মহলে চলো, তোমার বিশ্রামের বিশেষ প্রয়োজন। কই চলো, বুঝেছি তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে, মুসলমানের ঘরে যেতে তোমার তোমার সংকোচ হচ্ছে তাই না? না না তোমার কোনো চিন্তা নেই, তুমি তুমি আমার বাড়িতে হিন্দু ঘরের মেয়ের মতোই থাকবে।

0: মা কমলা
1: আসুন খা সাহেব।
0: কেমন আছো? কেমন লাগছে এই জায়গা?
1: কাল আপনার আশ্রয়ে আসার পর থেকে মনে হচ্ছে আমি যেন এক অপূর্ব স্বপ্নের মধ্যে ডুবে আছি। এই জায়গার নাম কি খা সাহেব?
0: রাজপুতানি মহল।
1: রাজপুতানি মহল?
0: হ্যাঁ, এখানকার এক নবাব এক রাজপুত রমণীকে বিয়ে করেছিলেন।
1: ও,
0: সেই নবাব ছিলেন বড় উদার চেতা মানুষ। তাঁর রাজপুতানি বেগমের নিজস্ব ধর্মচর্চায় যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য সব ব্যবস্থা করেছিলেন তিনি। আর সেই রাজপুত রমণী ছিলেন এক মহীয়সী নারী। সারাটা জীবন তিনি দুঃখী অসহায় মানুষদের সেবা করে গেছেন। সেই থেকেই এখানকার নাম রাজপুতানি মহল।
1: আর আপনি?
0: আমি সেই রাজপুতানির একমাত্র পুত্র।
1: যেন রূপকথার গল্প শুনছি মনে হচ্ছে। খাঁ সাহেব, আমার মনের একটা একান্ত ইচ্ছের কথা বলবো?
0: নিশ্চয় বলো।
1: যদি জন্মদাতাকে পিতা মানতে হয়, তবে নতুন পরিবেশে নতুন করে জন্মদানের জন্য আজ থেকে আপনাকেই আমি পিতা বলে জানব। আর যদি না আপনার কোনো আপত্তি থাকে, আপনাকে আমি বাবা বলে ডাকব।
0: শোভনাল্লাহ, মা, এ তো আমার পরম সৌভাগ্য।
1: আমার প্রতি আপনার করুণার কোনো শেষ নেই। তবু বলি, যিনি আমাকে পিতৃ স্নেহে মানুষ করেছেন, আমি তাঁর কাছে ফিরে যেতে চাই।
0: এ তো অতি উত্তম প্রস্তাব মা। তবু বলি, আমার অভিজ্ঞতা বলছে সেখানে তুমি আর আশ্রয় পাবে না।
1: না না না না, সে হতে পারে না। আপনি আমার কাকাবাবুকে চেনেন না, তিনি দেবতার মতো মানুষ, তিনি আমাকে ফিরিয়ে দেবেন না।
0: তুমি এখনো আমাদের এই সমাজটাকে চেনো না মা। ঠিক আছে, তুমি কবে যাবার ইচ্ছে করো আমাকে বলো, আমি করিমের সঙ্গে তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব।
1: করিম?
0: করিম খা আমার পুত্র।
1: ও,
0: সেখানকার অস্ত্রগুরু।
1: অস্ত্রগুরু? অস্ত্র চালনা প্রয়োজন কেন?
0: দেশে মধুমোল্লারদের তো অভাব নেই মা।
1: ও, বুঝেছি।
0: তবে শুধুমাত্র অস্ত্রবিদ্যাই নয়, দর্শন, সঙ্গীত, সাহিত্য তার বিশেষ আগ্রহ। সে যা হোক, আচ্ছা একটা কথা, কেমন বুঝলে তুমি কিন্তু এখানে ফিরে আসতে কোনো সংকোচ করো না মা।
1: বেশ।
2: কাকামণি, কাকামণি।
3: কে?
2: আমি কমলা কাকামণি।

0: কমলা, তুই কোথেকে এলি?
1: আমি ফিরে এসেছি কাকামণি।
2: ফিরে এসেছি মানে ফিরে এলেই হলো? দুদিন বেজাতের ঘরে রাত কাটিয়ে আমি ফিরে এসেছি কাকামণি। লক্ষ্মী ছাড়ি,
1: তোমরা যা ভাবছো যা শুনেছো সব মিথ্যে। আমার ধর্মে একটু আঁচড় কাটতে পারেনি কেউ।
2: ও সমস্ত গাল গল্পে কোনো লাভ হবে না। ভালো চাষ তো এক্ষুনি বিদেহ, নইলে ঝেঁটিয়ে বিদেহ করতো আমার বাঁধবে না বলে দিচ্ছি।
1: কাকামণি, তুমি কোনো কথা বলছো না কেন? বিশ্বাস করো, কেউ আমার এতটুকু ক্ষতি করতে পারেনি। এই তোমার পাঁচ।
0: না না, থাক থাক থাক থাক, আর ওইসব ছোঁয়াছুঁয়িতে কাজ নেই। শোন, তোকে তোকে এখানে ঠাঁই দিলে আমরা সমাজচ্যুত হয়ে যাবো, মা, মহাসর্বনাশ হয়ে যাবে আমাদের। তুই
1: আমার এই আশ্রয়টুকু তুমি দয়া করে কেড়ে নিও না।
2: কমলা, তোকে শেষবারের মতন বলছি, এই মুহূর্তে বিদেহ হও, নইলে কিন্তু।
1: বেশ, তাই হোক, কথা দিলাম। এই মুখ দেখার দুর্ভাগ্য তোমার কোনো দিনও হবে না, তাই দূর থেকে প্রণাম করছি। ভালো থেকো, সুখে থেকো।

0: তোমাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি কমলা। কোনো নারীকে অস্ত্র শিক্ষা দেওয়ার অভিজ্ঞতা অধম করিম খাঁর এই প্রথম। তুমি যখন শিখতে চেয়েছিলে মনে হয়েছিল এও বুঝি রমণী মনের এক খেয়াল। আজ বলতে বাধ্য হচ্ছি তোমার নিষ্ঠা অধ্যবসায় আমি অভিভূত।
1: গুরুর স্বীকৃতির চেয়ে বড় আশীর্বাদ আর কিছুই নেই। যদি ভরসা দেন তাহলে একটা কথা বলি।
0: বেশ বলো।
1: ছোটবেলা থেকেই আমি গান ভালোবাসি, শেখার তেমন সুযোগ ঘটেনি। আপনি যদি অনুগ্রহ করেন তাহলে।
0: বেশ তো, তুমি শিখবে গান?
1: কদিন আগেও মনে করতাম আমার মতো হতভাগিনী আর কেউ নেই, আর আজ এই মুহূর্তে মনে হচ্ছে আমার মতো ভাগ্যবতী আর কি কেউ আছে।

0: বাবা, আপনি
1: চমৎকার, অপূর্ব। তোমার গান শুনতে শুনতে আমি অবাক হয়ে ভাবছিলাম, সারা জীবন এত কষ্ট পেয়েও এই গান তুমি কেমন করে গাইতে পারো কমলা?
0: আপনাদের ভালোবাসায়, আর আমার গান যদি আপনার ভালো লেগে থাকে, সেই কৃতিত্ব আপনার পুত্রের, এই শিক্ষা তাঁরই কাছে। বাবা,
1: বলো মা।
0: একটা কথা বলবো বলবো মনে করেও মানে বলতে পারিনি।

0: তুমি নিঃসংকোচে বলো মা।
1: বাবা, আমার কোনো ধর্ম নেই, শুধু ভালোবাসার ভগবানই আমার ধর্ম। আমি প্রথম ভালোবাসা পেলাম বাপজান তোমার ঘরে এসে। জানতে পারলাম এই হতভাগিনীর জীবনেরও মূল্য আছে। যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন সেই ভালোবাসার সম্মানের মধ্যে তাকেই আমি প্রণাম করি। তিনি হিন্দুও নন, মুসলমানও নন, তিনি মূর্তিমান মানব দেবতা। তোমাদের প্রথা আমি জানি না, তাই আমাদের প্রথা মতো তোমার পা দুখানি আমাকে স্পর্শ করতে দাও।
0: সুখী হও মা, দীর্ঘজীবী হও।
1: বাবা, করিম খাঁকে আমি আমার মনের মধ্যে গ্রহণ করেছি। আমার ধর্ম কর্ম মুড়ি সঙ্গে এক অদৃশ্য বন্ধনে বাধা পড়ে গেছে বাবা।
0: কিন্তু মা, আমি বলছি,
1: আমার মনে কোনো কিন্তু নেই। তুমি বরং মুসলমান করে নাও আমাকে, আমার কোনো আপত্তি হবে না। আমার আমার না হয় দুই ধর্মই থাকলো।
0: বেশ, তোমাদের ইচ্ছারই জয় হোক, তোমরা সুখী হও, পূর্ণ হও। আজ থেকে তোমার নাম হোক মেহেরজান।
1: মেহেরজান, মেহেরজান, কি সুন্দর নাম। আজ থেকে আমার নতুন পরিচয় মেহেরজান, মেহেরজান।

0: সরোজ, সরোজ চুপ করো, এই সময় এত উতলা হলে কি চলে? হ্যাঁ, যে সরলাতে যাওয়ার সময় হলো, একবার তো গিয়ে দাঁড়াতে হবে।
1: আমার ভীষণ ভয় করছে গো।
0: ভয়? কিসের ভয়?
1: শুনেছি সরলার শ্বশুর বাড়ি যেতে আবার সেই তালতরির মাঠ, আবার যদি মধু মোল্লা, না না না, আমি আর ভাবতে পারছি না।
0: না না না, অত ভয়ের কিছু নেই, অত ভয়ের কিছু নেই, আমি নিজে তো সঙ্গে যাচ্ছি। আর তাছাড়া সেই 5 বছর আগে কি একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল বলে কি বারবারই তেমন ঘটবে? অত চিন্তা করো না। না, ওঠো ওঠো।
1: সুখী হও বাচ্চা, সুখী হও।
0: চল চল।

0: খবরদার, দূর হটো শয়তানির দল, আর এক পা এগোলেই টুকরো টুকরো করে দেবো একেবারে।
1: এই যে মেহেরজানের গলা, আর রক্ষে নেই, পালা পালা, জলদি ভাগ, জলদি জলদি জলদি।
0: পালকির মধ্যে কে আছো, বেরিয়ে এসো, কোনো ভয় নেই সরলা, বেরিয়ে আয় বোন, কোনো ভয় নেই। আমাকে এখনো চিনিস নি
2: দিদি?
0: দেখি দেখি, বাহ কি সুন্দর লাগছে তোকে কাকা। প্রণাম তোমাকে, ভয় নেই, তোমার পা ছোব না। এখন সরলাকে তোমার ঘরে নিয়ে যাও, ভালোই হলো আজ তুমি সঙ্গে আছো। একে কিছুতেই যে অস্পৃশ্য করেনি তা নিশ্চয়ই তোমাকে সমাজের কাছে প্রমাণ করতে হবে না। আর হ্যাঁ, কাকিকে বলো অনেকদিন তার কাছে খেয়ে পড়ে মানুষ হয়েছি, সেদিন যে আমি এমন করে শুতে পারবো তা কোনোদিনও ভাবিনি। একটা রাঙা চিলি আর এই কিং খাপের আসনটা এনেছি সরলার জন্য, এটা নাও। আর এই বোনটি যদি কখনো দুঃখে পড়ে, মনে রেখো তার মুসলমান দিদি আছে তাকে রক্ষা করার জন্য। তাই বোন
2: দিদি,
0: কাকামণি আমার দায়িত্ব শেষ, বিদায় বিদায় কাকামণি, বিদায়।